আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 14ই আষাঢ় 1948 শকাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি অমৃতবাণী। তোমরাই পৃথিবীর আলোক, শৈলপুরী স্থাপিত যে নগর তাকে কেউ গোপন করতে পারে না। মানুষ প্রদীপ জেলে তাকে ধামাচাপা দিয়ে রাখে না, তাকে প্রদীপদানিতে তুলে ধরে। তখন যারাই ঘরে আসে সবাইকে সে আলো দেয়। তোমরাও লোকের সামনে তোমাদের আলোক নিয়ে দীপ্যমান হয়ে ওঠো, যাতে তারা তোমাদের মঙ্গলকর্মসমূহ দেখতে পায় এবং তোমাদের পরম পিতা যিনি স্বর্গে রয়েছেন তাঁর গুণগান করে। অমৃতবাণীতে আজ শুনলেন পবিত্র বাইবেল থেকে পাঠ। শুরু হচ্ছে বন্দনা।

হৈমন্তী শুক্লার গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সকল জেলার একটি দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। প্রধান শস্য খারিফ ধানের ক্ষেত্রে চারা তৈরি দশায় বীজতলা ডুবে যাওয়া এবং চারা ভেসে যাওয়া, সেক্ষেত্রে পরামর্শ, উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে যেন ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখতে হবে, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাটের ক্ষেত্রে পরিণত দশায় ঢলে পড়ে যাওয়ার ক্ষেত্রে পরিণত পাট কেটে ফেলতে হবে। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিতে হবে, রোদে ফেলে রাখতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন। কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে মাচা ফসলের পরিচর্যা নিয়ে কিছু কথা। বলছেন ডক্টর কৌশিক দাস, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র।
1: বর্ষাকালীন অবস্থায় মাচা বেসিক্যালি আমরা যদি চিন্তাভাবনা করি, মাচা ফসল যেহেতু একলিঙ্গ গাছ আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে যদি আমি পটল বা কাঁকরোলের কথা ভাবি, লতা ফসল, তো সেক্ষেত্রে 10টি স্ত্রী ফুলের সারি রাখার পর একটি করে অবশ্যই পুরুষ ফুল বা পুরুষ গাছ সারি রাখা বাঞ্ছনীয়, নাহলে পরাগ মিলন হবে না বা ফলন আসার অনুরূপ কিছুটাই আসবে না। তো সেক্ষেত্রে 10:1 রেশিও আমাকে মাথায় রাখতে হবে প্রথম আমার পরিচর্যামূলক বিষয়ে, তারপরে আমার পরাগ মিলনের বিষয়টা মাথায় রাখতে হবে। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে আমরা ন্যাচুরাল পলিনেটার যেমন মৌমাছি, সেগুলো কিন্তু আমরা, বা যে কোনো পোকাই বলুন, সেগুলো কিন্তু আমরা অনেকটাই কম দেখি বর্ষাকালে। সেই জন্য আমাদের হাত দিয়ে পরাগ মিলন মানে করলে সেই আমাদের পরাগ এর যে ঘাটতি বা আমাদের ফল ছোট হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফল লাল হয়ে যাওয়া এবং ফল পরিপক্ক না হয়ে ফলের টেরা বেঁকা হওয়া, সেগুলো অনেকটাই কমবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আগে বা সূর্য ওঠার সময় 5:00 থেকে 6:00 মধ্যে টাটকা কিছু পুরুষ ফুলের নিয়ে 1 লিটার জলের মধ্যে 50 থেকে 100টা পুরুষ ফুলের পুংডাংটিটা নিয়ে সেটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ আপনার চিনি এবং 3 গ্রামের মতন বোরন দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা আমরা স্ত্রী ফুলের গর্ভাগৃহ আমরা ছোঁয়াতে পারি বা আমরা সেটা স্প্রেও করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরাগ মিলনের যে সমস্যাটা অনেকটাই কমবে, ফলের সাইজটা বাড়বে, ফুল ঝরে যাওয়াটা বন্ধ হবে। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা কিছু হরমোনও প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে আমরা প্ল্যানোফিক্স 10 লিটার জলের মধ্যে প্ল্যানোফিক্স 4.5 ml দিয়ে প্রয়োগ করতে পারি, তা সেক্ষেত্রে আমাদের ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এটাও কমবে। বা আমরা ইথারেল 4.5 ml 10 লিটার জলে দিয়ে সেই মিশ্রণটাও কিন্তু ডাইরেক্ট আমরা স্প্রে করতে পারি। এখানে হরমোন প্রয়োগ করার সাবধানতা একটাই, যেই ডোজটা বলা হলো এই ডোজটা যেন কম বা বেশি না করা হয়, এই ডোজটা

0: ঠিক এই মাপেই প্রয়োগ করা হয়। এছাড়াও যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মাচা ফসলের ক্ষেত্রে মিশ্র চাষ, যেহেতু মাচার জায়গার সংখ্যা কম, তো একক জায়গার মধ্যে যদি আমরা বেশি লাভ অর্জন করতে চাই তো সেক্ষেত্রে উপরে মাচা এবং নিচে অন্য ফসল, এক এক জমিতে একেরও অধিক ফসলকে আমরা মিশ্র চাষ বলে থাকি। তো পটলের যদি জাঙ্গি থাকে বা মাচা থাকে তো সেক্ষেত্রে নিচে আমরা আদা বা হলুদ বা লাউ, সাথে নিচে আপনার পেঁয়াজ বা আপনার ধনে পাতা বা আপনার মূলো শাক, পালং শাক, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের মিশ্র চাষের মাধ্যমে একক জায়গার থেকে অনেক বেশি আমরা আয় অর্জন করতে পারবো।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
2: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
3: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন লো ব্যাক পেন বা কোমরে ব্যথায় হোমিওপ্যাথির চিকিৎসা। এ বিষয়ে বলছেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
5: লো ব্যাক পেন বা কোমরে ব্যথা এমন একটি রোগ যেটা সব থেকে কমন মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার হিসেবে দেখা গেছে। লো ব্যাক পেন এটা সমস্ত রকমের বয়সের ক্ষেত্রে হতে পারে, একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে যে সে একটা ভারী স্কুল ব্যাগ নিয়ে রোজ রোজ স্কুলে যাচ্ছে। লো ব্যাক পেন হতে পারে একটা টিনেজ এজের ক্ষেত্রে, হতে পারে 20-30 বছরের এক মহিলা বা পুরুষ ক্ষেত্রে, হতে পারে একটা আইটি প্রফেশনালের ক্ষেত্রে, হতে পারে যে সারাক্ষণ একটা চেয়ারে বসে কম্পিউটার অপারেট করছে বা যে কৃষিকাজ করছে বা ভারী বিভিন্ন রকমের কাজ, তাদের ক্ষেত্রেও লো ব্যাক পেন হতে পারে। 40 ঊর্ধ্বে লো ব্যাক পেনটার সবথেকে বেশি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যখন তাদের মেনোপজ বা যাদের মাসিক যখন পারমানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তাদের শরীরের মধ্যে একটা ক্যালসিয়ামের লেভেলে ড্রপ হচ্ছে এবং তার ফলে তাদের লো ব্যাক পেনটা বাড়তে শুরু করছে। এবার লো ব্যাক পেনের কারণ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে মাংসপেশি থেকে একটা লো ব্যাক পেন হতে পারে, তার যে শিরদাঁড়া আছে সেখান থেকে একটা লো ব্যাক পেন হতে পারে, আর লো ব্যাক পেনের কারণের মধ্যে তার ভেতরের দিকে বিভিন্ন রকমের অর্গানস যেমন কিডনি, প্যাংক্রিয়াস, এই ধরনের অর্গানস থেকেও কিন্তু অনেক সময় রেফার্ড পেন লো ব্যাকে আসতে পারে। তবে আমরা আজকে আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রেই মাংসপেশি এবং হাড়জনিত কারণের। লো ব্যাক পেনের প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই আমরা বলি যে ভারী কাজ এবং ভারী জিনিস ক্যারি করা, ঝুঁকে কাজ করা, একসময় অনেকক্ষণ একটা পজিশনে থাকা, এই সব জিনিসগুলো যাতে না করা হয়। লো ব্যাক পেনের যখন মাস্কুলার কজ হচ্ছে, স্পেশালি যখন একটা স্প্রেন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন কেউ একটা ভারী বালতি তুলতে গেল বা একটা গ্যাসের সিলিন্ডার তুলতে গেল, তারপর তার একটা হঠাৎ করে কোমর ব্যথা হলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোমরের ব্যথাটা একটা ব্যাক স্প্রেনের জন্য হয়। হোমিওপ্যাথিতে এর চিকিৎসার জন্য রাস্টাক্স, রানানকুলাস, এই ধরনের ওষুধ আপনারা নিতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অ্যানালজেসিক স্প্রে আছে বা কোনো অ্যানালজেসিক মেডিসিনও এর ক্ষেত্রে নিতে পারেন, যেগুলো আপনার লো ব্যাক মাসেলসগুলোকে রিল্যাক্স করে, সেই ধরনের ব্যায়ামের মাধ্যমেও কিন্তু আপনার এই লো ব্যাক স্প্রেনটা হতে পারে। এবার হাড়জনিত কারণে যখনই আমরা আসব, সব থেকে বড় কারণ যেটার জন্য লো ব্যাক পেন হয় সেটা হলো লাম্বার স্পন্ডাইলোসিস। লাম্বার স্পন্ডাইলোসিস হিসেবে যখনই আমরা বলি, সেটা কোনো রকমের ইনফেকশন নয়, সেটা বিভিন্ন দিন ধরে আপনার কোমরের ওভার অ্যাক্টিভিটির জন্য, কোমরের যে ভার্টিব্রা আছে তার হাড়টা ক্ষয় হওয়ার জন্যই হতে থাকে। এবং অ্যাডভান্স স্টেজে যখন লাম্বার স্পন্ডাইলোসিস চলে যায়, সেখানে যে ভার্টিব্রাল ডিস্কটা আছে সেটা গিয়ে আপনার স্পাইনাল কর্ডের উপর ইরিটেশন করে, যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস হিসেবে বলে থাকি। এই লাম্বার স্পন্ডাইলোসিসের সব থেকে কমনলি দেখা গেছে 40 ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ক্যালসিয়ামটা কমে যেতে থাকে, যাদের বোনসের মধ্যে একটা অস্টিওপোরোসিস বা বোনসটা নরম হয়ে যায়, হাড়টা নরম হয়ে যায়, তাদের ক্ষেত্রেই সমস্যা।

0: হলো সবার আগে দেখা যায়। এর যে চিকিৎসা আছে, অবশ্যই আপনাদেরকে ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট করাটা হলো সবার আগে দরকার। খাবারের মাধ্যমে যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হিসেবে আমরা রোগীদেরকে বলে থাকি। এছাড়াও বিভিন্ন ওষুধের মাধ্যমে করতে হবে। অনেকেই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসেন কারণ তারা পেনকিলার নিতে চায় না, বা অনেকের অ্যালার্জি থাকে পেনকিলারের জন্য, অনেকের এমন হচ্ছে যে তারা তার ব্যয় বহন করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির অনেক চিকিৎসা আছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে যেটা দেখা গেছে যে পেন রিলিফে কিন্তু প্যারাসিটামল বা অ্যাসপিরিন এই জাতীয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের থেকে কোনো মতে এটা কম নয়। এবং গবেষণাতে এইটা পাওয়া গেছে দীর্ঘমেয়াদীভাবে এই ব্যথাটা কিন্তু আপনাকে আরাম দিতে পারে। আপনার ওষুধের সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ব্যথাটাকে নিরাময়ের জন্য কিন্তু যখন ওষুধ চলছে তার সাথে আপনি কিছু ইয়োগার ব্যবস্থা করুন। ভুজঙ্গাসন, সেতু বন্ধনাসন এই ধরনের কিছু আসন আছে যেটা অবশ্যই আপনি কোনো একজন ইয়োগা থেরাপিস্টের তত্ত্বাবধানে এই আসনগুলো করার চেষ্টা করবেন, এবং এই আসনের মাধ্যমে আপনার যে লো ব্যাক পেন আছে সেটা থেকে কিন্তু আপনি অনেকটা নিরাময় পাবেন।
1: হোমিওপ্যাথিতে কোমরে ব্যথা বা লো ব্যাক পেন, এ বিষয়ে বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
2: আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কল্যাণ মিশ্র।

লঘুগীতি শুনলেন কল্যাণ মিশ্রর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারার পর এবারে মেঘের পরে মেঘ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। বিশ্ব উষ্ণায়নের আরও একটি উদাহরণ, ইউরোপে বর্তমানে যে নজিরবিহীন গরম ও তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে তা মূলত বিশ্ব উষ্ণায়নেরই প্রত্যক্ষ ফল। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে আটকে থাকা তাপের কারণে সমগ্র বিশ্বের তুলনায় ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে। বর্তমানে প্রাক শিল্প স্তরের তুলনায় ইউরোপের তাপমাত্রা প্রায় 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী গড় বৃদ্ধির প্রায় দ্বিগুণ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাগুলো নিশ্চিত করেছে যে এই মাত্রার চরম তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়ন ছাড়া একেবারে অসম্ভব ছিল। ইউরোপে গ্রীষ্মের শুরুতেই তীব্র এবং রেকর্ড ভাঙা তাপপ্রবাহ শুরু হয়েছে, যা বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। সর্বকালের সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মানি, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র গরমে বহু দেশের পিচ রাস্তা গলে গেছে, ট্রেনের লাইন বেঁকে গেছে, বিদ্যুৎ ও কুলিং সিস্টেমের উপর অতিরিক্ত চাপ পড়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তীব্র তাপপ্রবাহকে একটি নীরব ঘাতক হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক এক সপ্তাহের ব্যবধানেই ইউরোপ জুড়ে 1300 জনেরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিশেষ করে 75 বছর বয়সী বা তার বেশি বয়সী প্রবীণদের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। ফ্রান্স ও লন্ডনে জরুরি স্বাস্থ্যসেবার জন্যে মানুষের আবেদনের পরিমাণ প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। যেহেতু উত্তর ইউরোপের বেশিরভাগ বাড়িতেই এয়ার কন্ডিশন নেই, তাই সরকার জীবন বাঁচাতে নানা রকম অভিযোজনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। স্পেনের বার্সেলোনা শহর তাদের লাইব্রেরি, পার্ক ও সামাজিক কেন্দ্রগুলোতে রূপান্তর করে 500টিরও বেশি জলবায়ু আশ্রয় কেন্দ্র তৈরি করেছে, যেখানে সাধারণ মানুষ এসে বিশ্রাম নিতে পারে। ফ্রান্সের প্যারিস শহর প্রবীণ ও একা থাকা নাগরিকদের নিয়মিত খোঁজ নেওয়ার জন্য একটি বিশেষ ওয়েলফেয়ার চেক রেজিস্টার চালু করেছে। ইতালি, স্পেনের কিছু অঞ্চলে তীব্র দুপুরের রোদে খোলা আকাশের নিচে শারীরিক পরিশ্রম বা নির্মাণ কাজ নিষিদ্ধ করা হয়েছে এবং কর্মীদের বেতনের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ফ্রান্সের শহরগুলোতে আরবান হিট আইল্যান্ড প্রভাব কমাতে বিপুল পরিমাণ গাছ লাগানো হচ্ছে এবং প্রাচীন ভবনগুলোর জানালায় তাপ প্রতিফলক ফিল্ম ব্যবহার করে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত কমানো হচ্ছে। ইউরোপ আমাদেরকে সচেতন করছে, তার কারণ আমরা তৃতীয় বিশ্বের যে নাগরিকরা যেহারে বৃক্ষচ্ছেদন এবং পরিবেশ দূষণের সঙ্গে জড়িত, এই মুহূর্তে তা যদি বন্ধ না করি আমাদের দেশের পরিস্থিতি বা পরিবেশ কিন্তু অচিরেই আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুতরাং দেখে শেখার মতো ইউরোপকে দেখে আমাদের শিখতে হবে, গাছ লাগাতে হবে, দূষণ কমাতে হবে এবং প্রতিটি মানুষকে সচেতন করে তুলতে হবে যাতে পরিবেশ দূষণ না হয়।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন কমল ঘোষ, পোস্ট রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রত্যুষা, হ্যাঁ কথাটা ঠিক বলেছ, তার মানে বন্ধু সহজলভ্য না, তেমনটা মোটেই না। কথাটা একটু তুলিয়ে ভাবা যাক, মানুষ যদি মানব সেবার সংকল্প গ্রহণ করে এবং মানুষের সেবার জন্য হাত বাড়িয়ে দেয়, তবেই হাত বাড়ালে বন্ধু পাওয়া যাবে। মানবতার ও বিবেকের অপব্যবহারের ফলে প্রকৃত বন্ধুত্ব অবলুপ্তির পথে পা বাড়াচ্ছে, পরিবর্তে জন্ম নিচ্ছে বাস্তবাগী তর্করত্নের দল, যাদের কথায় ও লেখনীতে দরদি মনের বুক ফাটা কান্না শোনা যায়। তবে এ কথা অনস্বীকার্য যে আজও কিছু মানুষ আছেন যারা সাত পাঁচ না ভেবেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন। অবশ্য মানুষের বন্ধু যে শুধু মানুষই হবে।

কথা ঠিক নয়। যারা নীরবে মানুষ তথা এই ধরিত্রীর সমস্ত প্রাণীকুলের সেবা করে চলেছে, তাদের মতো বন্ধু এই জগতে আর কেউ আছে নাকি? ওই বন্ধুদের বন্ধুত্বের জন্যে হাত বাড়াতে হয় না, ওরাই হাত বাড়িয়ে থাকে। ওরা গ্রীষ্মে পথিকদেরকে দেয় সুশীতল ছায়া, বর্ষায় মাথার উপর ছাউনি, শীতে দেয় ঝরা পাতা। যা রোম নিয়ে কনকনে ঠান্ডায় আমরা আরাম লাভ করি, শুধু কি তাই, অসুখ বিসুখে দেয় ওষুধ, সারা বছরই তুলে দেয় ফলমূল। যাদের বন্ধুত্ব ছাড়া জীবনের এক মুহূর্ত মানুষের চলে না, তাদেরকে আমরা ভুলেই থাকি। নির্দ্বিধায় ধ্বংস করি অরণ্য, হত্যা করি সেই প্রাণ সখা উদ্ভিদকে। আসুন না আমরা সবাই আসন্ন বর্ষায় তাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। লিখেছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ পোস্ট, রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। সাধনা ঘোষ, ৬৭ ব্রাহ্মণ পাড়ালেন, মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন। উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্দারে শ্মশানে চ যশ তিষ্ঠতি সবান্ধব। প্রিয় প্রত্যুষা, তুমি বলো সত্যি কি হাত বাড়ালেই এমন বন্ধু পাওয়া যায়? স্কুলে যেদিন সংস্কৃত ক্লাসে দিদিমণি চাণক্যের এই শ্লোকটি পড়িয়েছিলেন, সারাক্ষণ আমি এই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম, মেলেনি উত্তর। রাত্রি শেষে ভোর হলে দরজা খুলে দেখি পূবের আকাশে উদিত হয়েছে সূর্য, আমাকে দেখে হাসি মুখে বলল, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমি তোমার সেই বন্ধু, তোমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমৃত্যু আমি তোমার সর্বক্ষণের সঙ্গী। দিনে সূর্য, রাতে চন্দ্রকিরণ হয়ে তোমাকে ঘিরে থাকি। ঠিক সেই মুহূর্তে এক ঝলক মিঠে বাতাস আমার সমস্ত শরীরে আদরের স্পর্শ দিয়ে বলল, কেবল সূর্য চন্দ্র নয়, আমিও তোমার সব সময়ের বন্ধু। আমার নির্দিষ্ট কোনো রূপ নেই, তাই আমাকে দেখতে পাও না, তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে, তোমার অন্দরে বাহিরে জীবন প্রদীপ হয়ে থাকি। দূর থেকে সবুজ গাছপালাগুলো মাথা দুলিয়ে বলল, আমরাও তোমার সারা জীবনের বন্ধু। তোমার প্রাণবায়ুতে যে অক্সিজেন, সে আমাদের দান। আমাদের একটাই দৈন্যতা, আমরা চলচ্ছক্তিহীন, তাই তোমার বাড়ির আঙিনায় ঠাঁই পেতে সাহায্যের হাত বাড়িয়ে দাও। এত সব কথাবার্তার মধ্যে আমার ভেতর থেকে অন্তরাত্মা বলল, এই বিশ্ব চরাচর আমার সৃষ্টি, তোমার জন্মও আমার ইচ্ছে, মৃত্যুতেও আমাতে হবে লীন, আমার স্মরণীয় বন্ধু হয়ে থাকব আজীবন। লিখেছেন সাধনা ঘোষ, ৬৭ ব্রাহ্মণ পাড়ালেন, মানকুণ্ডু হুগলি থেকে। চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে লিখছেন। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, যেমন তেমন বন্ধুকেও তো বন্ধু করে নিতে হয়। যদিও জানি কবির কথায় সবখানে মোর ঘর আছে, সেই বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। স্কুল জীবনে প্রথম বন্ধু পাওয়া দিয়ে শুরু এই অনুভূতি, একে অপরের সঙ্গ, সহমর্মিতা, এসবই সেই বন্ধুত্বের বাঁধন। কৈশোরে এসে সে বন্ধুত্বের পরিধি আরও বড় হয়, আরও গভীর হয় কিছু জনের সঙ্গে। স্থায়ী বন্ধুত্বের কিছু বৈশিষ্ট্য থাকে যা বন্ধুত্বে গাঢ় হয়ে যায়, তা হল পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, সহমর্মিতা, সেগুলো গড়ে ওঠে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেস গবেষণায় দেখা গেছে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়। তার কারণ আর কিছুই নয়, সেখানে একজন নিজের আস্থা রাখতে পারে, সে যেমনই হোক। বন্ধুত্বের সেরা উদাহরণ হল কৃষ্ণ সুদামার বন্ধুত্ব। কৃষ্ণ রাজা হয়েও ছোটবেলার বন্ধুকে সেই ভেবেই নিয়েছে, তার আনা সামান্য খাবার আবার দুজনে ভাগ করে খেয়েছে। আজও সেরকম বন্ধুত্বকে যেন কৃষ্ণ সুদামার মতো বলেই উল্লেখ করা হয়। প্রকৃত বন্ধু বলতে আমাদের শাস্ত্রে বলে, রাজদ্বারে শ্মশানে সুখে দুঃখে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তেমন বন্ধু পাওয়া ভাগ্যের কথা, এ ব্যাপারে সেই কথামালার গল্পের কথা মনে পড়ে। ভালুক আসছে দেখে বন্ধু তাকে রেখে ছুটে পালিয়ে গেল, আর আক্রান্তজনের কানে কানে ভালুক নীতি কথা বলে গেল। বিপদের মুখে রেখে যে পালিয়ে যায় সে বন্ধু নয়, এত কথা হলো, কিন্তু বিপদে যাকে পাই সে যে হাত বাড়ালেই বন্ধু, এমন কথা হলফ করে বলতে পারি। তেমন বন্ধুকে বিশ্বকবির মতো আহ্বান জানাই, বন্ধু রহ রহ সাথে, কথা কও মোর হৃদয়ে, হাত রাখো হাতে। লিখেছেন চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে।

ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, হে শুভাকাঙ্ক্ষী প্রত্যুষা, হাত বাড়ালে বন্ধু, প্রিয় আমার সখী, বন্ধু মানে শুভাকাঙ্ক্ষী, রাজবংশীর প্রথম স্বজন ঘর, তাদের বরপক্ষের কুটুম্ব বিস্তর, এই শুভকাঙ্ক্ষী তাদের পরম আত্মীয়, তাই হল বন্ধুত্বের প্রিয়। বন্ধুত্বের চরিত্র সুখের বন্ধু মিষ্টি ভাষান, বিপদের আপনজন বেইমান, সুখ দুঃখের ভাগিদার অপবিত্র, ভাষা নোংরা পরিবেশে স্বতন্ত্র। তাই বলি সুখের বন্ধু অনেক পাওয়া যায়, বিপদে পড়লে বন্ধু চেনা দেয়। বন্ধুত্বের চরিত্রের জাদু বিচারে সে সাধু, আমাদের বারোমিশালি গণব্যবস্থা কুসংস্কার ব্যক্তিত্বই দায়, ভদ্র পরিবার আধুনিক পরিমণ্ডল ব্যক্তি স্বার্থপরতার অসাতল। আজকের বন্ধুর বাসনা আত্মস্বাদের কামনা, প্রকৃত বন্ধু হয় কজন, তার ছলনা হাত নাই প্রয়োজন, সৎবন্ধু সদাই পর উপকারী, অসৎ বন্ধু ভণ্ডধারী, প্রকৃত বন্ধু কোথায় পাই, বন্ধুর সন্ধানে যথাতথা যাই, অন্তরে মোর বিশাল পরিসর, জেনে শুনে বন্ধু ধর, আমার বিশ্বাস পাবেন প্রকৃত বন্ধু, হাত বাড়ালে বন্ধু। প্রকৃত বন্ধু পেলেন সুদামা, বহু বছর পর কৃষ্ণ সুদামা, বন্ধু শনে অনেক আলাপচারিতা, জীবনের সর্বদুঃখ কষ্ট হল ভাগিতা। কৃষ্ণ সুদামার মতো বন্ধু হয় কজন, দীর্ঘদিন প্রতীক্ষার পর হয় সমাধান, এই ব্যক্তিত্বে মিলনভূমি, কৃষ্ণ সুদামা শিক্ষার জমি, চলার পথে জীবনের দোলনায় হাত বাড়ালে বন্ধু পাওয়া যায়। বন্ধুত্বের মানসিকতা উদার হয়, আত্মবিশ্বাসের গরিমা সদায়, চরিত্রের গুণ বিদ্যার গর্ব তুলনায় নয়, আত্মবিশ্বাস জীবনের উপায়, হাত বাড়ালে বন্ধু বিবেকের পরম সিন্ধু, সততা পরিচয় প্রত্যুষা হল আমার বন্ধু। লিখেছেন ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, বন্ধু প্রত্যুষা, বন্ধু আছো দূর ঠিকানায় শালপিয়ালির বনে, বন্ধু তোমার দেখা নেই তবুও আছো মনে, বন্ধু তোমার মনে পড়ে হারিয়ে যাওয়া কথা, বন্ধু আজও অনুভূত হয় কি ভালোবাসার ব্যথা, বন্ধু তোমার উচ্ছলতায় কাটত কত বেলা, বন্ধু তুমি তো চেয়েছিলে খেলা ভাঙার খেলা, বন্ধু হাত বাড়ালেই পাই না তোমার কোমল ছোঁয়া, বন্ধু আজ শুধু দেখি নিকষ কালো ছায়া। লিখেছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাঁজিবাড়ি জ্ঞানদাস কান্দ্রা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, জন্মের পর আমাদের প্রথম বন্ধু মা, যে সন্তানের মুখের পানে চাইলেই অন্তরের কথা বুঝতে পারে, তারপর বাবা ভাই বোন পরিবার, এর বাইরে যে জীবন তা শৈশব কৈশোর তারুণ্য প্রৌঢ়ত্বের পথে বিস্তৃত, সময় পরিস্থিতি শিক্ষা কর্ম বিভিন্ন প্রেক্ষাপটে হাত বাড়ালেই মেলে বন্ধু। তেমনি এক সহৃদয় বন্ধুকে পেয়েছিলাম জীবনে, কিশোরের শুরুতে সহসা পিতৃবিয়োগ হতে খুব ভেঙে পড়লাম, আমার সেই বন্ধুটি তখন পাশে দাঁড়ালো, স্কুলে খেলার মাঠে অবসরে হাসি আড্ডায় ভুলিয়ে রাখত আমাকে, কিন্তু বছর কয়েক আগে হঠাৎই এক মৃত্যুদূত বাসা বাঁধল তার শরীরে, তারপর আমার আমাদের সব চেষ্টা ব্যর্থ করে নিয়তির নির্মম সত্যকে মেনে নিয়ে পাড়ি দিল না ফেরার দেশে। বাস্তবিক জীবনে চলার পথে হাত বাড়াতেই মিলেছে অনেক বন্ধু, দক্ষিণ ভারতের এক নামকরা হাসপাতালে চিকিৎসা শেষ করে অসুস্থ স্ত্রী আর দুই বছরের সন্তানকে নিয়ে কিভাবে বাড়ি ফিরব ভেবে পাচ্ছি না, পাশে দাঁড়ালেন দুই ভিনভাষী ভিন রাজ্যের মানুষ, যেন বহু দিনের পরিচিত, স্কুল কর্মস্থল খেলার আসরে এসেছে অনেক সম অসম বয়সী বন্ধু, তাদের মধ্যে কয়েকজন রয়ে গেছে আজও, স্ত্রী সন্তান পরিবারের সঙ্গে যে কথা চলে না ভাগ করে নিই তাদের সঙ্গে, সন্ধ্যের পর যখন আড্ডায় বসি তখন শুধু প্রাণ খোলা আনন্দ আর হাসি তামাশা,

ঘড়ির কাঁটা 10টায় পৌঁছতে বাড়ির পথ ধরি। মনে হয় জীবনের বাকি দিনগুলো এভাবেই পার হয়ে চলুক নাই পৃথিবীতে। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, পূর্ব বর্ধমান থেকে। এবারে জানিয়ে দিই, প্রত্যুষার গত মাস অর্থাৎ জুন মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন, তার নাম প্রত্যুষার গত মাস অর্থাৎ জুন মাসের বিষয় ছিল মা বাবার ঋণ কি শোধ করা যায়। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন, আর তার মধ্যে শ্রেষ্ঠ পত্র লেখিকা মনোনীত হয়েছেন মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা পারডুবি, জেলা কোচবিহার থেকে। মৌমিতা দেবী, আপনাকে আগামী 6 জুলাই বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্যে। প্রত্যুষার জুন মাসের শ্রেষ্ঠ পত্র লেখিকা মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা পারডুবি, জেলা কোচবিহার।

আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন AIR@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আজ রবিবার, 5ই জুলাই 2026। যানবাহনের চাপ বৃদ্ধির কারণে শহরের প্রধান প্রধান সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য ধারণ করার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। যেসব এলাকায় যান চলাচল ধীরগতির হতে পারে ও নির্মাণ কাজ চলছে, দার্জিলিং মোড় মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন।

NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আম্বাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসাবে ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা: টিকিয়াপাড়া হাট, জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। ফুলেশ্বরী হাট, NJP সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। একটিয়াশাল হাট, আশিগড় দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা হাট, বাগডোগরা দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। খাপড়াইল বাজার, খাপড়াইল দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। নতুনহাট, উত্তরকন্যা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধীর গতি যান চলাচলের সম্ভাবনা রয়েছে। বলরামহাট, ক্যানেল রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা: বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিককামি যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড়ে এড়িয়ে চলুন, বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট, কাওয়াখালী, খাপড়াইল রোড রুট ব্যবহার করতে হবে। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান পরিচিতি। ধীরেন বসুর কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন 7:45। 11:50 শুনবেন প্রান্তিক। সাহিত্য ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন স্বরচিত কবিতা ও ছোট গল্প, পাঠ শোনাবেন সুমন মল্লিক, স্বরচিত কবিতা শুভঙ্কর দাস, অনুষ্ঠানটির উপস্থাপনা সংঘমিত্রা ভট্টাচার্য, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। 12:30 আজকের নাটক আশ্রয়, কাহিনী চোমং লামা, বেতার নাট্যরূপ কুন্তল ঘোষ, প্রযোজনা দীপক দাস। সন্ধে 7:30 থেকে লন্ডনের লর্ডসে আয়োজিত T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলার ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে খেলার শেষ পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানগুলি শোনা যাবে নিউজ অন AIR অ্যাপে। রাত 8টায় রয়েছে সুস্বাস্থ্য, 9:30 শিক্ষাঙ্গন থেকে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা 10টায়। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এখন বলছি বিবিধ ভারতীর অনুষ্ঠানের কথা। 7:30 হাম হে রাহি পেয়ারকে ত্রিবেণী শুনতে পাবেন 8:15। 8:30 চিত্রলোক, 9টায় ইন্দ্রধনু, 10টায় বম্বে টকিজ, 11টায় চয়নিকা, 12:05 ইয়াদও কি মেহফিল, 1টায় সুরেলা সফর। বিবিধ ভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

0: তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন, এই যুগান্ত প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বাড় গয়া।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের 4র্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহমূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী।

সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণাও নয় এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসাবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46°C ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41°, ফিলাডেলফিয়ায় 44°, এবং ওয়াশিংটনে 45°C পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 বাকি থাকতেই 6 জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16 পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16 ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। রাজ্য বিধানসভা দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি গতকাল এ কথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির

0: অভিযোগ উঠেছে। তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের। গতকাল রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন, তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানিয়েছেন।
1: পশ্চিম বঙ্গাল কি জনতা নে বহুত বিশ্বাস কে সাথ ভরোসে কে সাথ আপকো চুনকর ভেজা হ্যায়। ইয়ে বিশ্বাস ইয়ে ভরোসা কায়েম রহে, হাম উনকে বিশ্বাস ভরোসে উনকে আকাঙ্ক্ষাও কো ভি পুরা করেন, উস রাজ্য কে বিকাশ কি নই ইবাদত ভি লিখেন, ক্যোঁকি ইয়ে রাজ হমেশা বিচারো কে আধ্যাত্মিক ধর্ম সংস্কৃতি ওর অলগ অলগ কালখণ্ড কে অন্দর এক নয় বদলাও কো রাষ্ট্র কো নই দিশা দেনে কা রাজ্য রাহা হ্যায়।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এদিকে রাজ্য বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলেও তিনি জানান।
2: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
0: রাজ্যপাল আর এন রবি বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে বিধায়কদের কাজ করার আহ্বান জানান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক।
3: এটা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন নিঃসন্দেহে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা, আজকে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টলেকে ইজেডসিসিতে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীদের কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে গতকাল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।
4: हमारी जो बजट हुआ उसमें स्पेशल 200 करोड़ का प्रोविजन हम लोग किया, मॉडर्न इक्विपमेंट और एक 200 स्पेशल हमारी एक सर्विसमैन या तो अग्निवीर को लोग लेकर अच्छा ट्रेनिंग देकर एक टीम बना के हिल में, सागर आइलैंड में और कलकत्ता में सिविल डिफेंस डिजास्टर मैनेजमेंट SDRF का अच्छा टीम हम लोग बनाने का काम करूंगा।
0: এদিকে তারাতলা বিপর্যয় কাণ্ডে ধৃত 6 জনের ফের 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর মধ্যে রয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরাদ আকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে

0: মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অঙ্গ। এদিকে ইএসআই অধিকর্তা তন্ময় চক্রবর্তীকে গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে সচিব করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল গতকাল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
1: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
0: তবে রেলে জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তা যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরকেও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল।
2: আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে যে ডাক্তার এসেছিল কোনোটাই সঠিক নয়। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে।
0: তোলাবাজি এবং দুর্নীতির মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 4 কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। সিটের সন্দেহ অন্তত 30 জন এই অসাধু চক্রের সঙ্গে জড়িত, আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থার কথাও জানা গেছে, এই সংস্থার মাধ্যমে কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আবেদনপত্র অনলাইনে আপলোড না করায় অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি বলে অভিযোগ তুলে গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আয়ুষ্মান ভারতের আবেদন একইভাবে আটকে দেওয়া হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রে চড়ায় আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক

0: পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু। প্রথমে শুনবেন জনম জনম গেল আশাপথ চাহি।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কে সার্চ কর। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
4: আজই সার্চ করব।
3: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
2: আরবিআই কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 8:30 বেজে গেছে, আর রবিবাসরীয় সকালকে সাথে

নিয়ে ছুটির দিনে এসে গেছি আমি নবনীতা লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে। হ্যালো আকাশবাণী মানেই আপনি বলবেন আর আমি শুনব। শ্রোতাবন্ধুদের সাথে আমাদের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। শুভ সকাল। আবার আর একটা রবিবারের সুরেলা সকাল নিয়ে শ্রোতাবন্ধুদের সাথে। আর শুরুতেই শুরুর গানে যাবার আগে বলে দিই আজকের বিষয়। আজ আপনার ইচ্ছে পূরণের গল্প বলুন বলুন, কতখানি চাওয়া আর কতখানি পাওয়া রয়েছে। আপনি অবশ্যই জানাবেন, তবে তার আগে আজ প্রথম গানে।

0: লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী মানেই রবিবারের একটা মিষ্টি সকাল, যার সঙ্গে জুড়ে থাকে হিন্দি ছায়াছবির গান আর বিষয়ভিত্তিক কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় সম্পর্কে কিছু বলুন।
1: হ্যাঁ, বিষয় সম্পর্কে বলছি, দেখুন মানুষের তো ইচ্ছা সব সময় পূরণ হয় না।
0: হ্যাঁ, কতটুকু পূরণ হয়েছে, কতটুকু ছিল আর কতটুকু পূরণ হয়েছে?
1: হ্যাঁ, আমার যেটুকু ছিল দারুণ, হ্যাঁ তার থেকে কিন্তু আমার সবকিছু পূরণ হয়ে গেছে।
0: আচ্ছা।
1: তো আমার কিন্তু আর কোনো ইচ্ছা নাই পূরণ, আর আমি যদি এইভাবে থাকতে পারি তাহলে আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে।
0: তার মানে ইচ্ছে পূরণের গল্প কিন্তু আপনার তৈরি হয়ে গেছে।
1: হ্যাঁ, তৈরি হয়ে গেছে।
0: হুম, নতুন করে আর কোনো ইচ্ছে নেই?
1: ইচ্ছে নেই না।
0: হুম হুম,
1: যে সমস্ত ইচ্ছা আমার ছিল, সব কিছু কিন্তু পূরণ হয়ে গেছে।
0: এবং এই যে ইচ্ছে পূরণের রাস্তা তৈরি হলো, এই ইচ্ছে পূরণের রাস্তায় নিশ্চয়ই আপনার অনেক পরিশ্রম আছে।
1: অনেক পরিশ্রমের জন্য আমি এরকম ইচ্ছা পূরণ তৈরি হয়েছে আমার, কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি।
0: আচ্ছা।
1: তো কষ্ট করে আমি কাজ শিখেছি, সেই কাজ থেকে আজকে আমি বড় হয়েছি এবং ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়েছি, দাদি বিয়ে দিয়েছি। হ্যাঁ, তো

0: কাজ করছি এবং আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে।
1: এবং তা সব থেকে বড় কথা, আপনি যে পরিশ্রম করে যে ইমারত গড়েছেন, এই ইমারত গড়ার পেছনে আপনার এই যে ইচ্ছে পূরণ হয়েছে সেটা কিন্তু আপনার কঠোর পরিশ্রমের জন্য। কাজে এর সঙ্গে আছে
0: হ্যাঁ
1: আপনার আত্মতৃপ্তি
0: হ্যাঁ
1: এবং অনেকখানি ভালো লাগাও মিশে আছে এর সঙ্গে। পরিশ্রমের পর যখন আমাদের ফল ফলে তখন কিন্তু তার যে আনন্দ সেটা কিন্তু কোনো ভাষায় মানে ব্যাখ্যাই হয় না।
0: না, কোনো ব্যাখ্যাই হয় না।
1: হ্যাঁ, কাজী
0: তো
1: খুব
0: তুমি
1: ভালো লাগলো এই গল্প
0: ভালো?
1: শুনে।
0: হ্যাঁ সেই, হ্যাঁ তো আমি এখন ভালো আছি, খুব সুস্থ আছি এবং খুব আনন্দেই আছি।
1: আচ্ছা আচ্ছা, এভাবেই থাকুন এবং
0: হ্যাঁ,
1: এই রকম ইচ্ছে
0: আর
1: পূরণের গল্প তৈরি হোক আমাদের শ্রোতা
0: আর
1: বন্ধুদের মধ্যে।
0: আপনাদের অনুষ্ঠান শুনি প্রতিদিন এবং কথাও বলি,
1: হ্যাঁ
0: আপনাদের সঙ্গে কথা বলি,
1: হ্যাঁ,
0: খুবই ভালো লাগে।
1: আমাদের
0: তো
1: ভীষণ
0: এইভাবে
1: ভালো
0: যেন,
1: লাগে।
0: হ্যাঁ এইভাবে যেন আমি জীবনটা যেন চলে যাই, আপনাদের সঙ্গে মেলামেশা করি, কথা বলি, এইভাবে যেন আমি বাঁচতে চাই এবং সবার সাথে মেলামেশা করে যেন আমি থাকতে পারি।
1: একদম
0: নমস্কার।
1: একদম, আপনার এই বার্তা পৌঁছে যাবে এই মুহূর্তে যারা লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী শুনছেন তাদের কাছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ,
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন
1: নমস্কার
0: আপনি।
1: নমস্কার। আমাদের প্রথম ইচ্ছে পূরণের গল্প তো আমরা শুনে নিলাম, আর ইচ্ছে পূরণের গল্প শুনতে শুনতে আমার মনে হলো যে আমাদের জীবনে যখন কোনো জিনিস খুব দ্রুততায় আসে তখন কিন্তু তার পেছনে আমাদের অতখানি ভালো লাগা তৈরি হয় না, কিন্তু যেই মুহূর্তে পরিশ্রমের পর আমাদের কাছে আমাদের প্রার্থিত জিনিসটি এসে পৌঁছয় তখন কিন্তু আনন্দ হয় অনেকখানি। এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার দিদি,
1: হ্যাঁ
0: আমি সৌভিক সরকার বলছিলাম কসবার থেকে।
1: হ্যাঁ বলুন।
0: অবশ্যই ইচ্ছে পূরণ সবারই বলতে গেলে একটা স্বপ্ন অন্তত দেখে
1: হুম
0: যে আমার যেন ইচ্ছে যেন পূরণ হয়,
1: হুম
0: কিন্তু তার জন্য প্রচন্ড মেহনত করতে হয়, প্রচন্ড খাটাখাটনি করতে হয়। আমি আমার নিজের একটা উদাহরণ দেব।
1: হুম হুম
0: আমি বর্তমানে যেখানে কাজ করি মানে কর্মস্থল,
1: হুম হুম
0: সেখানে এই চাকরি পাওয়ার জন্য প্রচন্ড বলতে গেলে মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আমি প্রথমবার যখন ইন্টারভিউ যখন দিয়েছিলাম তখন
1: হুম
0: ক্র্যাক করতে পারিনি,
1: আচ্ছা
0: দ্বিতীয়বার, হ্যাঁ এবং দ্বিতীয়বার যখন মেল পাঠিয়েছিলাম তার আগে একটা মেল পাঠাতে হয় আমাদের অফিসে একটা দরখাস্ত করার জন্য
1: হুম
0: চাকরিটার জন্য।
1: হুম
0: এক বছর পর আবার যখন ওই একই অফিসে যখন আবার দরখাস্ত করলাম
1: হুম
0: সেই মেলটা আর কি হয়নি, আর কি
1: আচ্ছা
0: গ্রহণযোগ্য হয়নি।
1: আচ্ছা
0: এবং তারপরে আবারও 2 বছর আরো কেটে যায়, দেখতে দেখতে প্রায় যেখানে চাকরি করার জন্য যে করছিলাম সেখানে প্রায় দেখতে যে প্রায় সব মিলিয়ে বলতে গেলে 3-4 বছর হয়ে যায়।
1: আচ্ছা
0: এবার এই মাঝখানে নানা জায়গায় আমি বলতে গেলে অনেক দূরে দূরে ঘুরেছি, এ করেছি, ইন্টারভিউ দিয়েছি, কিন্তু যে কারণে হোক বা পরীক্ষায় বসেছি হয়নি। এই বর্তমানে যেখানে কাজ করি সেখানে আবার ফিরে আবার ইন্টারভিউ দিতে যাই, সেখানে ঠিকঠাক ভাবে আমার আমার পাস হয়ে যাই, তারপরে আমাদের একটা ট্রেনিং চলে,
1: আচ্ছা
0: ট্রেনিংও আবার পাস করে যাই।
1: আচ্ছা
0: এই যে আমার যে ইচ্ছে পূরণটা যে আমার হয়েছিল প্রায় 3-4 বছর পর, আমার যে স্বপ্নটা যখন পূরণ হয়েছিল দিদি, যখন মানে মানে জয়নিং লেটারটা যখন আসে আর কি,
1: হুম হুম
0: যখন আর কি আমি লেটার বক্স খুলে দেখি যখন পড়ি আমার চোখ দিয়ে জল চলে আসে, মানে আমার স্বপ্নটা আর কি পূরণ হলো, ইচ্ছে পূরণটা পূরণ হলো। মানে যখন মাকে আমি দেখাই, মাও বলতে গেলে কেঁদে ফেলে, মানে খুশির যে কান্না একটা হয়
1: একদম।
0: যে সেটা মা
1: এবং
0: আমাকে জড়িয়ে ধরে।
1: এই যে সময়টা, যে সময়টা লেগে থাকার সে সম যে সময়টা, মানে এই যে ধৈর্য, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা এবং লড়াই করা, এই যে সময়টুকু,
0: হ্যাঁ
1: এই সময়টুকু কিন্তু যখন প্রার্থিত ফল যখন আসে আমরা কিন্তু এই দীর্ঘ সময়টুকুকে কিন্তু ভুলে যাই না, কারণ আমরা তো সহজভাবে এটা পাইনি, অনেক কষ্টে পেয়েছি, কাজে এই এর দান কিন্তু অমূল্য।
0: একদম ঠিক,
1: যেটা
0: আপনি
1: আপনি
0: যেমন,
1: হ্যাঁ পেয়েছেন যেটা, এটা
0: হ্যাঁ
1: কিন্তু সারা জীবনের সম্পদ এবং মনে রাখার
0: একদম
1: মতো।
0: একদম, আপনি যেমন বললেন যেমন ধৈর্য, এই আসল ধৈর্যটা না দিদি আমাদের রাখা উচিত যে কোনো স্বপ্ন পূরণের জন্য, যে কোনো যেটা ছোটখাটো যে কোনো হোক, আমাদের ধৈর্য এবং শক্তিটা রাখা উচিত। এবং আপনার আমার যা আমার মন বলছে একদিন না একদিন আপনার স্বপ্নটা পূরণ হবে, একটু ধৈর্য ধরলে, আর
1: একদম
0: আপনার যে লক্ষ্যটা যদি স্থির থাকে, একটু হয়তো কোনো সময় আপনি ফেল করবেন, অনেক সময় ভাঙাচোরা রাস্তা আসতেই পারে,
1: এবং
0: কিন্তু
1: ভাঙাচোরা
0: একটা
1: রাস্তা আসে কিন্তু আমাদেরকে নতুনভাবে তৈরি করার জন্য, মানে মানে
0: তৈরি
1: আমাদের
0: করার জন্য
1: জীবনে যে ব্রেকগুলো আসে সেই ব্রেকগুলো কিন্তু আমাদেরকে শেখায় যে আমাদের রাস্তাটাকে আরো উন্নত করতে হবে, মানে ভেঙে
0: একদম
1: যাওয়া না, ব্রেক মানে ভেঙে যাওয়া না, ব্রেক মানে নতুনভাবে আবার নিজেকে গড়ে নেওয়া।
0: এবং তার থেকে কিছু শেখা।
1: একদম
0: আমরা আসলে একদম এই জন্যই এইভাবে আর কি আমাদের এগিয়ে যেতে হবে। নিজের স্বপ্নটা না দেখবেন।

0: কখন হবে, ওই একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে,
1: হ্যাঁ
0: এইটাই তো। আপনি যখন নিজের থেকে কিছু এখন ইয়ে করছেন, যখন আপনি এখন গাছ একটা তৈরি করছেন, সেটা যখন ফল দেবে, সেটা যখন খাবেন, সেই মিষ্টির স্বাদটা যেমন, সেমনি স্বপ্নটাও তেমনি। আপনি যখন নিজের থেকে যখন গড়ে গড়ে গড়ে গড়ে গড়ে গড়ে যখন করবেন, আপনি যখন সেই স্বাদটা পাবেন, ওইটা একটা অসাধারণ। ফট করে পেয়ে যাওয়াটা একটা কোনো ইয়ে নেই, কিন্তু স্বপ্ন যখন পূরণ হবে এক সময় গিয়ে, 1 বছর 2 বছর পরে গিয়ে,
1: তখন
0: এটা কিন্তু একটা
1: প্রাপ্তির
0: অসাধারণ।
1: আনন্দই আলাদা। এই
0: একদম
1: যে
0: দিদি,
1: এই এই যে পাওয়াগুলো, ইচ্ছে পূরণের গল্প যখন আমাদের তৈরি হয়, এই গল্পের পেছনে কত না পরিশ্রম থাকে, কত না হতাশা থাকে, কত না ধৈর্যচ্যুতি থাকে, আবার উঠে দাঁড়ানোর গল্প থাকে। অর্থাৎ ইচ্ছে পূরণের গল্পর সঙ্গে এই রাস্তা মানে নির্মাণ যেটা, সেটার গল্পও কিন্তু জড়িয়ে থাকে। ভালো লাগলো, খুব
0: অবশ্যই
1: ভালো লাগলো,
0: অবশ্যই,
1: ভালো থাকবেন।
0: একদম ভালো থাকবেন, নমস্কার নমস্কার।
1: নমস্কার নমস্কার। আজ শুনছি ইচ্ছে পূরণের গল্প। এই মুহূর্তে যেটা আমরা বারবারই বলি, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী মানেই কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দের প্রিয় হিন্দি ছায়াছবির গান। তবে এই মুহূর্তে আরেকজন বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল। বলছি পোস্টলদার।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি।
2: হ্যাঁ, গানটা খুব ভালো লাগলো শুনে। এরকম গান আরো 4-5টা হলে দেন।
1: আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন,
2: আচ্ছা,
1: নিশ্চয়ই আপনার পছন্দের গান থাকবে।
2: হ্যাঁ,
1: ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আজ কথা বলছি ইচ্ছে পূরণের গল্প নিয়ে। আপনার জীবনে এমন কোন ইচ্ছে রয়েছে যে ইচ্ছের পূরণ হয়েছে? শুনে নেব শ্রোতা বন্ধুর কাছে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। আজকে ইচ্ছা পূরণ হলো,
0: আচ্ছা,
1: এই ভজন প্রত্যেকদিন একটা করে সকালে প্রথমে আগে ভজন দিবেন, এই ভজনটা খুব ভালো লাগলো, ইচ্ছাটা পূরণ হলো।
0: আচ্ছা আচ্ছা, এবং আপনার ইচ্ছে পূরণ হয়েছে শুনে আমারও কিন্তু খুব ভালো লাগলো। আর আমাদের প্রতিদিনই প্রথম গানটা কিন্তু ডিভোশনালি যায়, আমাদের হ্যালো আকাশবাণীর প্রথম গানটি থাকে, আপনাদের মানে সকালের আবহকে তৈরি করে। হ্যাঁ,
1: আজকের আবহাওয়া খুব ভালো আছে, সব কিছু দিয়েই ভালো আছে।
0: আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনার নাম।
1: এবার এই প্রতিদিন ভজন শুনে, নাম শুনে, এই দিয়েই প্রথমে শুরু, জীবনে শুরু, এটা দিয়েই শুরু, সব কিছু ইচ্ছা পূরণ হয় ভগবানের নাম করলে।
0: আচ্ছা
1: সব ইচ্ছাই পূরণ হবে তার ইচ্ছার মতো।
0: হ্যাঁ, আপনার
1: আমরা
0: কাছে,
1: চাইলেই ইচ্ছা পূরণ হবে না, যে
0: আচ্ছা,
1: ভগবান যা দিয়েছে সেই ইচ্ছাই তার কর্ম, ইচ্ছা মতোই পূরণ হবে, যে যতই চাক। হ্যাঁ, তবে চেষ্টা করলে কিছুটা
0: কর্ম, আপনাকে কর্ম করে যেতে হবে এবং কর্মের শেষে আপনার ইচ্ছে পূরণের গল্প থাকবে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
0: এবার আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটি বলুন।
1: আমার নাম রবি বিশ্বাস, আমি বলছি রানীনগর, উত্তর কুমারপাড়া।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং
1: জলপাইগুড়ি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার সব থেকে ভালো লাগলো, দেখুন আমরা তো প্রত্যেকে প্রত্যেকের ভাবনা মতো চলি, সেই ভাবনা অনুযায়ী কিন্তু আমাদের ইচ্ছে পূরণ হয় এবং ইচ্ছে পূরণের গল্প তৈরি হয়, ইচ্ছে পূরণের পথ তৈরি হয়। তো আপনার কাছে ইচ্ছে পূরণ মানে, আপনার প্রথম ইচ্ছে পূরণ হচ্ছে আপনি প্রথম গানটি শুনে আপনার ভালো লেগেছে, দ্বিতীয় ইচ্ছে পূরণ হচ্ছে যে আমরা যা চাই সেই চাওয়ার মধ্যে তাঁর চাওয়া থাকে, তিনি চাইলেই আমাদের চাওয়া সম্পূর্ণ হয়, তবে তার মধ্যে আমাদের নিবিড়ভাবে যুক্ত থাকতে হবে কর্মের সঙ্গে, তবেই ইচ্ছে পূরণ তৈরি হবে, তাই তো? হ্যাঁ, ভালো থাকবেন, আজকে দিনটি আপনার খুব ভালো কাটুক।
1: আমি প্রত্যেকদিনই শুনি, প্রত্যেকদিনই শুনি।
0: আপনারাই তো আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনারা আছে বলেন।
1: হ্যাঁ, ছোলার দিয়ে রেডিও ঝুলিয়ে দিয়েছি, সবাই ভালোবাসে না, কিন্তু তবু আমার গান চলতেই থাকে, ভালো মন্দ যা হবে সব আমার ইচ্ছা পূরণ হবে।
0: হ্যাঁ, অবশ্যই হবে, এবং এই ভালো লাগাগুলোকে নিয়ে থাকুন। ধন্যবাদ।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের কত কিছু যে জানান, তাদের ভাবনা, তাদের ভাবনার বিস্তার, তাদের চিন্তন, সব কিছু নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ বলুন।
2: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বিশ্বজিৎ বাবু,
2: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি?
2: হ্যাঁ দিদিভাই, চলে যাচ্ছে।
0: আচ্ছা, আজকের বিষয় কি শুনেছেন?
2: না দিদিভাই, বিষয়টা শুনিনি, বলুন।
0: ইচ্ছে পূরণের গল্প।

0: আপনার
1: কি
0: জীবনে
1: হলেন দিদি?
0: ইচ্ছে পূরণের গল্প। আপনার জীবনের যে ইচ্ছেগুলো ছিল সেই ইচ্ছে পূরণ হয়েছে কি? যদি থাকে সেই গল্প আজ শুনবো।
1: হ্যাঁ দিদি ভাই, ইচ্ছে পূরণ, দেখুন এই দুনিয়ায় কোনো মানুষ বলতে পারবে না স্বতঃস্ফূর্ত মনে যে আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে, সেটা কোনো মানুষই বলতে
0: না,
1: পারবে না।
0: সম্ভব নয়।
1: হ্যাঁ বলুন।
0: সম্ভব নয় মানে কিছু ইচ্ছে পূরণ হয়, সবটা তো পূরণ হয় না।
1: সব সবটা পূরণ হয় না, কারণ এই আমাদের মানে একটা ভাষা, কারণ কখন চলতে চলতে যায় সেটা তো না, যেমন ধরুন এমনি যা ছিল ছিল, এরপর সমস্যা, এই জন্য কিছুটা অসুস্থ, এবং সে অসুস্থতার মধ্যে দিয়েও এই আপনাদের স্টেশনে আসার একটা কারণ, অনেক কিছু শিখতে পারি ওই হিসাবে কাছে আমরা আসি, আর সঙ্গে আমাদের ইচ্ছা পূরণের কথা। দেখুন একটা কথা হচ্ছে, একটা মানুষের জীবন প্রতি পদক্ষেপে হোঁচট লাগে তাহলে সে তো আর এগোতে, তার সত্ত্বেও জীবনের সঙ্গে সংগ্রাম থেকে থেকে আর যে মেয়েকে পড়াশোনা শিখিয়ে দেওয়া একটা, আর আমার সারা জীবন কেবল ইচ্ছের পর যায়, এরপর মেয়ের বিয়ের ইচ্ছাটা আছে, সেই মেয়ের বিয়েটা যদি নিতে পারবো সেদিন জানবো আমার ইচ্ছা পূরণ হয়েছে, কারণ
0: আচ্ছা
1: এই কারণে আমার টার্গেট ওই একটাই।
0: আচ্ছা আচ্ছা, আপনার জীবনের ইচ্ছে পূরণের তো গল্প শুনলাম, আর এভাবেই আপনি জুড়ে থাকুন আমাদের সঙ্গে, ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে মন চাইছে পরের গানে যেতে, তবে তার আগে আরেকজন শ্রোতাবন্ধু রয়েছেন, তার সাথে একটুখানি কথা বলে নিই। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: শুভ সকাল।
2: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: অনেকদিন পরে ফোন করলাম, কিন্তু
0: হ্যাঁ
2: বুঝতে পারছেন,
0: হ্যাঁ বলুন।
2: মেঘলিমাস ব্লকে রানীরহাট থেকে বিকাশ বলছি
0: হ্যাঁ
2: দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বিকাশ বাবু।
2: অনেকদিন পরে কেন ফোন করলাম জানলেন তো?
0: হ্যাঁ নিশ্চয়ই। আর আজকে আমাদের বিষয় শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি।
0: হ্যাঁ
2: ইচ্ছে পূরণ,
0: হ্যাঁ ইচ্ছে পূরণ বলুন।
2: ইচ্ছে পূরণ তো একটা শুনেন দিদি, মানে ওটা হচ্ছে খুব পরিশ্রমের ব্যাপার, পরিশ্রম যদি আমরা করে থাকি অবশ্যই ঈশ্বর আমাদের ইচ্ছে পূরণ করে দেবে, তাই না?
0: একদম ঠিক বলেছেন।
2: তার মধ্যে আমরা পরিশ্রম করতে করতেই থেমে যাই, বাধা ভাঙতে পারি না, বাধা বিঘ্ন না ভাঙতে পারলেই কিন্তু ইচ্ছে পূরণ হয় না দিদি।
0: অতিক্রম করতে না পারলে হয় না, ঠিক।
2: হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন এখন এই সম্পর্কে আমি কি বলতে পারলাম?
0: ইচ্ছে পূরণের গল্পের সাথে যেটা আপনি বললেন সেটা হচ্ছে আপনার কঠোর পরিশ্রমের একটা গল্প। আপনার জীবনে এমন কিছু রয়েছে কি যে পরিশ্রম করে যে পথ আপনি পেরিয়েছেন আপনার ইচ্ছে পূরণ হয়েছে, কোনো একটা ইচ্ছে সেরকম?
2: হ্যাঁ, কাজের মাধ্যমেই আমার এই সাংসারিক ইচ্ছে পূরণটা কিছু দূর এগিয়েছে,
0: আচ্ছা আচ্ছা,
2: আরো অন্যান্য পরিশ্রমের জন্য অপেক্ষা আছি, দেখি কতদূর করতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেই চলছে দিদি।
0: আচ্ছা আচ্ছা, এইটাই তো চলতে হবে, খানিকটা
2: হ্যাঁ
0: ইচ্ছে
2: হ্যাঁ
0: পূরণ হবে, খানিকটা অধরা থেকে যাবে, বাকিটা চলতে চলতে পূরণ হবে।
2: যাই হোক, সময়ও কম, সবাইকে নমস্কার জানাইলাম, শ্রোতা বন্ধু এবং আপনাদের কর্তৃপক্ষ, এই জানিয়ে আমি বেশি দীর্ঘায়িত করব না কথা, সবাইকে সুযোগ দিতে পারি যেন সবাই কথা বলুক লাইভ ইন ফোনে। হ্যাঁ, তাই আমি আজকে এই কথা বলে সমাপ্তি করলাম।
0: নিশ্চয়ই, ভালো থাকুন, সারাদিন আপনার খুব ভালো কাটুন।
2: সকলে
0: হ্যাঁ হ্যাঁ,
2: ভালো থাকুক,
0: ধন্যবাদ।
2: ধন্যবাদ।
0: লাইফ ফোন ইন, হ্যালো আকাশবাণী মানেই শ্রোতাবন্ধুরা জানেন তাদের পছন্দের কিছু প্রিয় হিন্দি ছায়াছবির গান, আর তার সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা। আজ যেমন আলোচনার বিষয় নিয়ে, যে আলোচনার বিষয় নিয়ে এসেছি আমি সেটা ইচ্ছে পূরণের গল্প। এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন, তিনি কি বলছেন শুনে নি। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন।
3: আমি সতীর্থ নিকেতন সত্যিকার থেকে বিপ্লব কুমার শিকদার বলছি।
0: হ্যাঁ বুঝতে পেরেছি।
3: আমি মানে গাওয়া অধিকারী বলছি,
0: হুম
3: খেলছে না গিয়ে
0: হুম

0: মানুষের জীবনটা নদীর স্রোতের মতো,
1: হুম
0: পাহাড় থেকে উৎপন্ন হয়ে
1: হুম
0: সেটা সাগরে মিলবে,
1: হুম
0: কি মাঝখানে অন্য কোনো নদীতে মিশে যাবে, কোনো ঠিক নেই আর কি। এই জন্য আমার যেটা নিজস্ব ধারণা, আমার কর্মজীবন অনেক আগে শেষ হয়ে গেছে,
1: হুম
0: কিন্তু বাস্তবিক কর্মজীবন 60 বছর ধরে এখনো অক্লান্ত পরিশ্রম করে চলছি। 60 বছরের ইতিহাসে আমি গাভাটি গাড়ি দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, 1 নম্বর, প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমরা যদি মনে করি এটা আজ হবে না কাল হবে, তাহলে গেলাম পিছিয়ে গেলাম। আজকের জন্য আমার যেটা কর্তব্য সেটা আমাকে আজকেই করতে হবে, প্রতিটি মুহূর্ত। তাকে পাবো বলে আজকে আমি কিছু হাতের কাজ হাত লাগাবো না, এটাই মূর্খের কাজ। আমি কোনোদিনই ভাবিনি চাকরি পাবো, কিন্তু পর পর পেয়ে গেছি। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমরা কোনো কিছুর উপর ভরসা করব না, বা একটা সোর্সের উপরও নির্ভর করবো না। পাশাপাশি আমি আমি যখন ছিন্নমূল বিভূতি হয়ে এদেশে আসি ভারতে, তখন আমি মানে 10 টাকার ভাড়াটিয়া, হ্যালো,
1: হুম বলুন,
0: 10 টাকার ভাড়াটিয়া,
1: হুম
0: 75 টাকা মাসিক বেতনে একটা দোকানে সেলসম্যানশিপের কাজ শুরু করলাম।
1: হুম
0: কিন্তু এটা হলো শুরু, বীজ তো বটবৃক্ষের বীজ তো ছোট হয়।
1: হুম হুম
0: কিন্তু সেইটা থেকে আমি যখন ওই মালিককে বললাম যে আমি তো নাইট কলেজে পড়বো, আমি তো তাহলে আর কাজ করতে পারবো না, তখন আমি বাধ্য হয়ে মালিক বললেন যে না আমার তো নাইট কলেজের সময় ছাড়া যাবে না, ওইটাই হলো আমার প্রাইম পিরিয়ড, অতএব আমার সম্ভব আমি চাকরি চেয়ে যাকে রাস্তায় বেরিয়ে যাওয়া যাকে বলে। আমি ব্যাগে হাতে ব্যাগ নিয়ে নাইট কলেজেও আমার ব্যাগের ভিতরে বিভিন্ন রকম সামগ্রী থাকতো, সে কসমেটিক থেকে শুরু করে স্টেশনারি সব রকম, সেটা কলেজে আমার নাইট কলেজ সেরে আমার বাড়ি ফিরতাম, আমার প্রাইভেট পড়াতাম, মানে সমস্ত সময় এই 60 বছর ধরেই ব্যস্ত। তারপরে কি হলো, সেই যে তা ব্যাগে করে বিক্রি করতাম সেটা আমার ট্রাক ভর্তি ভালো বিক্রি হচ্ছে, এই হলো এই দিক। আর 75 টাকা বেতনের যেটা আর 10 টাকা বাড়ি ভাড়া যেটা, সেটা আমি এখন 1 লক্ষ টাকা মান্থলি বাড়ি ভাড়ার রেন্টেবল ইনকামে আছি। এটা একদিনে হয় নাই, শুধু ধৈর্য এবং সময়ের কাজ সময়ে করে যাওয়া। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মানুষের আশা আকাঙ্ক্ষা চেয়ে ঠকে যাওয়া, চাইতে নেই, ঈশ্বরের উপর ভরসা, তুমি যা ভালো মনে করো তুমি তাই করবে, আমি কিছু চাচ্ছি না, আমি কাজ করে যাচ্ছি।
1: একদম,
0: আর মানুষের আশা আকাঙ্ক্ষা এটা আজকে এক ধরনের আশা, কালকে আরেক ধর, অর্থাৎ দিক বলয়ের মতো যত উপর উঠে যাবে আকাশের পরিধি তত বাড়তে থাকবে। সেই জন্য মানুষের আশা আকাঙ্ক্ষা ফিক্সড না, অতএব মানুষকে সময়ের কাজ সময় করে যেতে হবে, রেজাল্ট যা দেওয়ার ঈশ্বর যোগাবেন আর কি।
1: জীবনের আসল কথাটাই তো আপনি বললেন, আমাদের প্রত্যেকের জীবনের ইচ্ছে পূরণের গল্পের সঙ্গে এই প্রত্যেকটি শব্দ জুড়ে আছে, যে শব্দগুলো আপনি উচ্চারণ করলেন।
0: আর ইচ্ছা ভিতরে থাকে, সুপ্ত ইচ্ছা থাকতো একটু মানে সবাই হাসি পাবে কথাটা, আমি যখন চাকরি শিলং এ কাজ করি, তখন শিলং এর ওই মেঘদূত সিনেমা হলে একটা সিনেমা হচ্ছিল বংশী আর বিজু, তখন আমার বয়স এই 20। তো আমি কেন দেখেন 20 বছর বিয়ে থা করব 25, 26, 27 বছরে, তখন আমার মনে হলো বিরজু, বিরজু মানে শ্রীকৃষ্ণ, বিরজু থেকে আমার কথাটা বিজু মাথায় আসলো। আমি আমার মানে সেই বয়সে ছেলের নাম রাখলাম বিজু, এবং সে বিজু এখন হায়ার সেকেন্ডারি স্কুলের ইংলিশের টিচার, জন কুমার শিকদার। তো এই যে সুপ্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করেছে।
1: একদম একদম, খুব ভালো লাগলো।
0: একদিন না একদিন ওইটা ঈশ্বর শোনে আর কি, আমাদের কাজ হলো কাজ করে যাওয়া।
1: একদম একদম,
0: দেওয়ার মালিক ঈশ্বর।
1: খুব ভালো লাগলো, এভাবেই থাকুন, এভাবেই এই মানে আপনার কর্মধারাকে অব্যাহত রাখুন। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ। পরের গানটি শুনে নিই।

0: আমরা
1: কেকের কণ্ঠে গানটি শুনে ফিরে এলাম।
0: এই মুহূর্তে চলে যাব বিরতিতে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আজ কথা হচ্ছিল ইচ্ছে পূরণের গল্প নিয়ে। গল্প তো শুনব, তবে এই মুহূর্তে পরের গানে।

ঘড়ির কাঁটা বলছে হ্যালো আকাশবাণীকে এই মুহূর্তে শেষ করতে হবে। আর প্রত্যেকটি সকালই হোক ইচ্ছে পূরণের গল্প, প্রত্যেকটি সকালে থাকুক পরিশ্রমের ইতিহাস, আর প্রত্যেকটি সকালে থাকুক অন্তহীন ভালোবাসা আর এগিয়ে চলার ইচ্ছা। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2,125 টাকা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের আগে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দেশের বেশিরভাগ অংশে আগামী কয়েকদিন বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প বিকশিত উড়ানের পরবর্তী পর্যায়ে সূচনা করেছেন। এছাড়া ভারতের অসামরিক বিমান পরিবহন পরিকাঠামো ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তিনি রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন,
1: উড়ান যোজনা কে নয়ে চরণ কি ভি শুরুয়াত হুই ইসকে তহত ছোটে ছোটে শহরো আর দূর দরাজ কে ক্ষেত্রো কো এয়ার কানেক্টিভিটি সে জোড়া জায়গা। সাথ হি আব জয়পুর মে মেট্রো কা বিস্তার ভি হোনে যা।

0: রাখা হয়।
1: অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু উল্লেখ করেন যে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা ভারতের আঞ্চলিক সংযোগ ব্যবস্থা যাত্রায় এক নতুন অধ্যায় সূচনা করবে। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট দেখা দিলেও ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত, উপযুক্ত কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে।
0: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বাড় গয়া।
1: গতকাল রাজস্থানে এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর তিনি একথা জানান। বালুতারা জেলায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয়, বরং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী জানান, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।
2: एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। भारत में अगर आ जाए तो इस पे पहली योजना बनाई थी कांग्रेस की सरकार ने, मैं बात कर रहा हूँ 2006 से लेकर 2008, और हमारा एक टारगेट था कि 5% हमें बायोफ्यूल ब्लेंडिंग करनी है 10 स्टेट्स और यूनियन टेरिटरी में, कर नहीं पाए, वो दूसरी बात है। 1.4% पे हमारी गाड़ी रुक गई।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশে সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে থাকবেন। এই দেশগুলো সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করা। ওমান সফর শেষে 2028-29 মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করতে ডক্টর জয়শঙ্কর 13 জুলাই নিউ ইয়র্ক যাবেন। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ ভাণ্ডার গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বিধায়কদের। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন, তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানান।
3: পশ্চিম বঙ্গাল কি জনতা নে বহুত বিশ্বাস কে সাথ ভরোসে কে সাথ

0: आपको चुनकर भेजा है। ये विश्वास, ये भरोसा कायम रहे, हम उनके विश्वास भरोसे उनकी आकांक्षाओं को भी पूरा करें, उस राज्य के विकास की नई इबादत भी लिखें, क्योंकि ये राज हमेशा विचारों के, आध्यात्मिक धर्म संस्कृति और अलग अलग कालखंड के अंदर एक नए बदलाव को, राष्ट्र को नई दिशा देने का राज्य रहा है।
1: পবিত্র অমরনাথ যাত্রার প্রথম দুদিনে পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন 32,313 জন পুণ্যার্থী। যাত্রার দ্বিতীয় দিনে 20,145 জন ভক্ত বাবা বারফানির দর্শন লাভ করেন, যা গত বছরের তুলনায় বেশি। গত বছর দ্বিতীয় দিনে 14,551 জন দর্শনার্থী এসেছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের পুণ্যার্থীদের মধ্যে ছিলেন 14,611 জন পুরুষ, 4,488 জন মহিলা এবং 379টি শিশু। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4-5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা। আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের অবশিষ্ট অংশ এবং গুজরাট ও উত্তর আরব সাগরের কিছু অংশে অগ্রসর হতে পারে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলের কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ভেনেজুয়েলা ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোরহে রড্রিগেজ জানিয়েছেন, পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 2,954 পৌঁছেছে, 16,000 বেশি মানুষ আহত হয়েছেন। তিনি আরও জানান, প্রায় 16,000 বেশি মানুষ গৃহহীন। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ 7 দিনের শোক ঘোষণা করেছেন। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গত রাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2125 টাকা করেছে। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চলছে ফিফা বিশ্বকাপ, আর সে বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যাঙ্কুভার শহরে দেখা মিলছে 17-তলা বাড়ির সমান উঁচু এক দানবীয় ফুটবলের। শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়ামের সুবিশাল জিওডেসিক ডোমটিকে ম্যাচ বলের আদলে মুড়ে দেওয়া হয়েছে, আর তাতেই তৈরি হয়ে গেছে 17-তলা ভবনের সমান উঁচু এই ফুটবল, যেটি এখন পুরো বিশ্বের ফুটবল প্রেমী ও সংবাদ মাধ্যমের নজর কাড়ছে। গম্বুজের নিখুঁত মাপ নিতে আকাশে ওড়ানো হয় লেজার প্রযুক্তির ড্রোন। বলের লোগো ও বিশ্বকাপের ট্রফির অংশটি এমনভাবে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসানো হয়েছে যাতে ক্যামেরার এক ফ্রেমে সায়েন্স ওয়ার্ল্ডের পাশাপাশি স্টেডিয়াম, শহরতলি, নীল জলরাশি আর পেছনের পাহাড়গুলো চমৎকারভাবে ধরা পড়ে। প্রাণ বাঁচাতে চোর নিজেই পুলিশ ডাকছে, এরকম ঘটনা আগে শুনেছেন? নিশ্চয়ই না। বন্ধুরা, ঠিক এমনটাই ঘটেছে ব্রিটেনের উইগান এলাকায়। ড্যানিয়েল ম্যানসিল নামের এক 26 বছর বয়সী চোর একটি বন্ধ থাকা বাণিজ্যিক ভবনে চুরির উদ্দেশ্যে হানা দেয়। বাড়িটির পেছনের একটি ছোট বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সে। ড্যানিয়েল যখন মাথা এবং বুক গলিয়ে ভেতরে ঢোকে, তখন জানলার ভারী ফ্রেমটি তার পিঠের ওপর এসে আটকে যায়। প্রায় 3.5 ঘন্টা কনকনে ঠান্ডার মধ্যে উল্টো হয়ে ঝুলেছিল চোর। তীব্র যন্ত্রণায় চিৎকার করলেও গভীর রাতে কেউ তার আওয়াজ শুনতে পায়নি। অবশেষে পকেট থেকে কোনো মতে ফোন বের করে সে জরুরি সেবা 999 কল করে। দমকল কর্মীরা এসে

0: করে জল এবং ক্যাটনিপ পান করত। এদিকে স্টাবসের কারণেই প্রত্যন্ত শহরে পর্যটকদের ভিড় উপচে পড়ত। 2013 সালে হিংস্র কুকুরের আক্রমণে স্টাবস যখন মারাত্মক জখম হয়েছিল, পুরো শহরের মানুষ চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে। বন্ধুরা, কখনো শুনেছেন যে মৃত মানুষের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়েছেন স্বয়ং ওই ব্যক্তি? ব্রাজিলের আলগোইনহাস শহরের 59 বছর বয়সী গাড়ি ধোয়ার কর্মী গিলবার্তো অ্যারাউজো বেশ কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। এর মধ্যে স্থানীয় একটি মর্গে ঠিক তার মতোই দেখতে এক ব্যক্তির দেহ আসে, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। গিলবার্তোর ভাই মর্গে গিয়ে দেহটি শনাক্ত করেন। পরদিন বাড়ির উঠোনে শেষকৃত্যের আচার চলাকালীন ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়েন স্বয়ং গিলবার্তো। তাকে দেখে সে তো হুলস্থুল কাণ্ড, কয়েকজন ভয়ে মূর্ছা যান, বাকিরা চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ডাকতে হয় পুলিশ। আসলে মর্গের দেহটি ওই শহরেরই অন্য এক ব্যক্তির, যার চেহারা অলৌকিকভাবে গিলবার্তোর সঙ্গে মিলে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, কিন্তু তা বলে পায়ে হেঁটে 450 কিলোমিটার ইতালির কোমো শহরের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে প্রচণ্ড ঝগড়া করেন। ঝগড়ার পর মাথা গরম হয়ে যাওয়ায় তিনি ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। রাগ এতটাই বেশি ছিল যে তিনি আর থামেননি, হাইওয়ে ধরে সোজা দক্ষিণ দিকে হাঁটতে থাকেন। দিনে গড়ে প্রায় 60 কিলোমিটার করে হেঁটে তিনি টানা 7 দিন পর ইতালির ফানো নামের একটি উপকূলীয় শহরে পৌঁছন, যা তার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী পুলিশে ডায়েরি করেছিলেন যে তার স্বামী নিখোঁজ। পুলিশ তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে এবং তাঁর স্ত্রীকে খবর দেয়। তাঁর স্ত্রী ফানো শহরে এসে স্বামীকে গাড়ি করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন। তবে পুলিশ লোকটিকে প্রায় 400 ইউরো জরিমানা করেছে, সেই টাকা তাঁর স্ত্রীকেই দিতে হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী শিলিগুড়ি। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আজ তো রবিবার আর ছুটির দিন, আর আমার ছোট্ট বন্ধু এসে গেছে আমার সঙ্গে কথা বলবে বলে। বলো কে বলছো আর কোথা থেকে বলছো? খেয়া বলছো, কোথা থেকে বলছো? কেমন আছো তুমি? ভালো আছো? পড়াশুনো হয়ে গেছে? হয়ে গেছে। আজকে কি শোনাচ্ছো?
2: আমাদের গ্রাম।
1: বেশ তো শোনাও।
2: আমাদের গ্রাম বন্দেয়ারি মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, কি সেটা সবে মিলে নাহি কেহ পর, পালায় সকলে ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঁচ সালে যায়, হিংসাও মারামারি কবু নাই বলি, পিতা মাতা গুরুজনের সোদা মোরা দড়ি, আমাদের ছোট গা মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাচ্চাই সেবা, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ নেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঘ ঝাড় যেন মিশে মিশে আছে ওরা আর হেন, সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখিরাকে বায়ু বয় নানা
1: বেশ। এই তো সুন্দর একটা ছড়া শুনিয়ে দিলে, কবিতা। তো এই মুহূর্তে যে কবিতাটি শোনালে, তো তুমি কি রোজই অভ্যেস করো? না, সব সময় করা হয় না।
2: না
1: করো না? তুমি কি মুখস্থ বললে না দেখে?
2: না

0: দেখে।
1: দেখে দেখে বললে?
0: হুম
1: না ঠিক আছে, দেখেও বলা যেতেই পারে, কিন্তু দেখে বলতে গেলেও অনেকবার কিন্তু জিনিসটাকে পড়ে নিয়ে তারপরে বলতে হয়। তুমি কি তাই করেছো? রবিবার কি করো সারাদিন?
0: বই পড়ি
1: তারপর?
0: এবং ছবি আঁকি,
1: হ্যাঁ,
0: ঘোরাঘুরি করি,
1: হুম,
0: সাইকেল চালাই।
1: উড়ে বাবা, বই পড়ি, খেলাধুলো করি, সাইকেল চালাই, আর কি করো?
0: ছবি আঁকি।
1: ছবিও আঁকো? বাবা, তাহলে আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু কত কত কাজ করে, তাই না?
0: হ্যাঁ,
1: তা এখন কি করবে?
0: বই পড়ব।
1: বই পড়বে? বেশ তো, তুমি বই পড়তে থাকো, আর আমি আমাদের আরও ছোট্ট বন্ধুদেরকে গান শোনাবো, তুমিও শোনো। বই বই পড়বে, গান শুনবে, তারপরে তুমি খেলবে, আর ছোট্ট বন্ধুদের জন্য এখন একটা গান থাকবে, ঠিক আছে? ভালো থেকো তুমি। হ্যাঁ, হুম, তো আমার ছোট্ট বন্ধু তো আমাকে শুনিয়ে দিল যে কবিতা সে শোনাতে চাইছিল সেটা, এবং তার সঙ্গে যেটা বলল সেটা হচ্ছে সে কত কিছু করে ছুটির দিনে, বেশ লাগলো কিন্তু। আর আমার অন্যান্য যে ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে তারাও কিন্তু তোমরা ফোন করতেই পারো 9434076705 এই নম্বরে। আর ততক্ষণ তোমাদের জন্য রইল এই গানটি।

0: গানটি তোমরা শুনলে আদিত্য নারায়ণের কণ্ঠে। আর এই মুহূর্তে ছোট্ট বন্ধু এসে গেছে, বলো কে বলছো আর কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: হ্যাঁ, তোমার নাম বলো।
2: এটা কে?
0: আগে তো তুমি তোমার নামটা বলো, আমি তোমার নবনীতা দিদি। বলো তোমার নাম, বলো।
1: নাম বল, নাম বল,
2: কে বলে?
0: আচ্ছা, তুমি তো আমাকে কিছু শোনাবে বলে ফোন করেছো, না কি শোনাবে সেটা তো শুনতে হবে। বলো, আগে তো তোমার নামটা বলতে হবে। আরেকবার বলো। আচ্ছা, সে তো হলো, কোথা, সবই ঠিক আছে, কোথা থেকে বলছো? আচ্ছা ঠিক আছে, কি শোনাবে আজ? হ্যাঁ শোনাও, বলো। বেশ, তাহলে আজকে কি বার বলো তো? আমার ছোট্ট, আজকে কি বার তোমাকে তো বলতে হবে, আজকে কি বার বলো তো? আজকে তো ছুটির দিন, তাহলে আজকে কি বার? সানডে, মানে আজকে রবিবার। তো আজকে তুমি কি করছিলে এতক্ষণ? বাবা, আর কিছু করছিলে? পড়াশুনো হয়ে হয়ে গেল সব?
2: না,
0: আচ্ছা আচ্ছা, পড়াশুনোটা বাকি রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যখন তুমি ফোন করবে, তখন ফোন করে তুমি আরও কয়েকটা সুন্দর সুন্দর ছড়া তুলবে, কেমন? এবং আমাকে শোনাবে, আমি কিন্তু বসে থাকবো তোমার ছড়া শোনার জন্য, কেমন? ঠিক আছে, চলো। হুম,
2: ভালো থেকো।
0: আচ্ছা, তুমিও ভালো থেকো। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর আমি জানি আমার ছোট্ট বন্ধুরা এই মুহূর্তে রেডিও সেটের ওপারে বসে রয়েছে, তাদের গান বা কবিতা আমাকে শোনাবে বলে। তো ছোট্ট বন্ধুরা যখন গল্প করে, তাদের গান বা ছড়া শোনায়, তখন কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো এই মুহূর্তে যেটা ইচ্ছে করছে, একটা গান শুনে ফিরে আসি। ছোট্ট বন্ধুরা চলো শুনি, তারপর আবার গল্প করবো।

আদিত্য নারায়ণের কণ্ঠে তোমরা কিন্তু এই বর্ষার অনুষঙ্গে গানটি শুনে নিলে। আর ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইফোনিন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি তো এসে গেছি তোমাদের কাছে। আর এই সময়টা কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু জমা জল, বৃষ্টি, এবং এখন যা চারিদিকের অবস্থা, বৃষ্টি যেমন আছে তেমনি কিন্তু গরমও আছে খুব। তো এই মুহূর্তে আমার ছোট্ট বন্ধুরা, আমি জানি তোমরা কিন্তু

তুমি বসে আছো রেডিও সেটের ওপারে, বসে বসে শুনছো এই অনুষ্ঠান। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা ছোট্ট কবিতা, রবি ঠাকুরের লেখা। কবিতাটির নাম হচ্ছে মাতৃবৎসল। একটু শোনাই। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মাঝে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ছোট্ট বন্ধুদের জন্য কবিতাটা কিন্তু সবটা না, খানিকটা তোমাদের শোনালাম, কেমন? আর এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে পরের গান।

0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু না, শ্রোতা বন্ধুর সঙ্গে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দেখি, ও আবার চেষ্টা করেছে মনে হয়। বল, হ্যাঁ, কে বলছো?
1: আমি জলপাইগুড়ি থেকে রোহিণী স্লাহেরি বলছি।
0: হ্যাঁ বলো, কেমন আছো?
1: আমি ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও তো ভালোই আছি। তো আজ সকাল থেকে উঠে কি কি করলে?
1: আজ তো সকালে উঠে প্রথমে গতকালের নিউজ পেপার পড়লাম,
0: আচ্ছা,
1: তারপরে স্নান করে নিয়ে পড়তে বসলাম,
0: তারপরে আর কি?
1: তারপরে এখন পড়তে বসে এখন প্রোগ্রাম করব।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকে কি শোনাবে?
1: আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা শুকনো পাতার নূপুর পাই গানটি শোনাবো।
0: আচ্ছা আচ্ছা, বেশ, শোনাও।
1: শুকনো

যায়। তিগির বুকে শত দল দলি ছড়ায় বকুল চাপার কলি, তিগির বুকে শত দল দলি ছড়ায় বকুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছল।

তুলে এসে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে ইরানি বালিকা যেন মরু চারিণী পল্লীর প্রান্তর বন মন হারিণী ইরানি বালিকা যেন মরু চারিণী পল্লীর প্রান্তর বন মন হারিণী ছুটে আসে সহসা গৈরিক বরণী।

0: জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
1: বাহ, তুমি কি হারমোনিয়ামের সঙ্গে অভ্যেস করো না এমনি খালি গলাতেই গাও?
0: হারমোনিয়ামে করি।
1: হারমোনিয়ামে করো? হ্যাঁ, খোলা গলায় গাইলে বলে গানটা কিন্তু অন্যরকম ভালো লাগা একটা থাকলো। আচ্ছা ঠিক
0: হ্যাঁ
1: আছে, তাহলে তুমি এখন তোমার কাজ করো, আর আমি
0: হ্যাঁ
1: আমার বন্ধুদেরকে একটু গান শোনাই, একটু
0: হ্যাঁ
1: অন্য কিছু শোনাই। ভালো থেকো, কেমন?
0: ঠিক আছে।
1: আমার এই বন্ধুরা কলকাকলিতে এসে তাদের কত কথা বলে, তাদের কত ভালো লাগার কথা বলে, তারা কি কি করে, সব কিছু নিয়েই কিন্তু কলকাকলিকে তারা একদম কলতানে মুখরিত করে তোলে। তবে এই মুহূর্তে খুব ইচ্ছে করছে আরেকটা গান শুনি, কেমন?

0: আদিত্যনারায়ণের কণ্ঠে গানটি শুনলে আর ঘড়ির কাঁটা বলছে কলকাকলির সময় কিন্তু শেষ, তাই আজকের মতো কলকাকলি শেষ করব। আর একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। আজ এই পর্যন্তই থাক, ছোট্ট বন্ধুরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপেও। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর। কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এখন শুনবেন শ্যামা সংগীত।

শ্যামা সঙ্গীত শুনছেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নবীন চট্টোপাধ্যায়।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।

ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন শিল্পী কণ্ঠে এখন শুনবেন অতুল প্রসাদের গান। প্রথম শিল্পী হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি স্টুডিওতে আপনাদের সঙ্গে। আর ঋতু হিসেবে মাসটা তো বর্ষা, তাই প্রথমে শুনে নিচ্ছি এই গানটি, ফিরে আসছি তারপর।

0: কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর এইমাত্র যে গানটি শুনে ফিরে এলাম, গানটি গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতাবন্ধু রয়েছেন রেডিও সেটের ওপাশে, তারা জানেন এই অনুষ্ঠানে যে নম্বরে ফোন করবেন, তবে বলার আগেই একজন বন্ধু কিন্তু ফোন করেছেন, কথা বলে নি। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: রেডিওটা একটু ডিস্টার্ব করছে কদিন ধরে না?
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, রেডিওটা যেমন প্রশ্ন উত্তর গুলো ঠিক মতন শোনা যাচ্ছে না।
0: আচ্ছা।
1: রেডিও মানে আপনাদের ওখান থেকেই বোধ হয় ইয়ে হচ্ছে, মানে ডিস্টার্ব হচ্ছে, খবর গুলো শুনতে পাচ্ছি না, বুঝলেন?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে। তো আমাদের আজকের যে বিষয় সেটা এখনো বলা হয়নি, আমি বলেই দিই। সেটা হচ্ছে যে ভালো থাকার রহস্যটা কি। তার আগে আপনার নামটা বলুন এবং কোথা থেকে বলছেন।
1: হ্যাঁ, আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি, গৌরী সরকার।
0: হ্যাঁ বলুন।
1: ভালো থাকার উপায় কিন্তু অনেক রকম আছে।
0: হুম
1: আমি যেমন ভালো থাকি কি করে বলেন তো, আমি
0: হুম
1: একা থাকি,
0: আচ্ছা
1: সকালবেলা এই যে গান শুনি,
0: হুম
1: এই যে কবিতা কৃষ্ণমূর্তির গানগুলো হলো এগুলো শুনি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তারপরে ঠাকুর দেবতা তো আছেই।
0: মানে সুর হচ্ছে আপনার ভালো থাকার উপকরণ।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপরে,
0: একদম
1: একদম নিজের উপরে। ভালো থাকবো, আমি ভালো থাকবো, বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলবো, বড়দের সাথে, যাদের সাথে মানে ইয়ে হয়, উঠা বসা যারা আশেপাশে মানুষের
0: হুম
1: সবাইয়ের সাথে ভালো ব্যবহার রাখবো, তাহলে আমি ভালো, নিজেও ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, এটাই আমার বক্তব্য।
0: তার মানে প্রথমে নিজেকে ভালো থাকতে হবে আর কি।
1: নিজেকে মেন হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখতে হবে মানে কি, নিজে ধরেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু টিপটপ থাকা, এটা হচ্ছে নিজেকে ভালোবাসা,
0: হুম
1: এটা নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি নিজে ঠিক মতন না থাকি, তাহলে তো আমি নিজেই ভালো থাকবো না, তা আমি কাকে ভালো রাখবো, এটা
0: হুম
1: একটা
0: হুম আসল কথা।
1: হ্যাঁ
0: নিজেকে ভালো রাখতে গেলে প্রতিদিনের দৈনন্দিন জীবনচর্যার সঙ্গে যা যা যুক্ত সেইভাবে ভালো থাকার অভ্যেস করতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, অভ্যেস করতে হবে আমাকে, অভ্যেসটা মানে যে আমি ছোট, আমার কিন্তু হচ্ছে কি, ছোটবেলার থেকে যেরকম অভ্যেস, এখন আমার বয়স হয়ে গেছে, আমি একইভাবে আছি, এমনকি অনেকে বলে আর তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আমি পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ,
0: হুম
1: আমি
0: অভ্যেসে অভ্যেস হয়ে গেছে।
1: অভ্যেস হয়ে গেছে আমার,
0: হুম হুম হুম
1: আমার অভ্যেস হয়ে গেছে যে আমি পরিবর্তন ভাবি যে এই কাজটা এখন করব না পরে করব, আবার ভাবি কি না, শরীরটা যদি পারমিট না করে না, করেই রাখি,
0: আচ্ছা আচ্ছা,
1: কালকে কি, কালকে কি হবে সেটা বলতে পারছি না। না, এইভাবে আমি চলি।
0: হ্যাঁ, এবং
1: আর
0: নিজেকে
1: একটা,
0: ভালো রাখা, এইভাবে নিজেকে ভালো রাখা এবং নিজে ভালো থাকলে যেটা আপনি বললেন, সে মানে আমার চারপাশের মানুষগুলোও কিন্তু ভালো থাকে, তাই না?
1: হ্যাঁ, ভালো থাকে। আর সবাই সাথে একটু মিষ্টি কথা বললে কোনো আসে যায় না, মিষ্টি কথাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস,
0: হুম হুম

0: আজকে আপনি এখানে আছেন, কালকে কোথায় চলে যাবেন বা কে কোথায় চলে যাবে, তখন ওই দিনগুলো স্মরণীয় হয়ে থাকে। এই ওই মানুষটার সাথে এরকম হাসি কথা বলতো, এইসব আমার মনের মধ্যে যেটা হয়েছে সেটাই আপনাকে
1: একদম
0: বললাম।
1: একদম, আমি তো আপনার কথাই শুনতে চেয়েছি। আসলে আমাদের শ্রোতা বন্ধুরা কি ভাবছেন, ভালো থাকার যে অভ্যেস রপ্ত করা, তা কিভাবে তারা রপ্ত করছেন? ঠিক আছে,
0: হ্যাঁ হ্যাঁ, নিজেকে অনেক রকমে ভালো থাকা যায়। রেডিও আছে, তারপরে ধরেন টিভিতে কত রকম প্রোগ্রাম হয়, হ্যাঁ,
1: হুম,
0: সেটাকেও আপনার মানে বুঝতে হবে। খারাপটা ধরলে কিন্তু হবে না, খারাপটা ধরলে হবে না,
1: হুম,
0: সব সময় ভালোটা ক্যাচ করবেন। ওই ওই অভিনয়টা করছে, ওর অভিনয়টা খুব সুন্দর, হ্যাঁ,
1: সবকিছুর
0: এগুলো।
1: মধ্যে ভালো খুঁজে ফেরার মানসিকতা রয়েছে আপনার,
0: হ্যাঁ
1: তাইতেই কিন্তু
0: হ্যাঁ
1: আপনি ভালো থাকেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো
0: ভালোটা
1: লাগে।
0: খুঁজে নিতে হবে,
1: হুম, অনেক
0: তাই
1: অনেক
0: আর।
1: ধন্যবাদ, ভালো লাগলো। এই যে আপনারা অনুভূতিগুলো ভাগ করে নেন আমাদের সাথে, এই অনুভূতিগুলো খুব দামি, এবং এই অনুভূতিগুলোই কিন্তু আমাদের আগামীর পথ তৈরি করে। আপনাদের অনুভূতি নিয়েই কিন্তু আমরা আগামীর পথে চলি। ভালো থাকবেন,
0: হ্যাঁ, ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: ভালো থাকার রহস্য, এই রহস্য লুকিয়ে আছে কিন্তু প্রতিদিনের নিয়মিত জীবনচর্চার মধ্যে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: অঞ্জন দত্তের কণ্ঠে গানটি শুনতে শুনতে ফিরে এলাম, আর এই মুহূর্তে শ্রোতাবন্ধু রয়েছেন ফোনে। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে থাকুন, অবশ্যই কথা বলতে পারবেন। যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, ভালো থাকার রহস্য কি? হ্যাঁ, আমরা প্রত্যেকেই ভাবি আমরা ভালো থাকব, ভালো থাকব, কিন্তু ভালো থাকার এই চেষ্টাটুকুর মধ্যে যে আন্তরিকতা দরকার, চেষ্টাটুকুর মধ্যে যে একনিষ্ঠতা দরকার, সেটা সবসময় কিন্তু আমাদের মধ্যে থাকে না। তো এই ভালো থাকার এটা একটা অভ্যেস, এই অভ্যেসকে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। কিভাবে, রহস্যটা কি, সেটাই শুনবো আপনাদের কাছে। সেজন্য আপনাকে ফোন করতে হবে 9434076705, আর শ্রোতা বন্ধু কিন্তু কথা বলবেন বলে তৈরি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙামাটি থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বলুন।
1: আজকের বিষয়টা কি রেখেছেন?
0: ভালো থাকার রহস্য কি?
1: হ্যাঁ অবশ্যই এই জিনিসটা মানে লক্ষ্য করা দরকার যে কিভাবে ভালো থাকা যায়। আমার আমার ক্ষেত্রে আমি এই কাজের মাধ্যমে ভালো থাকি, হ্যাঁ থাকার চেষ্টা করি। যেরকম আজকে একটা আমার বিশেষ দিন, কি আপনার কাছে বলা হচ্ছে, আমরা যে এই চাষ আবাদ করি না, তো এই দিনক্ষণ দেখি,
0: আচ্ছা আচ্ছা,
1: দিনক্ষণ দেখেই আমরা কৃষিকাজটাতে নেমে পড়ি। তো আজকে আছে ধন্য রোপণ, হ্যাঁ অর্থাৎ আমরা যে কৃষিকাজে যাব, ধান রোপণি করব, সেই দিনটাকে বেছে নিয়েছি। দশটা এক হইতে একটা বাইশ গতি পর্যন্ত ধন্য রোপণ,
0: এই সময়টা ধান রোপণ করা হবে আর কি।
1: হ্যাঁ করা হবে মানে বেদ আচারে,
0: মানে
1: আমাদের প্রকৃতি মায়াকে পূজা করতে হবে।
0: আচ্ছা,
1: মানে যা আমরা পূজাতে ফলমূল দিই, কলা দুধ আম আনারস যতগুলো ফল আছে এই বর্ষাকালীন, এগুলোকে দিব। আর সেখানে আমরা দিচ্ছি, আমি জোগাড় করে নিয়ে আসি যে, বা আপনারা ধন্য রোপণ অর্থাৎ ধান রোপণ, সেখানে আমি দিব ধান গাছ, মানে অর্থাৎ বিচন ধানের চারা, তার সঙ্গে থাকবে কচু গাছের চারা, কালো কালো কচুর চারা, তার সঙ্গে থাকবে পাট গাছের চারা। হ্যাঁ এই এই তিনটাকে নিয়ে ধন্য রোপণ করব, অর্থাৎ আমরা গছর পুনা বলি, মানে গাছ, যে গাছকে রোপণ করব, পুনা অর্থাৎ বুনবো। এক এক জায়গায় এক একটা ভাষাতেই আছে প্রচলন, আমাদের তরাই কেন্দ্রে আছে গছর পুনা, আমার জলপাইগুড়ি কোচবিহারে আছে গচি পুনা,
0: হ্যাঁ
1: আর বাংলা আছে ধন্য রোপণ। হ্যাঁ তো এই কিছু জায়গায় আবার কলা গাছে রোপণ করা হয়।
0: আচ্ছা,
1: তো এই প্রকৃতি মায়াকে স্মরণ করে এই জিনিসগুলোকে তাকে নিবেদন করে যে আমি তোমার ফসল ফলানোর জন্য রোপণ করলাম, তুমি আমাকে আশীর্বাদ করো যাহাতে আমার ফসলাদি ভালো হয়। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা,
1: এই কামনা করব।
0: আচ্ছা, তাই
1: আজকে আজকে আমার বিশেষ দিন
0: এবং বিশেষ ভালো লাগার দিন।

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বিশেষ ভালো
0: হ্যাঁ
1: লাগার দিন।
0: এইটাই আপনার কাছে শেয়ার করলাম, শ্রোতা বন্ধুরাও শুনলো,
1: হ্যাঁ
0: আর
1: অবশ্যই,
0: আমাদের আকাশ হ্যাঁ আমাদের আকাশবাণীর মাধ্যমে অনেক শোনা হলো। তো
1: এবং
0: যাই হোক
1: আমরা
0: আর
1: মানে এই যে আমি এখানে বসে, আমি কিন্তু আপনাদের এই যে ব্যাপারটা সম্বন্ধে কিন্তু আমিও জানলাম, শ্রোতা বন্ধুরা জানলেন, আমিও জানলাম, এবং এই জানার তো শেষ নেই, এভাবেই
0: হ্যাঁ
1: কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ
1: জানাটা বেড়ে যায়। ভালো লাগলো।
0: তবে
1: হ্যাঁ
0: হ্যাঁ তবে কৃষ্টি কালচার গুলো আমাদেরকে ধরে রাখার দরকার, যারা আমরা প্রবীণ গুলো আছি,
1: হুম হুম হুম
0: কারণ না রাখলে তো আগামী প্রজন্ম জানতে পারবে না যে কি
1: হ্যাঁ
0: আছে
1: হ্যাঁ
0: কি
1: অবশ্যই।
0: ছিল।
1: হুম
0: হ্যাঁ এই জন্য তুলে ধরা আমাদের কর্তব্য, তাই আমি এই কর্তব্য গুলো করে যাচ্ছি। হ্যাঁ এইভাবেই ভালো থাকার চেষ্টা করছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক
0: হ্যাঁ
1: আছে, ঠিক আছে, ভালো লাগলো।
0: ঠিক আছে
1: হুম
0: ঠিক আছে
1: হুম হুম
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ। আসলে ভালো থাকার ভাবনায় আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকেই আছি, প্রত্যেকেই কিন্তু লেগে থাকি এই ভাবনা নিয়ে যে জীবনে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে হলে আগে নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি ভাবছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
1: হুম বলুন।
2: দিদি ভাই ভালো আছেন তো? দিদি ভাই
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো তো থাকতেই হবে,
2: দিদি ভাই
1: আমাদের
2: ভালো
1: শ্রোতা
0: তো
1: বন্ধুরাই
0: থাকতেই
1: কিন্তু
0: হবে।
1: আমাদের ভালো রাখেন।
2: না তবুও তো শরীর তো মানুষের শরীর মানে মন শরীর এটা যদি ভালো থাকে তাহলেই কিন্তু ভালো।
1: হ্যাঁ আজকে আমাদের বিষয় তাই রয়েছে, ভালো থাকার রহস্যটা কি, সেটাই শুনবো আপনার কাছে।
2: হ্যাঁ ভালো থাকার রহস্য দেখুন, নিজের নিজেকে খুশি সব সময় খুশিতে রাখতে হবে। মানে এই যে আমরা রেডিও হ্যাঁ টিভি এর মাধ্যমে কিন্তু আমরা সব সময় এই যে একটা ফিজিওথেরাপির কাজ করে রেডিও, আপনারা যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেন এবং গান শোনান এতে কিন্তু মন অনেক সময় মানে উৎফুল্ল থাকলে আরো উৎফুল্ল হয়ে যায়। এবং দেখুন মনে মনের মধ্যে মন তো একটা কারেন্ট, সেই কারেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আমরা গরমে হা হুতাশ করি, সেরকম মনও তাই কারেন্ট। সেই কারেন্ট যদি আপনার ডিস্টার্ব করে তাহলে কিন্তু মন কিন্তু সাই দেবে না যে এই কাজটা করি, হ্যাঁ মনে হবে না এই করবো না ওই করবো না, লোকের সাথে বিবাদ হয়ে যাবে। এই জিনিসগুলো দিদি ভাই আমরা চাই যে আমাদের নিজেদেরকে সবসময় মানে কারেন্ট যেন ঠিক থাকে এবং সেই জায়গাটা আমরা নিজেদেরকে নিজেরা ঠিক করে রাখতে পারি, এটাই কিন্তু সব থেকে মন ভালো থাকার ইয়ে। আর কাজের মধ্যে সব থেকে কাজের মধ্যে যদি আমি থাকি সব সময় কাজের মধ্যে যে আমি এই কাজটা করব এরপরে এইটা করব, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন আপনার মনও ভালো হয়ে যাবে এবং শরীরও ভালো থাকবে। হ্যাঁ
1: কাজের
0: এবং
1: ধারাবাহিকতা যখন থাকে তখন তো
0: হ্যাঁ
1: মন ভালো থাকবেই।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবং লোকের সাথে কথা বলতে হবে, লোকের সাথে এই যে ঘরে বসে থাকবো একা একা তাহলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন। আর যদি প্রত্যেক দিন আপনি এই যে আমরা কথা বলি, আমাদের মনটাকে অনেক সময় হয়তো খারাপ হয়ে আছে, আপনার সাথে কথা বললে আপনি এমন একটা আমাকে কথা বললেন সেই মনটা সেখান থেকে কিন্তু আরো ভালো হলো। এবং বই বই পড়তে হবে, লেখালেখি করতে হবে, মানে সব জিনিসগুলো আর কি মানুষের সান্নিধ্যে থাকতে হবে, এইটুকু থাকলেই দিদি ভাই আপনি সব সময় ভালো থাকবেন। হ্যাঁ ভালো কর্ম করতে হবে, হ্যাঁ লোককে যদি যে খেতে পায় নাই তাকে একটু যদি খাওয়ানো যায় খেতে দেওয়া হয়, হ্যাঁ এই যে পশু পাখি এরা এরা তো চাইতে পারবে না, এদেরকে আমরা যদি কিছু দিয়ে সেবা করতে পারি তাহলেই কিন্তু আমার জীব সেবাই হচ্ছে পরম সেবা। তো সেই জায়গা
1: মন
2: থেকে
1: ভালো
2: আমি চাই
1: রাখার উপাদান এইভাবেই কিন্তু, ধরুন আমরা যে এত কিছু করি তার সব থেকে বড় কথা যেটা আপনি বললেন, মনকে সজীব রাখতে গেলে মনের কথা আপনাকে শুনতে হবে, এবং সব থেকে বড় কথা আপনাকে ভালোভাবে থাকার জন্য একটা নিয়মিত অভ্যেস গড়ে তুলতে হবে, এবং যে কাজগুলো আপনি মন থেকে করেন সেগুলো করতে হবে, তাহলেই কিন্তু হুম হুম
2: আমরা ভালো থাকতে পারবো দিদি ভাই।
1: হ্যাঁ একদম একদম, নিশ্চয়ই পারবো।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন দিদি ভাই, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: অবশ্যই, আপনিও
2: হ্যাঁ
1: অনেক
2: এইটুকু
1: ধন্যবাদ।
2: বললাম দিদি ভাই।
1: হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ
1: চলতে চলতে কিছুটা রাস্তা পার হওয়া এবং ভালো থাকার

0: এই যে অভ্যেস গড়ে তোলা, ভালো থাকার যে ভাবনা, এই ভাবনাগুলো কিন্তু আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তারা কিভাবে ভালো আছেন, কিভাবে ভালো থাকছেন, রহস্যটা কি? এই মুহূর্তে যে শ্রোতাবন্ধু রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যাঁ, আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বিকাশ রায় বলছি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো সকলে আপনারা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: মানে কর্তৃপক্ষে কে আগে খবর নিলাম, মানে আপনারা উত্থাপনা মানে উপস্থাপনা করেছেন তো এই যে বিষয়গুলো,
0: হুম হুম হুম
1: এবং সকলকে ধন্যবাদ জানাইলাম, আপনাদেরকেও জানাইলাম,
0: এবার
1: বিষয়টাও শুনলাম।
0: বলুন, আপনার কাছে ভালো থাকার
1: ভালো,
0: রহস্য কি?
1: হ্যাঁ, রহস্য না, ভালো থাকার জন্য তো আমাদের পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন, সবাইকে ভালো থাকতে হবে, মানে মানুষ জীব জনজাতি মোটের কথা, তাই না?
0: হুম
1: আমরা মানুষ জনজাতি, তাই আমাদের সকলের প্রতি সকলের জন্য একটা ভালো বন্ধন থাকে, সুশৃঙ্খল মনোভাব থাকে, অহিংসা পরম ধর্ম, সেটাও বলছিলেন মহাত্মা গান্ধী, আরো মহান ব্যক্তিরা বলেন এখনো, কিন্তু আমরা
0: সহমর্মিতার বন্ধন, যেটা সহমর্মিতা।
1: সহবন্দিতা, হ্যাঁ
0: হুম
1: ঠিক ঠিক,
0: হুম
1: সহবন্দিতা, হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় এটা রেখে চলতে পারছি বলেন তো?
0: এবার আমাদের
1: খামখেয়ালি আমরা চলাফেরা করে আমাদের সময় নষ্ট করি, নিজের মন আনন্দ সব নষ্ট করে ফেলি,
0: আমরা
1: তাই
0: কিন্তু
1: ঈশ্বরের কাছে
0: পারি।
1: সকলের কাছে প্রার্থনা যেন আমরা এটা থেকে বঞ্চিত থাকি। বলেন, আপনি এখন বলেন
0: না
1: এই
0: না, ঠিক
1: বিষয়ে।
0: আছে, আমি আপনাদের কথা শুনবো বলে বসে আছি, এবং ভালো লাগলো যে আপনাদের প্রত্যেকের এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো কিন্তু আমাদের আগামীর পাথেয়। ভালো থাকবেন, ভালো লাগলো,
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ
0: হ্যাঁ
1: সকলকে,
0: হ্যাঁ
1: গান
0: হ্যাঁ
1: শুনিয়ে দিন।
0: হুম আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি আপনারা শুনলেন, সুর রাহুল দেব বর্মণ। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, কি হচ্ছে সকাল থেকে একটু সর্দি খারাপ আছে, তাও আপনার
0: হ্যাঁ বলুন। হুম হুম
1: বিষয় বিষয়
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বিষয় কি দেখেছেন?
0: মন
1: হ্যালো,
0: ভালো থাকার রহস্য আপনার কাছে কি?
1: দেখুন দিদি ভাই, ভালো থাকার রহস্য জীবনে যদি শরীর যদি কারোর ঠিকঠাক থাকে বা একদম আপাদ মস্তক যদি তার কিছু অঙ্গ ঠিক থাকে, মনে হয় যেন পৃথিবীতে কিছু ভালো। কারণ এই কারণে আমরা কিন্তু এই অর্থ বলুন আর কিছু বলুন যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু মানে তার সব ঈশ্বরের কাছে। আর ভালো থাকার আর একটা রহস্য যেটা হচ্ছে, মানুষকে মনের দিক থেকে যদি কেউ কমফোর্টেবল থাকে তাহলে যেন প্রত্যেক মানুষের জীবনে জীবনের মধ্যে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকবে। কেননা এত অসুস্থতার মধ্যে আমাদের এই স্টেশনে আসি এবং যে সমস্ত কথাবার্তা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাতে মনে হয় যেন আমার এই মনের শান্তি বা ভালো থাকার রহস্য যেটা বলছেন এর মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই সত্যি কথায় একটা জিনিস আপনাদেরকে আমরা সবসময় বলি যে আপনাদের শিলিগুড়ি স্টেশন সমস্ত উপস্থাপক এবং উপস্থাপিকাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমাদের অটুট থাকবে, এটুকু বললাম দিদি ভাই, নমস্কার জানাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আমাদের অনেক শ্রোতা বন্ধু আছেন যাদের কাছে কিন্তু আকাশবাণী শিলিগুড়ি, যারা ভীষণভাবে শুনেন, এই সব শ্রোতা বন্ধুদের কাছে কিন্তু ভালো থাকার উপকরণ বা ভালো থাকার রহস্য কিন্তু আকাশবাণী শিলিগুড়ি। তবে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি ভাবছেন? নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল। আমি নিবেদিতা বলছি শিলিগুড়ি থেকে।
0: আচ্ছা, আজকের বিষয় শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি বাবা, তোমরা ভালো আছো তো?
0: হ্যাঁ নিশ্চয়ই, আপনি ভালো আছেন?
2: চলছে গো, সেইটাই বলবো। দেখো এক সময় আমার বাড়িতে 15-20 জন লোক থাকতো, এখন আমি একা আছি কাজের মানুষ। কিন্তু আমি সীমার বই পড়ে দেখলাম সারদা দেবী, যে আমি যদি ভালো থাকি না তাইলে সবাইকে ভালো রাখতে পারবো। তোরা তোমার সঙ্গে দুটো ভালো কথা বললাম, দুঃখ কষ্ট অশান্তি কার জীবনে না আছে, সবাই জীবনে আছে। তোমার সঙ্গে একটা ফোনে কথা বললাম বা কেউ আসলো, তখন যদি আমি দুটো ভালো কথা বলি ওদের হাসি মুখে থাকি, তাইলে আমি নিজে ভালো থাকি, তোমাকেও ভালো রাখতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো। আর শুধু অশান্তি ঝামেলা এইসবের কথা বললে নিজেও ভালো থাকবো না, কাউকে ভালো রাখতে পারবো না।
0: জীবনের আসল কথাটা তো আপনি বললেন, আসলে ভালো থাকার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, ছোট্ট ছোট্ট কিছু জিনিস আছে যে জিনিসগুলো

0: আমরা যদি মেনে চলি যেটা
1: হ্যাঁ
0: আপনি বললেন, তাহলেই কিন্তু জীবনে অনেকটা ভালো থাকা যায়।
1: এখন একা আছি, সীমার বই পড়ি। আর দেখি সত্যিই তো, এই যে সবাই ফোন করে, এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিকই আছে, ঠাকুর যখন যেরকম রাখেন সেইভাবেই সুখী
0: হুম
1: থাকতে হয়।
0: হুম হুম
1: ক্রিস্টিনা
0: আর
1: বললো
0: ভালো থাকতেই হবে।
1: ভালো থাকতেই
0: হ্যাঁ
1: হবে।
0: হ্যাঁ, ভালো লাগলো।
1: তোমরা আমার অনেক স্নেহ নিও, ভালোবাসা নিও। হ্যাঁ
0: আমারও খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার।

0: কখনো দেব না।
1: কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনতে শুনতে ফিরে এলাম, আর আজ কথা হচ্ছিল ভালো থাকার রহস্য নিয়ে। তবে এই মুহূর্তে স্টুডিওতে আমি একা নই, আমার সঙ্গে কিন্তু এসে গেছে মধুমিতা জলশহর থেকে।
2: একদম দিদি, সুপ্রভাত এবং সুপ্রভাত সকলকে। কেমন আছো তুমি?
1: খুব ভালো আছি।
2: আর তোমার সাথে দেখা হলেও বেশ আমারও ভালো লাগে যায়, দিনটা ভালো কাটে, আমাদের এই চায়ের আড্ডাটা বেশ জমে ওঠে।
1: হ্যাঁ অবশ্যই। আর বলো আজকে যে বিষয় আছে, তবে আমাদের মধ্যে শ্রোতা বন্ধু একজন আছেন, তাকেও নিয়ে নি।
2: হ্যাঁ একদম।
1: নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার।
1: হ্যাঁ ভালো আছি।
2: হ্যাঁ আমরা খুব ভালো আছি।
1: এবং আপনি গান শুনতে ভালোবাসেন সেটা কিন্তু আমাদেরও জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
2: হ্যাঁ,
1: যে কথা বলছিলাম,
2: হ্যাঁ দিদি,
1: সেটা হচ্ছে যে ভালো থাকার রহস্য তোমার কাছে কি?
2: হ্যাঁ একদম, সব সময় তো ভালো থাকতেই চাই আমরা সকলেই, তবে আমার কাছে ভালো থাকা মানে হলো,
1: হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: আমার কাছে ভালো থাকার মানে হলো অন্যকে ভালো রাখা এবং তার সঙ্গে নিজেও ভালো থাকা।
1: সম্ভবত একটুখানি মনে হলো একটু অসুবিধা রয়েছে, একটু
3: একটু অসুবিধা রয়েছে।
1: হ্যাঁ তাহলে তোমার কাছে
3: রহস্য হলো আমিও যেমন ভালো থাকবো তেমনি আমি সকলকে ভালো রাখবো।
1: আচ্ছা আচ্ছা, ভালো রাখবে। আর দেখো ভালো থাকতে গেলে আমাদের কিন্তু যেটা করতে হয় নিয়মিত একটা, কিন্তু
2: রুটিনের মধ্যে দিয়ে চললে আমরা সবাই ভালো থাকব।
1: রুটিন মানে রুটিন তো ধরো বাহ্যিক ব্যাপারটা, আর ভেতরকে যদি ভালো রাখতে হয় তাহলে তার মধ্যে একটা মানে একটা হেলদি অভ্যেস যাকে বলে, ধরো তার মধ্যে খাওয়া দাওয়া আছে, তার মধ্যে বই পড়া আছে, মানে যা আমাদের রিল্যাক্স করে, সেই রকম কিছু যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই মানে ভালো থাকতে পারি, মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা কিন্তু ভালো থাকতে পারি।
3: হ্যাঁ
1: হ্যাঁ। তবে এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার, শুভ সকাল।
4: হ্যাঁ শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দেখুন, দুইজন দিদি ভাই রয়েছেন।
1: হ্যাঁ
4: দুজন দিদি ভাই, কি শুভ সকাল।
1: শুভ সকাল আপনাকেও আমাদের দুজনের পক্ষ থেকে। এবার কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলুন।
4: বলছি বীরভূম থেকে, অম্বিকা মণ্ডল বলছি।
1: আচ্ছা আচ্ছা, আজকের বিষয় শুনেছেন?
4: হ্যাঁ, ভালো
1: থাকার রহস্য।
4: হ্যাঁ ভালো থাকার রহস্য
1: বলুন।
4: দেখুন ভালো থাকার অনেক রহস্যই আছে। হ্যাঁ আমরা ভালো থাকতে পারি নিজেদের, নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু আমার মনে হয় আমি সবাইকে ভালো রাখতে পারবো এবং আমার আশেপাশের মানুষ, আমার পরিবেশ, আমার পরিবার, হ্যাঁ সবাই ভালো থাকবে। আর এর জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু করার দরকার পড়ে না, ছোট্ট ছোট্ট পদক্ষেপের মধ্যেই আমরা কিন্তু ভালো থাকতে পারি, বা তার মধ্যেই কিন্তু আমাদের ভালো থাকার রহস্য কিন্তু খুঁজে পাই। যেমন ধরুন আমি যেটা ভালোবাসি, হ্যাঁ রান্না বান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি।

0: বেঁধে বেঁধে খাওয়ানোর পর আর খেয়ে যখন সবাই মানে পরিবার যখন আমার তৃপ্তি করে খায় সেই রান্নাগুলো, তখন তো আরো ভালো লাগে।
1: একদম, হ্যাঁ একদম একদম। এই মানে এই আনন্দ করা, এই আনন্দটুকু পরিশ্রম করলেন ঠিকই আপনি, কিন্তু আপনার প্রিয়জনের জন্য আপনি রান্না করলেন এবং তারা ভালো বলছেন, এটা তো আপনাকে ভালো রাখছে। হ্যাঁ, তাহলে আপনার ভালো থাকার একটা কারণ তো জেনে গেলাম, আপনি রান্না করে খাওয়াতে সকলকে ভালোবাসেন। ঠিক আছে, ভালো থাকুন। হুম হুম হুম। আর তাহলে এখন গান শুনে নি।
2: অবশ্যই।

আমাদের নিজেদের ভালো থাকার মধ্যেই রয়েছে আমাদের ভালো রাখার চাবিকাঠি। আমরা নিজেরা তো ভালো থাকবই, এছাড়াও দেখব একে অপরকে কীভাবে আমরা ভালো রাখব যত্ন নিয়ে, তাই তো? তাই সবাইকে ভালোবেসে যত্ন নিয়ে আমাদেরকে ভালো রাখতে হবে। এবারে আজকের অনুষ্ঠানের কিছু কথায় কিছু গানের এই শেষ গানটি শুনুন শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রবি কিরণে। রবীন্দ্রনাথের গান, এই বিষয়ে আমাদের ধারণা এবং অভিজ্ঞতার পেছনে এক সময়হীনতার উপাদান কাজ করে চলে। আমাদের শুধুই মনে হয় গানগুলি অনাদিকাল থেকেই যেন একই রকম সাজানো ছিল, চিরকাল ধরে আমাদের জন্যই এই রকম থরে থরে বিন্যস্ত ছিল পূজার গান, প্রেমের গান, বর্ষার গান, বসন্তের গান। এই গান যখন ছিল না, তখনকার অবস্থাটা কিন্তু আমরা এখন আর কল্পনা করতে পারি না। এমনকি গানগুলি যখন গড়ে উঠেছে, তখনকার ছবিটাও আমাদের কাছে খুব স্পষ্ট নয়। জনসাধারণের জন্য রবীন্দ্রনাথের গান প্রথম জলসা হয় কলকাতায় 1922 সালে। সেই জলসার জন্য মহড়া দেওয়া অনুষ্ঠানটির প্রথম পরিবেশিত হয় শান্তিনিকেতনে 22 শ্রাবণ 1329 তারিখে। তার বিবরণ ছাপা হয়েছিল ভাদ্র আশ্বিন সংখ্যায় শান্তিনিকেতন পত্রিকায়। শ্রাবণের পূর্ণিমা রজনীতে শিশু বিভাগের নতুন গৃহে বর্ষামঙ্গল উৎসব হইয়াছিল। সভাগৃহটি আশ্রমস্থ মহিলারা বিচিত্র আলপনায় মনোরম করিয়া দিয়াছিলেন। বিশ্বভারতীর কলা বিভাগের অধিনেতা শ্রীযুক্ত নন্দলাল বসু, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ কর, শ্রীযুক্ত অসিত কুমার হালদার এবং তাহাদের শিষ্যবর্গসহ সভাগৃহটি পুষ্পপত্রে সুন্দর করিয়া সাজাইয়াছিলেন। পূজনীয় গুরুদেব শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ভীমরাও শাস্ত্রী এবং গানের দলের ছাত্রছাত্রীরা বর্ষার অনেক নতুন গান করেন। গুরুদেব একাকী যখন আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে গানটি গাইতেছিলেন, তখন বাহিরে শ্রাবণের ধারাও রাত্রির অন্ধকারে ঝড়ো ঝড়ো ধারে ঝরিতেছিল। এই সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তার অর্থ যদি এই হয় যে রবীন্দ্রনাথ এই গানটি গাইতে গাইতে গান থামিয়ে মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেছিলেন, আবৃত্তি শেষ করে পুনশ্চ গানে ফিরে গিয়েছিলেন, তাহলে বলতে হবে যে গান এবং আবৃত্তির মিলন সাধনের চেষ্টায় খুবই অভিনব একটি পরীক্ষার আয়োজন সেদিন করেছিলেন তিনি। শুনে নেব এই গানটি শিল্পী পূবালী দেবনাথের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের বর্ষার আগমন যেন এক মহা উৎসব। গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত প্রকৃতি যখন বৃষ্টির স্পর্শে সজীব হয়ে ওঠে, তখন কবির মনেও নতুন সুরের জন্ম হয়। তিনি দেখেছেন প্রকৃতির এই পরিবর্তন মানুষের মনকেও পরিবর্তিত করে। বৃষ্টির শব্দ, মেঘের গর্জন, বাতাসের ছন্দ সব কিছু মিলিয়ে সৃষ্টি হয় এক অপূর্ব সঙ্গীত, যা রবীন্দ্রনাথ তার গানে রূপ দিয়েছেন।

বর্ষা প্রকৃতিকে রবীন্দ্রনাথ বরাবরই ভালোবেসেছেন। আজ এত বছর পরেও বর্ষাকাল এলেই বাঙালির মনে যে প্রথম সুর ভেসে ওঠে তার মধ্যে রবীন্দ্রনাথের বর্ষার গান কিন্তু অন্যতম। সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ষামঙ্গল উৎসব কিংবা ঘরোয়া আড্ডা সবখানেই কিন্তু তার বর্ষার গান সমানভাবে জনপ্রিয়।

রবীন্দ্রনাথ নিজের গানের সুর ভুলে যেতেন সকলেই আমরা জানি। অনেক সময় গাইতে হলে সম্পূর্ণ নতুন সুরে পুরনো গান গেয়ে দিতেন। এমন একটি সুরের গান লিখেছেন শান্তিময় দত্ত। রবীন্দ্রনাথ প্রায়ই যেতেন, তিনি বারান্দায় এলে শীতল পাটি বিছিয়ে সাহিত্যের আসর বসত, সঙ্গীতের আসর বসত। এমন একটি আসরের স্মৃতিচারণ করেছিলেন শান্তিলতা দেবী, তাই এই গানটি শুনলেন আমার দিন ফুরালো ব্যাকুলো বাদল সাজে। আজকের মতো রবি কিরণের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এর পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সাহিত্য বাসর প্রান্তিক।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
2: আগামী 12 জুলাই শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারে প্রকাশিত হতে চলেছে কবি সুমন মল্লিকের প্রথম উপন্যাস গোঁসাই। এই উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। নদী তীরবর্তী অরণ্য ঘেরা একটি এলাকা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ও কতটা বদলে গেল, কেন বদলে গেল, তার বিস্তারিত বিবরণ রয়েছে এতে। তাছাড়া কেন্দ্রীয় চরিত্রের জীবন কাহিনীকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে সমসাময়িক অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি। কবি সুমন মল্লিকের প্রথম উপন্যাস গোঁসাই। বইটি সংগ্রহ করতে হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8391010389। নম্বরটি আবার বলছি 8391010389।

কেউ লালনকে খুঁজে নাখড়ায়, কেউ গানে, আর কেউ খুঁজে পান নিজের গভীরে। সেই অন্তর্লোকেরই শব্দ নিয়ে আসছে কবি শুভানের নতুন কাব্যগ্রন্থ আমার গভীরে লালন বসে কাঁদে। বাউল ভাবনাকে হৃদয়ে ধারণ করে প্রেম জীবন বিচ্ছেদ আত্ম অন্বেষণ আর মানুষের ভেতরের অদেখা পথ চলার কবিতায় নির্মিত এই বই। যদি কবিতা শুধু পড়তে নয় অনুভব করতে ভালোবাসেন তবে অপেক্ষায় থাকুন, আগামী 26 জুলাই 2026 প্রকাশিত হতে চলেছে আমার গভীরে লালন বসে কাঁদে, কবি শুভানের নতুন কাব্যগ্রন্থ। বইটি সংগ্রহ করবার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 7001395319। নম্বরটি আবার বলছি 7001395319।

0: শুরু করছি সাহিত্যের আসর প্রান্তিক। আজকের এই পর্বে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের দুই বিশিষ্ট কবি এবং সাহিত্যিক সুমন মল্লিক ও শুভান দাস, যাদের নাম সাহিত্য জগতে ভীষণভাবে জনপ্রিয় এবং সমাদৃত। সুভানবাবু, আপনাকে স্বাগত আজকের প্রান্তিকের আসরে।
1: নমস্কার।
0: সুমনবাবু, আপনাকে স্বাগত আজকের প্রান্তিকের আসরে।
1: নমস্কার। সমস্ত শ্রোতা বন্ধুদেরও নমস্কার জানাই।

0: সুমনবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই যে সাহিত্য জগতে আপনার বিচরণ, সেটা কবে থেকে?
1: স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু, কিন্তু যদি সিরিয়াস লেখালেখির কথা বলেন তাহলে ওই কলেজ জীবন থেকেই সিরিয়াসলি লেখাটাকে নিয়েছি আর কি।
0: আচ্ছা আচ্ছা, জীবনে প্রথম লেখা কি দিয়ে শুরু করেছিলেন, গল্প না কবিতা?
1: অবশ্যই কবিতা।
0: মানে ভালোবাসেন কবিতাটা?
1: হ্যাঁ, কবিতাটা আপনা থেকেই একদিন বেরিয়ে এসেছিল আর কি।
0: সম্প্রতি আপনার প্রথম উপন্যাস

0: পোষায় প্রকাশিত হয়েছে।
1: এটার প্রেক্ষাপটটা একটু অদ্ভুত, সেটা হলো আমার বাড়ির একদম কাছেই বৈকুণ্ঠপুর ফরেস্ট, ওটাই আমাদের মানে বিচরণ ভূমি। আমরা আমরা লেখক বন্ধুরা ওইখানটা আড্ডা দিই, ঘুরে বেড়াই, আমাদের লেখা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলে। তো ওইখানকার বিভিন্ন যে প্রাকৃতিক পরিবেশ, সেখানকার পরিবেশটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বদলে যাচ্ছে, ওখানকার বাস্তুতন্ত্র কিভাবে বদলে যাচ্ছে, ওখানকার মানুষরা কিভাবে বদলে যাচ্ছে, তাদের জীবন কিভাবে বদলে যাচ্ছে,
0: মানে ওই জীবনযাত্রাটাই উঠে এসেছে আপনার।
1: হ্যাঁ, ওটাই উঠে
0: এসেছে। এটি আপনার প্রথম উপন্যাস?
1: প্রথম উপন্যাস। একটি কেন্দ্রীয় চরিত্র আছে, তাকে কেন্দ্র করেই সমস্ত ঘটনাগুলো আবির্ভূত হয়েছে।
0: আচ্ছা, আপনার লেখা একটি কবিতার বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, যেটা উত্তরবঙ্গবাসী হিসেবে আমাদের কাছে অত্যন্ত গর্বের। সেই বইটি সম্পর্কে যদি কিছু বলেন।
1: একদিন হঠাৎ করেই আর কি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রতি বছরই একটা অনুষ্ঠান হতো কলকাতার নন্দনে, সেই বছর হঠাৎ করেই একদিন অনুষ্ঠানের কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন আসে ওদের অফিস থেকেই, এবং আমার কাছে একটা পাণ্ডুলিপি ওরা চায় আমার কাছে, সেটা ওদের আমি পাঠাই এবং ওরা আমাকে আমন্ত্রণ জানায় ওদের অনুষ্ঠানে। এবং ওই নন্দনেই যেদিন অনুষ্ঠান উদ্বোধন হবে, সেই উদ্বোধনের দিন ওইখানকার মূল যে অনুষ্ঠান অঞ্চ, সেখানেই আমার ওই বইটা।
0: ওটা কি কবিতাই মূলত সেই বইটা?
1: সব কবিতা। হ্যাঁ।
0: আচ্ছা, আপনি তো মানে কবিতা দিয়েই শুরু করেছিলেন এবং কবিতা লিখতে লিখতেই ছোট গল্প আপনার বিভিন্ন পত্রিকায় তো প্রকাশিত হয়েছে, কোথায় কোথায় আপনার এই কবিতা বা গল্পগুলো প্রকাশিত হয়েছে?
1: মূলত লিটল ম্যাগাজিন দিয়ে শুরু করেছিলাম কবিতা লেখা, তারপর আস্তে আস্তে বিভিন্ন বাণিজ্যিক পত্রিকাতেও লেখালেখি করেছি, দেশ পত্রিকা, কবি সম্মেলন, কবিতা পাক্ষিক থেকে শুরু করে ভাষানগর, সেই সমস্ত পত্রিকাতেই লিখেছি আর কি।
0: আচ্ছা, তাহলে একটা গল্প আমরা শুনে নেই আপনার কাছ থেকে, আপনার লেখা একটি গল্প আমরা শুনে নেই।
1: গল্পের নাম পশমিনা। শীতের সকালে কুশলবাবু ব্যালকনিতে বসে চা খাচ্ছেন, ডিসেম্বরের কুয়াশা ভেসে আসছে মৃদু হাওয়ার সঙ্গে। ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আরাম কেদারায় বসাটা কুশলবাবুর অনেক দিনের অভ্যেস। সকাল সাতটায় কাজের মেয়ে মিনু এসে প্রথমে চা করে দেয়, সেই চা নিয়ে কুশলবাবু ব্যালকনিতে বসেছেন, মাথায় টুপি, পায়ে মোজা, গায়ে জড়িয়ে নিয়েছেন অসাধারণ সুতোর কাজ করা একটি পশমিনা শাল। তিনি ঘরে শালটি পরেন না, শুধু সকালবেলা চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে বসলে তবেই আলমারি থেকে তা বের করেন। প্রতিদিন সকালে আধ ঘন্টা মতো তিনি ব্যালকনিতে বসে থাকেন, তারপর ঘরে এসে পশমিনা শালটি ভাঁজ করে যত্ন সহকারে আবার আলমারিতে রেখে দেন। এই শালটি কুশলবাবু শুধুমাত্র কিছু বিশেষ দিনেই পরে ফ্ল্যাটের বাইরে বেরোন। শালটি কুশলবাবুর ভীষণ প্রিয়, 40 বছর ধরে তিনি এই পশমিনা শালটি আগলে রেখেছেন, এখনও দেখলে মনে হয় শালটি সদ্য কিনে আনা হয়েছে। কুশলবাবু একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বয়স 68, বিয়ে করেননি, 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে একাই থাকেন। আগে হাঁটতে বেরোতেন, ইদানিং হাঁটু ও কোমরের ব্যথা বেড়ে যাওয়ায় সেটা বাদ দিয়েছেন, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোন না, সারাদিন ঘরেই থাকেন, সকালটা কেটে যায় সংবাদপত্র পড়ে, মাঝের সময়টুকু বই আর গান নিয়ে থাকেন, আর সন্ধ্যের পর টিভিতে খবর, খেলা, সিনেমা এসব দেখেন। টুকটাক জিনিস কখনো মিনুকে দিয়ে, কখনো আবার পাশের ফ্ল্যাটের অপূর্বকে দিয়ে আনিয়ে নেন। অপূর্ব খুব ভালো ছেলে, মাঝে মধ্যে আসে কুশলবাবুর সঙ্গে গল্প করতে। অপূর্ব ব্যাচেলার, একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, মা বাবা আসে মাঝে মাঝে, তারা দুজনই সরকারি স্কুল টিচার। এলে কুশলবাবুর সঙ্গে অপূর্ব বাবার গল্প জমে ওঠে। কুশলবাবুর দিন এমনিতে ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্বটা একটা মেঘের মতো ক্রমশ বড় হচ্ছিল, আর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেই একাকিত্বের মেঘ কুশলবাবুকে দিনরাত ভেজায়। অসুস্থ হলে যদিও মিনু আর অপূর্ব যথাসাধ্য করে কুশলবাবুর জন্য, বেশি অসুস্থ হলে এক ভাগ্নেকে খবর দেওয়া হয়, যোগাযোগে থাকা আত্মীয়ের মধ্যে শুধু সেই আছে। যদিও ভাগ্নেকে খুব একটা পছন্দ করেন না কুশলবাবু, কিন্তু তার এই অপছন্দের ব্যাপারটা তিনি কখনো বুঝতে দেননি। 2, চায়ের কাপ নিয়ে চেয়ারে বসে টিভি দেখছেন কুশলবাবু, ভারত পাকিস্তান টি-20 ম্যাচ চলছে লাইভ, কিন্তু কুশলবাবু দার্জিলিং চা কিংবা খেলা কোনোটারই আমেজ নিতে পারছেন না। মন খারাপ নদী ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে তার আমেজ নেওয়ার ইচ্ছেটাকেই অতলে তলিয়ে নিয়ে যাচ্ছে। স্থির হয়ে চেয়ারে বসে আছেন ঠিকই, কিন্তু মানসিক একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। এই অস্থিরতার কারণ হল তার প্রিয় পশমিনা শালে চায়ের দাগ লাগা। কুশলবাবু যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলে গিয়েছিলেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে, আমন্ত্রণ এসেছিল কর্তৃপক্ষের কাছ থেকে, তিনি প্রিয় শালটি গায়ে দিয়ে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চা ও জলখাবারের আয়োজন ছিল,

চায়ের কাপ হাতে নেবার সময় চায়ের কাপ ছলকে কিছুটা চা কুশলবাবুর শালের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে তিনি জল দিয়ে শালের সেই অংশটা ধুতে থাকেন, তাকে সাহায্য করেন দুজন শিক্ষিকা, কিন্তু এত চেষ্টার পরও চায়ের দাগ পড়ে যায় শালে। কুশলবাবুর কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরে ফেরেন একরাশ মন খারাপ নিয়ে। কুশলবাবুর ফ্ল্যাট থেকে লন্ড্রি অনেকটা দূরে, মিনু কাজের জন্য অনেকগুলো বাড়িতে ছুটে বেড়ায়, ওকে দিয়ে কাজ হবে না, তাই অগত্যা কুশলবাবু ধরলেন অপূর্বকে। কুশলবাবু সন্ধে থেকে বসেছিলেন অপূর্বর ফেরার অপেক্ষায়। অপূর্বর দরজা খোলার শব্দ পেয়ে কুশলবাবু বেরিয়ে এলেন, অপূর্বর সঙ্গে কথা হলো। অপূর্ব ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর কুশলবাবুর কাছে এলো। তিনি অপূর্বর হাতে তার প্রিয় পশমিনা শালটি তুলে দিয়ে জানতে চাইলেন দাগটা উঠবে কি না। অপূর্ব তাকে আশ্বস্ত করল, ওটুকু দাগ সহজেই তুলে দেবে লন্ড্রি। অপূর্বর আশ্বাসবাণীতে কুশলবাবু কিছুটা নিশ্চিন্ত হলেন ঠিকই, কিন্তু শালটা নিজের হাত থেকে বেরিয়ে যাওয়ায় একটা চিন্তা আকাশে ভাসমান পাখির মতো তার মনাকাশে ভাসতে থাকে। ৩ কুশলবাবু দিন সাতেক পর অপূর্বর কাছে জানতে চাইলেন কাজটা হয়েছে কি না। একে তো অফিসে কাজের প্রচণ্ড চাপ, তার উপর বিয়ের জন্য অপূর্বকে একটি মেয়ের ছবি পাঠিয়েছিল ওর বাবা মা। অপূর্বর পছন্দ হওয়ায় অপূর্বর বাবা মা মেয়ের বাবা মাকে নিয়ে আসবে কথাবার্তা বলার জন্য, তাই লন্ড্রি থেকে শালটা নিয়ে আসার কথা অপূর্ব একেবারে ভুলে গেছে। সে কুশলবাবুকে বলে পরদিন অফিস থেকে ফেরার সময় সে শালটা নিয়ে আসবে। অপূর্ব যথারীতি পরদিন কুশলবাবুর শালটা লন্ড্রি থেকে নিয়ে ঘরে ফেরে। তার আগে লন্ড্রির লোকটি শালটা খুলে দেখিয়ে অপূর্বকে জানায় যে চায়ের দাগটা সম্পূর্ণ উঠে গেছে। অপূর্ব একটু ফ্রেশ হয়ে নিয়ে কুশলবাবুর দরজার কলিং বেল বাজায়, কিন্তু বেশ কয়েকবার বেল বাজানোর পরও দরজা খুললেন না কুশলবাবু। ভেতর থেকে কোনো সাড়াও পাওয়া যায় না। পরে ওপরতলার একজন সিঁড়ি দিয়ে নামতে নামতে জানায় কুশলবাবুর সঙ্গে তার দেখা হয়েছে বিকেলে। কুশলবাবু তার ভাগ্নের কাছে গেছেন, ভাগ্নের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি কয়েকদিন সেখানেই থাকবেন। ঘরে ফিরে এসে অপূর্ব ফোন করে কুশলবাবুকে। তিনি আগে মোবাইল ব্যবহার করতেন না, অপূর্বর সঙ্গে পরিচয় হওয়ার পর সেই প্রায় জোর করে তাকে মোবাইল কিনিয়েছে, বুঝিয়েছিল মোবাইলের প্রয়োজনীয়তা। বারতিনেক রিং হলেও কল রিসিভ করলেন না কুশলবাবু। অপূর্ব ল্যাপটপ খুলে অফিসের কাজ নিয়ে বসল। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইল বেজে উঠল, কুশলবাবু কল ব্যাক করেছেন। মিনিট চারে কথা হলো দুজনের মধ্যে। অপূর্ব কুশলবাবুর ভাগ্নের শারীরিক অবস্থার খোঁজ নিল। কুশলবাবু জেনে খুব খুশি হলেন যে দাগটা পুরোপুরি উঠে গেছে তার প্রিয় পশমিনা শাল থেকে। তিনি শালটা অপূর্বকে যত্ন সহকারে রেখে দিতে বললেন। ফোনটা রাখার পর অপূর্ব আগে শালটা আলমারিতে রেখে দিল, তারপর আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আধ ঘন্টা মতো একটানা কাজ করার পর অপূর্ব অন্যমনস্ক হয়ে পড়ল। মনে পড়ল তিন দিন পর মা বাবা আসবে নন্দিতার মা বাবাকে নিয়ে। নন্দিতার সঙ্গে এখনও অবধি মাত্র দুবার কথা হয়েছে ফোনে, মুখোমুখি এখনও দেখাই হয়নি। নন্দিতার মা বাবা ঘুরে গেলেই একবার দেখা করতে হবে নন্দিতার সঙ্গে। ভাবতে ভাবতে অপূর্ব ল্যাপটপে জরুরি ফাইলগুলো একে একে বন্ধ করে দিয়ে নন্দিতার ছবি খুলে বসল। তারপর হাজারো স্বপ্নের প্রজাপতি ওকে ঘিরে ধরল। ৪ ছুটির দিন, তবু সকাল সকাল উঠে ঘরগুলো গুছিয়ে নিচ্ছে অপূর্ব। বিকেলের দিকে বাবা মা আসবে, সঙ্গে নন্দিতার বাবা মাও। সব কিছু গুছিয়ে স্নান সেরে আলমারি থেকে একটা নতুন কেনা পাঞ্জাবি পরল অপূর্ব। সেটা বের করার সময় আরেকবার কুশলবাবুর পশমিনা শালটা ভালো করে রাখল। তারপর ব্রেকফাস্ট করে এক কাপ কফি আর খবরের কাগজ নিয়ে বসল। ব্যাচেলার মানুষ একা একা ঘরে একটু অগোছালই হয়, তবু অপূর্ব যতটা পেরেছে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মা খাবার দাবারের আয়োজন করতে মানা করেছেন অপূর্বকে, মিষ্টি স্ন্যাক্স লাঞ্চের খাবার সব অপূর্বর বাবা নিয়ে আসবেন। কাজেই ঘর গোছানো আর স্নান করার পর অপূর্বর আর কোনো কাজ নেই, তাই ল্যাপটপ খুলে অফিসের কিছু কাজ করতে লাগলো। কাজে বসলে অপূর্ব সময়ের দিকে নজর থাকে না, দেড়টা বেজে গেছে, ল্যাপটপ বন্ধ করে খবরের কাগজ গুছিয়ে এদিক ওদিক সব ঠিক আছে কিনা দেখে নিতে লাগলো অপূর্ব। তখনই হঠাৎ মোবাইল বেজে উঠল, মা করেছেন, 10 মিনিটের মধ্যে ঢুকছে সবাই। সোফায় অপূর্বর মুখোমুখি বসেছেন নন্দিতার মা বাবা, পাশে একটা চেয়ারে অপূর্বর বাবা। কথাবার্তা চলছে নানা বিষয় নিয়ে, বেশিরভাগটাই অপূর্বর একা একা থাকা এবং অফিস নিয়ে। প্রশ্ন ধেয়ে আসছে একের পর এক, অপূর্ব উত্তর দিচ্ছে সংক্ষেপে। অপূর্বর মা রান্নাঘরে প্লেট সাজাচ্ছেন, সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। অপূর্ব ক্রমশ একটা জালের মধ্যে গুটিয়ে যাচ্ছিল, এমন পরিস্থিতির সম্মুখীন সে আগে কখনো হয়নি। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খেতে বসল, খেতে খেতেও কথাবার্তা চলছে। নন্দিতার বাবা ভীষণ কথা বলেন, এর জন্য

0: পিতার মা মাঝে মাঝে তাকে ধমকও দিচ্ছেন, হাসাহাসিও হচ্ছে এই নিয়ে, কিন্তু তিনি কারো কথা শোনার পাত্র নন। তার কলেজ জীবনের নানা মজার গল্প বলছেন, তাতে যোগ দিচ্ছেন অপূর্বর বাবা। মায়েরাও তাদের সাংসারিক জীবনের সুখ দুঃখ নিয়ে গল্পে মেতে উঠেছেন, আর এসবের মাঝে নির্বাক বসে থাকতে থাকতে অপূর্বর নিজেকে খুব বোকা বোকা লাগছিল। শীতের সন্ধে ঝুপ করে নেমে পড়ে, একসাথে বসে সবাই চায়ের আমেজ নিচ্ছে, তার মাঝে কথাও বলছে সবাই। অন্ধকার হওয়ার সাথে সাথে ঠান্ডা বাড়তে লাগল। অপূর্বর মা আলমারি খুললেন অপূর্বর গায়ে দেওয়ার জন্য কিছু একটা বের করতে। হাতের কাছে পেয়ে গেলেন লন্ড্রি থেকে আনা কুশলবাবুর সেই পশমিনা শাল। সেটা এনে অপূর্বর হাতে দিতেই অপূর্ব উঠে দাঁড়াল, মাকে বলল এটা তার নয়, কুশলবাবুর, লন্ড্রি থেকে সে নিয়ে এসেছে। পশমিনা শালটি রংরূপ এবং অসাধারণ শৌখিন সুতোর কাজ দেখে সবাই খুব প্রশংসা করতে লাগলো। নন্দিতার মা শালটি হাতে নিয়ে বললেন এটা একটি দামি কাশ্মীরি পশমিনা, সব জায়গায় পাওয়া যায় না। তারপর ভ্রু কুঁচকে শালটি ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলেন। একসময় তিনি পাথরের মতো স্থির হয়ে গেলেন, শুধু তার আঙুল সচল থাকলো শালটির একাংশে। সেখানে সুতোর কাজের মাঝে সুতো দিয়ে লেখা NR। বেশ খানিকক্ষণ ওভাবে বসে থাকার পর তিনি অপূর্বকে বললেন পশমিনা শালটি যার, তিনি তার সঙ্গে দেখা করতে চান। ৫ বেশ কয়েকবার কুশলবাবুকে ফোন করল অপূর্ব, কিন্তু প্রত্যেকবারই সুইচ অফ বলছে। মিনিট ২০ অপেক্ষা করার পর আবার কুশলবাবুকে ফোনে ধরার চেষ্টা করে অপূর্ব, তখনও সুইচ অফ। অপূর্ব উঠে গিয়ে কুশলবাবুর দরজায় বেল বাজায়, দরজা খোলে না, কোনো সাড়া শব্দ নেই। অগত্যা অপূর্ব ফোন করে কুশলবাবুর ভাগ্নেকে। অপূর্ব জানতে পারে সেদিন সকালেই কুশলবাবু মারা গেছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকুও দেননি। অপূর্ব ফোনটা রেখে বসে পড়ে সোফায়, কিছুক্ষণ চুপ থেকে সে ঘটনার কথা সবাইকে জানায়। সকলেই দুঃখ প্রকাশ করতে থাকে। এর মাঝে নন্দিতার মা পাথরের মতো বসে থাকেন, একটি কথাও তার মুখ থেকে বেরোয় না, দুচোখ ছলছল করে ওঠে, যেন ভেতর থেকে বাঁধ ভাঙা নদীর মতো জল বেরিয়ে আসবে। কিন্তু কোনো এক শক্তি বলে তিনি তার শোকাশ্রু আটকে ফেলেছেন, বলা ভালো লুকিয়ে নিচ্ছেন। সন্ধে নামার কিছুটা পরেই কুশলবাবুর মরদেহ নিয়ে আসা হয় ফ্ল্যাটের নিচে। ফ্ল্যাটের প্রায় সবাই সেখানে উপস্থিত হয়। অদূরেই স্বর্গরথ নামাঙ্কিত একটি সববাহী গাড়ি দাঁড়িয়ে আছে, সেটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। পুরোহিত মশাই উপস্থিত হয়েছেন, শেষ মুহূর্তের কাজ চলছে। কুশলবাবুর ভাগ্নের পক্ষে কিছু করা সম্ভব নয়, তার হাতে পায়ে ব্যান্ডেজ, সমস্ত কিছু অপূর্ব সামলে নিচ্ছে। ইতিমধ্যে নেমে এসেছেন অপূর্বর মা বাবা এবং নন্দিতার মা বাবা। নন্দিতার মা এবার আর চোখের জল আটকে রাখতে পারেননি, রুমালে চোখ মুছছেন একটু পরপর। পুরোহিত মশাইয়ের সব কাজ হয়ে যাওয়ার পর যখন কুশলবাবুকে স্বর্গরথে তোলা হবে, ঠিক তখন নন্দিতার মা সবাইকে একটু দাঁড়াতে বললেন। তার হাতে কুশলবাবুর সেই প্রিয় পশমিনা শাল। নন্দিতার মা খুব সুন্দর করে পশমিনাটা খুলে রাখলেন কুশলবাবুর গায়ে। তারপর কুশলবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে কান্নায় ভেঙে পড়লেন। কুশলবাবু সবাইকে ছেড়ে স্বর্গরথে করে চলে যাচ্ছেন, উপস্থিত সবার চোখে জল। নন্দিতার মাকে ধরে রেখেছেন নন্দিতার বাবা, তিনি নন্দিতার মায়ের মনের অবস্থা বুঝতে পারছেন। নন্দিতার মায়ের মনে তীব্র এক ব্যথা তখন সবকিছু উথালপাথাল করে চলেছে, আর সেই উথালপাথালের মধ্যে নন্দিতার মা দেখতে পেলেন কুশলবাবু পশমিনাটা জড়িয়ে হাসি মুখে বলছেন ভালো থেকো।
1: এমন একটা গল্প শোনার পর আর কিছু বলতে ইচ্ছে করে না। এই যে গল্পটা শ্রোতা বন্ধুরাও শুনল, আমিও শুনলাম, এই গল্পটার পেছনে কি কোনো কাহিনী লুকিয়ে আছে? মানে এমন একটা গল্প লেখার যে একটা বিষয় আপনার মাথায় কি করে এলো?
0: হ্যাঁ, গল্প একটা আছে ছোট,
1: একটু যদি ভাগ করে নেন শ্রোতা বন্ধুদের সঙ্গে।
0: আমি স্নাতকোত্তর পড়াশোনা করার সময় পশ্চিমবঙ্গের বাইরেই ছিলাম, তো সেখানে আমরা কয়েকজন সহপাঠী আমরা একসঙ্গে থাকতাম মেসের মতো একটা জায়গায়। তার কাছেই একটা ফ্ল্যাটের মতো ছিল, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক থাকতেন।
1: আচ্ছা।
0: তো তার যে জীবনযাপন আমি ওখান থেকে অবজার্ভ করতাম, সেখান থেকেই এই গল্পটা আমার মাথায় আসে লেখার। তার জীবনের কিছু কিছু জিনিস গল্পে উঠে এসেছে,
1: মানে সেটাই আপনার অনুপ্রেরণা, মানে ওখান থেকেই আপনি বিষয়টা
0: রসটা ওখান থেকে পেয়েছি।
1: আচ্ছা, মানে আবার এই যে উপন্যাসটি আপনি লিখলেন, মানে সেটাও একটা
0: সত্য ঘটনা।
1: হ্যাঁ, সেটাই, মানে সম্পূর্ণ যে কাল্পনিক কিছু আপনার লেখার মধ্যে নেই। এই গল্পের পরে আচ্ছা একটা কবিতা শুনে নি আপনার কাছ থেকে।
0: নিশ্চয়ই। কবিতার নাম জ্বর। মাসের শেষে সন্তানের জ্বর হলে ভয় হয়, কপালে জলপটি দিতে দিতে ভাবি ডাক্তারের ভিজিট এখন ১,০০০ টাকা। গত রাত আর আজকের রাতের মাঝে থার্মোমিটার, ক্যালপল, ডাক্তার, পকেট ফাঁকা।

0: সন্তানের জ্বর হলে পিতৃত্ব কেঁপে ওঠে। এখন রাত ১২টা, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, জ্বর নেই, ওদের দেহতাপ লেগে আছে আমার ঠোঁটে।
1: বাহ, খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম সুমনবাবুর কাছ থেকে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুভান দাস। প্রথমে সুভানবাবু, আপনার কাছে জানতে চাইব যে আপনার বেশিরভাগ কবিতাই প্রচলিত গতানুগতিক নিয়মের বাইরে, মানে একটু বোহেমিয়ান টাইপের, মানে ছক ভাঙা, এটার কারণ কি?
2: আসলে সেটা কতটা ছক ভাঙা বা বোহেমিয়ান সেটা আমি লেখক বা কবি হিসেবে নিজে তো বুঝি না, তবে আমার ভেতরে ভেতরে একটা সবসময় ভ্রমণ চলে এবং মন সবসময় কোথাও না কোথাও একটা স্থির নেই, কোথাও তো ঘুরে বেড়াচ্ছে, তো হয়তো কবিতার মধ্যে সেই চলনটা এসে ধরা পড়ে, তো পাঠক হিসেবে সেটা কেউ কেউ হয়তো বুঝতে পারেন।
1: আচ্ছা, মানে ব্যক্তি সুভান ও কবি সুভান একই মানুষ?
2: একই মানুষ, দুরকম সত্তা নিয়ে চলার আমি প্রয়োজন মনে করি না। যেটা আমার মনের মধ্যে আছে, যেটা আমি অনুভব করি, আমার কবিতাতেও সেগুলোই প্রকাশ পায়। আমি যা দেখছি তাই লেখার চেষ্টা করি।
1: আচ্ছা, একটা কবিতা আগে শুনে নি আপনার কাছ থেকে।
2: আচ্ছা, আমার প্রথম কবিতা শাহুর গন্ধ এক পুরনো অশোক। হাওয়া তো বদল হয়ে যায়, রাস্তায় বাক নেয় পুরনো ফিকির, আমিও তো দল ভাঙা লোক অথবা দলিত কোনো কবিতা পুরুষ, কালচে গরণ কাঠকুরানিয়া, তবু শূন্য তাকিয়ে থাকি ভ্রমে, চোখ কেটে তুলে আনা নিজেরই অতীত, ভাঙা ভাঙা দেহজ বিষাদ, চায়ের দোকান পাতাঝরা মোড়, কোথায় যে ছুঁড়ে ফেলি এসব, গোঁসাই এগিয়ে দেয় কাঁচের পুরাণ নিঃস্ব তরল, ওদিকে খ্যাপার দলে বন খ্যাপা কবি হেঁটে যায়, আমি পিছু ধরি তার, এ নিঃসঙ্গতার কাঁচা পথ জঙ্গল ঘেঁষে গভীরে চলে গেছে, শব্দ কি গোপন চিরাগ, ঘষে ঘষে নিজেকেই জিন ভাবি আমি, বলি হুকুম মেরে আঁকা, কিন্তু শব্দ তো মায়া, ছুতেই ভ্যানিস, এসব কথার কোনো ভূমিকা রাখিনি আমি ঠোঁটে। শাহুর গন্ধ এক পুরনো অসুখ, আজও সে তোমারই ছায়ার কাছে ছোটে, রাস্তা এখানে এসে বাঁক নেয় ফের শাহুবন ঘেঁষে, ছিঁড়ে ছিঁড়ে যায় দুটো দেহে, ছিঁড়ে ছিঁড়ে যায় ভালোবেসে, এক দেহে আমি কুড়িয়ে রাখি কাঠ, অন্য একটি দেহে তুমি যাও ভেসে।
1: এখন যেটা পড়লেন কবিতা, এই শাহু নদী বারবার ঘুরে আসে, বহু কবিতায় আমরা বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখেছি, এই বিভিন্ন নদী তো থাকেই, প্রকৃতি ভীষণভাবে আপনার কবিতায় উঠে আসে, শাহুকে ঘিরে লেখার কী কারণ, মানে শাহু কেন বারবার ফিরে ফিরে আসে আপনার কবিতায়?
2: এই প্রশ্নটাও আমার কাছে খুব কাছের একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। শাহু নদী আমার কাছে ভীষণই একটা কাছের একটা জায়গা, কারণ ওই শাহু নদী, বৈকুণ্ঠপুর জঙ্গল, এই অরণ্যকে কেন্দ্র করে এই অঞ্চলে আমি বহু সময় একা একা কাটাই, বন্ধুদের সাথে কাটাই, তো আমার কবিতার একটা বড় অংশ এই অঞ্চল দ্বারা প্রভাবিত, এই এই অরণ্য, এই নদী, এই জায়গা দ্বারা প্রভাবিত, তো কোথাও না কোথাও সেই সমস্ত দৃশ্যগুলো, সেই জায়গাগুলো আমার কবিতায় বারবার ফিরে আসে। এছাড়াও অন্যান্য নদী নিয়েও লিখেছি, প্রকৃতি বারবার কবিদের কাছে ধরা দেয়।
1: প্রকৃতি তো আসেই কবিতায় তোমার শোনা যায়, বাউল, লালন, এগুলো মানে তোমার মনের মধ্যেই হয়তো বাস করে।
2: আসলে কি হয়, প্রত্যেক কবি আসলে একজন বাউল ভেতরে ভেতরে,
1: একদম একদম,
2: একজন কবির ভিতরে যদি একজন বাউল বাস না করে তাহলে সে মনে হয় সেইভাবে কবিতাকে ধরতে পারবে না, কারণ এই যে একটু আগে বললেন যে বোহেমিয়ান, বাউলের থেকে বড় বোহেমিয়ান তো কিছু হয় না। হ্যাঁ, আমরা আধুনিক শব্দ জুড়েছি বোহেমিয়ান, আমি বরং বলি যে ভেতরে ভেতরে সেই বাউল সত্তাটাই যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে, জিয়ে রাখতে পারে, তাহলে সে কবিতা লিখুক না লিখুক সে একজন কবি, একজন বাউলও একজন কবি।
1: অবশ্যই, তার মানে আপনি নিজের ভেতরে এই যে বাউল মোনা যে আপনার মন, সেটাকে আপনি লালন করেন?
2: একদম, সব সময় আমার ভেতরে একজন বাউল বাস করে, সেটা আমি মনে মনে বুঝি এবং মানিও,
1: এবং সেই আপনার থেকে এগুলো লিখিয়ে নেয়।
2: হ্যাঁ, এই সমস্ত কবিতার ভেতর থেকে বলতে পারেন যে তারাই লিখিয়েছে।
1: তাহলে মানে ব্যক্তি জীবনেও কি আপনি এমন মুক্তমানা বা সৃজনশীল খামখেয়ালি একজন মানুষ?
2: আমি ছোট থেকেই ভীষণ খামখেয়ালি, অন্যমনস্ক এবং নিজের

0: ঘোরে থাকা একজন মানুষ। আমি সারাটা দিন একটা নিজের ঘোরের মধ্যেই থাকি, সবসময় যে সেই ঘোর কবিতা লেখায় এমন নয়, দেখাটা অনেক বেশি জরুরি মনে করি। সারাদিন আমরা যা দেখি, একটা ওপরে ওপরই দেখা আর একটা অভ্যন্তরীণ দেখা, যেটা ভেতরে পর্যন্ত পৌঁছায়। তো সেই দেখাগুলো কখনো সঙ্গে সঙ্গে কবিতার আকারে ধরা দেয়, আবার কখনো জমা থাকে, হয়তো অনেকটা সময় পরে বা হঠাৎ কোনোদিন ধরা পড়ে, সেটার মানে আগাম কোনো ঠিক থাকে না।
1: সেগুলো আপনার লেখায় পাঠক ভীষণভাবে বুঝতেও পারে। আমরা আরও কিছু কবিতা আপনার কাছ থেকে শুনতে চাইব।
0: আচ্ছা, আমার পরবর্তী কবিতা পাতা ঝরা শোক। স্তব্ধতার দিকে এসে থেমেছে বহু স্বরধ্বনি, বিভাবে লেগেছে ক্ষরণ, কি যেন ডাক নামে পিছু টান রেখে গেলে তাও, তবু চলে যাবে, চলে যেতে হয়, বেশ যাও, তোমাকে দ্রুত হারিয়ে ফেলার কোনো শ্রুতি পাঠ লেখা হলো না কোথাও। সুতোয় বাঁধা সরু জীবনের শীতের পুরনো পোশাক থেকে ঝরে ঝরে পড়ে পাতা ঝরার শোক, কি আছে দেহ সরণিতে, অপেক্ষমান প্রেমিক নাকি যাজক, ওই যে হারানোর শোকে যে ক্রমাগত মিছিলে ফেরালো মুখ, তার শীতকাল থেকে কবে যেন ঘন কুয়াশার রং ফিকে হলো বেমালুম। এরপরে কবিতা শীত বিষণ্ণতা। পরবর্তী শীত বিষণ্ণতায় আমরা খুঁজে বের করতে চাইলাম খুঁটি নাটি প্রেম তত্ত্ব তলাশ, কাছে থেকে আঙুলে আগুন ছুঁয়ে গেল উষ্ণ কারণ, এ পর্যন্ত লিপিবদ্ধ হতে পারত কোমল সংলাপ, এ পর্যন্ত খরচ হতে হতে শূন্য দুহাত আসমান, কি দাবি রেখেছিল পুরনো অভ্যাস, তার চোখের চাহিদা মতো সূচিপত্র টাঙানো ইস্তেহার, লেখা হলো বিবাদ বিষাদ, কিছু নেই আলো বা অন্ধকার, কিছু নেই চোখে অথবা দুঠোঁটে নীরব চিৎকার, আমাদের দেহপুরাণ যেন এক আশ্চর্য গান হতে পারত, বাউল বলছি নিজের গভীরে টানা হেঁচড়া, গাছে গাছে তবু কি ক্ষয় ঝুলছে ফাঁসে, এ যেন ঘুম আরও তীব্র কোনো ঘুম, না জাগতে চাওয়া গাছে গাছে ঝুলিয়ে রাখা ঘাত, ব্যথায় কি আছে আমাদের কিছু নরম কথার পুতুল, আঘাতে সহ্য শেখে শেখে কিভাবে আগুন হয়ে পুড়ে যেতে হয়। পরের কবিতা ফেরা। তারপর আচমকা বাতাসের গান বেজে ওঠে, জল ভাঙে কাঁচ কাঁচ রোদের গালিচা, তুমি আঙুলের নিচে তিস্তা আঁকড়ে ধরো, রাস্তা যেদিকে শেষ হাঁটা পথ ঢেকে যায় জলের কুচিতে, হাত বুঝি সরিয়ে নিতে হয় আঙুলে আঙুল ছুঁয়ে গেলে, চোখের কাজল কথা বলে দূরত্বে কি বা এসে যায় তার, বেপরোয়া মেঘ জানে পলাতক ভ্রমর জীবন, ঘর জুড়ে নীল আর পাখি রং আটক করেছে ঘুম, এসব ভাবতে ভাবতেই ফেরা হয় অনন্ত পথ, অথবা নিখোঁজটুকু আলগোছে তুলে রাখি বুকে, দূরত্ব বলে কাছেই কোথাও থেকে যাই আজ, তারপর বিকেলের গান আচমকা বাতাসে বাতাসে জেগে ওঠে, আর কবিতারা পথ ভোলে তোমার দুঠোঁটে। এরপরের কবিতা কবি সংবাদ। শূন্যতার সুর যত তীব্র হয় আগুনের দিকে আঙুল নামিয়ে রাখে ভিড়, আমার কথারা পৌঁছচ্ছে না ভেবে যে বদ্ধ ঘর অভাব লিখে রাখছে দেওয়ালে, তার কাছে কাঁচ ঘেরা হাহাকার ফিরে আসে, আমার নষ্ট লিখতে ইচ্ছে করছে বেবাগ, আমি ধূর্ত হতে হতে ক্রমশ বিফল হচ্ছি হাতের তালুতে, কি সংবাদ রাখা যায় সন্ধে বাজারে, একক কবিতার পাঁজর ভাঙা গান হবে মঞ্চে, সন্ধে হলেই ঘুম পায় এখন অন্ধ সমাচার, ঘুমের আকাঙ্ক্ষায় বড় তীব্র শব্দ করে চোখ, দেখতে দেখতে কোথাও নেই, শূন্য থেকে তোমাকেই চাইছি পুনরায়। পরের কবিতা সুগন্ধি। ঠিক কতটা উচ্চতা থেকে পড়ে যেতে যেতে দেহ আর মাটি বরাবর একটা ত্রিকোণ সন্ধে নেমে আসে, যেন অদৃশ্য কোনো গহ্বর, পালকের মতো ভরা শ্মশানের ঘাটে পাশে, কি আগুন পড়ে কি যে ছাই ওড়ে কাঠের গুঁড়ো এসে লাগে গায়, তুমিও কি নিস্তার চেয়েছ এইসব দেওয়াল কেন্দ্রিক শরীরী ঘেরাটোপ থেকে, আমার সারাংশ লিখে রাখা

0: কিতাবি মহল্লায় আজ ফাঁকা গলিময়, আজকাল কিছু উন্মাদ ঘুম হেসে বেড়ায়। যতটা পাথর দিতে পারি বুকে লেগে থাকা নিন্দে ও ঘেন্নায়, আমাকে সাজিয়ে রাখা সহজ। শয্যা ঘরের দিকে হেঁটে এসো পুনরায়, ভুলে যাও, ভুলে যাওয়া ভালো, যে এখানে এখনো সন্ধে হয় নিশ্চুপভাবে, ভাঙা ভাঙা অক্ষর থেকে সুগন্ধি কবিতার ঘ্রাণ বিক্রি হয়। কবিতার নাম ভাটিয়ালি। শূন্যতার দেহ থেকে বিষাদ নামিয়ে রাখি, ধ্বনি বিরাম নেয়, শব্দহীন সন্ধে কেটে যায় আলো সাক্ষাতে। আঙুলের দিকে ক্রমশ নীল অভিমান, তীব্র ঘামে কাতর হচ্ছে নিদ্রাহীন উপসর্গে। কোথায় ভাঙছ নিজেকে পুনরায়? চোখের জল, যেভাবে তুমি ধারণ করেছ মাটি জলের বিন্যাস। দেহ মলিন হল, পূর্ণতা ঘুরতে ঘুরতে দুপায় রাত্রি জাগে, যেন আদর ঘুঙুরে জড়িয়ে নিচ্ছ চাঁদ। এভাবে গ্রহণ পরাভূত হয় আত্মপীড়ার নিচে কাঁদে কিশোরী রাগ। সীমানা আঁকে কথার কুয়াশা ঘেরা মেঘ, কাছে টেনে ধরে কোমল গান্ধার, বুকে সুনিদ্রা হাসে, বৃষ্টি সংলাপ বাজে দুঠোঁটে তোমার, শরীরে ভাটিয়ালি ভাসে।
1: এত সুন্দর কবিতাগুলো আমরা শুনলাম, আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লাগছে। আচ্ছা সুভানবাবু, আপনি নিজে ভীষণ ভালো একজন চিত্রশিল্পী, তার সাথে এই যে এত সুন্দর কবিতা আপনি লেখেন, এই শিল্পসত্তা আপনার ভেতরে যে আপনি বহন করে চলেছেন, এর পেছনে কোনো অনুপ্রেরণা?
0: দুটোকে আমি আলাদাভাবে দেখি না। আসলে আমার মনে হয় যে অক্ষরও এক প্রকার ছবি, অক্ষর দিয়ে ছবি আঁকা যায়, আবার ছবি যখন আমরা আঁকি সেই ছবির এক একটা রেখাও এক একটা কবিতা হয়ে উঠতে পারে। তো খুব কাছাকাছি দুটো ব্যাপার, দৃশ্যের মধ্যেও কবিতা থাকে, ইমেজের মধ্যে যেরকম কবিতা খুঁজে পাওয়া যায়, আবার কবিতার মধ্যেও খুব সুন্দর ইমেজকে খুঁজে পাওয়া যায়। তো দুটো পরিপূরক এক ধরনের। তো আমি ভাগ্যবান যে আমি এই দুটো শিল্পকলার সাথেই যুক্ত,
1: ভীষণভাবে
0: হ্যাঁ
1: জড়িয়ে রয়েছেন। কি সুন্দর ব্যাখ্যাও করলেন। আর একটা কথা জানতে চাইবো, খুব সম্প্রতি বোধহয় আপনার একটি বই বেরোচ্ছে, সেই বইটি নিয়ে যদি বলেন, মানে কি বিষয়ের উপরে?
0: আমার সাম্প্রতিক যে বইটি প্রকাশিত হতে যাচ্ছে, সেই বইটির নামও আমার বুকের গভীরে লালন বসে কাঁদে।
1: বাহ,
0: তো ওই একই প্রসঙ্গই এসে গেল, সেই বাউলমোনা একজন কবি তার কবিতাগুলি এখানে লিখেছে,
1: এক স্বাধীন চেতা মন।
0: তো আশা করি পাঠকের ভালোও লাগবে, এবং যেই কবিতাগুলি এখন পড়লাম সেই রকম কবিতারই স্বাদ পাবে পাঠক।
1: আর ছোট গল্প বা উপন্যাসে এরম কিছু নিয়ে ভাবনা চিন্তা চলছে? উপন্যাস কি লিখেছেন?
0: সাহিত্যের অন্যান্য ধারাতেও লেখালেখি করছি। উত্তরবঙ্গের একটি প্রধান সংবাদপত্রের একটি প্রতিযোগিতাতে আমি দার্জিলিং জেলার থেকে গল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিরোপা পেয়েছিলাম।
1: বাহ, তো এটা কবে?
0: এটা গত বছর 2025-এ। তো গল্পও লিখছি, কবিতাও লিখছি, সব কিছুই লেখালেখি চলছে, কিন্তু মূলত কবিতাই লিখি।
1: আচ্ছা আচ্ছা, আমরা বেশ কিছুক্ষণ তো কথা বললাম আপনার ভাবনা চিন্তা এগুলো নিয়ে কবিতার বিষয়ে, আবার আমরা কবিতায় ফিরে যাই।
0: কবিতার নাম বিস্মৃতি। কথা ক্ষয় হয়, যা বলার বলে দিতে ভয় হয়, ভয় মাটি খায়, কোথায় বিষাদ, পাথর ভরাট লাশ ঘরে কবরের ঘ্রাণ লেগে থাকে, অন্ধ ছিঁড়ে যায় দুহাত ভঙ্গুর, ভার বহন করতে করতে কাঁধ বক্র, ঘড়ি ধরে মৃত্যুর আয়োজন হোক, তালা এসে ঝুলে পড়ুক বন্ধ কি দেহে, বর্ণ কত দূর, ধ্বনি সংবাদ ফিরে আসে বুকে, ফিকে হয় ঘরময়ে মরা ঘাস, প্রেম সামান্যকাল সুখ, প্রেম সামান্যকাল ঘর, তবু আজকাল খিদে, দাঁড়াবার বৃত্ত থেকে পাক হয়ে যায়, পা থেকে শব্দ ঝরে পড়ে, কথায় কথায় একদিন কথারা ভুলে যায় যা বলার ছিল, যা বলা হয়েছিল কোনো দিন। এর পরের কবিতা স্বপ্নজল। হাঁটু জল জমিন বৃষ্টি হয়, জমা জলে স্থির আমার গ্রহণ, কোথা থেকে ভেসে আসে ঝাঁক ঝাঁক কুমির সম্ভাবনা, ঘিরে ধরে আমাকে, ক্রমশ পরিধি কমে যায়, আমি জল থেকে উঠে আসি আর কুমির তাকিয়ে থাকে দূর জলাশয়ে, ক্রমশ উঠে যাচ্ছি শহরে

0: ফ্লাইওভার দিয়ে, ভিড় ভাঙতে ভাঙতে, অথচ উল্টো রাস্তা দিয়ে নেমে আসছে অসংখ্য ষাঁড়, পদপৃষ্ট হচ্ছে যারা ভিড়ে পড়ে যাচ্ছে। আমি মানুষ বাঁচিয়ে হিংস্র ষাঁড় থেকে সরে সরে দাঁড়াচ্ছি ফ্লাইওভারের গায়ে, আমার এক পা মানুষের বুকে, এক পা শহর চূড়ায়।
1: অসাধারণ কবিতা আমরা শুনলাম, অপূর্ব পরিবেশনা এবং এত সুন্দর লেখনী। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও ভীষণভাবে মুগ্ধ হয়েছেন এই কবিতা শুনে। আজ আমাদের সঙ্গে প্রান্তিকের এই আসরে উপস্থিত ছিলেন কবি সুমন মল্লিক এবং কবি শুভান দাস। সুমনদা, আপনাকে অনেক ধন্যবাদ প্রান্তিকের এই আসরে আসবার জন্য।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সমস্ত শ্রোতা বন্ধুদেরও আমার ধন্যবাদ জানাই।
1: সুমনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রান্তিকের আসরে উপস্থিত হওয়ার জন্য।
0: আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শ্রোতা বন্ধুদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: আজকের মতো প্রান্তিক এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, সংঘমিত্রা। দেখা হবে পরবর্তী প্রান্তিকের আরও এক কোনো পর্বে।

আগামী 12 জুলাই শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারে প্রকাশিত হতে চলেছে কবি সুমন মল্লিকের প্রথম উপন্যাস গোঁসাই। এই উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। নদী তীরবর্তী অরণ্য ঘেরা একটি এলাকা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ও কতটা বদলে গেল, কেন বদলে গেল, তার বিস্তারিত বিবরণ রয়েছে এতে। তাছাড়া কেন্দ্রীয় চরিত্রের জীবন কাহিনীকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে সমসাময়িক অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি। কবি সুমন মল্লিকের প্রথম উপন্যাস গোঁসাই। বইটি সংগ্রহ করতে হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8391010389। নম্বরটি আবার বলছি 8391010389।

0: কেউ লালনকে খুঁজে নাখড়ায়, কেউ গানে, আর কেউ খুঁজে পান নিজের গভীরে। সেই অন্তর্লোকেরই শব্দ নিয়ে আসছে কবি শুভানের নতুন কাব্যগ্রন্থ আমার গভীরে লালন বসে কাঁদে। বাউল ভাবনাকে হৃদয়ে ধারণ করে প্রেম জীবন বিচ্ছেদ আত্ম অন্বেষণ আর মানুষের ভেতরের অদেখা পথ চলার কবিতায় নির্মিত এই বই। যদি কবিতা শুধু পড়তে নয় অনুভব করতে ভালোবাসেন তবে অপেক্ষায় থাকুন, আগামী 26 জুলাই 2026 প্রকাশিত হতে চলেছে আমার গভীরে লালন বসে কাঁদে, কবি শুভানের নতুন কাব্যগ্রন্থ। বইটি সংগ্রহ করবার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 7001395319। নম্বরটি আবার বলছি 7001395319।
1: প্রান্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
2: এতক্ষণ শুনলেন প্রান্তিক, অনুষ্ঠানটির প্রযোজনায় সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন একটি নাটক, আশ্রয়। কাহিনী ত্রিমুং লামা, বেতারে নাটরূপ দিয়েছেন কুন্তল ঘোষ, প্রযোজনায় দীপক কুমার।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সাপ্তাহিক নাট্যানুষ্ঠান। আজকের নাটক আশ্রয়, কাহিনী চোমং লামা, নাট্যরূপ কুন্তল ঘোষ, প্রযোজনা দীপক দাস, বেতার নাটক আশ্রয়।

আর গুলো সব মড়মড় করছে। আজ থেকে কত বছর আগে, কত কাল আগে এই পথ দিয়ে আমি হরিণের মতো ছুটে যেতাম, অথচ আজ এক মুঠো বাতাস নিতেও বুকটা আমার পেটে যাচ্ছে। ওই তো নিচে মেঘের আস্তরণের নিচে মিটমিট করছে গুম্পার সেই প্রদীপ, ঠিক যেমনটি ছিল 50 বছর আগে। পাহাড় কি তবে কিছুই বলে না? মানুষ মানুষ সব ভুলে যায়। ওই তো সেই ঘন্টার আওয়াজ, ঠিক এই সুরেই তো আমার দিন শুরু হতো, আর এই ঝর্ণার শব্দ, এই তো এই তো সেই ঝর্ণা, অন্ধকার রাতে ওর জলের রূপলি আভা আমি চিনতে পাচ্ছি। এই জল কতবার অঞ্জলি ভরে আমি খেয়েছি, অথচ আজ আজ আমার গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ পাশে নেই। রত্নমায়া আজ তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আমার নিজের রক্ত, আমার ছেলে, আমার মেয়ে, আমার অস্তিত্বকে স্বীকার করতে চায় না। জীবনটা কি তবে কেবলই একটা ভুলের হিসেব?

0: ওরে প্রেম, আর এগোস না, যাস না ওদিকে, ওটা ওটা খাদের ধার, পাহাড়ের শ্যাওলা বড়ই পিছল রে, একবার ওই ঝর্ণার তোরে পড়ে গেলে তোকে আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। ফিরে আয়, ফিরে আয় বলছি, শিগগির ফিরে আয়।
1: আরে তুই থাম তো সাবিত্রী, তুই বড্ড ভয় পাস। ওই দেখ দেখ, পাহাড়ের ওই খাজে কত সুন্দর রডোডেনড্রন ফুটেছে, আমি ওটাকে পেরেই আনবো। আর পাহাড়ের ছেলে কি আর পাহাড়ে হোঁচট খায়?
0: খাস না বললেই হলো, ওই নিচে কত গভীর

0: কাজ জানিস? মেঘেদের ঘর ওটা, ওখানে কুয়াশায় হারিয়ে গেলে মাও খুঁজে পাবে না, যাস না প্রেম। আচ্ছা, আমি তোর হাত ধরে থাকছি, তুই ওই ধারটায় যাস না।
1: এই দেখ, চলে এসেছি। আচ্ছা সাবিত্রী, তুই সারা জীবন এইভাবে আমাকে আগলে রাখবি তো? আমি যদি কোনো দিন পথ হারিয়ে ওই কুয়াশায় ঢুকে পড়ি, তুই কি এইভাবেই হাত বাড়িয়ে টেনে নিবি?
0: পাহাড় কি তার ছায়া ছেড়ে কোথাও যেতে পারে রে পাগল? তুই যেখানেই যাস, পাহাড়ের এই হাওয়া তোকে সব সময় ছুঁয়ে থাকবে। আমি তো এই ঝর্ণার জলের মতন তোর তৃষ্ণা হয়ে থাকব। তুই শুধু এই মেঠো পথটা ভুলে যাস না, এই নিরাভরণ গ্রামটাকে ভুলে যাস না প্রেম।
2: পথ আমি ভুলেছিলাম সাবিত্রী, এই ঝর্ণার স্বচ্ছ জল ছেড়ে আমি শহরের বিষাক্ত মদের গ্লাসে তৃষ্ণা খুঁজেছিলাম, আর তুই তুই তোর কথা ঠিক রেখেছিস, পাহাড় ছেড়ে কোথাও যাসনি, কেবল আমি নির্বাসিত হয়েছিলাম আমার নিজের আত্মা থেকে। এই ঘন্টার আওয়াজ, এই মন্ত্র আমাকে কি আজও ক্ষমা করবে সাবিত্রী?

দার্জিলিংয়ের এই গ্রামটা যেন বিধাতার নিজের হাতে আঁকা এক ছবি। আজ থেকে 50 বছর আগে যখন পাহাড়ের আকাশ ছিল আরও নীল, এখানে শৈশব মানেই ছিল একে অপরের হাত ধরে ঝর্ণার ধারে ছুটে চলা। প্রেম বাহাদুর আর সাবিত্রী মায়া, তাদের প্রেম কোনো প্রতিশ্রুতির অপেক্ষা রাখেনি, তা ছিল বাতাসের মতো স্বাভাবিক। কিন্তু আজ সেই বাতাসে বিদায়ের সুর,

0: সাবিত্রী, ও সাবিত্রী, আরে কোথায় গেলি? এই দেখ দেখ, তোর প্রিয় রডোড্রেন্ডন আর বুনোলতা দিয়ে এই মালাটা গেঁথেছি। এটা পরলে তোকে ঠিক ওই গুম্ফার দেবীর মতো দেখাবে।
1: তুমি না একদম পাগল প্রেম, ওই কাজ থেকে ফুল তুলতে গিয়ে যদি তোমার পা হওয়ার কত। আচ্ছা দাও মালাটা আমায় দাও।
0: আগে বল, আমায় ছেড়ে থাকবি কি করে? কাল তো আমি চলে যাচ্ছি, বাবা ঠিক করেছে শহরে গিয়ে না পড়লে আমার ভবিষ্যৎ নেই। আমার খুব ভয় করছে রে সাবিত্রী, এই পাহাড়, এই ঝর্ণা, আর তোকে ছেড়ে ওই পাথুরের শহরে আমি নিঃশ্বাস নিতে পারবো তো?
1: কেন পারবে না? তুমি তো বড় হবে, কত নাম হবে তোমার। আমি না হয় এই ঝর্ণার ধারে পাথরটার মতন পড়ে থাকবো তোমার ফেরার অপেক্ষায়। শুধু কথা দাও আমায় ভুলে যাবে না।
0: ভুলতে চাইলেও কি পারা যায় সাবিত্রী? এই দেখ তোর হাতটা ধরছি, এই ঝর্ণার জল সাক্ষী, এই পাহাড়ের মাটি সাক্ষী, আমি পাশ করে ফিরে এসেই তোকে ঘরণি করে নিয়ে যাব, তোর বাবা মায়ের কাছে গিয়ে নিজে দাঁড়াবো।
2: প্রেম, আয় প্রেম! আরে এখানে পড়ে আছিস, ঘরের চালটা সারাতে হবে, সে খেয়াল আছে? কাল ভোরে গাড়ি আসবে, তোর ব্যাগ।

0: কিছু না হলো?
1: বাবা,
0: হুম,
1: আমি যদি শহরে না যাই,
0: মানে
1: এখানেই তো আমরা কত ভালো আছি। চাষবাস আর গরুর দুধ বিক্রি করেই তো আমাদের দিন চলে যায়।
0: ধুর, মূর্খের মতন কথা বলিস না তো প্রেম। মনে রাখিস, এরপরে তোদের বিয়ে হবে, তোদের সংসার হবে, এই রোজগার দিয়ে তোর ভবিষ্যৎ চালানো সম্ভব না। এই পাহাড়ে হার ভাঙা খাটনি ছাড়া কিচ্ছু নেই। আমি আমি চাই না তুই আমার মতন সারা জীবন এই কুয়াশায় হাড় কাঁপিয়ে মরে যাস। তোকে বড় চাকরি করতে হবে, মানুষ হতে হবে, রত্ন কুড়োতে হলে সমুদ্রে নামতেই হয়। চল চল বাড়ি চল।
2: কাকা, ওকে এত বকবেন না, ও তো মন দিয়ে পড়বেই, শুধু মাঝে মাঝে যেন গ্রামে ফিরে আসে।
0: সাবিত্রী মা, তুই ওকে আগলে রাখিস বলেই তো ও পড়াশোনা একদম মন দেয় না, কিন্তু এবার ওকে যেতেই হবে। পড়াশোনা করে, ভালো চাকরি করে, তোদের দুজনের ভবিষ্যতের জন্যই ওকে অনেক বড় হতে হবে। চল চল প্রেম।
3: কিরে সাবিত্রী, মা চোখে জল কেন রে মা? আরে প্রেম তো আর চিরকালের জন্য যাচ্ছে না
2: মা, আমার খুব ভয় করছে।
3: ও
2: পাহাড়ের হাওয়াটা আজ কেমন যেন ভারী লাগছে, মনে হচ্ছে প্রেম একবার চলে গেলে আর আগের মতন ফিরে আসবে না।
3: পাগলি মেয়ে, প্রেম বড় হলে তো তোরই ভালো, ওর বাবা তো ঠিকই বলেছে। শোন, অভাবের সংসারে ভালোবাসা টেকে না রে মা, প্রার্থনা কর ও যেন সুস্থভাবে ফিরে আসে, ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা কর।
2: আমি ওর জন্য পাহাড়ের সবচেয়ে শীতল ঝর্ণার জল নিয়ে এসছি মা, ও শহরে গেলে কি এই জল পাবে? প্রেম
1: বল,
2: এই নাও, এই ঘড়ার থেকে জলটুকু খেয়ে নাও, এটা আমাদের পাহাড়ের আশীর্বাদ।
1: আহ, এই জলের স্বাদ আমি কোনো দিন ভুলবো না রে সাবিত্রী। তোদের সবার এই ভালোবাসা আমার বুক চিরে দিচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি ফিরবই।
3: যাও বাবা প্রেম, মন দিয়ে পড়াশুনো করো, সাবিত্রীর বাবা আর আমি তোদের সম্বন্ধটা পাকা করেই রেখেছি, শুধু সময়ের অপেক্ষা। তুই যোগ্য হয়ে ফিরলে আমরা ধুমধাম করে তোদের বিয়ে দেব।
0: চল প্রেম।
1: হ্যাঁ আমি যাব, কিন্তু আমার মনটা এই ঝর্ণার ধারেই পড়ে রইল। সাবিত্রী কাঁদিস না, কাঁদলে আমার পা সরবে না সাবিত্রী।
4: ভালোবাসা আর কর্তব্যের দ্বন্দ্বে প্রেম বাহাদুর বিদায় নিল। পেছনে পড়ে রইল একজোড়া সজল চোখ আর একরাশ অপেক্ষা। সাবিত্রী মায়া জানত না এই বিদায় ছিল এক দীর্ঘ নির্বাসনের শুরু। যে ছেলেটি আজ মালা পরিয়ে দিয়ে গেল, সময়ের আবর্তে তার হাতের স্পর্শ একদিন বরফের মতো ঠান্ডা হয়ে যাবে।

এই সাবিত্রী শোন, ট্রেনটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, এবার আমি যেতেই হবে। এই যে কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখছিস, ওই বরফের সাদা রংটা আমার চোখের মণিকোঠায় নিয়ে যাচ্ছে, যাতে ওই ধুলোবালি শহরে গিয়েও আমি চোখ পুছলেও এই পাহাড়ের শান্তি পাই।

0: তুমি তো নিয়ে যাচ্ছ পাহাড়ের স্মৃতি, আর আমার জন্য কি রেখে যাচ্ছ প্রেম? এই যে প্রতি সন্ধ্যায় মন্দিরে ঘণ্টার শব্দ হবে, আমি কার হাত ধরব? কুয়াশা যখন ঘর বাড়ি ঢেকে দেবে, তখন কে আমায় পথ দেখিয়ে বাড়ি নিয়ে যাবে?
1: আমি জানি সাবিত্রী, আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এই পাহাড়ের প্রতিটি পাথর আমাকে জড়িয়ে ধরে বলছে, যাস না প্রেম, যাস না। কিন্তু বাবার স্বপ্ন, আমাদের একটা সুন্দর ভবিষ্যতের টান, আমি বড় অসহায় রে সাবিত্রী।
2: এই কি রে প্রেম, এখনো দাঁড়িয়ে আছিস? ট্রেন ছেড়ে দেবে যে। কুলি, এই এই তোর ব্যাগটা তুলে দিক, চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল।
0: আচ্ছা সাবিত্রী, তুই এভাবে কাঁদলে ছেলেটা যাবে কি করে?
3: ওর অমঙ্গল করিস না মা।
0: এই নে প্রেম, তোর জন্য মাটির ভাঁড়ে করে এই পাহাড়ের ঝর্ণার জল এনেছি, এটা সঙ্গে রাখ, তেষ্টা পেলে খাস, মনে হবে আমরা তোর সাথেই আছি। শোনো, আমার এই ফুলের মালাটা তুমি তোমার ব্যাগের ওপরে চেনে রেখে দাও,
1: দাও,
0: শুকিয়ে গেলেও ফেলবে না। এটা আমাদের গ্রামের গন্ধ, এটা তোমাকে মনে করিয়ে দেবে কেউ একজন এই স্টেশনে দাঁড়িয়ে আজও তোমার পথ চেয়ে আছে।
2: সাবিত্রী মা, তুমি ওকে আগলে রেখো তোমার প্রার্থনায়। প্রেম, মনে রাখিস শহর যেন তোকে গিলে না ফেলে, তুই পাহাড়ের ছেলে, তোর শিকড় যেন এই মাটিতেই থাকে বাবা।
1: আমি ফিরব সাবিত্রী, আমি ফিরে আসব। তুই আসিস প্রতিদিন ঝর্ণার ধারে, আমি ঠিক ফিরব সাবিত্রী, আমি ফিরব।
0: প্রেম, সাবধানে থেকো, আমি থাকবো, আমি তোমার জন্যই বেঁচে থাকবো।

0: সময় বড় অদ্ভুত কারিগর। পাহাড়ের যে ছেলেটি একদিন ঝর্ণার জল ছাড়া কিছুই চিনত না, সেই প্রেম বাহাদুর আজ দেরাদুনের আভিজাত্যের গোলক ধাঁধায়। একদিকে তার ফেলে আসা প্রেম সাবিত্রী মায়া, আর অন্যদিকে কমান্ড্যান্ট ভীম বাহাদুরের আলট্রা মডার্ন মেয়ে রত্নমায়ার মায়াবী হাতছানি। প্রেম আজ নিজের শিকড় ভুলে আকাশ ছোঁয়ার নেশায় মত্ত।
1: প্রেম, চিয়ার্স! জাস্ট লুক অ্যাট ইউ, মাত্র কয়েক মাসে নিজেকে যেভাবে গ্রুম করেছো, ওফ, আই এম রিয়েলি ইমপ্রেসড। তোমার কথা বলার ধরন, এই নতুন স্যুট, নোবডি ক্যান সে দ্যাট তুমি পাহাড়ের এই নোংরা ধুলোবালি থেকে উঠে এসেছো। শহরের এই গতি আর চাকচিক্যই হলো আসল জীবন, বুঝলে মাই বয়? যারা সুযোগের সদ্ব্যবহার করতে জানে, দুনিয়া তাদেরই স্যালুট করে। অতীতকে আঁকড়ে ধরে থাকলে কোনোদিন এই রাজকীয় স্বাদের খোঁজ তুমি পেতে না।
2: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার গাইডেন্স আর এই শহরের হাওয়া আমাকে সত্যি সত্যি বদলে দিচ্ছে। আসলে সত্যি বলতে কি স্যার, আগে আমি জানতামই না যে জীবন এতটাই এনজয়েবল হতে পারে।
1: ইয়েস, দিস ইজ আর্ট অফ লিভিং মাই বয়। রত্না তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ও তো, ও, এই যে রত্না, দেখো দেখো আমাদের ইয়াং অফিসারকে আজ কেমন লাগছে দেখো।
3: ও মাই গড, ড্যাডি, প্রেমকে তো আজ একদম হলিউড হিরোদের মতো লাগছে।
1: ও এখন আমাদের এই আধুনিক দুনিয়ার নিয়মকানুনগুলো খুব ভালো করে রপ্ত করে নিচ্ছে। মিলিটারি ডিসিপ্লিনের মতো ও বুঝে গেছে যে ক্যারিয়ার

0: ক্যারিয়ারে সফল হতে গেলে কতটা ফোকাস থাকা জরুরি। দের ইজ নো স্পেস ফর দ্য ওল্ড ভ্যালুজ।
1: শোনো প্রেম, এখনো কি সেই পুরনো পাহাড়ের কথা ভাবছো নাকি?
2: না রত্ন, আমি আসলে আপনার ড্রেসটা খুব সুন্দর, একদম ডিফারেন্ট, অন্যরকম।
1: এটা লন্ডন থেকে অর্ডার করা।
2: ইজ ইট?
1: তোমার গ্রামে কি এগুলো পাবে? জীবনে বড় হতে গেলে তোমাকে সেকেলে চিন্তাগুলো ডাস্টবিনে ফেলতে হবে। এই যে তুমি ব্যাগে চেনে এই শুকনো ফুলের মালাটা এখনো কেন রেখেছো? ছি, ইট স্মেলস ওল্ড।
2: ওটা আসলে ওটা সাবিত্রী আমাকে দিয়েছিল, ওটা আমার গ্রামের স্মৃতি।
0: নো নো প্রেম, স্মৃতি জিনিসটা হলো একটা ভারী পাথরের মতো, বুঝলে, যা মানুষকে কেবল পেছনের দিকে টানে। ঠিক আমাদের এই হাই সোসাইটিতে ওসব আবেগপ্রবণ ছ্যাবলামির কোনো দাম নেই, বুঝলে। এখানে মাথা উঁচু করে বাঁচতে হলে পুরনোর খোলসটা আজকে তোমাকে উপড়ে ফেলতেই হবে।
1: এক্স্যাক্টলি, জাস্ট ফরগেট ইট। মেমোরিজ আর ফর লুজার্স। যারা জেতার জন্য জন্মায় তারা বর্তমান নিয়ে বাঁচে। এই নাও গ্লাসটা ধরো, আজ রাতে ক্লাবে একটা দারুণ পার্টি আছে, তোমাকে ডান্স ফ্লোর কাঁপাতে হবে। কিন্তু
2: রত্ন, আমি তো ভালো নাচতে জানি না।
0: তার জন্য তোমার চিন্তা কি? রত্নমায়া তো আছেই, ও নিজেই তোমার দায়িত্ব নেবে। শহরের এই গতি আর তাল ও তোমাকে দ্রুত শিখিয়ে দেবে, কারণ ও জানে কিভাবে একজন সাধারণ মানুষকেও রাজকীয় করে গড়ে তুলতে হয়।
1: আমি শেখাবো তোমাকে, আমার হাতটা ধরো। দেরাদুনের রাতগুলো কিন্তু পাহাড়ের রাতের মতো নিস্তব্ধ নয়। এখানে রাত জাগে গান আর পানীয়ের নেশায়। তুমি কি আমার সঙ্গে জীবনটা কাটাতে চাও না প্রেম?
2: চাই, আমি তো এটাই চেয়েছি রত্ন। রত্ন, আপনাদের এই পৃথিবীটা আমাকে খুব টানে। আমি কি সত্যি আপনার উপযুক্ত?
0: সে যোগ্যতা তোমার আছে প্রেম, আমি তোমাকেই আমার জামাই হিসেবে দেখতে চাই। রত্নকে সুখী করতে পারলে এই বিশাল সম্পত্তি, এই আভিজাত্য, সবই তোমার। শুধু তোমাকে কথা দিতে হবে, তুমি কোনো দিন আর ওই পেছনের জীবনে ফিরে তাকাবে না। নেভার। মনে রেখো, ভীমবাহাদুরের জামাই হওয়া মানে দেরাদুনের ক্ষমতার অলিন্দে নিজের জায়গা পাকা করা। আমি দুর্বল বা দ্বিধাদ্বন্দ্ব ভরা কোনো মানুষকে আমার এই সাম্রাজ্যের অংশীদার করতে পারবো না। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি এই কুয়াশার অন্ধকারে ফিরে যাবে নাকি এই আলোর চূড়ায় রাজত্ব করবে। ইটস ইওর চয়েস।
2: আমি কথা দিচ্ছি স্যার, আমার পুরনো জীবন আজ থেকে মৃত। সাবিত্রী মায়া কেবল আমার শৈশবের একটা ঝাপসা স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আমি রত্নমায়াকে বিয়ে করব স্যার, আমি এই মডার্ন জীবনটাই চাই।
0: দ্যাটস লাইক এ রিয়েল ম্যান প্রেম। তোমার এই সঠিক সিদ্ধান্তটাই আজ আমাদের এক নতুন বাঁধনে বেঁধে দিল। এখন থেকে তুমি শুধু আমার অফিসার নও, আমাদের এই পরিবারেরও একজন অবিচ্ছেদ্য অংশ। ওকে, তোমরা কথা বলো, আমি আসছি।
3: সব,
2: হ্যাঁ,
3: আপনার জন্য গ্রাম থেকে একটা চিঠি এসেছে, পোস্টম্যান দিয়ে গেল।
2: চিঠি? চিঠি কে পাঠালো?
3: খামের উপর লেখা আছে সাবিত্রী, সাবিত্রী লেখা আছে।
1: সেই সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী! প্রেম, তুমি কি এখনো ওই চিঠিতে মুখ গুজে পড়ে থাকবে নাকি আমার সাথে ব্র্যান্ডির গ্লাসে চুমুক দেবে? চুজ এনি ওয়ান।
2: এই ওটা নিয়ে যাও।
3: ঠিক সব,
2: চলো রত্ন।
4: এভাবেই প্রেম বাহাদুর নিজের পরিচয় বদলে ফেলল। শৈশবের সে অঙ্গীকার, ঝর্নার জলের সেই পবিত্রতা, সবই আজ দেরাদুনের মদের গ্লাসে তলিয়ে গেল। সে জানল না যে মাটির উপর দাঁড়িয়ে সে আজ অট্টহাসি হাসছে, সেই মাটি একদিন তাকে চরম মূল্য দিতে বাধ্য করবে।

0: ইতিমধ্যেই এক বছর কেটে গেছে। দেরাদুনের আধুনিকতায় প্রেম বাহাদুর এখন পুরোদস্তুর সাহেব। সে ভুলেই গিয়েছিল সেই ঝর্ণা, সেই বাসি আর সেই মেয়েটিকে। কিন্তু যার জন্য কেউ কোথাও অপেক্ষা করে থাকে, তার ডাক একদিন না একদিন পৌঁছবেই। আজ প্রেমের বিলাসবহুল ড্রয়িং রুমে সেই ফেলে আসা অতীত এসে দাঁড়াবে, যার পরনে সেই পুরনো ঘাগরা আর চোখে এক সমুদ্র বিশ্বাস।
1: সাব, গ্রাম থেকে একজন মহিলা এসেছেন, বলছেন আপনার সাথে দেখা করা খুব জরুরি।
2: গ্রাম থেকে এই অবেলায়?
1: হ্যাঁ সাব।
2: কে সে? রত্নময় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এখন এসব ঝামেলা কেন?
1: সব সব ওনাকে খুব পরিশ্রান্ত দেখাচ্ছে সব, বললেন ওনার নাম সাবিত্রী।
2: সাবিত্রী? ওকে ভেতরে নিয়ে এসো।
1: জি সাব।
3: প্রেম, এ কি তুমি, তোমার এ কি চেহারা হয়েছে? হ্যাঁ, আমি তো চিনতেই পারছি না, তোমার সেই পাহাড়ি সোয়েটারটা কোথায়, আর এই ঘর, এত আলো, এত সাজসজ্জা।
2: তুমি এখানে কেন এসেছো সাবিত্রী, আর এই পোশাকে? তোমাকে তো আমি কোনোদিন ডাকিনি এখানে।
3: ডাকুনি মানে? তোমার বাবা মা আর আমার বাবা মা পরামর্শ করে আমায় পাঠিয়ে দিলেন। তারা বললেন তুমি বড় সাহেব হয়েছ, এবার আমাকেও তোমার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমি যে সারাটা বছর তোমার প্রার্থনায় কাটিয়েছি প্রেম, একবারও মনে পড়ল না আমার কথা।
2: শোনো সাবিত্রী, জীবনটা তোমার ওই ঝর্ণার ধারের মতো থেমে নেই। আমি এখানে নতুন করে জীবন শুরু করেছি, তোমাকে জানানো হয়নি, আমি রত্নমায়াকে বিয়ে করেছি।
3: বিয়ে? কিন্তু আমরা তো ওই পাহাড়ের মাটি সাক্ষী রেখে।
2: পাহাড়ের মাটি দিয়ে পেট ভরে না সাবিত্রী। রত্নমায় শহরের কালচার বোঝে ও শিক্ষিত আধুনিক, আর তুমি, তুমি তো এখনো সেই তিব্বতী জপমালার মতো সেকেলে হয়ে আছো। এসো রত্নমায়া।
4: ও, সো দিস ইজ দ্য গ্রেট সাবিত্রী মায়া। আচ্ছা প্রেম, তুমি আমাকে বলেছিলে ও তোমার গ্রামের একটা কাজের মেয়ে, কিন্তু পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একদম মিউজিয়াম থেকে উঠে এসেছে।
5: এসব কি হচ্ছে প্রেম? আমার মেয়ের ড্রয়িং রুমে এই নোংরা পাহাড়ি মেয়েটা কি করছে? মনে রেখো, এটা কিন্তু দেরাদুনের কমান্ডেন্টের বাড়ি, কোনো সস্তা ধর্মশালা নয়।
4: এই যে খুকি, এটা দেরাদুন। এখানে থাকতে হলে তোমাকে হাই সোসাইটির আদব কায়দা শিখতে হবে। এই নোংরা কাপড় বদলে আগে স্নান করো, যাও। আর শোনো, এখানে থাকতে হলে তোমাকে আমার হুকুম মেনে চলতে হবে, ওকে?
5: এই মেয়ে, এখনই বিদায় হও এখান থেকে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু।
3: প্রেম, তুমি কি কিছুই বলবে না? ওরা কি বলছে বুঝতে পারছো? তুমি আমাকে এখানে কি দাসী হিসেবে থাকতে বলছো?
2: আমি তোমাকে থাকতে বলছি না সাবিত্রী, আমি তোমাকে শিখতে বলছি। রত্নমায়া যা বলছে তাই হবে, তোমাকে ওর মতো মডার্ন হতে হবে, এই গ্রামের কেউ স্বভাব তোমাকে ছাড়তে হবে। যদি এই বাড়িতে থাকতে চাও তবে তোমাকে হাই সোসাইটির উপযুক্ত হয়ে উঠতে হবেই, না হলে তোমার জায়গা নেই এখানে।
5: আর প্রেম, তুমি কান খুলে শুনে নাও, আমার রত্নর মনে যদি একটু আঘাত লাগে তবে তোমার এই চাকরি আমি এক মিনিটে খেয়ে নেব। তোমার মতো কত অফিসারকে আমি পানিশমেন্ট দিয়েছি সেটা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি।
2: আমি দেখছি স্যার। সাবিত্রী,
3: আমি কি পাল্টাতে চেয়েছিলাম প্রেম? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, এই বাড়ির আলো

0: আমার চোখ ধাঁধিয়ে দিচ্ছে, আমার খুব দম বন্ধ লাগছে। আমি কি একটু জল পেতে পারি?
1: জল? রামসিং, ওকে একটু ভোদকা দাও তো, দেখা যাক কত তাড়াতাড়ি ও মডার্ন হতে পারে।
2: ও যদি আজ এই ভোদকার গ্লাসটা না ছোঁয় প্রেম, তবে কাল সকালে তোমার প্রমোশনের ফাইলটা আমি নিজে কিন্তু ডাস্টবিনে ফেলে দেব। তাই চাকরি আর আভিজাত্য টিকিয়ে রাখতে হলে এই আপদটাকে আজ রাতেই দূর করো।
1: রামসিং, ওকে একটু ভোদকা দাও।
0: না, আমাকে কিছু দিতে হবে না। প্রেম, তোমার মনে আছে সেই স্টেশনের কথা? তুমি বলেছিলে তুমি ফিরবে, আজ ফিরেও তুমি আমার কাছে নেই। আমি তোমার বাড়িতে আছি, কিন্তু তোমার মনে আমার কোনো স্থান নেই। আমি এই আধুনিকতা চাই না প্রেম, আমি আমার সেই পাহাড়ি শান্তি চাই। ফিরিয়ে দাও আমাকে সেই শান্তি, ফিরিয়ে দাও সেই শান্তি।
3: শান্তি চাইলে কুম্ফায় যাও সাবিত্রী, এখানে শান্তি নেই, এখানে আছে কেবল বিলাসিতার প্রতিযোগিতা। তুমি যদি নিজেকে না বদলাও তবে তোমাকে ফিরে যেতেই হবে। রামসিং, রামসিং, ওকে গেস্ট রুমে নিয়ে যাও, আর কাল ওকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো।
0: গ্রামে?
2: রামসিং, কাল সকালে ওকে দূর করবে। আর প্রেম, এর পরেও যদি তোমার মনে পুরনো কোনো দুর্বলতা দেখি, তবে তোমাকে সোজা বর্ডারে ট্রান্সফার করব, মাইন্ড ইট।
0: আমাকে ফিরিয়ে দিচ্ছ প্রেম? ওরা যে আমাকে তোমার কথা ভেবেই বিদায় দিয়েছে, আমি কোথায় যাব?
3: সেটা তোমার ব্যাপার, আমার জীবনে তোমার জন্য আর কোনো জায়গা নেই।
0: প্রেম!

আধুনিকতার অহংকারে প্রেম বাহাদুর আজ অন্ধ। সে জানল না যে প্রদীপকে সে আজ ফুঁ দিয়ে নিভিয়ে দিল, সেই প্রদীপই একদিন মহাকালের মন্দিরে জ্বলে উঠবে। সাবিত্রী মায়ের এই নির্বাসন কেবল একটি মেয়ের নির্বাসন নয়, এটি ছিল তার বিশ্বাসের মৃত্যু।

পাহাড়ের মানুষ পাহাড়ের মতোই শান্ত, কিন্তু কখনো কখনো সেই পাহাড়ি হয়ে ওঠে দুর্ভেদ্য প্রাচীর। সাবিত্রী মায়া দেরাদুন থেকে ফিরে এলো, কিন্তু তার চোখে সেই স্বপ্ন নেই, আছে কেবল একরাশ শূন্যতা। সে ভেবেছিল তার নিজের মাটি তাকে বুকে টেনে নেবে, কিন্তু সে জানত না বিয়ের পর একটি মেয়ের নিজের বলতে কোনো মাটি থাকে না।

0: মা, বাবা, দরজা খোলো, আমি আমি ফিরে এসেছি, আমি সাবিত্রী।
1: সাবিত্রী, তুই এই অবেলায় একা, প্রেম কোথায়? ও আসেনি তোর সাথে?
0: না না না মা, ও আসবে না, ও আর আগের প্রেম নেই, ও ও সেখানে বিয়ে করেছে এক মডার্ন মেয়েকে, আমাকে ও তাড়িয়ে দিয়েছে মা, আমাকে একটু ঘরে নাও।
1: এ কি বলছিস মা, সমাজ যে আমাদের চি চি করবে, আমরা ঢাক ঢোল পিটিয়ে তোকে পাঠিয়েছিলাম, এখন তুই ফিরে এলে গ্রামের লোক বলবে মেয়েটাকে ওর স্বামী থাকতে দিল না, নিশ্চয়ই মেয়ের কোনো দোষ আছে।
0: আমার কি দোষ মা, আমি আমি শুধু ওর মতো মডার্ন হতে পারিনি, আমি মদের গ্লাসে চুমুক দিতে পারিনি, এটাই কি আমার দোষ মা? আমি কি তোমার মেয়ে নই?
1: তুই আমার মেয়ে হতে পারিস, কিন্তু তুই এখন অন্যের ঘরের বউ, পাহাড়ি রেওয়াজ অনুযায়ী

0: তোকে আমরা দান করে দিয়েছি মা, এখন চল প্রেমের বাবার কাছে, ওটাই এখন তোর আসল পরিবার রে মা।
1: সাবিত্রী টলতে টলতে এগিয়ে চলল শ্বশুর বাড়ির দিকে, যেখানে প্রেমের বাবা দাওয়া এককালে তাকে মেয়ের মতো আগলে রাখতেন।
2: কে সাবিত্রী, তুমি এই অবস্থায়? প্রেম আমাকে চিঠিতে লিখেছে সব। ও লিখেছে তুমি নাকি ওর যোগ্য নও, ওর হাই সোসাইটিতে তুমি নাকি মানাতেই পারছ না।
0: আপনিও কি প্রেমের কথা বিশ্বাস করলেন? আপনি তো আমাকে ছোটবেলা থেকে দেখছেন, আমি কি ওর সেবা করিনি? আমি কি আপনাদের জন্য প্রার্থনা করিনি?
2: মারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এই শরীর আর চলে না। প্রেমের পাঠানো টাকায় আমার এই বয়সে ওষুধ জোটে। ওর সিদ্ধান্তের ওপর কথা বলার ক্ষমতা আমার নেই। ও যদি তোমাকে ত্যাগ করে থাকে, তবে আমরা তোমাকে আশ্রয় দিলে ও আমাদের টাকা পাঠানো বন্ধ করে দেবে, আমরা না খেয়ে মরব।
0: টাকার জন্যে নিজের ছেলের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না? টাকার জন্যে? আপনি তো সেই বাবা যিনি প্রেমকে শিখিয়েছিলেন পাহাড়ের শিকড় ভুলে না যেতে।
2: জগৎ বদলে গেছে সাবিত্রী, এই পাহাড় এখন আর আগের মতো নেই। তুই চলে যা মা, আমাকে একটু শান্তিতে মরতে দে, সমাজের কাছে আমাদের মুখ পুড়াস না মা।
0: বুঝলাম, এই পৃথিবীতে সাবিত্রী মায়ার কোনো ঘর নেই, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, মানুষের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু ভগবানের দরজা তো খোলা আছে। আপনারা ভালো থাকবেন কাকা, আপনারা সবাই ভালো থাকবেন। সাবিত্রী, সাবিত্রী, ওরে ও সাবিত্রী, কোথায় যাচ্ছিস? বৃষ্টি নামছে যে, বাবা যাস না।
3: না মা, আমি আমার জায়গা ঠিক খুঁজে নেব, আমাকে আর খুঁজো না মা।

সেই রাতে পাহাড়ের কুয়াশার মধ্যে হারিয়ে গেল একটি ছায়া। কেউ বলল সে নদীতে ঝাঁপ দিয়েছে, কেউ বলল সে পাগল হয়ে জঙ্গলে হারিয়ে গেছে। কিন্তু সত্যিটা জানত কেবল ওই নিভৃত পাহাড়। ২৫ বছর কেটে গেছে, প্রেম বাহাদুর এখন অবসরে। দেরাদুন ছেড়ে সে ফিরে এসেছে তার নিজের মাটি দার্জিলিংয়ে। কিন্তু এ কোন ফেরা? যে শান্তির খোঁজে সে পাহাড়ে ফিরেছিল, সেই শান্তি তার নিজের ড্রয়িং রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। তার স্ত্রী রত্নমায়া আর তাদের দুই সন্তান এখনো সেই উশৃঙ্খল জীবন বয়ে বেড়াচ্ছে যা প্রেমকে তিল তিল করে শেষ করে দিচ্ছে।

0: Ratna? Ratna? Ah, oh, Ratna! Hey, music take to bondo korte bolo. Tomar chele ke ektu bolo music te bondo korte. Amar matha jontrona korche. Sara raat dhore chitkar ami ar shoyte pacchi na.
1: Oh, Prem, tumi tin din boddho shekele hoye jaccho. বাচ্চারা একটু এনজয় করছে, তাতে তোমার সমস্যা কোথায়? আমরা দেরাদুনেও তো এইভাবেই কাটিয়েছি, আজ হঠাৎ তোমার পাহাড়ের শান্তি উথলে উঠল।
0: এটা দেরাদুন নয় রত্ন, এটা আমার দার্জিলিং এর গ্রাম। এখানে মানুষ সন্ধেবেলায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর আমার বাড়িতে বসেছে মদের আসর। আমার ছেলে সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকে, আর আমার মেয়েটার চালচলন কি তুমি লক্ষ্য করছো না?
1: এখন তোমার কালচারের কথা মনে পড়ছে, যখন ভীম বাহাদুরের মেয়েকে বিয়ে করে প্রমোশন নিয়েছিলে, তখন তো ওই মডার্ন কালচার তোমার খুব ভালো লাগতো প্রেম। এখন বুড়ো হয়েছো বলে কি সাধু সাজতে চাইছো? শোনো, ছেলে আর মেয়েকে আমি আমার মতো মানুষ করেছি, ওরা হাই সোসাইটির সাথে মিশবে, পার্টি করবে, এটাই স্বাভাবিক।
0: এটা স্বাভাবিক নয় রত্ন, স্বাভাবিক নয়, এটা উচ্ছৃঙ্খলতা। আমি ভেবেছিলাম জীবনের এই শেষ কটা দিন আমি এই পাহাড়ে শান্তিতে কাটাবো, কিন্তু আমার নিজের ঘরেই আমি আজ পরবাসী। তোমাদের এই হাই সোসাইটির লোকগুলো যখন আমার সামনে বসে নোংরা রসিকতা করে, আমার মনে হয় আমি শ্বাসরোধ হয়ে মরে যাব।
1: শ্বাসরোধ হলে বাইরে যাও প্রেম, ওই কুয়াশার মধ্যে হাঁটো, কিন্তু আমার আর বাচ্চাদের আনন্দে জল ঢালতে এসো না। মনে রেখো, এই বাংলোর অর্ধেক টাকা কিন্তু আমার বাবার, তোমার ওই পাহাড়ে ধুলো দিয়ে এটা তৈরি হয়নি।
0: এই কি আমার বাবা, যার জন্য আমি আমার সব কিছু ত্যাগ করলাম, আজ তারাই আমাকে বাইরে গিয়ে শ্বাস নিতে বলছে? হ্যাঁ, সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রীকে এই যন্ত্রণাই পেয়েছিল সেদিন। আমি আজ বুঝতে পারছি সেদিন আমি তাকে ফিরিয়ে দিইনি। আমি আসলে নিজের শান্তিকে নির্বাসনে পাঠিয়েছিলাম।
1: কি বিড়বিড় করছো একা একা? হ্যাঁ, আবার সেই গ্রামের মেয়েটার কথা ভাবছো? ও প্লিজ প্রেম, গেট আউট অফ দিস হাউস, যাও বাইরে গিয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে এসো, আমাদের ডিস্টার্ব করো না।
0: যাচ্ছে যাচ্ছে, আমি যাচ্ছে, এই নরক থেকে আমি দূরে যেতে চাই, যেখানে অন্তত মানুষের গলার আওয়াজের চেয়ে পাহাড়ের নিস্তব্ধতা।
1: হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তাই যাও।
2: তিয়াত্তর বছরের জীর্ণ শরীর নিয়ে প্রেম বাহাদুর বেরিয়ে পড়লেন রাস্তায়। মাথার উপরে অন্ধকার আকাশ আর চারদিকে চেনা পাহাড়, কিন্তু আজ কোনো আলো তাকে পথ দেখাচ্ছে না। সে হাঁটতে শুরু করল লক্ষ্যহীনভাবে। হঠাৎ অনেক দূর থেকে ভেসে এলো এক অলৌকিক সুর।

ওটা কিসের শব্দ? বহু নিচে ওই ঘুম পাটা থেকে আসছে না? কত বছর

0: এই শব্দটা আমার কানে এলো, আমার বুকটা কেন এমন কাঁপছে? কে কে ওখানে? কে? আমাকে তো যেতে হবে ওই আলোর দিকে, আমাকে তো যেতেই হবে।
1: পাহাড় আজ বড় বেশি রহস্যময়। 73 বছরের জীর্ণ শরীর নিয়ে প্রেম বাহাদুর হাঁটছেন। তার প্রতিটি পদক্ষেপ যেন ফেলে আসা 25 বছরের পাপের বোঝা বয়ে নিয়ে চলেছে। উচ্ছৃঙ্খল ঘরের কোলাহল পেছনে ফেলে

আর পারছি না, পা দুটো পাথর হয়ে গেল, কিন্তু ওই ঘন্টা, ওই ঘন্টা আমাকে ডাকছে। কত বছর পর এই মাটির গন্ধ আমার নাকে এলো, কত বছর পর। এই তো আমি আমি এসে গেছি। কি আশ্চর্য নিস্তব্ধতা চারিদিকে! আহ আহ

আপনি কি সত্যি আছেন? যদি থাকেন তবে এই অভাগাকে আজ ফেরাবেন না, আমার বড় তৃষ্ণা একটু শান্তির তৃষ্ণা।

0: কে আপনি এই গভীর রাতে গুম্ফার চাতালে একা দাঁড়িয়ে কেন? আপনাকে তো এই তল্লাটে কোনো দিন দেখিনি। আপনি কি পথ হারিয়েছেন?
1: আমি আমি আমি আমি এখানে শান্তি খুঁজতে এসেছি, কিন্তু আপনার এই কণ্ঠস্বর কি অসম্ভব! আমার চেনা পাহাড়ি ঝর্ণা যেন কথা বলছে। এই কে কে কে আপনি? একটু আসুন আসুন আসুন, এই আলোয় আসুন।
0: আমি এই গুম্ফার একজন সামান্য সেবিকা, লোকে আমাকে সংঘমিত্রা বলে ডাকে। আপনার শরীর তো থরথর করে কাঁপছে বৃদ্ধ, বসুন বসুন, একটু জল দেব।
1: জল? এই এই জলই তো আমি সারা জীবন খুঁজেছি।

0: সাবিত্রী মায়া, সাবিত্রী, তুমি তুমি কি সাজ তোমার সাবিত্রী? মাথায় চুল নেই, পরনে গেরুয়া বসন, এ আমি কি দেখছি, কি দেখছি সাবিত্রী?
1: আপনি ভুল করছেন, আমি কোনো সাবিত্রী মায়া নই। সেই মেয়েটা অনেক কাল আগেই এই পাহাড়ের ঢালে তার দীর্ঘশ্বাস বিসর্জন দিয়েছে। আমি আজ কেবলই বুদ্ধের আশ্রিতা।
0: না না, তুমি তুমি বলতে পারো, কিন্তু আমার রক্তের প্রতিটা বিন্দু বলছে তুমি আমার সেই সাবিত্রী। দেখো আমাকে, দেখো দেখো, আমি আমি তোমার সেই অপরাধী স্বামী, প্রেম বাহাদুর থাপা। আমি দেরাদুন থেকে ফিরেছি সাবিত্রী, আমি সর্পহারা। রত্নমায়া, আমার সন্তানরা কেউ আমাকে একটু শান্তি দিতে পারল না সাবিত্রী? আমাকে তুমি ক্ষমা করো সাবিত্রী।
1: ক্ষমা? ক্ষমা চাওয়ার আপনি কে, আর ক্ষমা করার আমি বা কে? যেদিন আপনি আমাকে ওই আধুনিকতার নরকে অপমানে অপমানে জর্জরিত করেছিলেন, সেদিন কি একবারও এই পাহাড়ের কথা মনে পড়েনি? যেদিন আমার নিজের মা বাবা আমাকে ত্যাগ করল, এই সমাজ আমাকে ঘর দিল না, সেদিন কোথায় ছিল আপনার এই অনুতাপ?
0: আমি অন্ধ ছিলাম সাবিত্রী, আমি মোহের আলোয় নিজের চোখকে পুড়িয়ে ফেলেছিলাম সাবিত্রী। আমাকে আশ্রয় দাও, আমাকে তোমার এই গুম্ফায় ঠাঁই দাও সাবিত্রী। আমি আর ওই বিষাক্ত বাড়িতে ফিরতে চাই না সাবিত্রী।
1: আশ্রয় আমি দিতে পারি না প্রেম বাহাদুর, এই গুম্ফার দরজা সবার জন্য খোলা, কিন্তু মনের দরজা খোলার চাবিকাঠি আমার হাতে নেই। আপনি তো চেয়েছিলেন আমি যেন মডার্ন হই, হাই সোসাইটির যোগ্য হই, দেখুন আজ আমি কতটা মডার্ন। আমি আজ সব মায়া সব টান ছিঁড়ে পৃথিবীর সবচেয়ে বড় সত্যের সামনে দাঁড়িয়েছি, এটাই কি আপনি চাননি?
0: আমাকে দয়া করো, তোমার এই বুদ্ধ মূর্তির মতো শান্ত দৃষ্টি আমাকে পড়িয়ে দিচ্ছে সাবিত্রী। আমাকে একটু অভয় দাও, আমি তোমার স্বামী হিসেবে আসিনি, আমি এসেছি একজন অপরাধী হিসেবে, যে তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু তোমার এই চরণে, আর ভগবান বুদ্ধের আশ্রয়ে বিসর্জন দিতে চাই। তুমি ছাড়া আমার গতি নেই সাবিত্রী।

0: ঠাঁই দাও সাবিত্রী, একটু আশ্রয় দাও সাবিত্রী।
1: আশ্রয়? আপনি থাকুন এখানে। এই পাহাড়ের বুক চিরে যে বাতাস আসে, সে তো ভগবান তথাগতেরই নিঃশ্বাস। এই গুম্ফার প্রাচীন পাথরগুলো যেমন সব ঝড় বৃষ্টি মুখ বুঝে শোয়ে নেয়, আপনিও তেমনি আপনার পাহাড় প্রমাণ অনুতাপ নিয়ে এখানে স্থির হতে শিখুন। ওই দেখুন, কুয়াশা চিরে কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দেখা যাচ্ছে। ঠিক তেমনিভাবে বুদ্ধদেবের করুণা আপনার অন্ধকার জীবনের ওপর উপচে পড়ুক। এই ঝর্ণার অবিরল ধারার মতো তার করুণার কোনো শেষ নেই। আমি এটুকু বলতে পারি, তার করুণা যদি আপনি পান, তবে জীবনের শেষ কটা দিন হয়তো আপনি আপনার জীবনের শান্তিটুকু ফিরে পেলেও পেতে পারেন। আমি আপনার সেবা আর আশ্রয়ের ব্যবস্থা করছি ঠিকই, কিন্তু প্রকৃত শান্তি পাবেন ওই ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনিতে। মনে রাখবেন প্রেম বাহাদুর, এই পাহাড় কাউকে ফিরিয়ে দেয় না, আর তথাগত কাউকে বিমুখ করেন না। পৃথিবীর সমস্ত কোলাহল যেখানে শেষ হয়, সেখান থেকেই এই গুম্ফার শান্তি শুরু হয়। আসুন, এই অপার প্রশান্তির মাঝে নিজেকে সঁপে দিন। তবে সবার আগে ভগবান তথাগতর চরণের সামনে যান, আর ফেলে আসা জীবনের সমস্ত কিছু তার চরণে সমর্পণ করুন। তারপর উচ্চারণ করুন

পাহাড়ের মাথায় তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘার বরফ আজ লাজে রাঙা, একদিকে পৃথিবীর উশৃঙ্খল কোলাহল, অন্যদিকে গুম্ফার চিরন্তন শান্তি। প্রেমবাহাদুর আজ জীবনের শ্রেষ্ঠ সত্য খুঁজে পেলেন, তবে তা এক দীর্ঘ নির্বাসনের পর। সাবিত্রী মায়া নয়, বুদ্ধের শিষ্যা সংঘমিত্রার চোখের জল সেদিন নিঃশব্দে ধুয়ে দিল দীর্ঘ সময়ের পুঞ্জীভূত ঘৃণা। শান্তি, শান্তি।

এতক্ষণ শুনলেন বাংলা নাটক আশ্রয়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়া যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VVG রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AII নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর

সাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয় নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আব্দুসাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16 আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া মোচি দুচকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন।

0: সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়ণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কী ধরনের কাজ করা যেতে পারে কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। রাজ্যপাল আর এন রবি বলেছেন, একটা দেশের ও জাতির সামগ্রিক উন্নতিতে মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করা সাংবাদিকদের প্রধান শর্ত। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যপাল আজ বলেন, প্রাচীন ভারতে দেবর্ষি নারদ জনসংযোগের যে সূচনা করেছিলেন সেটি ছিল প্রথম পথ।
1: You can say absolute. I'm absolutely a spiritual. When you're talking about truth is Sanatana Satya, that's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. Litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
0: বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন বরিষ্ঠ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মান 2026 সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে E20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের ওপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজোরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবী 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরহাট এলাকায় 12 বছরের এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে সরবরাহের আগেই মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে পাচার চক্রের 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। লালগোনা থানার আমতলা মোড়ে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 3টি 7 mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুর্শিদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। নদিয়ার কৃষ্ণনগরে জগৎবিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল জানান, জিআই স্বীকৃতি ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পে আকৃষ্ট করবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রের চড়ায় আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্যবন্দরে ফিরিয়ে আনা হয়। জানা গেছে, FB মা কালী নামে ট্রলারটি ফ্রেজারগঞ্জের লাটিমে চরের কাছে চড়াতে আটকে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লোকগীতি, শিল্পী কল্যাণ মিশ্র।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী কল্যাণ মিশ্রর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

0: मैले सुन्दै हुनुहुन्थ्यो सुचिता खाती अनि साथीहरूको आवाजमा लोकगीत।
1: आकाशवाणी सिलगढ़ी शुरू হচ্ছে মনপুরা জংশন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই শুনে নেব বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: মনপুরা জংশন

মানেই বোঝা যায় মনের কথা বলার একটা সময়। আমাদের সবারই কিন্তু মনের কথা বলার বা বিভিন্ন রকম কথা বলার একটা সময় ঠিক করে নেওয়া দরকার। তাই এই অনুষ্ঠানটিতে শ্রোতা বন্ধুদের সাথে আমি শেয়ার করতে চাই বিভিন্ন রকম কথা বলা, মনের কথা বলা। আজ বর্ষা এবং গরম এই দুই মিলিয়ে কথা বলতে চাই। অর্থাৎ এখন যেমন ঝিরিঝিরি বৃষ্টি অথবা কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, আবার গরমটাও কিন্তু রয়েছে, একটা ভ্যাপসা টাইপের গরম। এই দুয়ে মিলিয়ে একটা প্রচণ্ড রকমের আবহাওয়া, যেটা শরীরের জন্য আমাদের চ্যালেঞ্জ। একদিকে প্রচণ্ড গরম, শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাচ্ছে, এবং অন্যদিকে বর্ষার আর্দ্রতা ঘাম শুকোতেই দিচ্ছে না, ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ছে। এই দুয়ের কম্বিনেশনে আমরা নিজেদের ভালো রাখবো বা সুস্থ রাখবো কীভাবে, এই নিয়ে কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। তার আগে শুনে নেব একটি গান।

0: এই যে সময়ের কথা বলছি, যে একদিকে বর্ষার শুরু আর অন্যদিকে গ্রীষ্মের প্রায় শেষের পথে, তো এই সময়টা একটা বিশেষ একটা সময়, যে সময় কিন্তু প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ হচ্ছে। বেশিরভাগ স্থানেই দেখা যাচ্ছে শরীরে ফুসকুড়ি হচ্ছে বা স্কিনের অ্যালার্জি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে অনেকেই কিন্তু জ্বরে ভুগছেন, ভীষণ জ্বরে ভুগছেন, অথবা পেটের সমস্যায় ভুগছেন, বা মশাবাহিত কোনো রোগের প্রকোপেও পড়েছেন। এই সমস্যাগুলো কিন্তু আমাদের লেগে রয়েছে। দেখে নেব, এক শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা। সঙ্গীতা,
0: হ্যাঁ সঙ্গীতা দেবী বলুন।
1: শুনলাম
0: হুম হুম
1: এই বিষয়ে যে এখন তো গরম প্রচন্ড, তাই বলে 2 বা 3 বার করে আমরা যদি চান করি আমাদের
0: হুম
1: ঠান্ডা লেগে।
0: হ্যাঁ আপনার সঙ্গীতা দেবী, আপনার কথাটা খুব আস্তে শোনাচ্ছে, আপনি একটু ভলিউমটা বাড়ান। হ্যাঁ বলুন তো। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, এই যতদূর সম্ভব নিজেকে শুকনো রাখতে হবে,
0: হুম হুম
1: যেমন ঘাম ঘাম হলে বা বৃষ্টিতে আমরা ভিজে গেলাম
0: হুম
1: মুছে মুছে ফেলতে হবে,
0: হুম
1: আর জামা কাপড়ের সঙ্গে পাল্টে ফেলতে হবে,
0: হুম হুম হুম
1: আর বেশি গরম লাগলেই যে ফ্রিজের জল সমানে খাবো তা না,
0: হুম
1: ওরকম করে গলাটা আমাদের বসে যেতে পারে।
0: একদম একদম,
1: আর
0: ফ্রিজের জলটা খেলেই তো গলাটা বসার চান্সটা সবসময় বেশি থাকে।
1: বেশি গরম লাগে তখন আমরা ঠান্ডা পানিও বেশি করি,
0: হুম হুম
1: ঠান্ডা গরমটার লাগে।
0: হুম
1: আর ঘাম ঘাম যদি খুব বেশি হয়, শরীর থেকে চিনি লবণ জলটা বেরিয়ে যায়,
0: হুম হুম হুম
1: তখন একটু খাওয়া যেতে পারে, আর
0: হুম
1: লেবুর জল খাওয়া
0: হুম
1: সুস্থ থাকে। আর সিজনের ফল যেমন এই যে পেয়ারা, কাঁঠাল, আনারস, এগুলো খেলে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে আমার মনে হয়।
0: একদম একদম, খুব ভালো বলেছেন। এবং এই সিজনাল ফলগুলো কিন্তু আমাদের অনেকটাই সুস্থ থাকতে সাহায্য করে, বিভিন্ন রকম ভিটামিন রয়েছে, প্রত্যেকটা সিজনের জন্য এক এক রকম ফল আলাদাই হয়, তাই প্রতিটা সিজনের জন্য যেই ফলগুলি নির্দিষ্ট সেগুলো তো খেতেই হবে, কিন্তু তার পাশাপাশি আমাদের প্রচুর করে জলও খেতে হবে।
1: আর মশার মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য যেখানে সেখানে জল জমতে দেওয়া যাবে না,
0: হুম হুম হুম
1: জঙ্গলটা রাখতে হবে, আর মশারি টানিয়ে তো শুতেই হবে আমাদেরকে।
0: একদম, হ্যাঁ চারিদিকে এখন আমি আমি যতটুকু শুনতে পাচ্ছি প্রচণ্ড রকমভাবে জ্বরের প্রকোপটা কিন্তু বেড়েছে, জ্বর বেড়েছে, স্কিন অ্যালার্জি বেড়েছে, পক্স টাইপের একটা অ্যালার্জির কথা আমি শুনতে পাচ্ছি, যেটা কিন্তু প্রচুর হচ্ছে এবং বেশ মারাত্মক আকার ধারণ করছে। তাই শ্রোতা বন্ধুদের কাছে এটাই জানানোর উদ্দেশ্য যে আপনারা একদম খুব সতর্কভাবে চলুন, স্কিন ফুল হাতা জামা পরুন, যেখানে রোদে বেরোনোর আগেও আমরা ফুল হাতা জামা কাপড় ব্যবহার করতে বলছি, তাই তো সঙ্গীতা দেবী?
1: হ্যাঁ হ্যাঁ ঠিকই। আর
0: সেটাই,
1: সুতির সুতির জামা
0: হ্যাঁ
1: কাপড়
0: সুতির জামা কাপড়, হ্যাঁ
1: খুব আরাম আরাম থাকে,
0: আরামদায়ক, হ্যাঁ
1: এই করলেই আর কি ভালো
0: ভালো
1: কিছু
0: থাকা
1: খারাপ
0: যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, খুব ভালো লাগলো কথা বলে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন এবং নিজেকেও ভালো রাখুন, পরিবারকেও ভালো রাখুন। হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার। যেটা সঙ্গীতা দেবীর সঙ্গে কথা হলো, উনি জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন, যে আমাদের কিন্তু অনেকটা করেই জলটা খেতে হবে, কারণ এখনও তো প্রচণ্ড গরমটা রয়েছে, সেই রকম

ভাবে তো গরমটা এখনো যায়নি, যে একদম ধুম করে বৃষ্টি চলে এলো, যে বর্ষাই রয়ে গেছে দিনের পর দিন, সেটা কিন্তু নয়। বর্ষা এসেছে, বৃষ্টি হচ্ছে, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে যেটা বলি আমরা, তো সেটা তো হচ্ছেই, কিন্তু গরমটাও কিন্তু মারাত্মক রকমভাবে রয়েই গেছে। তাই আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। অতিরিক্ত ঘামের থেকে আমাদের শরীর থেকে জল এবং খনিজ পদার্থ কিন্তু বেরিয়ে যায়, তাই প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন। শুধু জল নয়, সঙ্গে ডাবের জল, একটু শরবত খেতে পারেন, হ্যাঁ, ঘরে তৈরি করা ওয়ারেস খান। এই ওয়ারেস খেলেও কিন্তু শরীরটা আপনার ভালো থাকবে। এরপর শুনে নেব আরও একটা গান।

এই যে একটা সময়, এই সময়টাতে খাবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া ছত্রাকের বৃদ্ধিও কিন্তু বেড়ে যায়। তাই আমাদের যতটা সম্ভব টাটকা এবং গরম খাবার কিন্তু খাওয়া উচিত। রাস্তার খোলা খাবার একদম খাবেন না বা অ্যাভয়েড করুন। কাঁটা ফল, বাসি খাবার বা দীর্ঘক্ষণ বাইরে রাখা খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকায় শাক সবজি, ডাল,

ফলমূল, দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাবার রাখুন যাতে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরের গানটি শুনব শিল্পী অভিজিতের কণ্ঠে।

0: রয়েছেন এক শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ বলুন।
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমাদেবী বলুন।
1: হ্যাঁ, এই গরমে প্রত্যেকেরই সুতির জামা কাপড় পরা উচিত,
0: একদম,
1: আর বিশেষ করে শরবত, লেবুর শরবত, দইয়ের ঘোল, এগুলো খাওয়া উচিত। শসা,
0: হ্যাঁ হ্যাঁ, যেগুলো খেলে
1: এগুলো
0: শরীরটা
1: তাতে,
0: ঠান্ডা থাকবে,
1: হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে।
0: একদম।
1: আর বয়স্ক লোকদের তো একদমই বের না হয় ভালো
0: হুম হুম
1: এই রোদের মধ্যে, আর বিশেষ কাজ ছাড়া
0: হুম
1: না বের হওয়াই ভালো। আর
0: একদমই তাই।
1: যদিও বা বের, হ্যাঁ, বের হয়, ছাতা
0: হুম
1: নিয়ে বার হওয়া উচিত।
0: হুম হুম সঙ্গে রোদ চশমাটা থাকলে আরো ভালো হবে, এবং জলের বোতল,
1: হ্যাঁ
0: জলটা কিন্তু সঙ্গে রাখতেই হবে, বাইরের
1: হ্যাঁ,
0: জল
1: জল প্রচুর পরিমাণে খেতে হবে তাহলে।
0: একদমই তাই।
1: আর আর বাইরে কাঁটা ফল খাওয়া একদমই উচিত
0: হুম
1: নয়,
0: হুম হুম
1: আর সব কিছু
0: ধুলোবালি পড়তে
1: মেনে
0: পারে,
1: চলা উচিত।
0: হ্যাঁ ধুলোবালি এসে
1: হ্যাঁ,
0: লাগে, মাছি পোকামাকড় এইসব তো আছেই, সেই জন্যই
1: হ্যাঁ,
0: কাঁটা ফলটা না খাওয়াটাই ভালো।
1: হ্যাঁ, ভাজা পোড়া এগুলো,
0: হ্যাঁ
1: তেল
0: হ্যাঁ
1: মশলা এগুলো কম
0: একদম
1: খাওয়াই
0: তাই,
1: ভালো,
0: হ্যাঁ
1: হালকা ধরনের খাওয়া খাওয়া উচিত।
0: একদম তাই,
1: এইটুকুই বললাম,
0: হ্যাঁ এভাবেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি।
1: সুস্থ রাখতে পারি। হ্যাঁ
0: একদম সোমাদেবী, বিশেষ ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন এবং
1: হ্যাঁ
0: সঙ্গে থাকুন আকাশবাণী
1: হ্যাঁ,
0: শিলিগুড়ি।
1: নমস্কার।
0: নমস্কার।

এই সময়টা আরেকটা কথাও কিন্তু আমাদের সকলকেই মাথায় রাখা দরকার, যেমন এই সময় পেটের অসুখটা বেড়েই যায়। জল বা অস্বাস্থ্যকর খাবার থেকে ডায়রিয়া, আমাশয়, এরকম খাবার আমাদের একেবারেই খাওয়া চলবে না। তাই এই সমস্ত রোগ যাতে না হয়, তাই শৌচাগারের বা শৌচের আগে এবং পরে অবশ্যই কিন্তু সাবান দিয়ে আমাদের হাত পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। খাবার জল ফুটিয়ে খেতে হবে, বিশুদ্ধ করে খাওয়াই কিন্তু নিরাপদ। এই সময় বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, প্রয়োজনে মশারি ব্যবহার করতে হবে এবং বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার জাতীয় বিভিন্ন রকম জিনিস, যেটা আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে, এই সমস্ত জিনিস প্রয়োগ করতে হবে, যাতে মশা, মাছি, এই সমস্ত পোকামাকড় কম হয়, রোগ জীবাণুর হাত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই সময় কিন্তু ত্বকের যত্ন করা ভীষণ জরুরি। এই সময়ে ফাঙ্গাল ইনফেকশন হয়, ঘামাচি, চুলকানি, এ সমস্ত দেখা দিতে পারে, তাই শরীরকেও আমাদের পরিষ্কার রাখতে হবে। ভিজে কাপড় দ্রুত বদলে ফেলতে হবে এবং শরীর শুকনো রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে পা পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখতে হবে। ভেজা জুতো বা স্যান্ডেল একেবারেই পরে থাকা চলবে না, এর থেকে সংক্রমণ ছড়াতে পারে।

এই সময়টায় শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের চেয়ে অনেকটাই কম। তাই তাদের সহজেই রোগ সংক্রমণ হতে পারে। তাই তাদের খাবার, পানীয়, জল, পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। তাই বর্ষা এবং গরমের এই সময়টায় সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি হল পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণ জল পান করা, নিয়মিত বিশ্রাম এবং সতর্কভাবে জীবনযাপন। আজকের মানপুরা জাংশন আজ এ পর্যন্তই। ফিরে আসব আবার আরেকদিন। আকাশবাণী শিলিগুড়ি।

0: এতক্ষণ শুনলেন মানপুরা জাংশন, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: তোর কলেজের দিনগুলো মনে পড়ে?
2: আরে কলেজের স্মৃতি ছাড়, কত কথা যে ভুলে গেছি। তখনকার ব্যাংক অ্যাকাউন্টও মনে নেই।
1: ব্যাংক অ্যাকাউন্ট পুরনো হলেও খুঁজে পাওয়া যায়।
2: কোত্থেকে পাওয়া যায়?
1: উদ্গম থেকে। RBI এর উদ্গম পোর্টালে রেজিস্টার করে লগ ইন কর আর নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে সার্চ কর।
2: ও,
1: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
2: আজই সার্চ করব।
1: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
2: হ্যাঁ,
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এবারে শুনুন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনুষ্কা দে এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য।

0: নমস্কার যুববন্ধুরা, আকাশবাণীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় এথিক্স অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নৈতিকতা ও সমাজ। আমি অনুষ্কা আজ রয়েছি তোমাদের সাথে, এবং তোমাদের সাথে রয়েছে তোমাদের পরিচিত আরেক যুববন্ধু শ্রীজ্যোতি।
1: অনুষ্কা, আজ আমরা কথা বলবো মূলত সমাজকে নিয়ে, তাই তো? মানে যেখানে আমরা থাকি, আমরা বাঁচি, মানে আমরা মানেই তো সমাজ। আমরা সকলে মিলেই তো একটা সমাজ গড়ে ওঠে। সেই সমাজে

0: বা ইংরেজিতে এথিক্স বলে। সেটা বলতে আমরা কি বুঝি? আইন এবং নৈতিকতার মধ্যে আমার মনে হয় পার্থক্য তো রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেই বিষয়ে তুমি কি একটু বলবে?
1: দেখো, নৈতিকতা হলো এমন কিছু মূল্যবোধ, নীতি ও আদর্শ যা মানুষকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। নৈতিকতা আমাদের বিবেক, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত। একজন মানুষ কিভাবে অন্য মানুষের সঙ্গে আচরণ করবে, কিভাবে নিজের দায়িত্ব পালন করবে এবং সমাজের কল্যাণে কিভাবে অবদান রাখবে, সেই বিষয়গুলিকে নৈতিকতা নির্দেশ করে। অন্যদিকে দেখা যায়, আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত নিয়ম যা ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে, কিন্তু সব নৈতিক কাজ আইনের আওতায় পড়ে না। যেমন ধরো, একজন বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দেওয়া নৈতিকভাবে প্রশংসনীয়, কিন্তু এটি আইনি বাধ্যবাধকতা নয়। আবার কিছু কাজ আইনের দৃষ্টিতে বৈধ হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আইন মানুষকে নিয়ন্ত্রণ করে আর নৈতিকতা মানুষকে পরিচালিত করে।
0: খুব সুন্দর করে বললে তুমি অনুষ্কা। আমাদের আলোচনা যতটা এগোবে, আমরা কিন্তু এমন অনেক কিছু আমাদের দৈনন্দিন দিনে আমাদের মনে এই কথাগুলো উঠে আসে, কিন্তু আমরা সেগুলোকে অ্যাড্রেস করে উঠতে পারি না। তো আজকের আলোচনার মধ্যে দিয়ে হয়তো সেই কথাগুলোই উঠে আসবে বারবার।
1: একদম। এবং তোমাকে আমি একটু আগে সমাজ নিয়ে বলছিলাম সৃজ্যোতি। আচ্ছা, সমাজ গঠনে নৈতিক মূল্যবোধের গুরুত্ব কতটা বলে মনে করো তুমি?
0: দেখো, সমাজের ভিত্তি যদি দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাস, একে অপরের সাথে সহযোগিতা এবং দায়বদ্ধতা যে বোধ, সেটার উপরে দাঁড়িয়ে থাকে, মানে সমাজের যে গঠনে এর ভিত্তিতেই হয়। নৈতিক মূল্যবোধ ছাড়া এই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সততা, সহানুভূতি, ন্যায় বিচার এবং সম্মানের মতো মূল্যবোধ সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। যখন মানুষ নৈতিকভাবে সচেতন হয়, তখন কি হয়, দুর্নীতি কমে যায়, খারাপ কাজ অনেকটা কমে আসে। কারণ কেউ কোনো খারাপ কাজ করার আগেই তার মনের ভেতরে প্রশ্ন জাগবে যে সে কি সেটা করতে পারে নাকি সে পারে না। পারিবারিক সম্পর্ক দৃঢ় হয় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। নৈতিকতা শুধু ব্যক্তিগত চরিত্র গঠনের জন্য যে সীমাবদ্ধ থাকে সেটা নয়, বরং আমরা এভাবে বলতে পারি যে একটা সুস্থ এবং মানবিক সমাজ নির্মাণের জন্যও নৈতিকতা সত্যি কিন্তু অপরিহার্য।
1: একদম। এবং নৈতিকতা নিয়েই মনে হয় আমাদের জীবন, তাই না?
0: সত্যি তো, যদি আমাদের প্রত্যেকের মনে, আমাদের চরিত্রে বা আমাদের বেড়ে ওঠার মধ্যে যদি কোনো নীতি না থাকে, তাহলে তো আমরা নিজেদেরকে মানুষ বলে চিহ্নিত করতে পারি না।
1: একেবারেই।
0: আচ্ছা দেখো অনুষ্কা, একজন মানুষের নৈতিক চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতখানি, এ বিষয়ে তুমি কি বলবে?
1: দেখো, নৈতিক শিক্ষার প্রথম পাঠশালাই হচ্ছে পরিবার।
0: একেবারেই।
1: প্রত্যেকটা শিশু যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছে এবং তারপর বৃদ্ধ, সবার প্রথমে তারা পরিবারকে পায়, তাই না?
0: সত্যি তাই।
1: তো শিশু তার বাবা মা ও পরিবারের সদস্যদের আচরণ দেখে সততা, শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধ শেখে।
0: মানে আমরা যা দেখি আমরা তাই তো শিখি।
1: একেবারে। মানে ওই একটা কথা বলে না, যে একটা মাটির ঢেলা, সেটাকে তুমি যেই আকার দেবে সে সেই আকারেই নেবে। তো শিশুরাও হয়তো সেটাই, মাটির ঢেলাই একটা।
0: সত্যি তো তাই।
1: বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাকে আরো বিস্তৃত করে। শিক্ষকরা শুধু বইয়ের জ্ঞান দেন না, বরং চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এসব শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে। এছাড়া সমাজও এমন একজন মানুষের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিবেশ, সংস্কৃতি, গণমাধ্যম এবং বন্ধুদের প্রভাব একজন মানুষের মূল্যবোধকে গঠন বা পরিবর্তন করতে পারে, তাই না?
0: সত্যি তো তাই।
1: আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে দেখো, বর্তমান সময়ে নৈতিকতার অবনতি ঘটছে নাকি নৈতিকতার সঙ্গেই সংজ্ঞাটা পরিবর্তিত হচ্ছে?
0: দেখো, এই প্রশ্নের কোনো

0: এক শব্দের উত্তর হয় না, মানে আমি হ্যাঁ বলবো বা না বলবো এভাবে সব প্রশ্নের উত্তর কিন্তু হয় না। অনেকেই অনেকের মতামত অনেকভাবে দিতে পারে, যেমন অনেকে মনে করেন যে বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, সেক্ষেত্রে যদি আমরা কারণ হিসেবে দেখি তাহলে দুর্নীতি হতে পারে, সেখানে ভুয়ো খবর তথ্য প্রচার বা অসহিষ্ণুতা এবং ব্যক্তিকেন্দ্রিকতা এগুলোর কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে অন্য যদি আরেকটি আমরা দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরি, সেই পার্সপেক্টিভটা হলো সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নৈতিকতার কিছু ধারণাও পরিবর্তিত হয়েছে। যে বিষয়গুলো একসময় সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল সেগুলো যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিচার করি সেগুলোকে আমরা অনৈতিক বলে মনে করতেই পারি। যেমন ধরো লিঙ্গ বৈষম্য বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বর্তমান সমাজ কিন্তু অনেক বেশি সচেতন এবং এর জন্য কিন্তু আমরা আইনকে একটা বিশাল বড় মাত্রায় আমরা দেখেছি, তাই না? আইনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। তাই এগুলো কথা তুলে ধরলে বলা যেতেই পারে যে কিছু ক্ষেত্রে নৈতিকতার চর্চা যদি দুর্বল হয়েও থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নৈতিক সচেতনতা বেড়েছে, কমেনি। মূল বিষয় হলো মানবিকতা, ন্যায়বোধ এবং সম্মানবোধ যেন মানুষের প্রতি একটা সুস্থ সমাজ গঠনে যেন বজায় থাকে, যেন অটুট থাকে।
1: একেবারেই। এবং দেখো, মানুষই তো মানুষের বন্ধু দিনের শেষে।
0: সেটাই তো।
1: তো মানুষই যদি মানুষের পাশে না থাকে তবে আর কে থাকবে?
0: একদমই তাই। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে কি ফেলেনি, অনুষ্কা, এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় মাঝে মধ্যেই এসেছে। হয়তো আমি সে প্রশ্ন করার কোনো তেমন সুযোগ পাইনি বা কাকে করব, তাই আজ মনে হচ্ছে যে খুবই প্রাসঙ্গিক। তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও?
1: প্রিয়তি, দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দিনের পর দিন এবং এখনো হচ্ছে। এটি তথ্য আদান প্রদানকে সহজ করেছে যেমন, সেরকম মানুষের মত প্রকাশের সুযোগও কিন্তু বৃদ্ধি করেছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন অনেক সময় মানুষ তথ্য যাচাই না করেই শেয়ার করে ফেলে সেই সব তথ্য, যার ফলে ভুয়ো খবর ছড়ায় দ্রুত বেগে। অনলাইন ট্রোলিং, সাইবার বুলিং এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনাও বাড়ছে দিন দিন। তাই ডিজিটাল যুগে নৈতিকতার নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সত্যতা যাচাই এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
0: এই যে দেখো অনুষ্কা, তুমি কথাটা বললে না যে ভুয়ো খবর আমরা না যাচাই করে আমরা কিন্তু ছড়িয়ে দেই বিভিন্ন মাধ্যমে। দেখো, আমি একটা কথা মনে করি, একটা খবর যেটা সত্যি হয় সেই খবর ছড়াতে যতটা সময় লাগে, একটা ভুয়ো খবর কিন্তু তার দ্বিগুণ গতিতে সকলের মাঝে ছড়িয়েছে।
1: এবং এটাই মনে হয় বিশ্বের নিয়ম, যে সত্যিটা যত তাড়াতাড়ি ছড়াবে তার থেকে দ্রুত বেগে ছড়ায় মিথ্যে বা ভুয়ো খবরগুলো।
0: হ্যাঁ, সত্যি তো তাই। যেমন প্রতিটি বিষয়েরই কিছু প্রোস অ্যান্ড কনস রয়েছে। হ্যাঁ, দেখো, ভালো খারাপ বা অন্ধকার আলো, এই যে দুটো দিক, দিন রাত, তো তেমনই এই বিষয়েরও রয়েছে, মানে যোগাযোগ মাধ্যমেরও রয়েছে। তাই সেটিকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু একেবারে আমাদের মধ্যে, আমাদের ওপর মানে ডিপেন্ড করছে।
1: আর এখন প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ফিল্ডেই সমানভাবে কম্প্যারিজনটা আসছে, তাই তো? এবার কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার ফলে নৈতিকতার সঙ্গে আপোষ করার প্রবণতা বাড়ছে, কি মনে করো তুমি?
0: বর্তমান সময় যদি আমরা শুধুমাত্র কর্মক্ষেত্রের প্রতিযোগিতার কথা তুলে ধরি তাহলে আমরা বলবো যে এটি ভীষণভাবে তীব্র। সকলেই কোনো না কোনো একটা ছুটছে, কোথায় ছুটছে তারা জানে না। হ্যাঁ, তাদের কোনো সেই লক্ষ্যটা স্থির নেই, কিন্তু তারা ছুটে যাচ্ছে দিন রাত এক করে, একটা র্যাট রেসে সবাই দৌড়চ্ছে। সাফল্য অর্জনের তাড়নায় অনেকেই কিন্তু অনেক সময় আমরা দেখি যে শর্টকাট পদ্ধতি গ্রহণ করতে চায়, মানে অল্প খাটনি খেটে একটা উঁচু স্তরে পৌঁছে যেতে চায়। কখনো কখনো

0: সেখানে অসততা, তথ্য গোপন করা বা অন্যের কৃতিত্ব নিজের বলে দাবি করার যে প্রবণতা আমরা দেখতে পাই সেগুলো খুবই কুরুচিকর, তবে এগুলো কিন্তু হয়ে চলেছে। কিন্তু দীর্ঘমেয়াদে নৈতিকতার সঙ্গে আপোষ করলে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের ক্ষতি হয়, এবং সে বিষয়ে আমরা অনেক উদাহরণ কিন্তু আমরা দেখেছি। বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় এবং তাতে কি হয়, সম্পর্ক নষ্ট হয় মানুষের সাথে মানুষের। তাই টেকসই সাফল্যের জন্য দক্ষতার পাশাপাশি কি প্রয়োজন, আমার মনে হয় যে সততা এবং পেশাগত নৈতিকতাও সমান গুরুত্বপূর্ণ। তাই কর্মক্ষেত্রে আমার মনে হয় যে দেখো, প্রতিযোগিতা তো থাকবেই, কিন্তু সেখানেও নৈতিক একটা মানবিকতা যদি মানুষে মানুষের মধ্যে রাখে, তাহলে হয়তো সমাজটা একটু সুন্দর হয়ে উঠবে।
1: দেখ, আমার যেটা মনে হয় যে নৈতিকতার প্রথম শর্তই মনে হয় কোথাও গিয়ে মানুষের জন্য সততা। সততা না থাকলে মনে হয় নৈতিকভাবে সে একজন সুস্থ মানুষ নয়। তোমার কি মনে হয়?
0: সত্যি তো তাই, যদি তার মধ্যে সেই নীতিবোধ না থাকে তাহলে সে আদৌ কি মানুষ, সেই প্রশ্নই তো উঠে আসবে বারবার। মানুষকে মানুষ হিসেবে পরিচয় দিতে গেলেই তার কি কি প্রয়োজন। হয়তো অনেক সময় আমরা দেখি যে একটি মানুষ সে তেমনভাবে পুঁথিগত বিদ্যায় তিনি বিদ্যান নয়, তার কাছে সেই যে খুব মানে প্রয়োজনীয় যে শিক্ষা, সে শিক্ষা তিনি পেতে পারেননি, সেটা আর্থিক কষ্টের জন্য হতে পারে বা বিভিন্ন অন্য রকম প্রতিকূল পরিস্থিতির কারণে হতে পারে। কিন্তু তার মানে যে এই না যে তিনি মানবিক নয় বা তার মধ্যে মানবিকতার এক ফোঁটাও সেই গুণটা নেই বা সেই শিক্ষা নেই। সেটাই যে সবসময় পুঁথিগত বিদ্যান হলেই যে সে মানবিক হবে
1: এবং তার মধ্যে
0: নীতি থাকবে তেমনটা কিন্তু
1: একেবারেই।
0: আচ্ছা দেখো অনুষ্কা, বর্তমান যুব সমাজের সামনে নৈতিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, মানে আজকের দিনে আমরা দুজন এখানে যুববাণীর পর্বে এসে যদি যুব সমাজকে আলাদা করে তুলে না ধরি তাহলে কিন্তু সত্যি অসম্পূর্ণ থেকে যায়। তাই এ বিষয়ে তোমার কি মত রয়েছে?
1: দেখো, যুব সমাজ আজ এমন এক সময় বাস করছে বা আমরা এমন একটা সময় রয়েছি যেখানে তথ্যের প্রাচুর্য রয়েছে কিন্তু সঠিক দিক নির্দেশনারও অভাব রয়েছে। দ্রুত সাফল্য পাওয়ার চাপ, সামাজিক তুলনা, অনলাইন স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এসব বড় চ্যালেঞ্জ আজকালকার দিনে আমাদের জন্যে, মানে আমাদের মতো তরুণ তরুণীদের জন্যে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া কৃত্রিম জীবনযাত্রার সঙ্গে নিজেদের তুলনা করতে গিয়ে অনেক তরুণ হতাশ বা বিভ্রান্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নৈতিক মূল্যবোধ, আত্মসম্মান এবং বাস্তববোধ ধরে রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেখো, আজ এই যুগে সোশ্যাল মিডিয়ায় মানুষ একটা লাইফ লিড করে, তার উল্টোটা, মানে কয়েনের একটা পিঠ সোশ্যাল মিডিয়া, ঠিক অপর পিঠ আমাদের নিজস্ব বাস্তব জীবন একেবারেই। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ার সাথে নিজেদের তুলনা করি, যে এখন প্রায়শই দেখা যায় যে আমরা সেলিব্রিটিদের ছেলে মেয়েদের সাথে নিজেদের তুলনা করি বা সেলিব্রিটিদের স্কিনের সাথে আমাদের নিজেদের স্কিনটা তুলনা করি, তাই না?
0: ওই যে একটা কথা আছে না যে রিল লাইফ আর রিয়েল লাইফ,
1: একদম একদম। এবার সেখানে দাঁড়িয়ে আমরা যদি তাদের সাথে নিজেদের কম্পেয়ারটা করি, সেখানে সেটা উচিত নয় না? আমরা আমাদের মতন করে আমরা চেষ্টা করব যে আমাদের কি করে ভালো থাকা যায়।
0: সেই তো, সেই রূপলি পর্দার ওপারে যারা রয়েছেন তাদের সত্যি কতটা এবং তাদের কতটা তারা দর্শকের জন্য করছেন সেটি একটি প্রশ্ন।
1: এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরও এরম রয়েছেন যারা খুব সুন্দর, আমরা একবার দেখেই তাদের মানে চোখ ঝলসে যাচ্ছে তাদের সৌন্দর্যে একেবারে। এবং সেটা নিয়ে যদি আমরা তাদের সাথে কম্পেয়ারটা করা শুরু করি, দিনের পর দিন আমাদের মাথার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হবে যে আমরা কেন ওদের মতন হতে পারছি না বা ওদের মতন লাইফটা লিড করতে পারছি না। মানে এরকম না, অনেক সময় এই টিনেজটা যখন ক্রস হয় তখন সবার মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা থাকে প্রায় বাচ্চাদের মধ্যেই, যে তারা ভাবে যে তার বাবা মা তো এরকম করছে, আমাকে কেন আমার বাবা মা দিতে পারছে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের এটা বোঝার অবকাশ থাকে না যে তার বাবা মা হয়তো তাকে বেশি ভালোবাসছে, তাই না?
0: সেটাই। এবং আরেকটা তুমি যেটা বললে কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে, আমি কারোর কাজকে ছোট করছি না, সেই দৃষ্টিটা আমার নেই, তবে ওই যে একটা মানে আমি

0: অজান্তেই তুলনা করে ফেলছি। ধরো আমরা অনেককে দেখি তারা সোশ্যাল মিডিয়াতে এসে ঘর সাজাবার বিভিন্ন ভিডিও দিচ্ছেন, ভিডিও করছেন, কীভাবে ঘর সাজাবে, কী কী দিয়ে ঘর সাজাবে, এটা এখানে থাকা উচিত, ওটা ওখানে থাকা উচিত। আমরাও হয়তো অনেক সময় চাইছি যে না, আমার থাকার জায়গাটা, আমার বসবাসের জায়গাটা যেন এমন সুন্দর হয়ে ওঠে, সে যেটা দিয়ে সাজাচ্ছে আমি যেন সেটা দিয়ে সাজাতে পারি। কিন্তু আমরা এটা দেখছি না যে সে যে জিনিসগুলো দিয়ে সে তার বাড়িকে সাজিয়ে তুলছে সেগুলি কিন্তু এক ধরনের প্রমোশন। তাকে কোনো কোনো কোম্পানি সে জিনিসগুলো ব্যবহার করার জন্য প্রমোশন দিচ্ছে, সেখান থেকে তার উপার্জন হচ্ছে। আমরা যারা দর্শক, যারা না জানি আমাদের ফোনে স্ক্রল করতে করতে সেই ভিডিওটি দেখে ফেলেছি, আমাদের তো কী হচ্ছে, আমরা তুলনা করতে গিয়ে বা আমাদের সেই ইচ্ছেকে আমরা বাস্তবায়িত করতে গিয়ে আমাদের সেই জিনিসটি কিনতে হচ্ছে। শুধু একটা জিনিস নয়, এমন অনেক জিনিস।
1: একদম, এবং আমাদের সোশ্যাল মিডিয়া মানেই মনে হয় পুরো একটা মেকি দুনিয়া, তাই না?
0: সত্যি তো, সেখানে শুধু আমরা ভালোটা দেখতে পাচ্ছি। যেমন ধরো কোনো একটা, আমি আবার বলছি আমি তুলনা করছি না, কিন্তু যদি আমি খবরের কাগজ বা রেডিও বা টেলিভিশন, এখানকার যে মানে এগুলো তো যোগাযোগের এক ধরনের মাধ্যম, আগেকার দিনে কি হতো, খবর যেগুলো হয়তো খুবই সম্মানের এবং যেইগুলো যেই সব ঘটনা সমাজকে ক্ষতি করছে বা সমাজে একটা কলঙ্ক, সেই সব জিনিস বা সচেতনমূলক কোনো বার্তা কিন্তু আমরা এই এই মাধ্যমগুলোর থেকে পেতাম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হয়ে কি হয়েছে, ফোনে যে যা পারছে, প্রত্যেকে নিজের একটা বলার একটা প্ল্যাটফর্ম হয়েছে, সে অনেক মানুষের কাছে পৌঁছতে পারছে, সেটার ভালো দিক খারাপ দিক উভয়। খারাপ দিকটা হলো যে সে শুধু একটা একটা মানে নিজের বানানো একটা মেকি দুনিয়ার সামনে আমাদেরকে তুলে ধরছে, সেই দুনিয়াটা আমাদের সামনে তুলে ধরছে, সেখানে কোনো খারাপ কিছু নেই।
1: এবং দেখা যায় যে আমাদের সামনে তুলে ধরছেন, ইভেন তিনিও সেই লাইফটা লিড করেন না, শুধু
0: প্রমোশনের জন্য করে। সেটা তো আমরা সবসময় সেইভাবে, হ্যাঁ সেইভাবে লজিক্যালি র্যাশনালি তো আমরা ভাবছি না, তাই আমাদের কিন্তু মনে একটা চাপ সৃষ্টি হচ্ছে। আচ্ছা দেখো অনুষ্কা, আমরা যুব সমাজের কথা বললাম, আমরা সোশ্যাল মিডিয়ার কথা বললাম, এবার যদি আরেকটি প্রশ্ন তোমার কাছে করি যে দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নৈতিকতা বা নীতি কিভাবে সাহায্য করতে পারে, এই বিষয়ে তুমি কি বলবে?
1: দেখো, দুর্নীতির মূল কারণ প্রায়শই ব্যক্তিগত স্বার্থকে সামাজিক স্বার্থের উপরে স্থান দেওয়া নিয়েই তৈরি হয়। নৈতিকতা মানুষকে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্ব শেখায় দিনের পর দিন। যখন ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই নৈতিক মূল্যবোধ অনুসরণ করে, তখন দুর্নীতি কমে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, বৈষম্য হ্রাস পায় এবং সমাজে সমান সুযোগের পরিবেশ তৈরি হয়। ভবিষ্যতের সমাজকে আরও মানবিক ও নৈতিক করতে হলে শুধু আইন নয়, মূল্যবোধ ভিত্তিক শিক্ষারও প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সহমর্মিতা, সততা, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং সামাজিক দায়িত্ববোধ শেখাতে হবে। প্রযুক্তির ব্যবহার হতে হবে মানব কল্যাণমুখী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নৈতিক সমাজ গঠনের দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, প্রতিটি নাগরিকের। আমরা প্রত্যেকে যদি নিজেদের দৈনন্দিন জীবনে নৈতিকতার চর্চা করি, তবে একটি আরও সুন্দর ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
0: খুব সুন্দর করে বললি তুমি অনুষ্কা। আমার মনে হয় নৈতিকতা কোনো বইয়ের বিষয় নয়, এটি জীবনের বিষয়, চর্চার বিষয়। সমাজ যতই আধুনিক হোক না কেন, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের মানবিকতা, সততা এবং ন্যায়বোধই একটি সভ্য সমাজের প্রকৃত পরিচয় হয়ে ওঠে। তাই নৈতিকতার চর্চা শুরু হোক নিজের ভেতর থেকে, পরিবার থেকে এবং সমাজের প্রতিটি স্তরে। আমার মনে হয় তাহলেই আমরা গড়ে তুলতে পারব একটি সুন্দর এবং মানবিক আগামী।
1: আইন হল রাষ্ট্র কর্তৃক প্রণীত নিয়ম, যা ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে, কিন্তু সব নৈতিক কাজ আইনের আওতায় পড়ে না। এতক্ষণ আমরা আজকের পর্বের বিষয় নিয়ে আলোচনা

পূর্ণাম, আমরা পর্বের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং আমরা যেতে যেতে একটা গান শুনবো এবং তারপর আজকের পর্ব থেকে আমরা বিদায় নেবো।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এবারে গ্রামেগঞ্জে, গ্রামেগঞ্জে অনুষ্ঠানে শুরুর আগে শুনে নেব কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে আগামী পাঁচ দিন সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন সকাল পর্যন্ত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিকিমের বেশিরভাগ স্থান এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে, আকাশ অংশত মেঘলাই থাকবে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। এবারে গ্রামেগঞ্জে শুনুন আজকের অনুষ্ঠানের বিষয়। বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা, এ নিয়ে আলোচনায় রয়েছেন ডক্টর কৌশিক দাস এবং আইভি দে।

0: গ্রামে গঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। প্রকৃতি আমাদের শিখিয়েছে, অল্প সম্পদকেও সঠিকভাবে কাজে লাগাতে পারলে তার ফল হয় অনেক বেশি। কৃষিক্ষেত্রেও সেই দর্শনেই এক সফল উদাহরণ মাচা পদ্ধতিতে লতানো সবজি চাষ। জমি হোক বা বাড়ির উঠোন, এমনকি ছাদ, সঠিক পরিকল্পনায় যদি মাচা তৈরি করে উৎপাদন বাড়ানো যায় তাহলে ফলের গুণগত মান উন্নত হয় এবং কৃষকের লাভও বৃদ্ধি পায়। তো আজ আসরে এই মাচা ফসল নিয়েই রয়েছে আলোচনা। বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর কৌশিক দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। নমস্কার কৌশিকবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আলোচনার বিষয় বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা। বর্ষাকালে তো বিভিন্ন সবজির চাষ হয় কিন্তু জলের আধিক্যের জন্য তাদের অনেক রকম ক্ষতিও হয়ে থাকে, তো এই সময়টাতে আমাদের যদি কৃষক ভাইরা মাচা ফসল চাষ করে তাহলে কিন্তু একটু হলেও লাভবান হবেন, এবং কিভাবে লাভবান হবেন সেগুলো তো আমরা বিস্তারে আলোচনা করবই। তো প্রথমে বলছি যে এই বর্ষাকালে মাচা ফসল কি এবং উত্তরবঙ্গের নিরিখে এর গুরুত্বটা কি রয়েছে?
1: আজকের যে বিষয় মাচা ফসল চাষ, বর্ষাকালীন মাচা ফসল বা সবজি চাষ করে থাকি, শীতকাল যাওয়ার পরে বা রবি সিজন পার করার পরে আমরা দেখে থাকি যে আমাদের সবজি সেরকম হারে আমরা পেয়ে থাকি না বাজারে, অনেকটাই বাজারে সবজির আকাল পড়ে যাওয়ার কথা। তো সেই নিরিখে যদি দেখতে যাই তাহলে আমাদের বর্তমানে বিকল্প বলতে মাচা ফসল। সবজির যদি আমরা ঠিকঠাক একটা গতি বা মার্কেট যদি আমরা চিন্তাভাবনা করে থাকি, চাষিবাদে যদি লাভের কথা চিন্তাভাবনা করি, তো পরবর্তী যেটা খারিফ বা প্রি খারিফ মৌসুমীয় যাওয়া বা বর্ষাকালে যেটা আমরা চাষিবাদের কাছে রেকমেন্ড করি সেটা হচ্ছে মাচা ফসল। সেটা মাচা ফসলের মাধ্যমে চাষিবাইরা অনায়াসে অনেক লাভ অর্জন করতে পারে। তো মাচা ফসল বলতে আমরা বুঝি যে সমস্ত ফসল তার কন্দগুলো একটি পিলার বা একটি সাপোর্টের মাধ্যমে বা একটা মাচার মাধ্যমে যে উঠে সেগুলোকে আমরা মাচা ফসল বলছি। যেমন আপনার ঝিঙে, করলা, পটল, কুমড়ো কর্তীয়, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এছাড়া শশা, লাউ, কোয়াশ, এগুলোকে আমরা মাচা ফসল বলে থাকি। এবং আমাদের উত্তরবঙ্গের নিরিখে যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা বেশি হয়,

0: সেক্ষেত্রে আমাদের কিন্তু মাচার চিন্তা ভাবনা করতে হবে। এবং যেটা আমি প্রথমে বললাম, আমাদের একটা মার্কেটে সবজি একদম পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের বিকল্প রাস্তায় হচ্ছে মাচা ফসল। তো সেই দিকে যদি চাষি ভাইরা একটু ধ্যান দেয় তাহলে তারা অনেক লাভ অর্জন করতে পারবে।
1: ঠিক, কারণ এই সময় যেহেতু অধিক বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে জমিতে কিন্তু জলের প্রাচুর্যের জন্য ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা মাচা তৈরি করে ফসলটাকে চাষ করতে পারি, তাহলে কিন্তু সেটার বাজারজাত যে মূল্যটা সেটাও কিন্তু আমাদের কৃষক ভাইরা পাবেন।
0: হ্যাঁ, অবশ্যই, কারণ সেই সময় সবজিই থাকছে না কিছু, তো বিকল্প রাস্তা বলতে মাচা ফসল আমাদের চাষি ভাইদের ক্ষেত্রে একটি ভালো উপায়।
1: আচ্ছা, এই মাচা ফসল চাষ করার জন্য জমিটা কীরকম হওয়া উচিত এবং এই জমিটা আমাদের কৃষক ভাইরা তৈরি করবেন কীভাবে?
0: দেখুন, মাচা ফসল চাষ করার ক্ষেত্রে জমি একটু উঁচু জায়গা হলে ভালো হয়। উঁচু জায়গা হলে যেটা সুবিধা সেটা হচ্ছে ডাইরেক্ট জমিতে আমরা মাচাটা তৈরি করে আমরা ফসলটা লাগাতে পারি। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই জমিটাকে একটু সমান করে নিতে হবে, জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। মাটিটাকে দু তিনবার বলায় দিয়ে চাষ দিয়ে এবং মাটির পিএইচ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4.5 থেকে 5.5-এর মধ্যে। তো সেক্ষেত্রে চাষি ভাইদের আমরা বলে থাকি যে মাটি পরীক্ষার মাধ্যমে সেই পিএইচ এবং মাটিতে কী গুণাগুণ আছে সেটা জেনে নিতে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে মাচাটা তৈরি করতে।
1: আচ্ছা, মাচা ফসল চাষ করতে গেলে সেই বীজের কিন্তু উন্নত জাত নির্বাচন করতে হবে আমাদের কৃষক ভাইদের। তো সেই ক্ষেত্রে সেই নির্বাচনটা কিভাবে করবেন এবং নির্ণয়টাই বা কিভাবে করবেন?
0: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে বর্ষাকালীন মাচা ফসল চাষ করা যায় এবং বর্ষাকালীন আগে গ্রীষ্মকালীন মাচা ফসল চাষ করা যায়। তো বাজারে দুটো বীজই অ্যাভেলেবেল, একটা গ্রীষ্মকালীন মাচা ফসলের জন্য বীজ যেটা হচ্ছে ঠিক শীতটা পেরোলে চাষিভাইরা আগাম বা আগরি চাষ করে থাকে মাচায়, সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন বীজ বা তার জাত এবং বর্ষাকালীন জাত, দুটো জাত আছে। তো যারা একটু দেরিতে করে বা যেখানে একটু সমস্যা আছে সেখানে হচ্ছে আমরা চিন্তাভাবনা করি যে বর্ষার জাতটা বর্ষাতে লাগাতে, গ্রীষ্ম জাতটা গ্রীষ্মতে লাগাতে। তো আমি কয়েকটা সবজির নাম ধরে তার কিছু উন্নত জাত বলছি, দেশীয় এবং হাইব্রিড, যেটা যাতে চাষিভাইদের শুনলে তাদের বুঝতে সুবিধা হবে। যেমন কাঁকরোলের ক্ষেত্রে বা করলার ক্ষেত্রে যদি আমি বলি, উন্নত জাত তার হচ্ছে পুষা দো মৌসুমি, পুষা বর্ষাতি, যেটা বর্ষাকালের জাত। তেমনই পুষা মাইকো লং গ্রিন একটি হাইব্রিড জাত। ঝিঙ্গার ক্ষেত্রে বর্ষাতি বলে একটি বর্ষাকালের জাত আছে, যেগুলো খুব ভালো জাত। পুষা নাজদার খুব ভালো জাত, যেটা হচ্ছে রোগ পোকাকে রোধ করতে সাহায্য করে। এবং হাইব্রিড ঐরাবত সুদর্শন। শশার ক্ষেত্রে 7-স্টার পয়েন্টসেট এবং বর্ষাতি, তিনটেই হচ্ছে বর্ষাকালের জাত। এবং পুষা সংযোগ আর পুষা সদাবহার, এটা হচ্ছে হাইব্রিড গোত্রীয় একটি জাত শশার ক্ষেত্রে। মিষ্টি কুমড়োর ক্ষেত্রে বৈদ্যবাটি, অর্ক সূর্যমুখী, সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োর ভালো জাত বর্ষাকালীন ক্ষেত্রে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা হাইব্রিড 1 এবং 2 আছে। তেমনই চাল কুমড়োর ক্ষেত্রে কৃষ্ণনগর সিলেকশন হচ্ছে দেশীয় জাত বর্ষাকালের ক্ষেত্রে এবং সারথি, ওটা হচ্ছে হাইব্রিডের জাত। লাউয়ের ক্ষেত্রে পুষা সামার প্রলিফিক লং এবং পুষা সামার প্রলিফিক রাউন্ড, এই দুটো হচ্ছে বর্ষাকালের ভালো। এবং আর্কবাহার তার সাথে আছে, যেটা ভালো বর্ষাকালে চাষ করা হয়ে থাকে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা মেঘদূত, পুষা মঞ্জিরি এবং হানিবল, এটা হচ্ছে লাউয়ের ক্ষেত্রে হাইব্রিড ভালো জাত। কাঁকরোলের ক্ষেত্রে মোটামুটি যেগুলো হচ্ছে একটু কাঁকরোল বা পটল, এক্ষেত্রে হচ্ছে লতাতেই বেশি চাষ করা হয়ে থাকে, কারণ এগুলো একলিঙ্গ গাছ, তো বীজ থেকে ভালো হয় না। তো এগুলো হচ্ছে ভালো জাতের যেখানে লতা আছে বা ফল আছে সেই সমস্ত জায়গার থেকে ভালো লতা এবং লোকাল ভ্যারাইটি নেওয়াটাই ভালো। চিচিঙ্গের ক্ষেত্রে পুষা সিলেকশন, শ্বেতা, এগুলো হচ্ছে ভালো বর্ষাকালীন জাত। তরমুজের ক্ষেত্রে সুগার বেবি, অর্ক মানিক, এগুলো ভালো জাত। এবং হাইব্রিডের ক্ষেত্রে মধু, পুষা বেদনা আর মোহিনী, এটা হচ্ছে তরমুজের ক্ষেত্রে হাইব্রিডের ভালো জাত। আর খরমুজ বা খরবুজা নতুন একটি ফসল এটা এসছে, সেটা গোল্ড স্টার, সুইট লেডি, দুটো ভালো ভ্যারাইটি বা জাত আমাদের এই বর্ষাকালে চাষ হয়ে থাকে।
1: আচ্ছা, তাহলে এই মাচা ফসলেরা কিন্তু দু রকমের জাত, মানে একটা গ্রীষ্মকালীন জাত, একটা বর্ষাকালীন জাত। এবার কৃষক ভাইদের কিন্তু সেটা ঠিক মতো নির্বাচন করেই ফসলটা চাষ করতে হবে,
0: কারণ যদি শীতকালে যদি ও বর্ষাকালীন জাতের বীজ যদি বপন করে সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না বা ফলনটা অনেকটাই কম আসবে, সেক্ষেত্রে পুরুষ ফুল বেশি আসার সম্ভাবনা থাকে। তো অনেক সময় এরকম অনেক জায়গায় আমরা দেখেছি যে বর্ষাকালীন মাচাতে প্রোডাকশন বা ফলন অনেকটাই কমে গেছে বা কিছু নেই, তখন জিজ্ঞাসা করাতে বলছে স্যার আমি এই বীজ নিয়ে এসেছি, সেটা আমরা তখন দেখেছি যেটা ওই সিজনের ওই বীজ না।

0: আচ্ছা
1: সেইখানে চাষি ভাইরা একটু ভুল করে থাকে, তো এটা যদি একটু দেখে নেওয়া যায় সেটা ভালো।
0: ঠিক আচ্ছা, এই বীজগুলো তারা কোথা থেকে সংগ্রহ করবে, মানে যাতে এটা
1: বীজ
0: অথেন্টিক ব্যাপারটা থাকে?
1: বীজ আমরা লোকালি অ্যাভেলেবেল, বাট যেগুলোর কথা আমি বললাম, পুষার ভ্যারাইটি বা অর্কর ভ্যারাইটি, সেগুলো হচ্ছে আমাদের নিউ দিল্লি IARI, সেখান থেকে রিলিজ করা হয়। তো সেখানে আমাদের ওয়েবসাইটে, ভারত সরকারের গুগলের থেকে ওয়েবসাইটে সার্চ করা হয় IARI ভেজিটেবল সিড, তো সেখানে আপনারা গভর্নমেন্ট ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, বা IIHR এর দুটো সংস্থা আছে, ভেজিটেবল ইউনিট আছে, সেখানে যদি অনলাইনে সার্চ করে, এগুলো আমাদের কেন্দ্র সরকারের এগ্রিকালচার ইউনিভার্সিটির বীজ, এগুলো সবই হাইব্রিড বীজ এবং অথেন্টিকেট বীজ।
0: আচ্ছা, মানে যে কোনো কৃষি দপ্তর থেকেও তো তারা
1: হ্যাঁ
0: সংগ্রহ
1: হ্যাঁ
0: করতে পারে?
1: অবশ্যই অবশ্যই।
0: আচ্ছা, তাহলে আমাদের বীজ নির্বাচন হয়ে গেল, এবার এই বীজ লাগানোর আদর্শ সময় কখন?
1: বীজগুলো মূলত গ্রীষ্মকালে আমরা হলে আমরা ঠিক শীতকালের পরপর, মানে কার্তিক মাসের পরপর আমরা লাগিয়ে থাকি, আর যদি আমরা বর্ষাকালে লাগাই তাহলে আমরা এই চৈত্র মাসের থেকে আমরা লাগিয়ে থাকি। এবং সেক্ষেত্রে এবার কোন ফসল করবেন তার উপর নির্ভর করবে, যেমন পটল বা ঝিঙ্গে, যেগুলো তো লম্বা মেয়াদি ফসল, মোটামুটি 6 থেকে 7 মাস, সেইগুলোর ক্ষেত্রে আমরা কার্তিক মাসে আমরা লতা লাগাই, এবং অন্য ফসলের আমরা হচ্ছে ওই অগ্রহায়ণ মাসে বীজগুলো বপন করে থাকি।
0: মূল জমিতে যে সার প্রয়োগ করতে হবে সেই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি সার কখন প্রয়োগ করবেন জমিটা তৈরি করতে?
1: দেখুন, এই প্রথমেই বললাম যে জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে যে জমিটাকে 3 থেকে 4 বার ভালো মতন চাষ দিয়ে, জমিটাকে সমানভাবে জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে চাষ করতে হবে তৈরি করার পরে। সেক্ষেত্রে মাচা ফসলের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জৈব সার, কারণ জৈব সার যদি ঠিকঠাক পরিমাণে না থাকে তো সেক্ষেত্রে মাচার বা ফসলের শেকড়ের ভালো বিস্তার বা গ্রোথ হবে না, এবং ফলনটা অনেকটাই কমে থাকবে। জল যেহেতু বেশি দাঁড়াবে তো সেক্ষেত্রে শেকড়ের গোড়া পচা বা অন্য অন্য অনেক সমস্যা দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি 15 থেকে 20 কুইন্টালের মতন গোবর সার বলে থাকি দিতে জমিতে, এবং তার সাথে 1 কুইন্টাল নিম খোল। তো অনেক সময় আমরা এটা রেকমেন্ড করি যে যেই 15 থেকে 20 কুইন্টাল গোবর সার বা জৈব সার দেওয়া হচ্ছে, তার মধ্যে কিছু এনরিচড, যেমন ট্রাইকোডার্মা ভিডিডি, মানে এনরিচ জীবাণু, ট্রাইকোডার্মা ভিডিডি বা সিডোমোনাস, সেগুলো আমার যদি গোবর সার 200 কিলো হয় তাহলে 2 কিলো ট্রাইকোডার্মা এবং 1 কিলো সিডোমোনাস বা সিডোব্যাক্ট নামে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা গোবরের সাথে মিশিয়ে 7-10 দিন রেখে সেই গোবর সারটা আমরা যদি মূল জমিতে প্রয়োগ করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
0: এক্ষেত্রে কি কেঁচো সার ব্যবহার করা যেতে পারে?
1: এক্ষেত্রে কেঁচো সারও ব্যবহার করা যেতে পারে, বাট কেঁচো সারের পরিমাণ সেক্ষেত্রে অনেকটা কম লাগবে, 5 থেকে 10 কুইন্টালের মতন কেঁচো সার আমার মাচা ফসলের ক্ষেত্রে জমি তৈরিতে ব্যবহারের জন্য যথেষ্ট। আর যদি মূল সারের কথা বলি তাহলে বিঘা প্রতি আমার 30 কিলোর মতন ইউরিয়া, আমার 50 কিলোর মতন SSP এবং 15 কিলোর মতন পটাশ MOP দিতে হবে। সেটা ওই জমি তৈরি করার 7 থেকে 10 দিন আগে মাটির সাথে ভালো মতন মিশিয়ে রেডি করে দিতে পারলে, বা জমিতে বীজ বপন করার আগে যদি আমরা দিতে পারি তাহলে সারটা ভালো মতন জমির সাথে মিশবে এবং গাছ নিতে পারবে। মূলত আমরা জৈব সারও ব্যবহার করতে পারি, জৈব সার ব্যবহার করলে পরবর্তীকালে আমরা চাপান দিতে পারি। সেক্ষেত্রে চাপানের ক্ষেত্রে আমরা 10-26-26-30 কেজি বিঘা প্রতি অ্যাপ্লাই করতে পারি, এবং ইউরিয়া আর পটাশ মোটামুটি 18 কিলোর মতন ইউরিয়া এবং 7 কিলোর মতন MOP, এটা দুটো ভাগে আমরা ভেঙে ভেঙে দিতে পারি।
0: আচ্ছা, কতদিন বাদে দিতে?
1: মোটামুটি 1 মাস পর পর, 21 থেকে 30 দিনের গ্যাপে আমরা 2 থেকে 3টে চাপান আমরা জমিতে দিতে পারি।
0: আমরা জানি যে উত্তরবঙ্গের মাটিতে অনুখাদ্যের অভাব রয়েছে, তো এই মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজন কতটা, এবং অনুখাদ্য হিসেবে কোন সার কি পরিমাণে দিতে হবে আমাদের কৃষক ভাইদের?
1: যেহেতু বর্ষাকালীন মাচা, তো মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্য একটা বিরাট ঘাটতি থাকে। তো অনুখাদ্যের মধ্যে আমরা 4 কেজির মতন বোরন বা বোরাক্স, 4 কেজির মতন সালফার, আর আমাদের 10 কিলোর মতন জিঙ্ক, সাথে 200 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট, এটা কিন্তু আমাদের ওই যখন চাপান দিচ্ছি সেই প্রথম চাপানের পরে আমাকে দিতে হবে, বা জমি তৈরি করার সময়ও দিতে অনেক সময় অনেক চাষি ভাইরা দেয়, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট। কিন্তু আমরা রেকমেন্ড করি বীজ বপনের মোটামুটি 35 দিন থেকে 40 দিনের মাথায় যদি আমরা অনুখাদ্যটা দিতে পারি, সেটা জৈব সারের মিশিয়ে, তাহলে ভালো। কিন্তু এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই জৈব সারটা বা অনুখাদ্যটা কোনো সময় আমরা মূল সার, মানে ইউরিয়া ফসফেট আর পটাশের সাথে মিশিয়ে দেবো না, এটা আলাদা দিতে হবে।
0: আচ্ছা, আমরা দেখেছি যে

0: মাচা ফসলের চাষের ক্ষেত্রে ধাপ চাষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কৃষক ভাইরা এই ধাপ চাষটা কিভাবে করবেন?
1: যেটা একটু আগে বলছিলাম যে জমি তৈরি করার ব্যাপারটা, তো জমি তৈরি করার সময় বলছিলাম যে জায়গাটা উঁচু জায়গা, সেক্ষেত্রে আমরা নর্মালি উঁচু জায়গায় আমরা মাচা করে আমরা বা মাদা করে আমরা মাচা ফসলটা লাগাতে পারি। তো যেই সমস্ত জায়গা হচ্ছে জল দাঁড়ায় বা নিচু জায়গা যেখানে জল নিকাশি ব্যবস্থা অতটা ভালো নেই, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি মাচা ফসলের দিকে, সেটা হচ্ছে ধাপ চাষ। তো এই ধাপ চাষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 20 সেন্টিমিটার উচ্চতা একটি মাটির বা উঁচু ঢিপিকে আমরা ধাপ বলছি। তো সেটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ধাপটা আমরা কী দিয়ে করি, সেটা হচ্ছে 1:1 অনুপাতে, এক ভাগ জৈব সার এক ভাগ ওপরের মাটি বা টপ সয়েল বলে থাকি। তো সেই জৈব সারের মধ্যেও আমরা হচ্ছে যেটা আমি প্রথমে বলছিলাম এনরিচড জৈব সার বা সেটার মধ্যে কিছু অনুখাদ্য আরও এক্সট্রা করে অ্যাড করে মিশ্রিত জৈব সার, যেমন ট্রাইকোডার্মা ভিরিডিস, সিউডোমোনাস বা অ্যাজোফস বা অ্যাজোব্যাক্টার। তো সেটার একটা পরিমাণ আছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি ধাপে 10 থেকে 15 কেজি আপনার গোবর সার বা 10 কেজির মতন ভার্মি কম্পোস্ট যে কোনো একটা, তার সাথে অ্যাজোফস ট্রাইকোডার্মা আর সিউডোমোনাস 1 কিলো করে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা যদি মিশ্রিত করে 7-10 দিন রেখে সেই মিশ্রিত তৈরি জীবাণু সারটা বা জৈব সারটা যদি আমরা ওই মাটির সাথে এক ভাগ মাটি এবং এক ভাগ এই মিশ্রিত জৈব সারটা মিশিয়ে ধাপে দিই, ধাপগুলো রেডি করি বা ঢিপগুলো রেডি করি, তাহলে খুবই ভালো হবে এবং সেক্ষেত্রে শেকড় ভালো আসবে, ফলন ভালো হবে, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নত জাতের ফলন পাবো, কোনো রকম রোগ পোকার অ্যাটাকটা অনেকটা কম হবে।
0: দুটো ঢিবি এবং দুটো গাছের মধ্যবর্তী ব্যবধান কত হওয়া উচিত?
1: হ্যাঁ, এক্ষেত্রে একটি ঢিপির থেকে একটি ঢিপি দূরত্ব আপনার 6.5 থেকে 7 ফিট রাখতে হবে এবং একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব 3 ফিট রাখতে হবে।
0: আচ্ছা, তার মানে যে ধাপগুলো করা হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করা উচিত, যাতে রোদ আলো হাওয়াটা ঠিক মতন পৌঁছাতে পারে।
1: অবশ্যই, নাহলে লতার বিস্তার ঠিকঠাক হবে না, লতার ক্ষেত্রে গিট বা লতা অনেক জায়গায় হচ্ছে পেঁচিয়ে যাবে, সেক্ষেত্রে ফলনটা কমে আসবে। তো ঠিকঠাক যদি সমান জায়গা পায় এবং সূর্য আলো পায় তাহলে লতার বিস্তারটা ভালো হয় এবং ফলনটা বৃদ্ধি পাবে।
0: আচ্ছা, মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার কি প্রয়োজন রয়েছে?
1: অবশ্যই মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে, কারণ ম্যাক্সিমাম মাচা ফসলে আমাদের একলিঙ্গ গাছ, একলিঙ্গ বলতে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদা হয় থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা পরাগ মিলনটা না ঘটাতে পারি, কারণ পরাগ মিলন মেনলি ঘটায় হচ্ছে মৌমাছি বা হচ্ছে হাউস ফ্লাই, তো যেগুলো এখন বর্তমানে অনেকটাই কমে এসছে সংখ্যা, আর বর্ষাকালে যেহেতু বৃষ্টির সময় তো সেই ক্ষেত্রে আমরা এমনি ন্যাচুরাল পলিনেটার যেমন বা মৌমাছি বা হানি বি যেটা কথা বলছি সেগুলো কিন্তু আমরা মাঠে ঘাটে দেখতে পাই না। তো সেই জন্য আমাদের পরাগ মিলনটা ঘটানোর খুবই দরকার, না হলে আমাদের ফলের আকৃতি ছোট হবে, ফল লাল হয়ে যাবে, ফল ঝরে যাবে। তো পরাগ মিলন ঘটানোর জন্য আমরা হাত দিয়ে হ্যান্ড পলিনেশন করে থাকি, সেই জন্য যেটা করতে হবে চাষি ভাইদের সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে ভোরবেলায় উঠে মানে সূর্য আলো ওঠার সময় 5টা থেকে 6টার মধ্যে কিছু টাটকা পুরুষ ফুল তুলে নিতে হবে। তো 1 লিটার জল নিতে হবে, সেখানে প্রায় 50 থেকে 60টা বা অনেক সময় 100টা পুরুষ ফুলের যে পুংডাংটি সেটা তুলে সেই জলের সাথে মিশিয়ে তার মধ্যে 1 চামচ গ্লুকোজ, গ্লুকোজ বা যদি গ্লুকোজ 1 চা চামচের 1 চামচ গ্লুকোজ, যদি গ্লুকোজ অ্যাভেলেবেল বাড়িতে না থাকে বাজারে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, এবং তার সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3 গ্রাম বোরন। এই মিশ্রণটা তৈরি করে ড্রপারের মাধ্যমে স্ত্রী ফুলের মাথায় যেটা ছোঁয়াতে হবে,
0: গর্ভকেশর দণ্ডের
1: মধ্যে ছোঁয়াতে হবে, আর না হলে স্প্রেও করা যেতে পারে।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে আমাদের অনেকটাই ফলনটা বৃদ্ধি পাবে এবং আমাদের ফুল ঝরে যাওয়া, ফল লাল হয়ে যাওয়া এগুলো অনেকটাই কমে আসবে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয় মাচা ফসলের ক্ষেত্রে। তো যেহেতু বর্ষাকাল, মালচিং করলে আমাদের ফসলের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে, আমাদের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলের গোড়া পচা রোগ সেগুলো অনেকটাই কমবে। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাচা ফসলের ক্ষেত্রে সেটা হচ্ছে ফুল ঝরে যাওয়া এবং গুটি ঝরে যাওয়া সমস্যা। তো সেক্ষেত্রে যদি সেরকম সমস্যা দেখা যায় চাষি ভাইদের, সেক্ষেত্রে কিছু হরমোনাল স্প্রে করা যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে যে এটা আদৌ ফুল ঝরছে মানে কোনো অনুখাদ্যর ঘাটতিতে, না কোনো ফাঙ্গাল কোনো রোগ হয়েছে, না এমনি চামড়া

0: গাছ সব কিছু দিয়েছি, তাও আমার ফুল ঝরছে, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হরমোন স্প্রে করা যেতে পারে। তো সেক্ষেত্রে একটা স্পেসিফিক ডোজ আছে, এটা যেন বেশি বা কম না হয় এই ডোজটা অ্যাপ্লাই করতে হবে 10 লিটার জলে 2.5 ml প্ল্যানোফিক্স, যেটা বাজারে NA বা প্ল্যানোফিক্স নামে কিনতে পাওয়া যায়, সেটা স্প্রে করলে আমার ফুল ঝরা, ফুল পড়ে যাওয়া, গুটি ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এটাই কমে যাবে। এবং এটা যেদিন স্প্রে করবেন তার 3 থেকে 4 দিনের মাথায় 2 গ্রাম 1 লিটার জলে বোরন, বোরোমিল 20% স্প্রে করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা, যেটা ম্যাক্সিমাম চাষিবাদের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে হয়ে থাকে, সেটা অনেকটাই কমবে। এটাও যদি না কমে সেক্ষেত্রে ইথারেলও অ্যাপ্লাই করা যেতে পারে। ইথারেল 4.5 ml 10 লিটার জলে গুলে প্রয়োগ করলেও এই ফুল ঝরে যাওয়া, ফুল পড়ে যাওয়া এটা অনেকটাই কমবে।
1: আচ্ছা, বর্ষাকালে তো জলীয় আবহাওয়ার জন্য রোগ পোকার আক্রমণটা একটু বেশিই হয়, তো মাচা ফসলের ক্ষেত্রে কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং আমাদের কৃষক ভাইরা সেটা প্রতিকার কিভাবে করবেন?
0: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে কিন্তু রোগ এবং পোকা দুটোরই সমান আক্রমণ দেখা যায়। রোগের ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে পাউডারি মিলডিউ, যেটা হচ্ছে সাদা সাদা পাউডারের মতন আস্তরণ পড়ে যায় পাতার উপরে, বা ডাউনি মিলডিউ, যেটা পাতার নিচটা হলদে হয়ে যায়, এটা মূলত মেন দুটো রোগ। এছাড়া হচ্ছে গোড়া পচা ধসা, এটা হচ্ছে মেন, যেটা ড্যাম্পিং অফ বলা হয়ে থাকে, কলার রট রুট ডিক্লাইন বলা হয়ে থাকে, সেগুলো মেন সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে যদি আমরা জৈব সার, যেন প্রথম থেকে আমি বারবার করে একটা জিনিসের উপর জোর দিচ্ছি, জৈব সারের সাথে একটু মিশ্রিত ট্রাইকোডার্মা, মানে এগুলো ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস বা অ্যাজোফস, এগুলো হচ্ছে উন্নত অণুজীব, যেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে গাছের সাহায্য করে। মাটির মধ্যে যে অণুজীব যেগুলো গাছের ক্ষেত্রে দরকার, সেগুলোর সংখ্যা বাড়িয়ে তোলে,
1: মানে
0: উপকারী অণুজীবগুলোর সংখ্যা বাড়িয়ে যায় এবং গাছ নিজেও তার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই সমস্ত জিনিসগুলো দিলে। কারণ ট্রাইকোডার্মা নিজেই একটা হচ্ছে ভালো বা উপকারী অণুজীব, যেটা হচ্ছে ক্ষতিকারক যে ফাঙ্গাস যেগুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করে। তো এটা যদি দেওয়া থাকে জৈব সার মিশে, তাহলে অনেকটাই এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে। যদি তাও তথাপি দেখা যায়, তো সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করে যেতে হবে। তার মধ্যে যদি ডাউনি মিলডিউ থাকে, তাহলে কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেবের যে গ্রুপের কম্বিনেশন আছে, 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে, বা কপার অক্সিক্লোরাইড এবং কাসুগামাইসিনের কম্বিনেশন যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো আমরা প্রয়োগ করে থাকি কোড়াতে। এবং যদি রোগের কথা বলি, তো রোগের কথা প্রথমেই বলতে হবে ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা, যেটা লাউ বা কুমড়োতে ম্যাক্সিমাম লাগে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেরোমন ট্র্যাপ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে বিঘাতে প্রায় 8টার মতন আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। যদি ফেরোমন ফাঁদ বাজারে যদি কিনতেও বেশি টাকা খরচা হয় চাষিবাদের, তারা নিজেরা বাড়িতেও তৈরি করে নিতে পারে এরকম ফাঁদ। গন্ধবিহীন যে কোনো বিষ, একটু গুড়, 100 গ্রাম ঝোলা গুড়, 10 থেকে 15 ml গন্ধবিহীন বিষ, এবং একটি পাকা ফল, যে সিজনে যেটা পাচ্ছে, তরমুজ হলে তরমুজ, আম হলে আম, কলা হলে কলা, কুমড়ো হলে কুমড়ো, সেরকম পাকা ফল, 100 গ্রাম গুড়, 10 ml হচ্ছে আমার গন্ধবিহীন বিষ, সেটা একটি যে কোনো একটা কৌটা বা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ফলটা উপরে দিয়ে ওটা যদি মাচায় ঝুলিয়ে দেয়, তাহলে সেই গন্ধতে অনেক পোকা চলে আসে, বেসিক্যালি যে ফলের মাছি সেগুলো অনেকটাই কমবে। এছাড়াও থ্রিপস বা অ্যাফিড লাগে, তার জন্য আমরা যে কোনো ওষুধ যেমন স্পাইরোমেসিফেন এগুলো অ্যাপ্লাই করতে পারি 0.5 ml পার লিটার, বা ইমিডাক্লোরবিট অ্যাসাইমিপ্রিড 1 ml করে পার লিটার জলে গুলে স্প্রে করতে পারি, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে।
1: আচ্ছা, তাহলে কৃষক ভাইরা কিন্তু এই বিষয়গুলো একটু সতর্কতা নেবেন, তাহলে রোগ পোকার যে আক্রমণটা সেটা কিন্তু অনেকটাই প্রতিহত করা যেতে পারে। আমাদের যেহেতু বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে মিশ্র চাষ করেও তো লাভটা হতে পারে, তাই তো?
0: হ্যাঁ, বর্তমানে আমরা চাষি ভাইদের রেকমেন্ড করে থাকি, যেটা মাচার ক্ষেত্রে, মাচা উপরে যেমন গাছ উঠছে, তো নিচের জায়গাটা মানে সমস্ত জায়গার আমরা স্পেস ইউটিলাইজেশন করার কথা ভাবছি। সেক্ষেত্রে তো যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে, জমি কমে যাচ্ছে, মাটির সংখ্যা অনেকটাই কমে আসছে মাথাপিছু, তো সেই জন্য আমরা মাচা ফসলের ক্ষেত্রে উপরে মাচা থাকছে বা মাদায় মাচা উঠে যাচ্ছে, এবং নিচের যে খালি জায়গা সেখানে আমরা আদা, হলুদ, অনেক সময় হচ্ছে আমরা ধনে পাতা, মূলো শাক, রাই শাক বা পেঁয়াজও করতে পারি। তেমন যদি কিছু উদাহরণ বলি, তাহলে পটলের মাচার নিচে আমরা আদা চাষ করতে পারি। সেক্ষেত্রে পটলের থেকে বিঘা প্রতি আমার চাষি ভাইদের লাভ হয় মোটামুটি প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা আমার এক বিঘা প্রতি পটল চাষে খালি শুধু পটলের নেট প্রফিট থাকে, শুধু যেখানে যদি আমি আদাটা ইনকর্পোরেট করতে পারি নিচে।

0: প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আদা লাগাতে পারি, সেক্ষেত্রে বিঘা প্রতি সেই লাভটা আমার চলে যাবে 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা, মানে আরও 50 থেকে 80,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে। শুধু কিছুই না, আদা নিচে গোড়ায় লাগিয়ে দিতে হবে, কারণ আদার আর সার আমরা যখন আগে সার দিচ্ছি সেই সারেই আমার কাজটা হয়ে যাবে। আর আদা যেহেতু একটু ছায়া পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। সেরকমই আমরা পটলের মধ্যে হলুদও লাগাতে পারি, আমরা লাউয়ের মধ্যে পেঁয়াজ লাগাতে পারি, আমরা লাউ পেঁয়াজ এবং ধনে পাতা লাগাতে পারি। তো এরকমভাবে কিন্তু যদি চাষি ভাইরা চাষ করে থাকে মিশ্র চাষের মাধ্যমে, তাহলে কিন্তু তারা অনেকাংশেই লাভবান হতে পারে এবং কম জায়গায় কম একক ইউনিট এরিয়াতে অনেকটা বেশি নেট প্রফিট অর্জন করতে পারে।
1: আর বর্ষাকালে ধনে পাতার দাম কিন্তু অনেকটা বেশি,
0: প্রচুর প্রচুর ধনে পাতা, মূল শাক, রায় শাক, যেটা আমাদের বর্ষাকালে যদি আমরা করতে পারি, যেহেতু মাচা থাকছে উপরে তো বর্ষার জলটা ডাইরেক্ট পড়বে না এবং এই ফসল খুব তাড়াতাড়ি উঠে যায়, এগুলো 21 থেকে 25 দিনের মাথায় পাতা সবজিগুলো উঠে যায়। তো এগুলো কিন্তু একটা এক্সট্রা মুনাফা চাষি ভাইদের দেবে।
1: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইরা যারা এই মাচা ফসলের মাধ্যমে বিভিন্ন রকম ফসল চাষ করছেন, তাদের জন্য সতর্ক বার্তা যদি কিছু আপনি দেন।
0: কৃষক ভাইদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যাই ফসল চাষ করে থাকুন না কেন, আপনারা যেটা চেষ্টা করুন প্রত্যেকবারই মাটি পরীক্ষা, যেটা আমরা প্রত্যেকবারই বলি মাটি পরীক্ষার মাধ্যমে ফসল নির্ণয় করা। মাটি পরীক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রেখে, মাটিকে একটু ভালো রেখে সেই ফসলটা কোনটা করবেন সেটা দেখা। এছাড়াও সুসংগত উপায়ে রোগ পোকা দমন করার বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো আমি কথা বললাম, ট্রাইকোডার্মা ভিরিডিবাস সিউডোমোনাস বা স্টিকি কার্ড বা ফেরোমেন ট্র্যাপ পোকার দমনের ক্ষেত্রে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিশ্র চাষ এগুলো যদি করে তাহলে নিশ্চয়ই বর্ষাকালে চাষি ভাইরা এমনি মাচা ফসল চাষ করে যেটা পেতো, যেগুলো আজকে আলোচনা হলো, যেগুলো যদি করে তার থেকে 50% থেকে 100% বেশি লাভ অর্জন করতে পারবে। মানে আমরা যেটা বলছিলাম 2022-এ ডাবলিং ফার্মার্স ইনকাম বা কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, তো আমরা যদি এই পদ্ধতিতে চাষ করি তাহলে কৃষকের আয় আশা করি ডবল হবে।
1: আচ্ছা, এই সময় মাচা ফসল থেকে যখন ফসল পরিণত হলো এবং সেটা জমি থেকে নিয়ে যখন বাজারজাত করবেন, সেই সময়ে কী কী সাবধানতা আমাদের কৃষক ভাইদেরকে নেওয়া উচিত?
0: মূলত সাবধানতা বলতে কৃষক ভাইরা যেমন হচ্ছে, যদি আমি দুটো ফসলের কথা বলি, যদি শশার কথা বলি বা ঝিঙের কথা বলি, সেগুলো হচ্ছে কচি অবস্থা, মানে একদম পেকে যাওয়া না, মানে ছোট অবস্থায় তুলে নিলে তাদের কিন্তু মার্কেট ভ্যালুটা বেশি পাওয়া যাবে, লাউয়ের ক্ষেত্রেও তাই। আর অন্যান্য ফসল যেমন পটলের ক্ষেত্রে, করলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিপক্ক ফসল তুললে তার ক্ষেত্রে লাভবান। তো ফলটা কতটা ম্যাচুরিটি হয়েছে, ম্যাচুরিটিটা আপনাকে বিবেচনা করে সেখানে বাজারজাত করতে হবে। এবং বাজারজাত করার আগে আপনাকে চিন্তাভাবনা করতে হবে, বেশি বৃষ্টি হলে তাহলে তার আগে আপনাকে, যদি আপনার আবহাওয়ার উপর নির্ভর করে আমাকে ফসলটা তুলে নিতে হবে, কারণ বেশি বৃষ্টিপাত হলে আমার ফসল নষ্ট হয়ে যেতে পারে এবং আমার অনেকটাই ক্ষতি হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
1: এটা কিন্তু ঠিক, কারণ এই সময়ে মানে কিছু ফসল আছে যে অল্প পরিপক্ক থাকলে সেটা কিন্তু বাজার যে মূল্যটা সেটা কিন্তু অনেকটাই বেশি পাবে, আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পরিণত হওয়াটা খুব দরকার। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে মাথায় রাখতে হবে। এবং জাত নির্বাচনের কথা যেটা আপনি বললেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে বর্ষাকালীন যে জাত রয়েছে সেই জাতগুলোকেই যেন আমাদের কৃষক ভাইরা এই সময়ে চাষ করেন এবং সেই বীজ কিন্তু তারা সার্টিফাইড বীজ অবশ্যই গ্রহণ করবেন, তার সাথে মাটি পরীক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের আসরে আমরা বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা যে অধিক লাভের সম্ভাবনা একটা আমরা দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে কিন্তু ডক্টর দাস আমাদের বিস্তারে বললেন। তো আমাদের কৃষক ভাইরা যদি এই সব বিষয়গুলোকে মাথায় রেখে চাষ করেন তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন। তো আসরে আসার জন্য কৌশিকবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর কৌশিক দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

গ্রামীগঞ্জে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা। আলোচনায় অংশ নিয়েছিলেন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক দাস, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন উত্তরণ। উত্তরণে আজ শুনবেন মোহন আগরওয়ালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায় এবং কমলেশ চৌধুরী।

0: আহা, কি মধুর সঙ্গীত! মীরার ভজন। আমরা এই মীরার ভজনটি শুনলাম। আমাদের কাছে শিলিগুড়ি আকাশবাণীতে উপস্থিত আছেন মোহন আগরওয়াল। এই মোহন আগরওয়ালের গন্ঠে মীরা ঘর আয়ো প্রীতম প্যারে। মোহন ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা। মোহন ভাই, খুব সুন্দর গানটি গেয়েছেন, ভজনটি অতীব সুন্দর শোনাচ্ছিল, আমরাও মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের এই মোহন ভাই কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি একজন। চোখে দেখতে পান না, দৃষ্টিহীন, কিন্তু ভগবান তার গলায় এত সুন্দর মধুর সঙ্গীত দিয়েছেন, যার জন্য এই সঙ্গীত দিয়েই সবার মন জয় করতে পারে আমাদের এই মোহন আগরওয়াল ভাইটি। আপনার সম্বন্ধে একটু বলুন, আপনি কোথায় থাকেন শিলিগুড়ির?
1: আমি শিলিগুড়ির জ্যোতিনগর সিদ্ধিবিনায়ক ইনক্লেভে থাকি।
0: আপনার বয়স কত এখন?
1: 40।
0: আজ আমাদের স্টুডিওতে আপনি আপনার মায়ের সঙ্গে এসেছেন, তো আপনি আপনার মাকে আমাদের সঙ্গে একটু পরিচয় করে দিন, মায়ের একটুখানি পরিচয় দিন আমাদের কাছে। মায়ের নাম?
1: আমার মায়ের নাম হচ্ছে সুমিত্রা দেবী আগরওয়াল।
0: আমি একটু কথা বলে নিই। কথা বলার আগে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, এই সুমিত্রা আগরওয়াল মোহন আগরওয়ালের মা, জননী, তিনিও কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি। ওনার বলতে কষ্ট হয়, ওনার হয়তো কণ্ঠটা আপনাদের শ্রোতাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে বলার। আমরা কথা বলছি, সুমিত্রা দেবী আপনার বয়স কত?
2: 65।
0: কত বছর ধরে আপনি আমাদের এই শিলিগুড়িতে রয়েছেন?
2: 9 বছর
0: ধরে। এর আগে কোথায় থাকতেন? আচ্ছা, কালিয়াগঞ্জে থাকতেন। তো আপনার কি এই যে কথা বলতে পারছেন না, এটা কি ছোটবেলা থেকেই আপনি এরকম ছিলেন?
2: আমি পেটে গিয়েছিলাম, আগে ঠান্ডা জিনিস খেলাম, পরে গরম জিনিস, গলাটা ইনফেকশন হয়ে গেছে।
0: কত বছর ধরে আপনি এই সমস্যায়
2: ভুগছেন? 15 বছর হয়ে গেছে।
0: 15 বছর ধরে কথা বলতে পারছেন না ঠিক করে,
2: গলাটা ব্যথা করতে।
0: আপনার ছেলেও দৃষ্টিহীন, চোখে দেখতে পাচ্ছে না, এই সমস্যাটা, এই মোহন আগরওয়ালের সমস্যাটা কতদিন ধরে হয়েছে?
2: ও জন্ম থেকে, মতলব আগে তো ঠিকই ছিল, নষ্টা
0: জন্ম থেকে বলতে যেদিন ও ভূমিষ্ঠ হলো
2: ঠিকই ছিল, কি হয়েছিল বুঝতে পারছি না।
0: মানে 5 বছর পর্যন্ত মোহন আগরওয়াল?
2: 6 মাস।
0: 6 মাস পর্যন্ত দেখতে পেতেন?
2: কি হলো চোখে বুঝতে পারছি না।
0: আচ্ছা, মানে কবে বুঝতে পারলেন যে উনি চোখে দেখতে পান না?
2: খেলাগুলা দিলাম, তাহলে ধরতে পারছি না।
0: আচ্ছা, মোহন আগরওয়াল যখন 6 মাসের ছিল, তখন ওনার বাড়ির লোক, মানে মা সুমিত্রা দেবীর কথা অনুযায়ী বুঝতে পারলেন যে ধীরে ধীরে 6 মাস পরে যে মোহনজি চোখে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন খেলনা যখন তার হাতে দেওয়া হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না, তাই জন্য ধরতে পাচ্ছিলেন না। তারপর ডাক্তারকে দেখালেন?
2: আলিগড়ে নিয়ে গেলাম।
0: আলিগড়ে নিয়ে গেছিলেন?
2: আলিগড়ে নিয়ে গেলাম, ডাক্তার বললেন নার্ভটা শুকিয়ে গেছে।
0: আচ্ছা, নার্ভটা শুকিয়ে গেছে। কিন্তু তারপরে ভ্যাকসিনেশন সব ঠিকঠাক দিয়েছিলেন কি ওনাকে?
2: সব করাইছি।
0: সব করিয়েছেন? আচ্ছা মোহন ভাই, যে আপনি যখন ছোটবেলা থেকে এরকম সমস্যা হচ্ছিল, তখন আপনি সব কিছু সব ঠিকঠাক শুনতে পাচ্ছিলেন?
1: হ্যাঁ।
0: শোনাটা আপনার ঠিকঠাক ছিল?
1: শোনাটা ঠিক ছিল, একটু দান কান একটু ডিস্টার্ব ছিল সামান্য।
0: এখন কি সব ঠিকঠাক শুনতে পান?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আপনি একটু বলুন যে ছোটবেলা থেকে কি কি সমস্যা আপনাকে সইতে হয়েছে, এই ধরনের একটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিভাবে লড়াইটা আপনার শুরু হলো?

0: একটু বলুন।
1: আমার ছোটবেলা থেকে গানের খুব ছিল, শখ ছিল আর কি, যে গান করতাম। মানে সমস্যা তো এমন, বাস এটাই কষ্ট ছিল যে চোখ দিয়ে দেখতে পারি না। হ্যাঁ,
0: পড়াশুনো কিছু করেছেন?
1: পড়াশোনা কিছু 11 মাস পর্যন্ত ছিলাম হরিয়ানাতে, হিসারে।
0: ব্রেইল ব্রেইল শিখেছেন? যারা যারা দৃষ্টিহীন হয় তাদের ব্রেইলের মাধ্যমে পড়ানো হয়, এটা একটা বিশেষ পদ্ধতি, যাদের চোখে দেখতে পারে না সেইভাবে কি ব্রেইলে কিছু পড়াশুনো করেছে? ব্রেইলের মাধ্যমে টাচ দিয়ে যেগুলো, যেই বইগুলো আপনাদের টাচ করে করে পড়ানো হতো, সেভাবে পড়ানো হয়েছে কি আপনাকে?
1: কিছুদিন ছিলাম হরিয়ানাতে,
0: ওই
1: যে কাটি দিয়ে মানে 1 2 মানে ক খ গ ঘ এগুলা শেখায় দিত
2: হরিয়ানা।
1: আর কি।
2: কোথায় ছিলেন, কোন স্কুলে?
1: হরিয়ানাতে হিসারে অন্ধ মহাবিদ্যালয়।
2: তারপরে?
1: তারপরে তো বাড়িতে ফিরে আসলাম।
2: কোথায়?
1: কালিয়াগঞ্জে।
2: কালিয়াগঞ্জে, তারপর ওখানে কি করলেন?
1: তার আগে ও গানের সঙ্গে আমার খুব ছিল।
2: পড়ালেখাটা আর পরে করেন নেই না?
1: না, পড়াশোনা সেরকম হয়নি।
2: তো ওই ছোটোবেলায় গানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন।
1: হ্যাঁ।
2: তারপর গানের কোথাও সঙ্গীতে তালিম নিয়েছেন না বাড়িতে বসেই করতেন?
1: বাড়িতেই প্রথমে আমার গুরুজি ছিল সন্তোষ কুমার ভট্টাচার্য।
2: উনি যে শেখাতেন, কিভাবে তখন আপনি মনে রাখতেন গানের কথাগুলো? সেটা
1: মানে শুনে শুনেই।
2: আর আপনাকে সহযোগিতায় কে করতো তখন পড়াগুলোকে, বা গানের কথা যদি ভুলে যান সেটা বলে দিত, সেটা এরকম কেউ ছিল?
1: বাড়িতে সবাই করতো সহযোগিতা,
2: সহযোগিতা
1: দাদু বিশেষ করে, আমার দাদু ছিল আর কি, যত মানুষ করলো দাদু, তারপরে বাবার।
0: আপনার দাদুর নাম, বাবার নাম বলুন একটু।
1: আমার দাদুর নাম হচ্ছে শ্রী সীতারাম আগরওয়াল, এখন তো উনি নেই।
0: আর বাবার নাম?
1: বাবার নাম হচ্ছে শ্রী তেজ কুমার আগরওয়াল।
0: আচ্ছা,
1: তেজ কুমার আগরওয়াল।
0: বাবা জীবিকা হিসেবে কি করেন, পেশা কি বাবার?
1: বাবার আপাতত তো কিছু নাই।
0: আচ্ছা, ছোটবেলা মানে এখন তো বয়স হয়েছে, কিন্তু বাবা এমনি পেশা হিসেবে কি করতেন উনি, ব্যবসা কি?
1: হ্যাঁ,
3: তেল
1: মিল ছিল,
0: তেলের মিল।
1: আচ্ছা, রেশনের এই যে পুলিশ সাপ্লাই দাদু করতো।
0: আপনারা ক ভাই বোন?
1: আমরা 3 ভাই বোন।
0: 3 ভাই বোন? আপনার, আপনি কি বড় সন্তান?
1: না, মেজো।
0: আর আপনার আগে?
1: আমার আগে দিদি,
0: তারপরে
1: ভাই।
0: আচ্ছা,
1: এমনি 2 জন এক্সপায়ার হয়ে গেল।
0: দুজনেই?
1: মানে একটা ছোট ভাই ছিল, একটা দিদির পরে একটা বোন, আরও একটা দিদি ছিল, উনিও চলে গেছে।
0: আচ্ছা, এখন যে দিদি আছে বা ভাই আছে তারা দেখতে পান?
1: হ্যাঁ,
3: ঠিক আছে,
0: তারা স্বাভাবিকভাবে সব কিছুই দেখতে পান। আচ্ছা, ছোটোবেলা থেকে, এটা আমি সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করছি, যে মোহন আগরওয়ালজি এখন 40 বছর বয়স, ওনার ওনাকে টিকা ঠিকঠাক দিয়েছিলেন ছোটোবেলা থেকে? ভ্যাকসিনেশন যেগুলো বলি আমরা, ওগুলো কি দেওয়া হয়েছিল সরকারিভাবে? যে ধরনের ভ্যাকসিনগুলো দেওয়া উচিত সেগুলো কি দেওয়া হয়েছিল ওনাকে?
3: না,
0: মনে নেই। কারণ আমাদের টিকা বা আমাদের যে ভ্যাকসিন আমাদের সরকারি তরফ থেকে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, যেগুলো দেয়া হয় সেগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমাদের শরীর গঠন, মানসিক বিকাশের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন এই যে উনি দেখতে পাচ্ছেন না, তারপরে বিভিন্ন, আপনি গলার এত ইনফেকশানের, মানে এমন ইনফেকশান হলো 15 বছর কথা বলতে পারছেন না ঠিকঠাক, এগুলো কিন্তু খুব এফেক্ট করে। খুব জরুরি বিষয় এগুলো, যে টিকাকরণগুলো আমাদের সঠিক সময় করে নেওয়া উচিত, না হলে বড় হলে বা 16 বছরের পর, 20 বছরের পর কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় বা পড়ে যেতে হয়, হট করে কিছু হয়ে যায়, তখন জানা যায় যে আগে তো টিকা নেওয়া হয়নি। আর এখন বর্তমান সমাজে যে ধরনের রোগ আমাদের আসছে সেই ক্ষেত্রে কিন্তু টিকাকরণ ব্যবস্থাটা, সরকারি টিকাকরণ যেগুলো আছে, নিয়মিত সঠিকভাবে নিয়ে নেওয়া উচিত। আপনার বাড়িতে সুমিত্রা দেবী, যে আরও 2 সন্তান আছে, তাদের নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে তো, তাদের ঘরেও ছেলে মেয়ে আছে?
3: ছেলের বাচ্চা নাই, মেয়েটা ছেলে আছে।
0: মেয়ের ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে তো, সুস্থ আছে পুরো? সেটাই ভালো। তো আমরা মোহনজির সঙ্গে আরেকটু কথা বলে নেব। মোহন ভাই, আপনি কিছুটা ব্রেল লিপি শিখেছিলেন।

0: তারপর আপনি কমলেশদার প্রশ্নের উত্তর দিলেন যে শুনে শুনে আপনি মনে রাখতেন। এই শ্রবণ ক্ষমতা হয়তো কমলেশদা এদের মধ্যে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আছে তাদের হয়তো বেশি থাকে, যারা শুনে শুনে যাদের একটি দৃষ্টি মানে সরে যায় জীবন থেকে, একটা শক্তি সরে যায় আর অন্য ইন্দ্রিয়গুলো হয়তো বেশি সক্ষম হয়ে পড়ে, বেশি তীব্র হয়ে পড়ে, যার ফলে উনি স্মৃতি শক্তি ওনার ভালো, শ্রবণ ক্ষমতা ওনার ভালো। তো কমলেশদা এটা তো
1: আমি একমত, যাদের একটা ইন্দ্রিয় একটু কম থাকে তাদেরকেও অন্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ থাকে। এটা আমরা মোহন অগ্রওয়াল ভাইয়ের ক্ষেত্রেও দেখছি, ওনার যেহেতু চোখে দেখতে পান না কিন্তু ওনার সেন্স, আদার সেন্স বা অন্যান্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ। যেমনই একটা উদাহরণ পেলাম যে উনি কানে শুনে সব মনে রাখতেন, আমরা লেখা দেখি পড়ি তাও মনে রাখি, কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন, শুধু মোহন ভাই কেন আমরা সবার ক্ষেত্রেই দেখি তারা শুনতে খুব ভালোবাসেন। তাদের জন্যই আমাদের আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্র তাদের জন্য অনেক অনুষ্ঠানও করে থাকে। তারা এই বেতার কেন্দ্রের মাধ্যমে অনেক গান শুনতে পারেন, তাদের নানা অনুষ্ঠান শুনতে পারেন। এমনকি একসময় আমরা জানতাম যারা পড়ালেখা করতেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা পড়ালেখা করতেন তারা অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়তেন, তখন ক্যাসেট মাধ্যমে হতো বা শুনে শুনে হতো, তাই তো মোহন ভাই?
2: হ্যাঁ,
1: তো আপনি আপনার ক্ষেত্রেও কিছুটা তেমনই হয়েছে, হয়তো অডিওটা আপনি পাননি কিন্তু আপনি দাদু বা বাবা এদের কাছ থেকে, এনাদের কাছ থেকে আপনি অনেক কিছু শুনে শুনে মুখস্থ করতে পেরেছেন। তো আমার এখন একটা জানতে খুব ইচ্ছে করছে, আপনি পড়াশোনা করলেন ছোটোবেলায় 11 মাস পর্যন্ত পড়লেন, তারপর আপনি শুনে শুনে করলেন, কেন পড়াশোনাটা চালিয়ে গেলেন না কেন? কি ব্রেলের কোথাও অসুবিধা হচ্ছিল নাকি আপনি কালিয়াগঞ্জে এই সুযোগ সুবিধাটা পেলেন না, একটু বলুন না।
2: ওই স্কুলে একটু রাজনীতি ছিল, হরিয়ানা পাঞ্জাব বলে।
1: আচ্ছা, আমি একটু অন্যদিকে যাচ্ছি।
2: হ্যাঁ,
1: স্কুলের যারা পড়াশোনা করিয়েছেন শিক্ষক মহাশয় যারা ছিলেন তারা তো নিশ্চয়ই চোখে দেখতে পেতেন, বা এমন কেউ ছিলেন যারা চোখে দেখতে পেতেন না?
2: বেশিরভাগ দেখতে পেতেন না,
1: দেখতে পেতেন না। তারপর আপনি ওখান থেকে চলে এলেন, কালিয়াগঞ্জে চলে এলেন, কালিয়াগঞ্জে কি চেষ্টা করেছেন কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য, যেখানে কি স্বাভাবিক স্কুল হোক, যেই কোনো সরকারি স্কুল হোক স্বাভাবিক, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী বলে বা বিশেষ চাহিদা সম্পন্ন না, এমনি সাধারণ স্কুলে কি ভর্তি হওয়ার জন্য আপনি গেছিলেন বা আপনাকে চেষ্টা করা হয়েছে বাবা মার তরফ থেকে?
2: সেরকম কোনো চেষ্টা তো হয়নি।
1: তা আপনার মনে একবারও জাগে নেই যে একটু পড়ালেখাটা আমি বাড়িতে হলেও করি, ব্রিল যেহেতু আমি শিখি, মনে হয়েছিল?
2: হ্যাঁ, দাদি দাদু ওই টিচার রাখে চেষ্টা করাইতো আর কি, ওই যে টিচার রাখে ইংলিশ শিখে নি বা আবার অন্য কিছু।
1: সেটা কি ব্রেলে?
2: না, এমনি সাধারণ শুনে শুনে।
1: তো ব্রেলটা শিখলেন না কেন, অসুবিধা হচ্ছিল?
2: ব্রেল এখানে কোনো অপশন পাইনি আর কি।
1: তারপরে একটু বড় হলেন, 17-18 বছর বয়সে,
0: মানে এখনো কি আপনার মত যে কালিয়াগঞ্জ এলাকায় বা আমাদের এই শিলিগুড়িতে আছে কিন্তু ব্রেল ইনস্টিটিউট, এগুলো আছে ব্রেল লিপি নিয়ে যারা পড়াশুনো করেন, তাদের সঙ্গে কি মোহন ভাই যোগাযোগ করা হয়েছিল, করেছিলেন আপনি?
2: না, এর মধ্যে হয়নি, ইচ্ছা ছিল কিন্তু অনেক সুযোগ পাইনি আর কি।
0: তাহলে আপনি আপনার আমাদের একটুখানি গল্পটা বলুন যে ছোটবেলা থেকে এই যে যখন বড় হলেন শুনে শুনে আপনি গান মুখস্থ করলেন, গান গাইতে শুরু করলেন, তারপর থেকে একটু একটু গল্পটা বলুন, কিভাবে প্রোগ্রাম করেন, কিভাবে তবলা শেখেন, একটু বলুন আমাদের।
2: যখন মানে হিসার থেকে যখন আসলাম আর কি, তারপরে আবার ভরচার্জ মাস্টার মশাইয়ের কাছে গান শেখা শুরু করলাম, কিন্তু হিসারের মানে ওই যে মাস্টার মশাই ওনার মানে অভিজ্ঞতাটা বেশি ছিল আর কি গানের সম্বন্ধে, তখন মানে ওই মাস্টার মশাই আমার একটু কম ইয়ে লাগলো যে উনি মানে খুব কম জানেন আর কি ওনার চাইতে। তারপরে আমার শেখার ইচ্ছাটা বেশি বাড়ে গেল। তারপরে আমার আরেকজন গুরুজি শৈলেশ রায়, ওনার কাছে শিখলাম।
0: শৈলেশ রায়ের বাড়ি কোথায়?
2: কালিয়াগঞ্জ স্কুল পাড়া।
0: আচ্ছা, কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় আপনার শিক্ষক মানে গানের গুরু হচ্ছেন শৈলেশ রায়।
2: উনিও

0: আকাশবাণীর আর্টিস্ট আর কি।
1: আচ্ছা, তারপর শুনি।
0: তারপরে ওনার কাছে অনেক কিছু শিখলাম, তারপরে প্রোগ্রামও হলো জায়গা জায়গা, লোকাল চ্যানেলে হলো, দূরদর্শন কলকাতাতেও একবার গেছিলাম, জলপাইগুড়িতেও।
2: আপনি গেছিলেন
0: হ্যাঁ,
2: ওখানে কি করলেন?
0: কলকাতাতে যখন গেছিলাম তখন গলাটা একটু ডিস্টার্ব ছিল, যখন মানে কাশি ছিল আর কি।
2: ওখানে
0: তারপরে
2: কি গান না কোনো আলোচনা?
0: না ভজন ছিল আর একটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ওই গান মানে ওই গানের
1: আহা, কি
0: সম্বন্ধে
1: সুন্দর! একটু শুনি, যদি তোর ডাক শুনে কেউ না আসে।
0: এই গানটা তো খুব একটা জানি না,
1: তো খালি গলায় যতটুকু মনে পড়ে একটু গান শুনি।
0: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
1: তারপর যদি কেউ কথা না কয়, শুনি। আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো যে আপনি আকাশবাণীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন, দূরদর্শনেও করেছিলেন, আপনার গুরু আকাশবাণীতে গান গেয়ে গেছেন, একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট, এবং আপনি পড়াশুনো না করলেও আপনার জীবন যে সঠিক দিকে চলেছে সেটা কিন্তু খুব ভালো কথা। এবং আমরা আশা করব যে আপনি এই গান নিয়ে আরও এগিয়ে যান, সবে তো 40 আপনার বয়স, আরও ভালো ভালো ভজন করুন, ভালো আরও বড় অনুষ্ঠান করুন, এবং আপনার আর্থিক দিকেও যেন এর ফলে উন্নত হয়, সেগুলোই আমাদের কামনা রইল। একটা ভজন শোনান।
2: মোহনবাবুর কাছ থেকে আমরা ভজন শুনব। মোহনবাবু এখন কি করে জীবিকা উপার্জন করছেন সেটা শুনব, এবং মোহনবাবুর ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, কি করতে চান, ওনার ইচ্ছে ভাবনা আমরা সব শুনব। এরকম নানা প্রশ্ন নিয়ে আমরা আবার উপস্থিত হব পরবর্তী পর্বে। আমরা আজকের মতন উত্তরণ এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন মোহন অগরওয়াল জ্যোতিনগর শিলিগুড়ির থেকে, সঙ্গে ছিলেন ওনার মা সুমিত্রা দেবী অগরওয়াল। ওনাদের সঙ্গে কথাবার্তা বলার সময় আমাদের সঙ্গে ছিলেন সোমা মুখোপাধ্যায় এবং আমি কমলেশ চৌধুরী। আমরা সবাই মিলে উত্তরণ পরবর্তী পর্বে আবার হাজির হবো।

উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মোহন আগরওয়ালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সোমা মুখোপাধ্যায় এবং কমলেশ চৌধুরী। আকাশবাণী শিলিগুড়ি। এখন গিটারে লঘুসঙ্গীতের সুর শুনবেন শিল্পী বটুক নন্দী।

এতক্ষণ গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, শিল্পী ছিলেন বটুক নন্দী। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান আনন্দধারায় স্বাগত। আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের সাথে, কাটাবো কিছুটা সময় কথায় এবং গানে। আজ রবিবার, সারা সপ্তাহের একটা ভীষণ কর্মব্যস্ততা, কাজের ভিড়ে মন যখন ক্লান্ত, তখন রবিবার যেন বয়ে নিয়ে আসে এক রাশ খুশির হাওয়া। রবিবার সবার কাছেই একটু অন্য রকম। সকালবেলা একটু আলসেমি, দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে কেউ বা তার বাড়িতে তার বাগানের পিছনে কিছুটা সময় কাটান, কেউ ব্যস্ত হয়ে যান ঘরে জমে থাকা বাড়তি কাজ নিয়ে বা ঘরের টুকিটাকি সাজসজ্জায়, আবার কেউ বা ব্রেকফাস্ট বা লাঞ্চে বিশেষ কোনো ডিশ বানাতে ব্যস্ত হয়ে পড়েন। আর যাদের ঘরে খুব একটা মন টেকে না, তারা রবিবার সকাল সকাল বেরিয়ে যান লং ড্রাইভে, শহর ছেড়ে বেশ খানিকটা দূরে নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝে খানিকটা সময় তারা কাটিয়ে আসেন। তো এসব নিয়েই আমাদের আজকের বিষয়। শনিবার শেষ হলে রবিবার কাটে কেমন? শনির রাতের শেষে রবিবার হাসে। তো রবিবারের এই হাসি খুশি ভাবটি আমাদের আজকের বিষয়। আমাদের সাথে রয়েছেন একজন বন্ধু, আমি কথা বলে নেব তার সাথে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ পরিতোষ বাবু, বলুন। আপনি শুনতে থাকুন, ভালো ভালো গান শুনতে পাবেন। কেমন ফোন করার জন্য অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন, ফোন নাম্বার তো জানাই আছে, তবু আরেকবার জানিয়ে দিই, 9434076705, এই নম্বরে ফোন করে রবিবার কার কেমন কাটে এই নিয়ে আমরা আজকে কথা বলে নি খানিকটা। বিষয় ভাবনায় তাই রেখেছি শনির রাতের শেষে রবিবার হাসে। কথা তো হতেই থাকবে, শুরুতে একটা গান শুনে নিলে খারাপ লাগবে না। এই ছুটির আমেজে গান শুনতে সবারই ভালো লাগে। কিন্তু গান শোনার আগে বন্ধু রয়েছেন ফোনে, কথা তো বলতেই হবে। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার না রেডিও সেটটা একটু দূরে রাখবেন, আপনার আপনার রেডিও সেটটা। হুম হুম, এবার বলুন কে বলছেন?
2: আমি শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, নামটা?
2: আমি তো দীপ্তি দে।
0: দীপ্তি দি? হ্যাঁ
2: দীপ্তি দি। আমি আমার কিন্তু বয়স 70 এর উপর।
0: ঠিক আছে, তবু আমি আপনাকে দিদি বলেই ডাকলাম।
2: আচ্ছা দিদি, ভাই ভাইয়ের সঙ্গে এখনই কথা বললাম যে আমি রেডিওতে অনেক চেষ্টা করেছি সকালে, ওটা চার্জ ছিল না আমার আর কি। তাদের মাসি বললো তোমার চার্জ নেই।
0: ও

0: নিয়ে আমাদের আকাশবাণী শিলিগুড়ির নিয়মিত শ্রোতা, তাই না?
1: নিয়মিত, আর
0: হুম
1: তাছাড়া
0: হুম
1: আমি আকাশবাণীর কাছেই থাকি,
0: বাহ,
1: এই ভিশাল হলের এখানে।
0: ও আচ্ছা, খুব কাছে।
1: খুব কাছে থাকি,
0: হ্যাঁ
1: খুব
0: হ্যাঁ
1: কাছে থাকি, আমার কেউ নেই, আমি একা থাকি। এগুলো
0: আচ্ছা,
1: সব গল্প শুনি, আপনাদের গল্প শুনে আমার ভালো লাগে,
0: খুব ভালো লাগলো শুনে।
1: আর গানের যে মানে তুলনা হয় না, এত সুন্দর সুন্দর গান।
0: হুম হুম
1: হ্যাঁ, এখন আমি ধরেছি আবার।
0: হুম হুম
1: আচ্ছা, পরে কথা বলবো, আমি
0: ঠিক
1: কিন্তু অনেক কথা বলি।
0: ঠিক আছে, আবার আবার পরে, আমাদের অনেক অনুষ্ঠান আছে, আপনি
1: আচ্ছা,
0: ফোন করবেন।
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: ভালো
0: নমস্কার
1: থাকবেন।
0: নমস্কার নমস্কার। রবিবার কেমন কাটে? ফোন করুন শ্রোতা বন্ধুরা, 9434076705 এই নম্বরে। টনিক ছবির গান, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। আবারও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: হুম হুম নমস্কার, কে বলছেন?
2: মিলন কুমার রায় বলছি, হেলাপার্কি থেকে।
0: হ্যাঁ মিলন বাবু, বলুন। রবিবার কিভাবে কাটান?
2: রবিবার আমার সাধারণত বেশি চাপ থাকে, কারণ টিউশন পড়াই,
0: ও
2: বাচ্চাদের
0: আচ্ছা,
2: এদিকে আবৃত্তি শেখাই,
0: ও আচ্ছা,
2: তো টিউশন পড়াই।
0: হুম
2: হ্যাঁ,
0: হুম
2: আর এই জন্য রোববার আমার খুব চাপ থাকে। তাছাড়া
0: তো মাঝে মধ্যে তো বেড়াতে যাওয়া হয় বোধ হয় ছুটি দিন হিসেবে রবিবারে।
2: হ্যাঁ হ্যাঁ যাওয়া হয়, তবে খুব রিক্সে যাওয়া হয়, কারণ
0: হুম
2: ওদের কাছে আবদার নিয়ে তারপরে যেতে হয়,
0: হুম হুম হুম
2: যাচ্ছে একটু ঘুরতে
0: ঠিক
2: যাব।
0: ঠিক ঠিক
2: তবে আজকে যেমন একটু ফাঁকা পেয়েছি,
0: হুম
2: এই মধ্যে রেডিও শুনছি, একটু পরে অবশ্য শোনা হবে না।
0: ও আচ্ছা, ঠিক আছে,
2: আর রেডিও ছাড়া
0: কাজের মাঝে যতটুকু সময় পান ততটুকু সময় আপনি শোনেন আকাশবাণী শিলিগুড়ি, বুঝতে পাচ্ছি
2: না
0: আর
2: না
0: কি।
2: ততটুকু না, আমি সকাল 6টা থেকে সারাক্ষণ রেডিও শুনি।
0: ও বাহ,
2: তবে
0: খুব ভালো।
2: কারণ রেডিওর প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে এত ভালো লাগে,
0: হুম
2: তবে ছোটবেলা থেকে,
0: হুম হুম
2: ছোটবেলা থেকে রেডিও
0: হুম
2: শুনি। আর রেডিওতে আমার যেসব অনুষ্ঠান হৃদয়ের মধ্যে গেঁথে যায়,
0: হুম
2: তা অন্যান্য গণমাধ্যম গুলো তা দিতে পারে না।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন।
2: ভালো থাকবেন।
0: টনিক ছবির গান, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।

0: শনিবারটা সেরে হচ্ছে খুব ভালো হবে। শনিবারে আমি ছোট মেয়ের বাড়িতে গেছি, বড় মেয়ে আমার যাবে বোলপুরে, হ্যাঁ ছোট মেয়ের বাড়ি জলপাইগুড়ি, ওখান থেকে যাবো আমরা ফেয়ারওয়েল দিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে, জলপাই টাউন স্টেশনে। রোববারটা এইভাবে আজ চলছে,
1: ভালোভাবেই কাটছে বলা যায়, তাই না?
0: খুব সুন্দর, সকাল 9টা ট্রেন টাইম ছিল, ট্রেন থেকে পিছাই দিয়ে করছে 11টা 10।
1: আপনার নামটা বলবেন, আপনার নাম, আপনার নামটা বলবেন।
0: আমার নামটা রাজেন বর্মন।
1: আচ্ছা হ্যাঁ রাজেন বাবু বলুন।
0: হ্যাঁ আবার ওখান থেকে স্টেশন থেকে আবার ফিরে আসলাম ওল্ড পুলিশ লাইনে। ওল্ড পুলিশ লাইনে এসে বিশ্রাম করে আবার টিফিন টিফিন খেয়ে 10:15 দিকে আবার গাড়ি নিয়ে চললাম মেজাতে স্টেশনে।
1: আচ্ছা
0: ওখানে ওদেরকে তুলে দিলাম, তুলে দিয়ে কি সুন্দর লাগছে, ওদের সঙ্গে যোগাযোগ করছি। এরা এখন ওরা কি বলে গঙ্গা পেরিয়ে গেছে, গঙ্গা পেরিয়ে গেছে।
1: খুব ভালো, রবিবারগুলো আমাদের এভাবেই হাসি খুশিভাবে ছুটির আমেজে কাটুক, এই জন্যই সপ্তাহের শেষে এই জন্যই একটা ছুটির দিন আর কি। ঠিক আছে রাজেন বাবু, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন, ভালো থাকবেন।
0: আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে চেষ্টা নিচ্ছি, আমি লাইন পাচ্ছি না।
1: ও আচ্ছা,
0: লাইন দিচ্ছেন না আমাকে।
1: আসলে অনেক শ্রোতা বন্ধুরা থাকেন তো অনেক সময়,
0: এইভাবে মাঝে মাঝে লাইন নেবেন কিন্তু দেবেন
1: না, মানে আমাদের আমাদের নেওয়ার কিছু নেই, আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্যই বসে আছি। আসলে অনেক সময় অনেকে অনেকে একসাথে ফোন করেন তো তখন হয়তো কেউ লাইনটা পেয়ে যান, কেউ পান না, এরকম হয় আর কি ব্যাপারটা।
0: আচ্ছা
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন। গানে ফিরে যাই।

0: জেন লাইফ অনিন আনন্দধারা। আজকের বিষয় রবিবার নিয়ে বিষয়, শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ কেমন আছেন দিদি?
0: ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভালো আছি।
0: আজকে আমরা রবিবার কেমন ভাবে কাটে সাধারণত এই নিয়ে আর কি। রবিবার তো একটা ছুটির দিন, সপ্তাহ
1: হ্যাঁ
0: শেষে
1: হ্যাঁ
0: একটা
1: হ্যাঁ
0: ছুটির
1: ঠিক
0: দিন
1: ঠিক ঠিক
0: তো।
1: তো কেটেছে ভালোই সকাল থেকে। দেখুন সকাল থেকে কেটেছে বেশ কিছু গৃহস্থালির কাজ করে। কারণ ধরুন আমার একটা সুঅভ্যাস বলুন বা বদভ্যাসই বলুন, আমার যে মানে ওয়াশিং আর কি, ওয়াশিং যে জিনিসটা মানে ক্লথস আর কি,
0: হুম হুম
1: সেটা আমার আমার নিজের আমি নিজে করি,
0: হুম
1: মানে সেটা আমার অন্য কারো পছন্দ হয় না।
0: সেটা আর
1: তো
0: কি
1: সেইটা
0: রবিবারের
1: একটা
0: জন্য আপনি রেখে দেন।
1: আর যেটা করি দিদি সেটা হচ্ছে পরিবারকে একটু সময় দেওয়া এই
0: একদম।
1: ছুটির দিনটা।
0: হুম হুম
1: হ্যাঁ কারণ ধরুন পরিবারকে সময় না দিলে হ্যাঁ মানসিকতাগুলো সংকীর্ণ হয়ে যায়,
0: হুম
1: আর সংকীর্ণ মানসিকতায়

0: তখন পরিবার যখন ভুল ভাবে তখন সেই ভুলটা ভাঙানোর জন্য এই কাজটা আমি করে থাকি। আর যেটা করি সেটা হচ্ছে আমার কিছু মানে ছোট্ট একটা বাগানের যে গাছগুলি
1: আচ্ছা
0: সেগুলোকে
1: আচ্ছা,
0: একটু জল সার দিয়ে একটু পুষ্ট করার চেষ্টা
1: হুম
0: করি।
1: হুম হুম
0: এই হচ্ছে আমার রবিবারের
1: আচ্ছা, তার মানে আপনি
0: এখন।
1: রবিবারে ঘরের আপনার নিজের কিছু কাজ করেন প্লাস বাগানের কাজ করেন, তাই তো?
0: হ্যাঁ, আর যদি
1: বাগানের কাজ করলে মনও ভালো থাকে।
0: হ্যাঁ ঠিক ঠিক, আর
1: হুম
0: প্রকৃতির কাছে থাকলে
1: হুম
0: প্রকৃতির সঙ্গে যে মেলামেশাটা সূক্ষ্মটা গড়ে ওঠে।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: প্রকৃতি কিন্তু কানে কানে অনেক কিছু বলে দিয়ে যায় দিদি।
1: ঠিক,
0: হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে শুনতে হয়। আসলে
1: হ্যাঁ
0: যারা প্রকৃতিকে বোঝে তারাই প্রকৃতি তাদেরকেই শিক্ষা দেয়।
1: হুম হুম
0: হ্যাঁ, যে এইটা করো ওইটা করো। আর যেটা করি সেটা সন্ধে হলেই একটু লেখালেখির অভ্যাস আমার আছে।
1: ও
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: এরকম চিঠিপত্র, চিঠিপত্র কিংবা গল্প লেখা
1: হুম
0: কিংবা ধরুন এই তো রেডিও শোনা, এগুলো করতে থাকি সন্ধ্যেতে। এই
1: আচ্ছা,
0: এখন একটা জিনিস লিখবো, হ্যাঁ,
1: বাহ,
0: প্লটটা ভেবে রেখেছি, কিন্তু তার আগে দেখছি যে আপনাদের সঙ্গে একটু কথা বলি, যাতে করে আর একটু মানে আমি সমৃদ্ধ হতে পারি।
1: বাহ,
0: তো
1: খুব
0: এইভাবেই
1: ভালো,
0: কেটে যায় রবিবারগুলো।
1: বাহ বাহ, খুব ভালো,
0: বাহ,
1: আপনি খুব সুন্দরভাবে কাটান রবিবার। তো মাঝে মধ্যে
0: হ্যাঁ দিদি,
1: ঘুরতে বেড়াতে যাওয়া হয় কি ছুটির দিন হিসেবে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি, ছুটির
1: আচ্ছা,
0: দিনটা মানে আমি ধরুন আমি বিকেলে তো টিউশনের সঙ্গে যুক্ত থাকি,
1: হুম
0: তো রবিবারটাকে আমি পুরোপুরি বাপ রেখে দিই। কারণ ধরুন যারা রবিবারে ধরুন স্কুলটা ছুটি, যে
1: হুম
0: সমস্ত বাচ্চাদের পড়ায় তারাও একটু প্রকৃতির সঙ্গে মিশুক,
1: একদম
0: সেটাও
1: তাই।
0: আমার একটা মাথায় থাকে।
1: হুম
0: আর আমিও একটু ঘুরতে টুরতে বেরোই। আমি কিন্তু সাইক্লিং করি,
1: আচ্ছা,
0: মানে ধরুন এই ধরুন এই 2-3 কিলোমিটার মানে সাইক্লিং করে তারপরে এখন সাইক্লিং করেই ফিরছি
1: হুম
0: আর
1: হুম
0: আপনার সঙ্গে কথা বলছি।
1: ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, ঠিক আছে, এভাবেই ভালোভাবে
0: হ্যাঁ,
1: থাকবেন, হাসি খুশি থাকবেন,
0: ভালো থাকবেন দিদি। হ্যাঁ,
1: আর
0: নমস্কার
1: শুনতে
0: দেবেন।
1: থাকুন আমাদের আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান।
0: ধন্যবাদ, ধন্যবাদ দিদি,
1: ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আপনাকে। এক একজন শ্রোতা বন্ধু এক একভাবে কাটান তাদের এই সপ্তাহান্তের ছুটির দিনখানি। এবারে আরও একখানি গান অরিজিৎ সিং এর কণ্ঠে। ছবির নাম মানব জমিন।

একজন শ্রোতা বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নিশ্চয়ই তার সাথে কথা বলে নেব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ স্বপনবাবু বলুন। আপনি শুনতে থাকুন, আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখান থেকে আমরা চালিয়ে থাকি, প্রচার করি। হুম হুম আপনি

0: আপনারা শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানের অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি আর অল্প সময় বাকি আছে। ফোন করুন 9434076705 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: এখন ইয়েটা থাকলো রবিবার, না?
0: হ্যাঁ, রবিবার কার কিভাবে কাটে?
1: হ্যাঁ, আমি যেমন সব কিছু কাজকর্ম করে টরে একটু গাছের পরিচর্যা করলাম, এখান থেকে গাছ টাছ লাগালাম। হ্যাঁ, গাছের পাতা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে টরে রাখলাম। হ্যাঁ,
0: আচ্ছা,
1: রবিবার বিকেল বেলা মধ্যে আমার মেয়ে থাকে আশ্রম পাড়া,
0: হুম হুম
1: মেয়ে যদি আসে একটু ঘুরতে। আর
0: আচ্ছা,
1: শীতের
0: মেয়ের
1: দিন
0: সাথে,
1: রবিবার একটু,
0: মেয়ের সাথে খানিকটা সময় কাটানো, তাই না?
1: হ্যাঁ
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: হ্যাঁ
0: হুম হুম
1: মেয়ে নাতি নাতনি আসলে একটু
0: হুম
1: সময়টা কাটান।
0: আপনি শিলিগুড়িতে থাকেন?
1: আমি প্রধাননগর শিলিগুড়িতে থাকি।
0: হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন দিদি।
1: হ্যাঁ, গৌরী সরকার।
0: হ্যাঁ, গৌরীদি বলুন।
1: এইভাবে চলি। রবিবারটা মানে আসলে খুব ভালোই লাগে, আর শীতের দিন হলে তো আরো বেশি ভালো, ঘুরতে যাওয়া যায় না?
0: হ্যাঁ, ঠিক,
1: এই গরমের দিন তো কোথাও ঘুরতে গিয়েও শান্তি নাই।
0: না, এটা ঠিক কথা। গরমে বা বর্ষায়, বর্ষায়ও খুব অসুবিধা হয় বাইরে
1: হ্যাঁ,
0: বেড়াতে
1: খুব
0: বেরোলে।
1: অসুবিধা হয়, সবচেয়ে বেশি হচ্ছে শীতের দিন।
0: ঠিক ঠিক
1: শীতের দিন রবিবার মানে আমি শীতের দিন রবিবার হলে তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিয়ে, ধরেন 12টার মধ্যে মেয়ে হলে যদি বলে মেয়ে ঘুরতে নিয়ে যায়,
0: হুম হুম
1: মেয়েদের সাথেও যাই ঘুরতে।
0: হুম হুম
1: 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এটা
0: হুম
1: বাধা ধরা,
0: হুম হুম
1: ঘুরতে নিয়ে যায়। ধরেন সকালবেলা যায় 9টা 10টার দিকে গেলে রাত্রিবেলা 8টা 9টার দিকে
0: হুম
1: ঘরে
0: একটা
1: চলে।
0: একটা আউটিং হয়ে যায়, সুন্দর,
1: হ্যাঁ হ্যাঁ
0: দিনটাও
1: হ্যাঁ
0: ভালো কাটে।
1: হ্যাঁ
0: ঠিক ঠিক
1: দিনটাও ভালো কাটে।
0: বাহ,

0: গরমের দিন তো ভালোই লাগে না, গরমের দিন, বর্ষার দিন ভালো লাগে।
1: সেই
0: আপনাদের প্রোগ্রাম গুলো খুব ভালো লাগে আমার।
1: অনেক ধন্যবাদ দিদি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ঠিক
0: ঠিক
1: আছে,
0: আছে,
1: শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে
0: হ্যাঁ
1: থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ।
1: এবারে গোত্র ছবির গান, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে।

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
1: অনুষ্ঠান সুস্থি, শেষ বেলায় চলে এলাম।
0: হ্যাঁ হ্যাঁ, এক সত্যি আপনি একদম শেষ বেলায় এসেছেন।
1: হ্যাঁ হ্যাঁ, এই অনুষ্ঠান শুনলাম, খুব ভালো লাগছে, এবং
0: আচ্ছা,
1: শ্রোতা বন্ধুদের কথা শুনলাম।
0: হুম হুম হুম
1: তো আপনাদের অনুষ্ঠান তো প্রত্যেকটা ভালোই হয়
0: হুম
1: শুনি।
0: আর রবিবার কিভাবে কাটান আপনি সাধারণত?
1: রবিবার ধরুন, আমাদের তো কাজের মানুষ, আমরা কাজেই
0: আচ্ছা,
1: থাকি।
0: কাজেই কেটে যায়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা
1: আমাদের
0: আচ্ছা
1: কাজেই কেটে যায় রবিবারটা।
0: আচ্ছা আচ্ছা
1: আমাদের তো ধরুন কোনো ছুটির দিন নেই,
0: হুম হুম হুম না, সে
1: আমরা
0: তো ঠিকই, এমন অনেক পেশা আছে যেখানে রবিবার আলাদা করে ছুটি হয় না,
1: না
0: তো এক একজনের এক এক
1: তো ধরুন,
0: রকমের,
1: হ্যাঁ এমনি
0: সেক্ষেত্রে
1: থাকি
0: তাদের
1: আমরা।
0: অন্যান্য ছুটির দিন থাকে আর কি।
1: হ্যাঁ হ্যাঁ
0: হুম
1: সেই,
0: ঠিক ঠিক
1: আর ধরুন আমাদের বাড়িতেই কাজ, কাজেই থাকি।
0: হুম হুম হুম
1: হ্যাঁ, আর আপনাদের অনুষ্ঠান শুনি।
0: বাহ, খুব ভালো, ঠিক আছে, অনেক ভালো
1: হ্যাঁ
0: থাকবেন,
1: ভালো,
0: শুনতে থাকুন
1: আপনি
0: আমাদের
1: ভালো
0: অনুষ্ঠান।
1: থাকবেন। নমস্কার।
0: নমস্কার।

আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি বলা যেতে পারে। আমি অপর্ণা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম কথা এবং গানে। রবিবার নিয়ে হলো নানান কথা, তবুও রবিবারটা শেষ হয়ে যায় যখন, তখন যেন মনে হয় যাবার বেলায় যায় সে কেঁদে। মানে আবার তো সবারই মনে আসে কাল থেকে আবার সোমবার শুরু, আবার কাজ শুরু, একই একঘেয়ে কাজ, কর্মব্যস্ততা। কিন্তু তবুও কাজ তো করতেই হবে, কাজ ছাড়া জীবন তো এগিয়ে যাবে না। জীবন যতদিন আমরা বেঁচে আছি আমাদের কাজের মধ্যেই থাকতে হবে। তবে কাজের মাঝে এই যে রবিবারের ছুটির হাওয়া, খুশির আমেজ, এর মূল্য কিন্তু অনেকটাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনারা এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দু একটি স্থানে ভারী বর্ষণ হয়েছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ সেবক, লাভা, শিলিগুড়ি পিটিও 3 সেন্টিমিটার, লিজ রিভার টি গার্ডেন, আলগারা, কালিম্পং, ফাগু টি এস্টেট, গোপালপুর টি এস্টেট, ডায়না টি এস্টেট, গাজলডোবা 2 সেন্টিমিটার করে, ওয়াশাবাড়ি টি এস্টেট, ময়নাগুড়ি কলেজ, আনন্দপুর টি এস্টেট, সরস্বতীপুর টি এস্টেট 1 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 11 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 11 জুলাই পর্যন্ত সিকিমের এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন, দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইন এট 1 or 2 places ওভার সিকিম, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইন সেন্টিমিটার, সেবক, লাভা, শিলিগুড়ি পিটিও 3, লিজ রিভার টি গার্ডেন, আলগারা, কালিম্পং, ফাগু টি এস্টেট, গোপালপুর টি এস্টেট, ডায়না টি এস্টেট 3, গাজলডোবা, চম্পাসারি, ময়নাগুড়ি কলেজ, আনন্দপুর টি এস্টেট, সরস্বতীপুর টি এস্টেট 1 সেন্টিমিটার ইচ। ওয়েদার ফোকাস্ট টিল 11th জুলাই, স্যাটারডে লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ, 11th জুলাই, স্যাটারডে হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 places ওভার সিকিম অ্যান্ড দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, থান্ডারস্টর্ম উইথ উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 places ওভার অল দ্য ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য ওয়েদার বুলেটিন, প্লিজ স্টে উইথ আস ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যে 6:05 শুনবেন লোক পরম্পরা অনুষ্ঠানে কীর্তন, শিল্পী রাধারানী দেবী। 6:40 লোকগীতি কল্যাণ মিশ্রর কণ্ঠে। 7:05 হিন্দি ছবির গান। 7:30 থেকে আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে এবং 711 কিলোহার্টজে আপনারা শুনবেন লন্ডনের লর্ডসে আয়োজিত আইসিসি ওমেন্স

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী পর্যায়ক্রমিকভাবে হিন্দি এবং ইংরেজিতে এই ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য, ডিপ্রেশন ও স্কিজোফ্রেনিয়া, এ নিয়ে বলবেন ডক্টর নির্মল কুমার বেরা, এবং তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রণব কুমার চট্টোপাধ্যায়। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে আধুনিক গান 8:30। রাত 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 শিক্ষাঙ্গন থেকে। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, আজ শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত কৈলাস চাঁদ শর্মা। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, 7টায় বিশেষ জয়মেলা, 7:45 সাজ ওর আওয়াজ, 8টায় হাওয়ামহল, 8:30 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, টিকিয়াপাড়া হাট রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতিতে থাকতে পারে। একটি আশাল হাট, বাগডোগরা হাট, খাপরাইল বাজার, নতুন হাট, বলরাম হাট রাত 8টা পর্যন্ত এই সমস্ত জায়গায় যান চলাচল ধীরগতিতে হতে পারে। বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মিরিকগামী যানবাহন কাওয়াখালী খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে পারেন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে এবং 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনবেন লোক পরম্পরা, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন রাধারানী দেবীর কণ্ঠে।

দাপরের শেষে ভোজপতি কংসের অত্যাচারে পৃথিবী হল জর্জরিত। তখন ভগবান ক্ষীরোদ সায়ের শরণ নিলেন দেবগণ।

ভগবান দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাৎ কংস ভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগ্নী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণাষ্টমীর অর্ধ নিশীতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত, দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন, কি করে যমুনা পার হব।

হায় হায়, এ কি সর্বনাশ করলাম! বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে।

এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ভবন। মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ।

পূর্বরাগ, সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ন মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, হাই কানাই, তোর কি হয়েছে?

শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায় বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখীর সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা।

আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রাইকে সংকেত করলেন শ্রীকৃষ্ণ। শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন।

0: তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল।
1: নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাজে ভেল মদন।

রাধার দয়া হল না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি, এই রাধার গুণগান করো তুমি।

নিয়ে দাও। শ্যামনগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন,

রাধারানীর মনের অভিলাষ, আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন। তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন।

লোকপরম্পরা অনুষ্ঠানে এতক্ষণ কীর্তন শুনলেন রাধারানী দেবীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি কল্যাণ মিশ্রর কণ্ঠে।

লোকগীতি শুনলেন কল্যাণ মিশ্রের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী কিশোর কুমার, ছবির নাম মিস্টার ইন্ডিয়া, সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল।

এবারে শুনবেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবির গান, আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন এবং শরদ কুমার, সুরকার রাহুল দেব বর্মণ।

হাসিনা মান জায়েগি। ছবির গান শুনবেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুরকার কল্যাণজি আনন্দজি।

হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: ভিভি জি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি জি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিভি জি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিভি জি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রাম জি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জ্যাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ।
0: সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদান

0: ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে নিউ জার্সি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে VBG রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:30 থেকে আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটার এবং 711 কিলোহার্টজে শুনবেন লন্ডনের লর্ডসে আয়োজিত ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলার পর্যায়ক্রমিক হিন্দি এবং ইংরেজি ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন নিউজ অন AIR অ্যাপে। 8:00 শুনবেন সুস্বাস্থ্য, আজকের বিষয় ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়া। অংশগ্রহণে ডক্টর নির্মল কুমার বেরা এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়। 8:30 আধুনিক গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:15 9:30 শিক্ষাঙ্গন থেকে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে বাঁশরি বাদন, শিল্পী পণ্ডিত কৈলাস চাঁদ শর্মা। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। আকাশবাণী শিলিগুড়ি, এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:00 হাওয়ামহল, 8:30 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কাফানকার, ছায়াগীত 10:00, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর পর গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। চার দুষ্কৃতী মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করেছে বলে পরিবারের অভিযোগ। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সে দেশে 15 মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় আগামী 24 ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্যের সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 1,37,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দেওয়া হয়েছে, আরও অনেকেই এই যোজনায় অর্থ পাবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তর একটি অনুষ্ঠানে অমিত শাহর যোগ দেওয়ার কথা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12-র এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। কলকাতার আনন্দপুর এলাকার ত্রাস গুলশান কলোনির মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ 37টি মামলা রুজু হয়েছিল, সেই মামলাতেই এই গ্রেপ্তারি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকারের সঠিক বিচার করবেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই বলে শ্রী মজুমদার জানিয়েছেন। আজ সকালে কামারহাটিতে এক রক্তদান শিবিরে তিনি একথা বলেন। কোচবিহারের মধ্য শীতলকুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে

0: বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12ই জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই ইন্দোনেশিয়া সফরের সফরকে স্মরণীয় রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কোনো জাতি ও দেশের সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে এমন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের প্রধান শর্ত বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রাচীন ভারতে দেবর্ষি নারদ জনসংযোগের প্রথম পথের সূচনা করেছিলেন।
2: Truth is not something that you can say absolute. I mean, absolutely spiritual. When you're talking about truth is Sanatana Satya, that's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. The litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
0: রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী নারদমুনিকে বিশ্ব বার্তাবাহক হিসেবে বর্ণনা করে বলেন, আগামী দিনের সাংবাদিকরা এরকমই নির্ভীক ও সত্যদৃষ্ট সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদী। বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রথীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কার এবং এছাড়া আকাশবাণীর সংবাদ পাঠক প্রবীর ভট্টাচার্য সহ আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মানে ভূষিত করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় এটি ওড়িশার বালাসোরের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে 6 তারিখ থেকে।
0: মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের হেঁসাহাতু অঞ্চলের তানাশি গ্রামে আজ প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বৃষ্টির সময় আজ বাজ পড়লে গুরুতর আহত হন মোহিত মাঝি নামে ওই ব্যক্তি। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মোহিতকে মৃত ঘোষণা করেন। দীপিকা মাঝি নামে জখম আরেকজন চিকিৎসাধীন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ কমিশনারেট এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ট্রাফিক মার্শাল পরিষেবা। একই সঙ্গে রাজ্যে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে 24 ঘন্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর শুনবেন খেলার খবর 8:10।
4: আকাশবাণী শিলিগুড়ি। এখন সুস্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন একটি আলোচনা, বিষয় ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়া। অংশগ্রহণে ডক্টর নির্মল কুমার বেরা এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়।
5: আজ আমাদের সুস্বাস্থ্যের আলোচনার বিষয় ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়া। এই দুটি শব্দ আমরা আজকাল প্রায় শুনি, যে এই রকম দুটি মানসিক সিন্ড্রম যাকে বলে ডাক্তারি পরিভাষায়, এগুলো অনেকের মধ্যে পাওয়া যায়। তো এই বিষয়টা এত বেশি মাত্রায় যত দিন যাচ্ছে, যত ভোগবাদী জীবন আসছে, তার মধ্যে থেকে এরকম কথাগুলো আমরা আগে যতটা শুনতে না পেতাম, এখন প্রায় শোনা যায় ও একটা ডিপ্রেশনে ভুগছে, বা সিজোফ্রেনিয়াটাও এখন আর খুব মানে না শোনা কথা নয়, প্রায় সকলেই, প্রায় গ্রামের মানুষ, আমাদের শ্রোতাবন্ধু যারা শুনছেন তাদের অনেকের মধ্যেই হয়তো এই শব্দটা কানে ঢুকে গেছে। তবে আজকের আলোচনার শুরুতেই জানিয়ে রাখি, আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের লাইভ ফোন ইন নয়, তাই আপনারা শ্রোতাবন্ধুরা আজকে ফোন করবেন না। আজ শুধুমাত্র আমরাই আপনাদের এই বিষয়টি নিয়ে জানাবো, এবং এই বিষয়টি নিয়ে জানানোর জন্য আজ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন এই ব্যাপারের বিশেষজ্ঞ ডাক্তার নির্মল বেরা। উত্তরবঙ্গের অনেকেই ওনাকে জানেন এবং ওনার এই বিষয়ের উপরে দক্ষতা অনেক দূর, এবং অনেক দিন ধরে ইনি গবেষণা করছেন এবং নিজে তিনি একটি প্র্যাকটিসও করছেন। ডক্টর বেরা, আজকের এই বিষয়টা আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, যে আমার মনে হচ্ছে যে শুধু যে আমরা আলোচনা করব এটাই নয়,
6: তা নয়,
5: আমার একটাই মনে হচ্ছে যে যারা এই ধরনের
6: রোগী বা এই রোগে যারা ভুগছেন
5: তারা খানিকটা আশার আলো দেখতে পাবেন বলে আমার মনে হয়। কেন জানেন, আমি এই মুহূর্তেই আমি একজন পেশেন্টের কথা মনে হচ্ছে আমার, যিনি একটা খাওয়া দাওয়া প্রায় করতেন না, তার নানা রকম ভীতি ছিল, দাড়ি চুল বড় হয়ে গেল, এবং শিক্ষকতা করতেন, অর্থনীতির একজন ভালো শিক্ষক ছিলেন, অথচ হঠাৎ করে তার এরকম একটা অবস্থা হলো এবং তাকে তিনি কোনো ওষুধ খাবেন না, তাকে তিনি মরে যাবেন, এই ধরনের একটা ব্যাপার হয়েছিল,
6: এবং ভীতি একটা জন্মেছিল।
5: পরিবারের যারা অন্যান্য সদস্যরা তাদের মনে হলো যে উনি তো ডাক্তার দেখাবেন না, এবং এই জন্যই শেষ পর্যন্ত তাকে আর নিয়ে যাওয়া হলো না, এবং শেষ পর্যন্ত তার একটা সেরিব্রাল স্ট্রোকে উনি মারা গেলেন। ফলে আমার আজকেই ঘটনাটি প্রায় ঘটেছে বলে আমার এত বেশি মনে পড়ছে আর কি, এই ব্যাপারটা যে ডিপ্রেশন মানুষকে কতখানি নিয়ে যেতে পারে। আচ্ছা, প্রথমেই আমরা ডিপ্রেশন দিয়ে শুরু করি। এই যে ডিপ্রেশন অর্থাৎ হতাশা বা হতাশার মতো একটি ভাব, এটা মানুষের জীবনে কেমনভাবে আসে এবং কেনই বা আসে?
6: প্রথমে হতাশা মানে কোন কোন জিনিসগুলো থাকলে, কি অসুবিধেগুলো থাকলে আমরা ডিপ্রেশন বা মানসিক অবসাদ বলবো। ধরুন এক দুই করে আমি বলি, যেমন ধরুন মন ভালো না লাগা, মনে ধরুন এই 15-20 দিন ধরে হঠাৎ মনে ঠিক আগের মতো আনন্দ না পাওয়া, মনের কাজকর্মের সেই উৎসাহ হারিয়ে ফেলা, যেমন ধরুন রেগুলার টিভি দেখতেন, রেগুলার একটু বাজারে যেতেন, সেই উৎসাহ এনার্জিটা কিছুটা হারিয়ে ফেলেছেন, খিদে একটু কমে গিয়েছে, আগে কাজের মধ্যে সেই চনমনে ভাবটা নেই, শরীরটা একটু উইক, কারো বলছেন, কেউ কেউ বলছেন গা হাত একটু ব্যথা, মনে হচ্ছে যে আমি বোধহয় পারবো না কাজগুলো, আগে যেগুলো করতাম সেগুলো ঠিক পারবো না, কনফিডেন্স একটু কমে যাওয়া, যে কাজটা উনি আগে করতেন সেইগুলো পারছেন না, কনসেন্ট্রেশন কমে গিয়েছে, পড়াশুনোতে ঠিক মনোনিবেশ করতে পারছেন না, খাওয়াটাও কমে গিয়েছে, ঘুমটাও ঠিক ডিপ স্লিপ হয় না, মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায়, তারপরে ধরুন কখনো কখনো মাথা ব্যথা, মাঝে মাঝে একটু বুকটা ধড়ফড় করে ওঠা, হাত পাগুলো একটু ঝিনঝিন করা, এবং হতাশা ভাব যে ভালো লাগে না, আমি বোধহয় জীবনে কিছু করতে পারলাম না, এইরকম ব্যাপারটা যদি দিন 15 ধরে কারোর মধ্যে দেখা যায় তখন আমরা বলবো যে তিনি ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশনের প্রকারভেদ আছে, আমরা তিন ভাগে ভাগ করি, মাইল্ড মডারেট সিভিয়ার মানে অল্প, মাঝারি এবং অতি তীব্র
5: মানে খুব
6: সাংঘাতিক রয়েছে।
5: তো এবারে এই পর্যায়ে আসছি, তার আগে একটা জিনিস জেনে নিই যে এই ডিপ্রেশনটা কি কি কারণে হয় সে সম্পর্কে একটুখানি আগে একটু জেনে নিই, যে কি কারণে ডিপ্রেশনটা আমাদের মাথায় মস্তিষ্কের মধ্যে কি ধরনের ভাবনা হয় যার জন্য ডিপ্রেশনটা হয়।
6: ডিপ্রেশনের অনেকগুলো কারণ রয়েছে, আমরা এক এক করে বলে নিই। এক হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন,
5: আর্থসামাজিক
6: অবস্থা। সামাজিক যদি ধরুন আপনি সমাজের বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবেই আপনি আইসোলেটেড থাকছেন, কোনোভাবে একটা সামাজিক একটা প্রেশার রয়েছে, সেখান থেকে ডিপ্রেশন হতে পারে।

0: ইকোনমিক্যাল অর্থাৎ আর্থিক অনটন এবং আর্থিক ব্যাপার স্যাপার থেকে সেখানে ডিপ্রেশন হতে পারে, এবং ফ্রাস্ট্রেশন, আপনি ধরুন আপনার একটা হতাশা, একটা গোল ছিল যে আমি এইটা করব, আপনি চেষ্টা করেছেন হয়নি, সেক্ষেত্রে অনেক সময় ডিপ্রেশনটা ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশান। কালচারাল একটা ফ্যাক্টর রয়েছে, কিছু কিছু কালচারের মধ্যে অনেক সময় ডিপ্রেশনটা কিছুটা প্রকটভাবে দেখা যায়। যেমন ধরুন আমরা দেখেছি যারা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যাদের আর্থসামাজিক এবং কালচারাল যারা মানটা একটু
1: নিচের দিকে,
0: তাদের মধ্যে একটু ডিপ্রেশন একটু বেশি হয়। বেসিক্যালি বেশি হয় তা নয়, আমরা যারা এডুকেটেড পার্সন আমরা ডিপ্রেশনটাকে কিন্তু এক্সপ্রেস করি না, আমরা বলি না যে আমার মন খারাপ লেগেছে। আমরা এডুকেটেড পার্সন আমরা বলতে লজ্জা পাই, কিন্তু যারা লোয়ার সোশ্যাল, যাদের আর্থসামাজিক দিক দিয়ে যারা একটু নিম্নমানের, তারা কিন্তু বলে ডাক্তারবাবু মনটা ভালো নেই। আমরা কিন্তু শিক্ষিত মানুষ বলি না, বললে লজ্জা পাবো।
1: আমাদের একটা সামাজিক কোনো একটা অবস্থান আমাদেরকে বিরক্ত ঘটায়, আমাদের একটা এটা স্বীকার করব, করলে হয়তো এটা লজ্জার কারণ,
0: লজ্জার ব্যাপার রয়েছে। মানে আমাদের অ্যাওয়ারনেস, আমাদের যে
1: চেতনাটাই
0: ঠিক আমাদের মধ্যে নেই। এবং শহর এবং গ্রামের মধ্যে কিন্তু ভেদাভেদ নেই। শহরে যেমন ডিপ্রেশন দেখেন, গ্রামের মধ্যেও একই রকমের ডিপ্রেশনের প্রবণতা রয়েছে। এবং রেশিয়াল ভেরিয়েশন, মানে সাহেব ইউরোপিয়ান কান্ট্রি আর এশিয়ান কান্ট্রি, তাদের মধ্যেও খুব একটা কিন্তু তফাত নেই। তবে ডিপ্রেশন সাধারণত হয় ওল্ড এজে, কিন্তু ডিপ্রেশন বেশি হয় যারা একটু বয়স্ক মানুষ, তাদের মধ্যে ডিপ্রেশন একটু বেশি প্রবণতা থাকে।
1: এটা কি জীবনের আমি অন্তিম জামে চলে যাচ্ছি এই ভাবনা থেকে আসে?
0: হয় হয়, সেজন্যই বলে যারা একটু এজেড পার্সন ডিপ্রেশন, তাদের একটু ডিপ্রেশন বেশি হয়। আর কাদের হতে পারে? সেপারেটেড, যারা স্বামী স্ত্রী বিয়ে হয়েছিল যে কোনো কারণেই হোক, আলাদা থাকেন, একটা বিচ্ছেদ রয়েছে, সেখানে কিন্তু ডিপ্রেশন হতে পারে। সিঙ্গল পার্সন যারা, মানে বিয়ে করেননি, ব্যাচেলার বা একাই থাকেন, তাদের মধ্যে ডিপ্রেশন আবার বেশি হয়। সাধারণত ডিপ্রেশন 18-20-25-30 এই বয়সের মধ্যেই সাধারণত স্টার্ট হয়, তারপরেও হতে পারে, সাধারণত এই বয়সটার মধ্যেই হয়। মেল আর মানে ছেলে আর মেয়েদের মধ্যে, মেয়েদের কিন্তু ডিপ্রেশন একটু বেশি। আপনি যদি 100 জন পুরুষ মানুষকে দেখেন, তার সারা জীবন ধরে দেখেন, যদি এই 100 জনের মধ্যে, নর্মাল 100 জনের মধ্যে এই আপনি দেখবেন যে 10-12 জন জীবনের কোনো না কোনো সময় তারা ডিপ্রেশনে ভোগে। আর 100 জন মহিলাকে যদি আপনি ছোটোবেলা থেকে তাদের একদম মৃত্যু পর্যন্ত যদি দেখেন, দেখা যায় তাদের মধ্যে 20-25 জন জীবনের কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভুগেছে। অর্থাৎ মেয়েদের মধ্যে ডিপ্রেশন একটু বেশি ছেলেদের থেকে।
1: এটা কি তাদের গঠনগত অর্থাৎ কোনো ফিজিওলজিক্যাল কারণে নাকি এটা মানসিক কারণ?
0: না না না, এটা আপনি যেটা বললেন তাই বললেন, ফিজিওলজিক্যাল কারণে। এক হচ্ছে স্ট্রেসফুল লাইফ, প্রচণ্ড সংগ্রাম করতে হয় ছেলে মানুষ, ছেলে মেয়েদের মানুষ করা, প্লাস ওদের শারীরিক যে সমস্ত হরমোনাল, মানে হরমোনের যে সমস্ত ব্যতিক্রম রয়েছে, তার ফলে মেয়েদের মধ্যে ডিপ্রেশন একটু বেশি হয়।
1: আচ্ছা, এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো, ধরুন এই দুটি কারণে, একটা সাংস্কৃতিকই বললেন এবং আর্থসামাজিক কারণে বললেন, এছাড়া আর কোনো কারণ?
0: এছাড়া আরেকটা যে কারণ রয়েছে, আমরা এখন সেটাকে আমরা খুব স্ট্রেস দিই, সেটার উপরে আমরা জোর দিই, সেটাকে আমরা বলেছি বায়োলজিক্যাল কজ। বায়োলজিক্যাল অর্থ ব্রেনে বিভিন্ন রকমের নিউরোকেমিক্যাল, অর্থাৎ ব্রেনে বিভিন্ন রকমের হরমোনের মতোই, হরমোন নয় কিন্তু নিউরোকেমিক্যাল, হরমোন লাইক যে ব্যাপার রয়েছে, পদার্থগুলোর রসায়ন যেটা রয়েছে, তার কম বেশি হলে সেগুলো তাদের ডিপ্রেশন বেশি হয়।
1: আচ্ছা, এই রসায়নের মধ্যে মোটামুটি কি সেটা, ধরুন সোডিয়াম পটাশিয়াম এরকম কিছু ব্যাপার,
0: এরকম ব্যাপার আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছি অলরেডি। সেরোটোনিন বলে একটা পদার্থ রয়েছে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, মেনলি এই তিনটেই হচ্ছে ডিপ্রেশন তৈরি করে। আমরা এই তিনটে পদার্থকে, রসায়নকে আমরা আইডেন্টিফাই করেছি।
1: সেটা কি শরীর নিজেই তৈরি করে?
0: সেগুলো শরীর নিজেই তৈরি করে। দেখা যায় নার্ভগুলো, একটা নার্ভ আরেকটা নার্ভের মধ্যে জোড়া থাকে, বুঝতে পেরেছেন? এই দুটো নার্ভের মাঝখানে যে স্পেস, এই স্পেসে, এই এই জায়গাটাতে ওই হরমোনগুলো কমে যায়। এই হরমোনগুলো, হরমোন লাইক সাবস্টেন্স, এই যে রসায়নটা একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে যে এই সংবেদন পাঠায়, তার জন্যই কিন্তু ওই রসায়নটা, ওই নিউরোকেমিক্যালটা ইম্পর্টেন্ট।
1: মানে যে মিলিভোল্টের যে সিগন্যালটা পাঠাবে ওই একটা নার্ভ থেকে আরেকটা
0: নার্ভে যে পাঠাবে,
1: সেই মাঝখানের যে মাধ্যমটা সেটা হচ্ছে রাসায়নিক
0: রসায়নিক, ওটাই কমে যায়।
1: আচ্ছা,
0: এবং সেই পদার্থগুলো হচ্ছে সেরোটোনিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। কমে গেলেই ডিপ্রেশন হয়। মানে আমাদের উদ্দেশ্য থাকবে সামাজিক আর্থিক ব্যাপার, সেগুলো তো আমরা দেখবই,
1: বাইরেও একটা
0: বাইরেও একটা থাকে।
1: আচ্ছা, ধরুন আর্থসামাজিক বা সাংস্কৃতিক দিক যেটা আপনি বললেন সেটাতেও যদি ডিপ্রেশন থাকে ধরে নিই, তাহলে পরে কি সেক্ষেত্রে এই যে সেরোটোনিন বা যে কথাগুলো আপনি বললেন, তাহলে কি তখন কি এমন একটা কন্ডিশন তৈরি হয়ে যায় যখন সেরোটোনিনের ভাগটা তখন কমে যাবে?
0: হ্যাঁ, কমে যাবে। আপনি অনেকদিন ধরে যদি ইকোনমিক্যাল একটা আর্থিক দিক দিয়ে তার যদি অসুবিধে থাকে, আস্তে আস্তে কী হবে, ধীরে ধীরে সেরোটোনিন লেভেলটা কমে যাবে। এমনও হতে পারে দুটোই একসঙ্গে থাকতে পারে, অথবা এই আর্থিক ব্যাপার থেকে আস্তে আস্তে আরেকটা ইনফ্লুয়েন্স করবে। বুঝতে পেরেছেন?
1: তা এই যেটা আপনি ফিজিওলজিক্যাল যে কারণটা বললেন,
0: ফিজিওলজিক্যাল
1: সেই কারণটা ধরুন, তাহলে তো একটা যে কোনো সুস্থ মানুষের যদি তার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ফ্যাক্টরটা যদি নাও থাকে, ধরে নিলাম আর্থসামাজিক তার সেই স্ট্রেনটা নেই, তাহলেও তো ডেভেলপ করতে
0: ডিপ্রেশন হতে পারে।
1: সেটা কি জেনেটিক বা বংশানুক্রমিক?
0: জেনেটিক হচ্ছে 100 জনের মধ্যে 4 থেকে 5 জনের জেনেটিক ব্যাপার,
1: স্ট্যাটিস্টিক্যালি খুব
0: সিগনিফিক্যান্ট নয়। আচ্ছা, যেমন ধরুন বায়োলজিক্যাল কজের ব্যাপার যেটা বলছি, একটা বড় বহুজাতিক সংস্থার যিনি কর্ণধার, তিনিও এই ডিপ্রেশনে ভুগেছেন, এখন ভালো আছেন, অর্থাৎ তার তো টাকা কড়ির কিছু অভাব নেই, অর্থাৎ বায়োলজিক্যাল কজটাও খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা, তার মধ্যে থেকে সেটা ডেভেলপ করেছে,
0: ডেভেলপ।
1: আচ্ছা, তাহলে পরে এটা কি কোনো ভৌগোলিক পরিবেশ বা কোনো আবহাওয়া বা কোনো ওই রকম কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর?
0: এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিশ্চয়ই আছে।
1: ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলছি আমি, সোশ্যাল বা সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট,
0: ফিজিক্যাল এনভায়রনমেন্ট,
1: শুধু ফিজিক্যাল।
0: যেমন ধরুন পাহাড়ে একটু ডিপ্রেশন বেশি হতে পারে, ইংল্যান্ডে একটু বেশি ডিপ্রেশন হবে। কেন বলুন তো, ইংল্যান্ডে যখন বর্ষাকাল উইন্টার সিজন, তখন কি হচ্ছে, সবসময় তো বরফ পড়ছে, লাইটের সঙ্গে আমাদের ডিপ্রেশনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে।
1: আচ্ছা আচ্ছা,
0: যেখানে দিনের আলো বেশি পাবেন সেখানে কিন্তু ডিপ্রেশন কম হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: যেমন ধরুন গ্রীষ্মকালে ডিপ্রেশন কম হবে, শীতকালে দিনের আলো দিনটা কমে আসে, দিনের আলো কমে যায়, তখন ডিপ্রেশন কিন্তু বেশি হয়।
1: বর্ষাকালেও সেটা হতে
0: পারে, বর্ষাকালেও ডিপ্রেশন বেশি হয়,
1: সেটা বেড়ে যেতে পারে। ঠিক বলেছেন,
0: বুঝতে পেরেছেন? সেজন্য আমাদের ডিপ্রেশনের একটা ট্রিটমেন্ট রয়েছে, লাইট থেরাপি।
1: আচ্ছা,
0: ডিপ্রেসিভ পেশেন্টকে আমরা বলি বাড়িতে প্রচুর লাইট জ্বালিয়ে রাখবেন,
1: ব্রাইট
0: করে রাখবেন। আমাদের একটা মেজার রয়েছে কত আলো জ্বালাতে হবে, সে বাড়িতে যেন সবসময় আলো জ্বলে, হ্যাঁ, অন্ধকার যেন না থাকে।
1: কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি আপনার সঙ্গে একটু শেয়ার করি, যে যারা ডিপ্রেশনের রোগী তাদের দেখেছি একটা অন্ধকারে থাকার একটা প্রবণতা আছে, ঘরে ঝুলি পড়ে গেছে, একটু অন্ধকার, ঘরটা অগোছল থাকবে, নোংরা থাকবে, তার মধ্যে থাকতে পছন্দ করেন, এই ধরনের কি ব্যাপারটা?
0: না, এরকম ব্যাপারটা ডিপ্রেশন হয়ে গেলেই তো কাজকর্মে ইচ্ছে জাগে না,
1: ঠিক,
0: তার ফলে কি হয়, নিজেকে গুটিয়ে নেয়, ভালো লাগে না,
1: সাইক্লিক এফেক্ট হয়ে যায়,
0: মানে তখন একটা পুরো এই ব্যাপারটা
1: সার্কুলার এফেক্ট
0: ব্যাপারটা চলতে থাকে।
1: আচ্ছা, এবারে আমরা প্রথম বলি যে এই ডিপ্রেশন থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কি রাস্তা আছে?
0: ডিপ্রেশন, আরেকটা জিনিস আমাদের জেনে নিতে হবে, ডিপ্রেশনে কিন্তু সুইসাইড ভীষণ কমন। 100 জন যারা সুইসাইড করেন তাদের মধ্যে 20 জন কিন্তু ডিপ্রেশনের রুগী।
1: আচ্ছা আচ্ছা,
0: ডিপ্রেশনটাকে ট্রিট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করলে কি হতে পারে? এক হতে পারে ইকোনমিক্যাল লস, বাড়িতে কাজকর্মে, মানে উনি অফিসে যাবেন না বা কাজকর্মে যাবেন না, সেখানে আর্থিক ক্ষতি হতে পারে,
1: হিউম্যান রিসোর্স সম্পূর্ণ বসে যাবে, ইনার্ট হিউম্যান রিসোর্স
0: একদম বসে যাবে। সেজন্যই আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা কারণে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, যে 100 জন যারা 100 জন সুইসাইড যারা করেছেন তাদের মধ্যে যদি দেখেন 100 জনকে 20 থেকে 22 জন কিন্তু ডিপ্রেশনের রুগী। অর্থাৎ এই সুইসাইডটা আমরা প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্টেবল দিস,
1: আমরা চিকিৎসা করলে,
0: চিকিৎসা করলে আমরা এই সুইসাইড থেকে এটা ব্যাপারটা আর হবে না,
1: মানে ডিপ্রেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে,
0: নিয়ন্ত্রণ করলেই সুইসাইড চিন্তা ভাবনাগুলো আর আসবে না, অ্যাটেম্পট বা থট যেগুলো চিন্তা ভাবনাগুলো সেগুলো চলে যাবে।
1: আচ্ছা, আরেকটা আপনি বলছিলেন একটু আগে যে ডিপ্রেশনের কতগুলো টাইপ আছে।
0: হ্যাঁ, ডিপ্রেশনের একটা টাইপ রয়েছে, আমরা বললাম ওই মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে অল্প অল্প মাত্রায় ডিপ্রেশন,
1: মাঝারি
0: এবং সাংঘাতিক। সাংঘাতিক ডিপ্রেশনে তাদের কিন্তু একটু অনেক রকমের সব প্যারানয়েড, মানে ভীতি সব আইডিয়াগুলো চলে আসে। সিভিয়ার ডিপ্রেশনে কিন্তু সুইসাইডের ব্যাপারটা চিন্তা ভাবনা, প্যারানয়েড
1: মানে হচ্ছে না দেখা, যার কোনো অস্তিত্ব নেই অথচ তার সম্পর্কে একটি ভীতি, প্যারানয়েড, ফ্রাস্ট্রেশন,
0: বোধহয়কে মেরে ক্ষতি করে ফেলে,
1: প্যারানয়েড, হ্যাঁ, যেটাকে বলে প্যারানয়েড, মানে অদেখা কোনো একটা কিছু সম্পর্কে ভীতি।
0: হ্যাঁ, এগুলো সিভিয়ার ডিপ্রেশন, মানে যখন ভীষণ ডিপ্রেশন এসে যায় মাত্রাতিরিক্ত, তখন এর মধ্যে থাকে। আর মাইল্ড, মডারেট যেগুলো বললাম, অল্প মাত্রা যখন ডিপ্রেশন থাকে তখন কিন্তু শারীরিক কিছু অসুবিধা হয়, মাথা ঝিমঝিম করা, পাহাদ ব্যথা, অথচ এর কোনো ডাক্তারি শাস্ত্রতে কোনোভাবে এক্সপ্লেন করতে পারছেন, আপনি বোঝানো যাচ্ছে না যে কেন মাথা ব্যথা, অথচ রুগী বলছেন মাথা ব্যথা, এটাও কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। হাতটা ঝিমঝিম করছে কিন্তু এই ঝিমঝিম করার যে কারণগুলো সেগুলো দেখেছি কিছু পাওয়া যাচ্ছে না। কিছু কিছু রুগী এসে বলছেন, ডাক্তারবাবু আমার পেট ব্যথা কোনোভাবেই কমছে না। সমস্ত পেটের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, দেখা গেল যে পেটের কিছু নেই,
1: মেজর কোনো প্রবলেম
0: কিছু নেই, সেটাও কিন্তু ডিপ্রেশনের একটা লক্ষণ।
1: আচ্ছা, এটা হালকা যেটাকে বলছেন
0: মাইল্ড, মাইল্ড ডিপ্রেশনে শান্ত এই ব্যাপার।
1: মাঝারিতে কি কি হবে?
0: মাঝারিতেও ঠিক এই ব্যাপারটা থাকে, ডিপ্রেশনের তীব্রতাটা আরেকটু বেশি হয়,
1: আরেকটু বেশি হয়,
0: সেটা যারা ক্লিনিশিয়ান যারা চিকিৎসক তারা ব্যাপারটা মাইল্ড মডারেটের মধ্যে তফাত করতে
1: পারে। তিনটে ক্ষেত্রেই তার তো চিকিৎসা আছে এবং সেটাকে ঠিক করা যেতে,
0: তিনটে ক্ষেত্রেই চিকিৎসা আছে এবং একদম পুরোপুরি আমরা বলি পুরোপুরি ডিপ্রেশনটাকে আমরা সারিয়ে দিতে পারি চিকিৎসা শাস্ত্রে, পুরোপুরি একদম সারিয়ে দেওয়া।
1: অর্থাৎ এই রকম ক্ষেত্রে আমাদের প্রথম পরামর্শ এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা শুনছেন শ্রোতা বন্ধুদের, যে তারা যদি এরকম কোনো অবস্থান যদি দেখেন কারোর আচরণ বা ব্যবহারের মধ্যে, তাহলে পরে সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রিস্ট বা
0: মনোরোগের
1: যিনি চিকিৎসা করেন বিশেষজ্ঞ আছেন তার কাছে যেতে হবে, তাই না?
0: আমরা মানসিক রোগে আমরা ডাক্তাররা বলি কমন কোল্ড ইন সাইকিয়াট্রি, যেমন সর্দি কাশি একটা খুব কমন ডিজিজ, ডিপ্রেশনটাকে আমরা বলি কমন কোল্ড ইন সাইকিয়াট্রি, মানে সাইকিয়াট্রিতে এটা হচ্ছে সর্দি কাশি,
1: সব থেকে বেশি যেটা পাওয়া যায়, বেশি
0: বেশি যেটা পাওয়া যায়, বুঝতে পেরেছেন?
1: আচ্ছা, ধরুন একজন কারোর সাফল্য পেল না সে কারণে হতাশা, কোনো একটি ছেলে একটি কোনো মেয়েকে আশা করেছিল তাকে পেল না, অথবা মেয়েটি ছেলেকে চেয়েছিল পেল না, এই তো আজকাল,
0: এই
1: তো আজকাল তো প্রেমের রকম বদলে গেছে, আর আজকের এখনকার প্রজন্ম তো প্রেম বলতে ঠিক আমরা এখন যে প্রজন্মের সেই প্রজন্মে যে প্রেমের একটা
0: সংজ্ঞা একটা
1: গভীরতা ছিল,
0: এখন
1: বই পড়ে একটা প্রেমপত্র লেখার ব্যাপার ছিল, এখন সব ফিল্মি দুনিয়ার সমস্ত রঙিন রঙিন কথাবার্তা দিয়ে তারা তাদের সম্পর্ক করে,
0: এসএমএস
1: চ্যাট ইত্যাদি ইত্যাদি করছে। আমার তো মনে হচ্ছে যে এইগুলোর থেকেও কি আজকের যুব মানুষে খানিকটা হতাশা?
0: হ্যাঁ, নিশ্চয়ই এখান থেকেও অনেক ডিপ্রেশন হয়, আমরা দেখেছি প্রচুর পেশেন্টও আমরা দেখেছি, এদের হচ্ছে আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের একটা কোপিং স্কিল থাকে, অর্থাৎ স্ট্রেস এবং এই যে চাপ নেওয়ার প্রত্যেকটা মানুষের একটা ক্ষমতা রয়েছে, পয়েন্ট রয়েছে, এখনকার ছেলেমেয়েদের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে তাদের সেই চাপ নেওয়ার ক্ষমতাটা অনেকটা কমে গিয়েছে, অল্পতেই তারা ভেঙে পড়ে সেই স্ট্রেস নেওয়ার
1: কারণটা কি? আমার যেটা মনে হয়, আমি জানি না আপনি আমার সঙ্গে এটা শেয়ার করতে পারবেন, যে একটা সময় ধরুন আমরা যারা 70-এর দশকে লেখাপড়া করেছি কলেজ টলেজে বা এরকম, তখন একটা ওই একটা মানুষের মধ্যে একটা বিপ্লব এরকম ভাবনা নানা রকম কিছু ছিল, এবং তার সঙ্গে যেটা সব থেকে বিপ্লবটা আসলো কি আসলো না সেটা বড় কথা নয়, কিন্তু পড়াশোনার একটা
0: ভার
1: ভার তখন ছিল, যেমন ক্যান্টিনে গিয়ে আমরা তখন যদি কেউ একটু ইউরো কমিউনিজম নিয়ে কথা বলতে না পেরেছি তো ক্যান্টিনে গিয়ে আড্ডা মারতেই পারিনি, কিন্তু আমার মনে হয় না যে এখন ওই কলেজের ছেলে মেয়েদের কাছে এটা আদৌ আলোচনার বিষয়,
0: আলোচনা
1: তারা বাইরের জগৎটাকে আরো বেশি করে অনেক তাদের কাছে এখন ইনপুটস রয়েছে, ইন্টারনেট রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমার মনে হয় যে ওই সেই আপ্তবাক্যটি পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, এরকম একটা ব্যাপারের জন্য কি আপনার মনে হচ্ছে যে তাদের মানসিক অগভীরতার কারণে
0: মানসিক গঠনটাই ঠিক মতো হয় না ওদের, বুঝতে পেরেছেন? একটু রিক্রিয়েশন, একটু গল্প করা, একটু পড়া, মানে এই কোপিং ক্ষমতাটাকে বাড়াতে গেলে মানসিক বেশ কিছু কাজকর্ম করতে হয়, যেমন রেগুলার একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, একটু মেডিটেশান করা, একটু আবৃত্তি করা, একটু গান শোনা, এই সূক্ষ্ম অনুভূতিগুলো থাকলে দেখা যায় ডিপ্রেশন সহজে আসে না, অর্থাৎ এই সমস্ত অনুভূতিগুলোও আমাদের তৈরি করতে হবে।
1: আজকের জন্য বাড়ির
0: পরিবারের সদস্যদের একদম ভীষণ দরকার।
1: আমাদের কাছে যা সময় আছে তাতে আজকের আলোচনার আরেকটা বিষয় আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, অনেকে স্কিজোফ্রেনিয়াও বলেন, তো এইটি একটি একটা বড় সাংঘাতিক রোগ, এই রোগটি সম্পর্কে প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে সিজোফ্রেনিয়া যে ব্যাপারটা কী বলুন, পরে এটাকে কী করে চেনা যায়।
0: আগে যেমন বলেছিলাম ডিপ্রেশন নিয়ে, ডিপ্রেশন হচ্ছে ডিসঅর্ডার অফ মুড, মনের যে ইমোশনাল যে ব্যাপারটা সেটা তার ডিসঅর্ডার, আর সিজোফ্রেনিয়া হচ্ছে ডিসঅর্ডার অফ থট,
1: ভাবনার ডিসঅর্ডার,
0: ভাবনার ডিসঅর্ডার, বুঝতে পেরেছি? ভাবনা মানে
1: মুড আর একটা
0: ভাবনা, এখানে হচ্ছে থটের বিভিন্ন রকমের মাথায় থটসগুলো আসছে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসছে, মুড কিন্তু মনের ব্যাপারটা এখানে প্রাধান্য নেই, এখানে হচ্ছে চিন্তা ভাবনা,
1: সেই ভাবনার মধ্যে বাস্তবতার কোনো জায়গা প্রায় নেই,
0: মিল নেই কোনো, একদম একদম উল্টোই ভাবনা। এখানে আমাদের জেনে নিতে হবে ডিলিউশন বলে একটা কথা আসবে, ডিলিউশন মানে মানে বিভিন্ন রকমের অবাস্তব চিন্তা ভাবনা,
1: যে অবাস্তব অলিক
0: অলিক সমস্ত
1: কল্পনা, আকাশ কুসুম চিন্তা যাকে
0: বলে। সিজোফ্রেনিয়া সাধারণত 100 জনের মধ্যে 1 থেকে 2 জনের মধ্যে আমরা সিজোফ্রেনিক পেশেন্ট দেখতে পাই, বুঝতে পেরেছেন? অর্থাৎ 100 জন আপনি যদি একটা সমাজের 100 জনকে দেখেন, তাদের মধ্যে 1 থেকে 2 জনের আমরা শান্ত সিজোফ্রেনিয়া পাই। সিজোফ্রেনিয়া কী কী আমরা দেখলে সিজোফ্রেনিয়া বলবো? সিজোফ্রেনিয়া শান্ত 1 মাস ধরে এই সমস্যাগুলো চলবে, কী কী সমস্যা? একা একা হাসা, নিজে নিজেই হাসছে, কেউ লোকজন নেই, নিজে নিজে হাসছে, নিজে নিজে মুখটা নড়ছে, বিড়বিড় করে কিছু কথা বলা, অনেক সময় ভয় ভীতি, লোকজন বোধহয় আমাকে ক্ষতি করে ফেলবে, কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমার চিন্তাভাবনা লোকজন জানতে পেরে যাচ্ছে, আমি কিছু বলছি না অথচ আমার আমার মনের কথা লোকজন
1: সন্দেহ
0: একটা
1: বাতিক হয়েছে।
0: অনেক সময় আবার রোগীরা কানে শুনতে পান ওকে কেউ কিছু বলছে, অর্থাৎ হ্যালুসিনেশন হয়, কেউ ওকে কিছু বলছে, ওর সম্বন্ধে আলোচনা চলছে। অনেক সময় রোগীরা এসে বলেন, ডাক্তারবাবু আমার মাঝে মাঝেই দেখি পেপারে আমার নাম বেরিয়ে, আমাকে সম্বন্ধেই মানে টিভি বা রেডিওতে বা নিউজ পেপারে যে সমস্ত খবরগুলো থাকে আমাকে উদ্দেশ্য করেই লেখা, বা বাড়ির আশেপাশের লোকজন দুজনে হয়তো এমনি কথা বলছেন, উনি বলেন আমাকে নিয়ে
1: অপমান করার জন্য বা আমাকে নিয়ে
0: আলোচনা চলছে। হ্যাঁ, এবং এগুলো তো থাকবেই, সঙ্গে আরেক যে ব্যাপারগুলো থাকবে সেগুলো হচ্ছে সোশ্যাল আইসোলেশন, অর্থাৎ
1: সামাজিকভাবে সে একটা
0: বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একা একা হয়ে যাচ্ছে, লোকজনের সঙ্গে মেলামেশা করছে না, নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। এই ব্যাপারগুলো থাকলে তখন আমরা বলি উনি সিজোফ্রেনিয়াতে ভুগছেন।
1: এই সিজোফ্রেনিয়া এটা কি বংশানুক্রমিক অর্থাৎ জেনেটিক?
0: হ্যাঁ, এটা বেশ কিছুটাই জেনেটিক। যেমন ধরুন বাবার যদি থাকে সিজোফ্রেনিয়া তাহলে ছেলের মধ্যে হওয়ার সম্ভাবনা 7-8%,
1: আর মায়ের মধ্যে থাকলে,
0: আর বাবা মা দুজনেই যদি সিজোফ্রেনিয়ার রুগী হন তাহলে ছেলে বা মেয়ের মধ্যে হওয়ার চান্স হচ্ছে 15%।
1: আচ্ছা,
0: আর ধরুন এক ভাই, ভাইয়ের যদি এক ভাইয়ের সিজোফ্রেনিয়া থাকলে আরেক ভাইয়ের হওয়ার চান্স 8%।
1: আচ্ছা,
0: আর যমজ, যমজ বলতে মানে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন, মানে দুই ভাই দুই বোন এরকম যমজ যদি হয়, সেক্ষেত্রে একজনের সিজোফ্রেনিয়া হলে আরেকজনের হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, মানে হবেই প্রায়, ধরে নিতে
1: গঠনটা প্রায়
0: একই রকমের হচ্ছে। আর সিজোফ্রেনিয়া সাধারণত খুব কম বয়সে হয় না, 12-14-15 বয়স থেকে শুরু হয়, খুব বয়স খুব কম বয়সে খুব রেয়ারলি হয়, শান্ত 12-15 থেকে 30-এর মধ্যেই সিজোফ্রেনিয়া হয়, তারপরেও হতে পারে শান্ত এই বয়সটাতে
1: হতে পারে, তার অনেক পরে পর্যন্ত
0: হতে পারে।
1: হ্যাঁ, এবারে সিজোফ্রেনিয়া সম্পর্কে যেটা আমার মনে হয়েছে, যেটা বললেন সেটা হচ্ছে যে সিজোফ্রেনিয়া পেশেন্টকে ধরুন সে যদি বিয়ে করতে চায়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দু একজন সিজোফ্রেনিক পেশেন্টকে দেখেছিলাম যা তারা কিন্তু পড়াশোনায় অত্যন্ত সফল, ভীষণ ব্রাইট ছাত্র, কলেজে পড়াচ্ছে এবং তার ছাত্র সমাজে সে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, এবং তার গান করার ক্ষমতা খুব ভালো, এবং ভীষণ মানে সবকিছু নিয়ে সে একটা বেশ চৌকস মানুষ, অথচ সে সিজোফ্রেনিয়াতে কিরম একটা ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত সুইসাইড করেছে, আমার এরকম জানা আছে।
0: না, যেমন ভ্যান গগ ছিলেন, উনি তো সিজোফ্রেনিক ছিলেন,
1: তা নইলে কান কেটে
0: মানে এত থটের ডিসঅর্ডার বা কান কেটে ভাবনার বাইরে। অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন যারা সিজোফ্রেনিয়াতে ভুগছে।
1: আচ্ছা, এই সিজোফ্রেনিয়াকে কিভাবে চেনা যাবে এবং তারপরে এর কি কিভাবে
0: সিজোফ্রেনিয়া
1: কোনো চিকিৎসা আছে?
0: সিজোফ্রেনিয়া চিকিৎসা রয়েছে, আজকাল চিকিৎসা শাস্ত্র অনেক অনেক দূর এগিয়ে গিয়েছে। আগে যেমন বলেছিলাম ডিপ্রেশনের ক্ষেত্রে আর্থ সামাজিক ব্যাপারগুলো রয়েছে, এবং ফিজিক্যাল মানে অর্গ্যানিক যে কজটা রয়েছে, বিভিন্ন নিউরোকেমিক্যাল, এখানেও একটা নিউরোকেমিক্যাল খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা তাকে বলি ডোপামিন, এখানে ডোপামিন, এখানে ডোপামিনটা কিন্তু বেড়ে যায়।
1: আচ্ছা,
0: বেড়ে যাওয়ার ফলে এই সমস্ত সিজোফ্রেনিয়া,
1: ডোপামিন কমে গেলে তো আবার পার্কিনসন হয়,
0: পার্কিনসন হয়ে যাবে, এখানে আবার ডোপামিন বেড়ে যায়,
1: বেড়ে যায়,
0: বেড়ে গেলে এই সিজোফ্রেনিয়ার এই ফিচার।
1: ডোপামিনটা কি নিজে নিজেই বেড়ে যেতে পারে নাকি এটা অন্য কোনো আর্থসামাজিক কারণে বেড়ে যেতে পারে?
0: সেখান থেকে এগুলো ফ্যাক্টরগুলো তো রয়েছে, আর্থসামাজিক ব্যাপারগুলো রয়েছে
1: সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে,
0: সিজোফ্রেনিয়াতেও রয়েছে।
1: আচ্ছা, মানে ধরুন তার বংশের ইতিহাসে, বংশ মানে ফ্যামিলি ট্রিতে কোথাও নেই,
0: আপনার জেনেটিক কজ, তাছাড়া তো বাকিগুলো তো এমনি
1: সিজোফ্রেনিয়া যদি সরিয়ে দেওয়া যায় বা মডিফাই করা যায় তাহলে সবসময়
0: শুধু যে সোশ্যাল ফ্যাক্টর থেকে হয় তা নয়, অনেক সময় এই অর্গ্যানিক কজটাও খুব ইম্পর্টেন্ট, মানে এই যে ডোপামিন নিউরোকেমিক্যাল
1: বেড়ে যাওয়ার কারণটা কি?
0: কারণটা আমরা জানি না, দেখেছি এই রোগে ডোপামিনটা বেড়ে যায়, যেমন সুগারে আমরা দেখেছি ইনসুলিন ইমব্যালেন্স হয়। হ্যাঁ, কেন হয়?
1: খাদ্যের কারণে
0: না, খাদ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, খাদ্যের সঙ্গে সম্পর্ক নেই। তবে দেখা গিয়েছে যাদের কিছু কিছু থিওরি রয়েছে, যাদের শীতকালে জন্ম হয় সেগুলো খুব একটা নট প্রুভড প্রমাণিত নয়, তবে দেখা গিয়েছে ধারণা রয়েছে শীতকালে যাদের জন্ম হয় আর যারা একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস মানে যাদের আর্থ সামাজিক দিক দিয়ে যারা দুর্বল তাদের মধ্যে সিজোফ্রেনিয়ার হার একটু বেশি।
1: এখানে নেশাগ্রস্ততা, মদ্যপান বা গাঁজা ইত্যাদি এগুলো কি
0: এর সঙ্গে সম্পর্ক রয়েছে? এখন আমরা জানি না সিজোফ্রেনিয়া থেকে নেশা গাঁজা খাওয়া,
1: নেশা গাঁজা
0: থেকে আমার এমডি থিসিসটাই কিন্তু এই নিয়ে, মানসিক রোগ এবং নেশা, এবং পিএইচডিটাও আমার একই ব্যাপারে, নেশা এবং মানসিক রোগ।
1: তাহলে এই জায়গাটা একটুখানি
0: আমরা ঠিক জানি না কোনটা থেকে, মোস্ট প্রবাবলি হয়তো দুটোই একসঙ্গে এসেছে, বা সিজোফ্রেনিয়া আমরা এখনও কিন্তু কনক্লুশনে আসতে পারিনি। আমরা সেজন্যই একসঙ্গে বলি সিজোফ্রেনিয়া এবং নেশা, সেজন্য আমরা বলি একসঙ্গে দুটো রোগী মানে আছে একসঙ্গে।
1: তাহলে কোনটা থেকে কোনটা হয়েছে, আগে নেশা না আগে সিজোফ্রেনিয়া?
0: দুটোই ট্রিটমেন্ট করতে হবে, সিজোফ্রেনিয়াটাও ট্রিটমেন্ট করতে হবে আর সঙ্গে সঙ্গে নেশা ট্রিটমেন্টটাও করতে হবে। ইনিশিয়ালি প্রথম দিকে তো হয় নেশা, সিজোফ্রেনিয়াটা তো খুব ভীষণ বাজে রকমের রোগ, তো রোগটাকেই আমরা প্রথমে ট্রিটমেন্ট করি। অনেক সময় দেখা যায় রোগটাকে ট্রিট করলেই অনেক সময় এই নেশার ব্যাপারটা অনেকটা কমে আসে,
1: সঙ্গের যে
0: সঙ্গে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো কমে আসে।
1: সিজোফ্রেনিয়া এখন কি সম্পূর্ণ চিকিৎসায় ভালো হওয়া সম্ভব?
0: সম্পূর্ণ ভালো হওয়া ধরুন
1: চিকিৎসায় সম্পূর্ণ ভালো,
0: চিকিৎসাতে মোটামুটি রোগীকে প্রায় ভালো করে ফেলে। যদি প্রথম দিকে আসেন অলমোস্ট একদম সুন্দর, একদম একই সুন্দর আগের অবস্থাতে প্রায় ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, সিজোফ্রেনিয়াতে ভালো ভালো অনেক ওষুধ বেরিয়েছে, ট্রিটমেন্ট করাটা কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। প্রথমেই যদি মনে হয় যে সিজোফ্রেনিয়াতে ভুগছেন তাহলে তাড়াতাড়ি কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসা উচিত।
1: এই ব্যাপারে ধরুন একটা ইগনোরেন্স কাজ করে, ইগনোরেন্সটা মানে হচ্ছে ধরুন যে কোনো ক্ষেত্রে একটি মানুষের হয়তো হাই ব্লাড প্রেশার হওয়ার মতো একটা কন্ডিশন তৈরি হয়েছে, তার মাথাটা একটু ঘুরছে, পেটে একটু গ্যাস হচ্ছে, বা পেটে বুকের কাছে ব্যথা করছে, হয়তো হার্টের প্রবলেম হচ্ছে, হলো গ্যাসের থেকে হচ্ছে, এইরকম একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেলফ একটা মেডিকেল অ্যানালিসিসের একটা প্রবণতা
0: রয়েছে।
1: ফলে সিজোফ্রেনিয়ার যে যে টেন্ডেন্সিগুলোর কথা আপনি বললেন সেটা তো অনেক সময় ডরম্যান্ট থাকতে পারে, সেটা প্রকাশই হলো না।
0: সেজন্য আমরা বলি ডিপ্রেশন হচ্ছে নিউরোটিক ডিজিজ আর সিজোফ্রেনিয়া হচ্ছে সাইকোটিক। পেশেন্ট কিন্তু বলবে না আমি রোগে ভুগছি,
1: আচ্ছা
0: এই থট যে ডিসঅর্ডার, পেশেন্ট বলবে আমি ঠিকই আছি, লোকজন তো সত্যি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, ও কিন্তু বলবে না যেটা আমার মনের ভুল ভ্রান্তি। সেজন্য বাড়ির লোকজনকেই নিয়ে আসতে হবে, রুগী কিন্তু কোনোদিন আসবে না, রুগী কোনোদিন ট্রিটমেন্টের জন্য আসবে না।
1: কনসাসনেসটাকে সে প্রায় বাস্তব বলে ক্লেম করবে এবং তার কথাবার্তার মধ্যে সে পাগলামোর কোনো রকম নেই, মানে খুব কনফিডেন্টলি ওই কথাগুলো
0: বলবে। হ্যাঁ, অনেক সময় থাকে যখন সিজোফ্রেনিয়া খুব বেশি এগিয়ে যায় তখন স্নান করে না, দাড়ি গোঁফ বিরাট বড় হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, মানে রাস্তাতে যে পাগলগুলো ঘুরে বেড়ায় তারা কিন্তু একদম 100% সিজোফ্রেনিক।
1: তাই
0: হ্যাঁ, ট্রিটমেন্ট না করে তারা রাস্তাতে চলে গিয়েছে, ট্রিটমেন্ট করলে কিন্তু তারা বাড়িতেই থাকতো। এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, ওই বিয়ের ব্যাপার আপনি বলেছেন, সিজোফ্রেনিয়াতে বিয়ে করা যাবে কিনা সেটা কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, লোকজন আমরা না জানিয়ে বিয়ে দিয়ে দিই কিন্তু সেটা উচিত নয়। সিজোফ্রেনিয়াতে ডাক্তারই ঠিক করবেন যে বিয়ে দেওয়ার অবস্থাতে উনি আছেন কি নেই। নর্মালি কিন্তু বিয়ে দেওয়া যায় না, কিন্তু সিজোফ্রেনিক ওষুধ খেয়ে যদি ভালো থাকেন তখনই ডাক্তার সেই অবস্থাটা বিচার বিবেচনা করে বিয়ে পারমিশন দেবে।
1: যদি এটা কন্ডিশনাল হয় তাহলে বিয়ের পরে সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে?
0: ঠিক না হলেও সিমটমসগুলো কমে যায় এবং রেগুলার ডাক্তারের কাছে এসে, হ্যাঁ কিছুটা সিমটমস কিছুটা কমবে, এবং দেখা যায় যারা বিবাহিত তাদের মধ্যে সিমটমসগুলো কিছুটা কম থাকে, যারা একাকী তাদের মধ্যে সিজোফ্রেনিকের প্রগনোসিস মানে ভালো হওয়ার সম্ভাবনা একটু কম।
1: তাহলে আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রেও তো একই তত্ত্ব,
0: একই আমরা বলি, একাকী থাকলে ডিপ্রেশন বেশি হয়, একসঙ্গে
1: থাকলে তাকে তো বিয়েটা আরও বেশি করে করা উচিত। যাই হোক, সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে করাই খুব ভালো। তো আমরা আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের আমাদের বিষয় ছিল ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়া। এ প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় আমাদের স্টুডিওতে ছিলেন ডক্টর নির্মল বেরা, আমাদের এই বিষয়ের বিশেষজ্ঞ, এবং এ বিষয় নিয়ে আমরা আবার ভবিষ্যতে আলোচনা করব সুস্বাস্থ্য নিয়ে। আজ অনুষ্ঠান এই পর্যন্তই শেষ করছি। ডক্টর বেরা, আপনার স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: সুস্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডিপ্রেশন এবং সিজোফ্রেনিয়া, এ নিয়ে একটি আলোচনা অংশগ্রহণে ছিলেন ডক্টর নির্মল কুমার বেরা এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: প্রথমে মিতালি সিং এবং তারপর ভূপিন্দর সিংয়ের কণ্ঠে গজল শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শিক্ষাঙ্গন থেকে শুনবেন কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে আমরা আজ পৌঁছে গেছি শিলিগুড়ি অদূরবর্তী বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। আমরা পৌঁছে গেছি এই কলেজে, কলেজের যারা ছাত্রছাত্রী বন্ধুবান্ধবেরা আছেন তাদের সঙ্গে কথা বলবো, আর রয়েছে আমাদের এই 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের কিছু সাংস্কৃতিক কলা কৌশল। শুরু হতে চলেছে আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড।
2: প্রথম রাউন্ড মনে রাখবে, সঠিক উত্তর দেওয়ার জন্য 10 মার্কস পাবে, ভুল

0: তো দিলে কিন্তু -5 হবে, দুটো তোমাদের রাউন্ড হবে টোটাল, প্রথম ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে প্রথম রাউন্ডে প্রথমে ক্লকওয়াইজ ঘুরবে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আবার সেকেন্ড রাউন্ডে প্রথমে ক্লকওয়াইজ ঘুরবে তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, ডিরেক্ট প্রশ্ন 10 মার্কস, বোনাস মার্কস 5, ভুল উত্তর দিলে -5, 10 সেকেন্ডস টাইম পাবে হচ্ছে ডিরেক্ট প্রশ্নের জন্য, আর যখন পাস হবে তখন তোমরা 5 সেকেন্ড সময় পাবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এবার তোমাদের পরিচয়গুলো বলো।
1: নমস্কার, আমি শুভম সিংহ, জিওগ্রাফি ডিপার্টমেন্টের 5th সেমিস্টারের স্টুডেন্ট।
2: নমস্কার, আমার নাম নিক্ষিতা ওরাও, আমি 3rd সেমি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট।
3: নমস্কার, আমার নাম মিনতি বর্মন, আমি বেঙ্গলি ডিপার্টমেন্টের সেমিস্টার ফার্স্ট।
4: নমস্কার, আমি দেবী রায়, ডিপার্টমেন্ট বেঙ্গলি ফার্স্ট সেমিস্টার।
5: নমস্কার, আমি তানিয়া খাতিয়া, 5th সেমিস্টার।
6: নমস্কার, আমি বর্ণিতা দে, বাংলা সাহিত্যের ছাত্রী, সেমিস্টার 3rd।
7: নমস্কার, আমার নাম রিয়া কুমারী শাহ, 1st সেমিস্টার হিস্ট্রি মেজর।
8: নমস্কার, আমার নাম প্রতিমা বর্মন, 1st সেমিস্টার হিস্ট্রি মেজর।
9: আমার নাম নিত্যানন্দ বর্মন, 5th সেম পলিটিক্যাল সায়েন্স মেজর।
10: মেরা নাম মানব শর্মা, আর মে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট কো রিপ্রেজেন্ট করা, 3rd সেম।
0: শুরু করছি তাহলে, নিয়মাবলী তোমরা সবাই বুঝে গেছো। প্রথম প্রশ্ন টিম এর জন্য, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এই এভারেস্টের উচ্চতা কে নেপেছিলেন, মাউন্ট এভারেস্টের উচ্চতা কে নির্ধারণ করেন? টিম বি, টিম সি, ডি, ই? মাউন্ট এভারেস্টের উচ্চতা সঠিক উত্তর হলো রাধানাথ শিকদার। ঠিক আছে, টিম বি, অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? পাস। টিম সি, টিম ডি, ই, এ? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। টিম সি, শেষের কবিতা এই উপন্যাসের রচয়িতাকে?
11: রবীন্দ্রনাথ ঠাকুর।
0: সঠিক উত্তর। টিম ডি, বঙ্গভঙ্গ আন্দোলন এটাকে কে এনেছিল? ই?
11: পাস।
10: লর্ড কার্জন।
0: সঠিক উত্তর, লর্ড কার্জন। টিম ডি, এবার তোমাদের জন্য, ভারতের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সংবিধানের কোন ধারায়?
12: জাতীয় জরুরি ব্যবস্থা হচ্ছে 352 নং ধারা।
0: সঠিক উত্তর, 352 ধারায়। প্লাস 10। টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতের সবথেকে বড় বেসামরিক পুরস্কার কি?
10: ভারতরত্ন।
0: সঠিক উত্তর, ভারতরত্ন। প্লাস 10। এবার টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ম্যাকবেথ কার লেখা?
11: পাস।
0: পাস। টিম সি,
4: উইলিয়াম শেক্সপিয়ার।
0: সঠিক উত্তর, উইলিয়াম শেক্সপিয়ার। প্লাস 5। প্লাস 5। এবার টিম সি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
1: সর্দার বল্লভ ভাই প্যাটেল।
0: সঠিক উত্তর, সর্দার বল্লভ ভাই প্যাটেল। প্লাস 5। বিয়ের জন্য ডিরেক্ট প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি?
11: লর্ড মাউন্টব্যাটেন।
0: না, মাইনাস 5। ই?
10: লর্ড উইলিয়াম বেন্টিক।
11: চক্রবর্তী রাজগোপাল।
0: তোমরা যারা যারা বলছো সবাই স্বাধীন ভারতবর্ষের কেউ কেউ বলছো, তাই তো? আমি বলছি তোমাকে ভারতের প্রথম, লর্ড ওয়ারেন হেস্টিংস। এবার তোমাদের জন্য ডিরেক্ট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
11: পাস।
0: ই?
12: স্যার, 1764 সালে।
0: সঠিক উত্তর, 1764 সাল। প্লাস 5। আমাদের প্রথম রাউন্ড শেষ হলো, কে কোথায় দাঁড়িয়ে আছে জানাচ্ছেন? কৃষ্ণমোহন ভৌমিক স্যার।
13: প্রথম রাউন্ড শেষে আমরা স্কোরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো টিম ই স্কোর করেছে 25।
0: জোরে হাত তালি।
13: টিম ডি স্কোর করেছে -5। টিম সি, তারা করেছে 10। এবং টিম বি, তারা স্কোর করেছে 5। এবং টিম এ, তারা স্কোর করেছে 0।
14: কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড।
0: প্রথম প্রথম প্রশ্ন

0: Tim D?
1: Pass.
0: Tim E? Pass. তোমাদের মধ্যে কে বলতে পারবে?
2: 1936
0: স্যার 30 সঠিক উত্তর 1936 আমি বলেছিলাম 90 বছর আগে 90 বছর পূর্তি চলছে এটা নেক্সট প্রশ্ন টিম সি এর জন্য কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন
1: পাস
0: ডি ই
3: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
0: মাইনাস 5 সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী টিম ডি এর জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি আবিষ্কারের জন্য প্রসিদ্ধ উনি একটা রাসায়নিক যৌগ আবিষ্কার করেছিলেন খুব পপুলার সেটার নাম কি টিম ই পাস
4: পাস
0: টিম ডি সি সঠিক উত্তর মার্কিউরাস নাইট্রাইট আচ্ছা ই তোমাদের জন্য ডিরেক্ট প্রশ্ন 12ই জানুয়ারি একজন বিখ্যাত মানুষের জন্মদিন তিনি স্বামী বিবেকানন্দ সবাই জানে 12ই জানুয়ারি কার আত্মবলিদান দিবস কে দেহত্যাগ করেছিল কার ফাঁসি হয়েছিল 12ই জানুয়ারি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী
5: সূর্য সেন
0: সঠিক উত্তর লাস্টেন আচ্ছা এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে টিম এর জন্য ডিরেক্ট প্রশ্ন ইসরোর ফুল ফর্ম কি
5: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
0: সঠিক উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন টিম ডি মুন্সি প্রেমচাঁদ কোন ভাষায় বই লিখতেন
1: হিন্দি
0: সঠিক উত্তর হিন্দি এইবার টিম সি গম্ভীরা নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আমাদের পশ্চিমবঙ্গেরই একটি জেলার বিখ্যাত নৃত্যশৈলী বা লোকশিল্প শৈলী এটা কোন জেলা গম্ভীরা টিম বি
1: পুরুলিয়া
0: ভুল উত্তর পুরুলিয়ার ছৌ
3: মালদা
0: সঠিক উত্তর মালদা জেলার গম্ভীরা ক্লাস 5 এবার টিম বি এর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কোথায় গঠন করা হয়েছিল আইএনএ কে গঠন করেছিল আজাদিন ফৌজ কোথায় এটা গঠন হয়েছিল এ
6: গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু আর
0: কোথায়
6: সিঙ্গাপুর
0: সঠিক উত্তর সিঙ্গাপুর ক্লাস 5 আচ্ছা এবার লাস্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান
6: 1913
0: সঠিক উত্তর 1913 ক্লাস 10 আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ হলো এখন তোমাদের জন্য মার্কস জানাবেন আমাদের স্যার
7: সেকেন্ড রাউন্ড শেষে আমরা যদি ফলাফলের দিকে নজর রাখি তাহলে দেখতে পারবো প্রথম স্থান অধিকার করেছে নিত্যানন্দ এবং তার টিম তারা টোটাল করেছে 45 স্কোর এবং টিম এ তারা স্কোর করেছে 10 দুটো রাউন্ড মিলিয়ে এবং টিম ডি তারা স্কোর করেছে 10 অর্থাৎ টিম এ এবং টিম ডি তারা টাই করেছে এদের মধ্যে থেকে আবার দ্বিতীয় স্থানাধিকারী নির্বাচন করব
0: ঠিক তাহলে টাইকে এখন ব্রেক করতে হবে প্রশ্ন করা হবে যে প্রশ্নের এ আর ডি আমরা যে প্রশ্নটা করব যে পারবে হাত তুলবে ঠিক আছে ভারতের প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল
6: পোখরা রাজস্থান পোখরা
0: সঠিক উত্তর পোখরান টিম এ রানার্স আপ হয়ে গেল তাহলে আজকের কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হচ্ছে টিম ই এবং রানার্স আপ হলো টিম এ আমরা কাছে পেয়েছি বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর মীনাক্ষী চক্রবর্তী মহাশয়কে ম্যাডামের কাছে প্রথমেই প্রশ্ন করবো ম্যাডাম বাগডোগরার বুকে এই তরাই অঞ্চলে বা নকশালবাড়ি ব্লকে এই কলেজ এটা এই অঞ্চল থেকে কতখানি মানুষের বা কতখানি পর্যন্ত ছাত্রছাত্রীদের উপকারে আসছে বা তারা পড়াশোনা করতে আসছে কত দূর দূরান্ত থেকে
8: এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 40 বছর আগে 1988 সালে 1988 তাই তখন এই দিকে বিশেষ কলেজ ছিল না এখনও আমাদের কলেজ যদিও তার পোশাকি নাম কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়

0: কিন্তু আমরা সবাই এই কলেজকে চিনি অ্যাজ বাগডোগরা কলেজ, পপুলারলি নোন অ্যাজ বাগডোগরা কলেজ। তাই জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই উপকার হয়েছে, এবং সেটা আজকে বলে নয়, এটা বহুদিন ধরে হয়ে আসছে। এবং প্রথমে এই কলেজটি শুরু হয় অ্যাজ এ কমার্স কলেজ, তখন শুধু কমার্সের ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হতো। গ্র্যাজুয়ালি যেটা দেখা গেল যে প্রচুর ছাত্রছাত্রী, তখন এই রিজিয়নটা তো অতটা উন্নত হয়নি যতটা এখন হয়েছে। এখন তো বড় রাস্তা হয়েছে, ফ্লাইওভার্স হয়েছে, কিন্তু চিরকালই লোকেশন ওয়াইজ এই কলেজটা কিন্তু অত্যন্ত ভালো জায়গায় স্থিত। সেটা হচ্ছে ব্যাং অন দ্য রোড, যদি আমি ইংরেজিতে বলি, ইটস অ্যাবসলিউটলি ব্যাং অন দ্য রোড। তাই জন্য তাদের
1: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে কাছে, নিকটতম কলেজ,
0: একদম একদম। তাই জন্য চা বাগানের ছেলে মেয়েরা, তারপরে ওই দিকে যেখানে এখন হাতিঘিসা কলেজ টলেজ হয়েছে, ঘোষপুকুর কলেজ হয়েছে, নকশালবাড়ি কলেজ হয়েছে, ওই কলেজগুলো একটাও ছিল না,
1: ছিল না।
0: তাই জন্য সবাই এখানেই আসত, এবং আমাদের সব ছাত্ররাই একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে আসার পরে, যে তারা কিন্তু খেলাতে অত্যন্ত ভালো, এবং এখনও উইথ প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস যে কোনো ফুটবল ম্যাচ তারা, তাদের যে সবসময় অনেক বুট জুতো আছে, অনেক কিছু রয়েছে তা নয়, তারা কিন্তু সেই প্রাণটা আছে, এবং তারা ফর দ্য কলেজ দ্য স্পিরিট ইজ দেয় অ্যান্ড দে গো অ্যান্ড প্লে।
1: একদম।
0: হ্যাঁ, আর লেখাপড়া তো অবশ্যই আমাদের অ্যালুমনাই দেখলেই বুঝতে পারবে, যে এখন তো এখন যারা আসে আমার সঙ্গে দেখা করতে, তারা অনেকে ব্যাংকে প্রতিষ্ঠিত, অনেকে কলেজে প্রতিষ্ঠিত।
1: এখন মোটামুটি কতজন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে?
0: এইবার আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ এইবার ওভারঅল ভর্তির পার্সেন্টেজটা একটু কম, কিন্তু ছাত্রছাত্রীরা খুব নিরাশ করেনি, এবং আমাদের গড়ে 5,000-এর বেশি থাকে। এবার আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এখনও কাউন্টিংটা হয়নি, কিন্তু 5,000 তো থাকবে আশা রাখি, সব মিলিয়ে সবকটা সেমিস্টার নিয়ে।
1: পড়াশোনার পাশাপাশি ম্যাডাম, এই যে আমাদের যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি আরও বিভিন্ন রকমের পাঠ্যক্রম এই বাগডোগরা কলেজে চলছে, এগুলো নিয়ে যদি একটু বলেন।
0: এখন তো স্পেশালি নিউ এডুকেশন পলিসি হওয়ার পরে পাঠ্যক্রম তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল, তাই জন্য ইনিশিয়ালি অ্যানুয়াল সিস্টেম ছিল, তারপরে সেটা আসলো হচ্ছে CBCS, যেটা হলো আমাদের মানে পরে পরে পাল্টে গেল। এখন যেটা হয়েছে সেটা সেমিস্টার সিস্টেম হয়েছে, এবং সেই সেমিস্টার সিস্টেমের জন্য আমাদের ছাত্রছাত্রীরাও তাদের অনেক কিছু অ্যাভিনিউজ দেওয়া হয়েছে, এবং তাদেরকে যেরকম ভোকেশনাল ট্রেনিং, তারপরে তাদের ইন্টার্নশিপ, এই শব্দগুলো নতুন, কিন্তু ছাত্রছাত্রীরা এটার সাথে অ্যাডজাস্ট করছে এবং ভালোভাবেই করছে আশা রাখি। প্রথম বছর একটু অসুবিধা হয়েছিল, এখন তারা সেটার সাথে বেশ মানিয়ে নিয়েছে,
1: মানিয়ে নিয়েছে।
0: আর ডিস্টেন্স এডুকেশন কিন্তু আছে,
1: আচ্ছা,
0: ভীষণ ভালোভাবে আছে আমাদের এখানে। যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশন আছে, কিন্তু আমাদের এখানে যেটা রয়েছে সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, 2019 থেকে সেটা চলছে, এবং সেটাতে অনেক ছাত্রছাত্রীর উপকার হয়েছে, কারণ তারা কাজও করতে পারে, এবং তারা ডিস্টেন্স এডুকেশনে লেখাপড়াও করতে পারে, এবং ডিস্টেন্স এডুকেশনের তাদের ডিগ্রি একদম অ্যাট পার উইথ এনি আদার রেগুলার ইউনিভার্সিটি, অ্যাবসলিউটলি UGC সার্টিফাইড।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য।
0: থ্যাংক ইউ মনময়, থ্যাংক ইউ আকাশবাণী।
2: প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমরা পেয়ে গেছি এই কলেজেরই কিছু বন্ধু বান্ধবীদের, যারা বিভিন্ন রকম সাংস্কৃতিক যে কলা তার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই গিটার হাতে পৌঁছে গিয়েছেন আমাদেরই এক বন্ধু।
3: নমস্কার, আমার নাম উদয়ন মণ্ডল, আমি আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে আমরা আজ পৌঁছে গিয়েছিলাম বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। আমরা এতক্ষণ বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে অনেক গল্প আড্ডা করলাম এবং তার সঙ্গে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী রইলাম। শ্রোতা বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আবার পৌঁছে যাব অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অন্য কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: শিক্ষাঙ্গন থেকে এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনুময় পাল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ রয়েছে বাঁশুরি বাদন, শিল্পী পণ্ডিত কৈলাস চাঁদ শর্মা।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আজ শুনলেন বাঁশুরী বাদন শিল্পী পণ্ডিত কৈলাস চাঁদ শর্মা। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: and Indonesia. External Affairs Minister Dr. S. Jaishankar began his official visit to West Asia today, covering Qatar, Bahrain, Kuwait and Oman. On the first leg of his visit, Dr. Jaishankar reached Doha, where he met Qatari Prime Minister and Foreign Minister Mohammed bin Abdul Rahman bin Jassim Al Thani. Both the leaders reviewed various facets of bilateral cooperation, especially energy, trade, investments, connectivity, security and people-to-people ties. In a social media post, Dr. Jaishankar said, they explored new opportunities for deepening the strategic partnership. Dr. Jaishankar thanked Mohammed bin Abdul Rahman for ensuring the safety and well-being of the Indian community and appreciated his sharing of assessments on the West Asia conflict and its impact. In the ICC Women's T20 World Cup final, chasing a target of 151 runs set by England, Australia were 137 for the loss of 2 wickets in 15 overs at Lord's Cricket Ground in London when reports last came in. Earlier, Australia won the toss and opted to bowl first. Put to bat, England scored 150 for 4 in stipulated 20 overs. Skipper Natasha Brunt was top scored with an unbeaten 58 runs, while Freya Kemp made 44 runs. In the FIFA World Cup, Brazil will take on Norway in the round of 16 match in New Jersey at 1:30 a.m. Indian Standard Time tonight. England will face Mexico in Mexico City in the other pre-quarter final at 5:30 a.m. tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 11 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে পরবর্তী দুদিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, ছাগলের রোগ ও তার প্রতিকার, এ নিয়ে কিছু কথা বলবেন ডক্টর রাকেশ রায়, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:30। কালকের বিষয় ডিপ্রেশন, বলবেন সোমা বসু। 6:35 ভাবাইয়া গান গীতা রায় বর্মনের কণ্ঠে, 6:45 রবীন্দ্রসঙ্গীত রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শুনবেন অঙ্কিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, 9:30 শুনবেন ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, 9:45 হিন্দি শিক্ষার আসর, 10:00 শ্যামা সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, রজনীকান্তের গান শুনবেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে 10:20, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে কাল থাকবে নবম শ্রেণীর জন্য পাঠ্য বিষয় বাংলা, 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ, প্রথমেই থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, তারপর সাহিত্য থেকে পাঠ, গীতা রায় বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান 1:45, 3:00 গান পরম্পরা শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দনবার, 6:35 রামচরিত মানস, 6:00 পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত সরিতা, সাতটায় ভুলে বিশ্রে গীত, সাতটা বেজে তিরিশ মিনিটে হাম হ্যায় রাহি পেয়ার কে, আটটা বেজে পনেরো মিনিটে ত্রিবেণী, আটটা বেজে তিরিশ মিনিটে চিত্রলোক, নটায় ইন্দ্রধনু, দশটায় উজালে উনকি আঁদো কি, এগারোটায় চয়নিকা, বারোটা বেজে পাঁচ মিনিটে আঁদো কি মেহফিল, একটায় সুরেলা সফর, তিনটায় সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, আমাদের স্টুডিও ঘুরতে সময় এখন রাত এগারোটা বেজে চোদ্দ মিনিট। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব চারশো একুশ দশমিক নয় মিটারে অর্থাৎ সাতশো এগারো কিলো হার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।

আকাশবাণী শিলিগুড়ি, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:21 হয়ে 56 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।